0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা নাহলের 13-15 আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আর বিভিন্ন ধরনের বস্তু যা তোমাদের জন্য তিনি পৃথিবীতে সৃষ্টি করেছেন তাও তোমাদের উপকারার্থে নিয়োজিত করেছেন, নিশ্চয় এতে রয়েছে নিদর্শন সেসব লোকের জন্য যারা উপদেশ গ্রহণ করে। তিনি সমুদ্রকে বশীভূত করেছেন যেন তোমরা তা থেকে টাটকা গোস্ত অর্থাৎ মাছ খেতে পারো এবং যেন তা থেকে বের করতে পারো মণিমুক্তা যা তোমরা পরিধান করো, আর তুমি তাতে জলযানসমূহকে পানি চিরে চলতে দেখবে। এসব এজন্য যে তোমরা যেন তার অনুগ্রহ অন্বেষণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তিনি পৃথিবীতে গুরুভার পর্বতমালা স্থাপন করেছেন যাতে তোমাদেরকে নিয়ে তা দুলতে আরম্ভ না করে, আর নদ নদীও নানা ধরনের পথ সৃষ্টি করেছেন যাতে তোমরা নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় কবিরা গুনাহের পরিণাম, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরা গুনাহ মানে বড় পাপ। কবিরা গুনাহ এতটাই ভয়াবহ যে যদি কোনো মানুষের একটিমাত্র কবিরা গুনাহ থাকে, অন্য কোনো গুনাহ না থাকলেও ওই কবিরা গুনাহ থেকে যদি সে তওবা না করে এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করেন, তবে সে ব্যক্তিকে একটিমাত্র গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে। যদিও নির্দিষ্টকাল পর্যন্ত শাস্তি ভোগের পর ইমানের কারণে ক্ষমা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় জান্নাতে প্রবেশ করবে। সগীরা গুনাহ বা ছোট পাপ হল যেসব আদেশ নিষেধ লঙ্ঘনে বিশেষ নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ হয়নি। সগীরা গুনাহ যে কোনো নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো সগীরা গুনাহসমূহ মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব। সূরা নিসা আয়াত নম্বর 31। পাপ হল শরীয়তের আদেশ নিষেধ লঙ্ঘন করা, নির্দেশ অবহেলা করা ও নিষেধ অমান্য করা। পাপ বা অপরাধ ছোট হোক বা বড় হোক তা সবসময় বর্জনীয়। কোনো ছোট পাপকে হালকা মনে করাও একটি কবিরা গুনাহ বা বড় পাপ। মাত্রা ভেদে ও পরিণতির ভিত্তিতে কোরআন ও সুন্নাহর আলোকে পাপকে সগীরা ও কবিরা দুই ভাগে শ্রেণীবদ্ধ করা হয়। কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো কুফুর ও শিরিক। কুফুর মানে হলো আড়াল করা, গোপন করা, লুকানো এবং অকৃতজ্ঞতা। পরিভাষায় কুফুর হলো আল্লাহ বা স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা, এটা সবচেয়ে বড় গুনাহ। এই প্রকার কুফুরের কোনো ক্ষমা নেই। শিরিক অর্থ হলো আল্লাহর সঙ্গে সত্তা গুণ ও ইবাদতে অন্য কাউকে শরিক করা বা অংশীদার করা। পবিত্র কোরআনে মুশরিকদের কাফির বলে সম্বোধন করা হয়েছে, শিরিক করা কবিরা গুনাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করো যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম। সূরা লুকমান আয়াত নম্বর 13। ইমানদারদের একটি বৈশিষ্ট্য হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। পবিত্র কোরআনে ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। আর যারা গুরুতর অপরাধ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। সূরা শুআরা আয়াত নম্বর 37। কবিরা গুনাহকারীদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আর যখন আমলনামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত, তাতে যা রয়েছে তার কারণে। আর তারা বলবে, হায় ধ্বংস আমাদের, কি হলো এই কিতাবের, তা ছোট বড় কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজির পাবে। আর তোমাদের রব কারো প্রতি জুলুম করেন না। সূরা কাহাফ আয়াত নম্বর 49। কোন বান্দা যখন গুনাহ করে ফেলেন, গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা ওই বান্দার উপর অত্যন্ত খুশি হন। এই বিষয়ে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকার আয়াত নম্বর 222। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমন কি যখন তাদের কারোর মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা নিসা আয়াত নম্বর 17-18। তওবা করার সময় তিনটি জিনিসের সমন্বয় করতে হবে। বান্দার হক থাকলে আগে সেটি আদায় করে আসতে হবে বা তার কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। পূর্বের গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া আর অপরের হক নষ্ট করলে তাকে বুঝিয়ে দেওয়া বা মাফ চেয়ে নেওয়া। ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। তওবা করার শুরুতে দুই রাকাত তওবার নফল নামাজ পড়ার পর তওবা করা উত্তম এবং সুন্দর পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অতীতের গুনাহ থেকে তওবা করার এবং গুনাহমুক্ত জীবনযাপনের তাওফিক আমাদেরকে দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কবিরা গুনাহের পরিণাম। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
1: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন সরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পূর্ণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্রী ভগবান উবাস। ওম মহা আত্মন তু মাম পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতা বজন্তি অনন্য মনসা ইগেত্তুয়া ভূতাদিম অব্যয়ম। বঙ্গানুবাদ। কিন্তু হে পার্থ, দৈবী প্রকৃতি প্রাপ্ত মহাত্মাগণ আমাকে সর্বপ্রাণী সনাতন কারণ এবং অবিনাশী অব্যয়স্বরূপ জেনে অনন্য চিত্তে নিত্য নিরন্তর আমার ভজনা করেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেন মানব জীবনের শ্রেষ্ঠতম পরিচয় তুলে ধরেছেন। মহাত্মা কাকে বলে, তারা কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করে, কিভাবে তাকে সর্বরূপে অনুভব করে, আর কিভাবে প্রতিটি যজ্ঞ কর্ম ও মন্ত্রের মধ্যে কৃষ্ণ নিজেই বিরাজ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা সত্যিকারের মহাত্মা তারা দৈবী প্রকৃতির আশ্রয়ে থাকে, তারা আমাকেই সৃষ্টির আদি কারণ হিসাবে জানে আর একনিষ্ঠ ভক্তির মাধ্যমে আমাকেই অনুভব করে, যে আমাকে প্রতিটি জীবের মধ্যে দেখে আর প্রতিটি জীবকে আমার মধ্যে দেখে সেই মহাত্মা। এই কথাটি শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। মহাত্মা মানে শুধু জ্ঞানী হওয়া নয়, বরং অন্তরে ভক্তি, নম্রতা, অটল বিশ্বাস ও ভগবানের প্রতি আস্থা রাখা। যারা নিজের মধ্যে দৈব শক্তি জাগিয়ে তোলে তারাই সত্যিকারের মহাত্মা ও অহংকারহীন মানুষ। আর মানুষের মধ্যে দৈবিক প্রকৃতি তখনই প্রকট হয় যখন তার উদ্দেশ্য থাকে একমাত্র ভগবান প্রাপ্তি। ভগবান প্রাপ্তির জন্য দৈবী গুণের আশ্রয়ই মানুষ ভগবতমুখী হয়। দৈবী গুণের আশ্রয় নিলে তার মধ্যে অভিমান, অহংকার, কর্তৃত্ববোধ আসে না, তার বদলে নম্রতা, সরলতা, শুদ্ধতা, নিরহংকার বোধ, করুণা, ভক্তি ও আত্মসংযম বোধ আসে এবং সাধন ভজনে নিত্য নতুন উৎসাহ দেখা যায়। যারা ভগবানকেই সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জানে এবং মানে, তাদের মনে অন্য কিছুর আশ্রয় নেই, শুধু ভগবানের সঙ্গেই তাদের আত্মীয়তা। আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার, এইরূপ সম্পর্ক স্থাপন করে। যে ভগবানের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে, দেহ মন

0: দি ইন্দ্রিয়াদি দ্বারা সমস্ত শারীরিক, ব্যবহারিক, লৌকিক, বৈদিক ও পারমার্থিক কার্য করে তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে। এটি হলো অনন্য চিত্তে ভজনা করা। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিত দুঃখ ভাগভবেৎ। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরোপলাভ করুক, সকলের দৃষ্টি মঙ্গলময় হোক, এই সংসারে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:34, অস্ত যাবে সন্ধ্যে 6:30। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে ঢাকা ক এর অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7:45।
1: সকাল 8:30 শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
3: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30।
3: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করে ছোট পরিবার বিকেল 4:05।
3: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধে 6:05।
3: সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে 7:30।
3: রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: বেতার ম্যাগাজিন উত্তরণ শুনতে পাবেন রাত 9:05।
3: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।

0: পরে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
0: এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, ভোরের বেলায় পাখির গানে মুখরিত হয় প্রকৃতি। আসুন আমরা আজকের ভোরের গান শুনি এমি হামিদের কণ্ঠে। গানটি লিখেছেন সিদ্দিক চৌধুরী, শুরু করেছেন কাদের সামেরী।

0: ভুরির গানটি শুনলেন, গিয়েছেন এম এ হামিদ।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এদেশ আপনার আমার আমাদের সকলের। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের লাল সবুজের পতাকা, আমাদের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, আমাদের প্রিয় মাতৃভূমি এ বাংলাদেশ। এ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের। আমরা সবাই একসাথে সততার সহিত নিষ্ঠার সহিত দেশের জন্য কাজ করব, লাল সবুজের পতাকাকে আরো উজ্জ্বল আরো প্রজ্জ্বল করে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালার এ পর্যায়ে শুনবেন নজরুল সংগীত, শিল্পী ফিরোজা বেগম।

0: ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চুরুলিয়াশি গ্রাম থেকে উঠে এসে বাংলা সাহিত্যে দখল করেছেন এক অনন্য স্থান, নিজেকে আলাদা করেছেন সাম্যের কবি, বিদ্রোহের কবি এবং প্রেমের কবি হিসেবে, যিনি সাম্প্রদায়িক চেতনায় সীমাবদ্ধ না থেকে অসাম্প্রদায়িক হিসেবে গড়েছেন সাহিত্যের প্রতিটি অঙ্গন এবং বাংলাদেশের জাতীয়তা, গেয়ে উঠেছেন গান সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, অথবা বলেছেন বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল বীর বল উন্নত মম শির, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে ভুলোক দোলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, বল বীর আমি ছিল উন্নত শির। এই মহান কবির প্রতি নজরুল বর্ষের আজকের আয়োজনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গেয়েছেন তপন মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ বৈশাখী খাতুন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা, চাষাবাদ মানব ইতিহাসের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলির মধ্যে একটি। খাদ্য উৎপাদন এবং কাঁচামাল সরবরাহের প্রধান উৎস হচ্ছে এই চাষাবাদ। আর বর্তমানকালে শস্য, ফল, ফসল এমনকি মশলা চাষের মাধ্যমে অনেকেই হচ্ছেন আর্থিকভাবে লাভবান। বাংলাদেশে বিভিন্ন ধরনের মশলা চাষাবাদ করা হয়, যা দেশের চাহিদা পূরণ করে এবং অনেক সময় বিদেশেও রপ্তানি করা হয়। মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, ধনে, জিরা ইত্যাদি প্রধান। বাংলাদেশের মশলা চাষাবাদের জন্য উপযুক্ত মাটি, জলবায়ু এবং আবহাওয়া বিদ্যমান। মিশ্র ফসল হিসেবে মশলার চাষাবাদ চরাঞ্চলের জন্য একটি লাভজনক উদ্যোগ। চরাঞ্চলে সাধারণত যে সকল ফসল উৎপাদন হয় তার সাথে মশলার মিশ্রণ করে চাষ করলে ফলন এবং আয় দুটোই বাড়ে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এবারে চরাঞ্চলে মিশ্র ফসল হিসেবে মশলার চাষাবাদ এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাহিন সালেউদ্দিন। আর তার সাথে আজকে আমরা কথা বলব চরাঞ্চলে মিশ্র ফসল হিসেবে মশলার চাষাবাদ এই সম্পর্কে। প্রথমেই জানতে চাই যে বাংলাদেশে মোট চরের জমির পরিমাণ কত?
1: বাংলাদেশে মোট চরের জমি আছে 8.3 হেক্টর, তার মধ্যে চাষযোগ্য জমির পরিমাণ 5.2 থেকে 7.9 লাখ হেক্টর।
0: আচ্ছা আচ্ছা, তো চরগুলো কোন কোন জেলায় অবস্থিত বাংলাদেশের?
1: এগুলো প্রায় 12 জেলা আছে বাংলাদেশে, তার মধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রাজশাহী, জামালপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া, শরীয়তপুর, মাদারীপুর এবং চাঁদপুর।
0: শুরুতেই যেমনটি আমরা বলছিলাম যে চরাঞ্চলে মিশ্র ফসল হিসেবে মশলার চাষাবাদ, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই যে মিশ্র ফসল বা মশলার চাষ করা যায়, এটা একটু সম্পর্কে বলুন আমাদের।
1: মিশ্র ফসল বলতে আমরা যেটা সহজভাবে বুঝি, যে একই জমিতে একসঙ্গে দুই বা ততোধিক প্রজাতির ফসল চাষ করার পদ্ধতিকে আসলে মিশ্র ফসল চাষ বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে ভূমি, শ্রম, পুষ্টি, উপাদান, পানি, আলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করে মিশ্র ফসলের চাষাবাদের মাধ্যমে প্রতি একক জমি থেকে একক ফসলের তুলনায় মোট উৎপাদন, আয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি করা যায়। তাছাড়া এই পদ্ধতিতে রোগ ও পোকার আক্রমণও কম হয় এবং ফসল চাষের সফলতা বৃদ্ধি পায়।
0: মিশ্র ফসলটা আসলে কি?
1: মিশ্র ফসল বলতে এখানে একই জমিতে একসাথে দুই বা ততোধিক ফসল চাষ করাটাকেই মিশ্র ফসল চাষ।
0: মানে একই সাথে আমি কয়েকটি ফসল উৎপাদন বা চাষ করতে পারবো। এবার একটু জানতে চাইবো যে মিশ্র ফসল হিসেবে মশলা চাষাবাদের গুরুত্বপূর্ণ দিক কিংবা সুবিধাগুলো আসলে কি কি?
1: মিশ্র ফসল হিসেবে আসলে মশলা চাষাবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেরকম এক নম্বরে আমি যদি বলি, মাটি ও পরিবেশ নির্বাচন। এক্ষেত্রে চরাঞ্চলে সাধারণত বেলে মাটি দেখা যায়। এই মাটিতে কিছু মশলা যেমন আদা, হলুদ, পেঁয়াজ, রসুন ভালো জন্মাতে পারে, তবে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় সার ও জৈব পদার্থ যোগ করে উর্বরতা বাড়াতে হবে। আর দুই নম্বর হলো সঠিক মিশ্রণ, কোন ফসলের সাথে কোন ফসল ম্যাচিং হবে সেই বিষয়গুলো বিবেচনা করে কিছু মশলা যেমন আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনে ইত্যাদি অন্যান্য ফসলের সাথে মিশ্রণ করে চাষ করা যেতে পারে। এই ক্ষেত্রে ফসলের ধরন ও বৃদ্ধি সময়কাল বিবেচনা করে মিশ্রণ করতে হবে, যাতে একটা ফসলের সাথে আরেকটা ফসল প্রতিযোগিতা না করে। এবং সঠিক পরিচর্যা, আমরা খালি মিশ্র ফসল চাষ করলে হবে না, এর সাথে সাথে সঠিক সময়ে সার দেওয়া, আগাছা পরিষ্কার করা, প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা, রোগ বালাই পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
0: আর সুবিধাগুলো যদি একটু বলতেন।
1: মশলা ফসল চাষাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বা সুবিধা আছে, যেরকম মাটির স্বাস্থ্য ভালো থাকে, জমির সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার হয়, আয় বৃদ্ধি পায় কৃষকের, রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয়, যেহেতু বিভিন্ন যে মশলাগুলো আছে এগুলো নিজেরাই রোগ প্রতিরোধী, সেক্ষেত্রে পোকামাকড় আক্রমণটা কম হয়। তারপরে খাদ্য নিরাপত্তা, কৃষকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।
0: চরাঞ্চলে মশলার চাষাবাদের জন্য কিছু বিষয় আমাদেরকে আসলে বিবেচনা করতে হয়, সেই বিষয়গুলো কি কি?
1: চরাঞ্চলে মাটি সাধারণত বেলে বা দোআঁশ প্রকৃতির হয়, তাই মশলা ফসল নির্বাচনের সময় মাটির গুণাগুণ বিবেচনা করা উচিত এবং সেক্ষেত্রে আমাদের জৈব সার বা রাসায়নিক সার দিতে হবে। আর ফসল নির্বাচনের ক্ষেত্রে এমন ফসল নির্বাচন করা হয়েছে যা চরাঞ্চলে পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াই নিতে পারে, একই সাথে ভালো ফলন দিতে পারে, পর্যাপ্ত সেচ। চরাঞ্চলে সাধারণত শুষ্ক মৌসুমে আমাদের বেশ পানির ঘাটতি হয়, সেক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। তারপর সারের সঠিক ব্যবহার, কোন মশলা ফসলে কি কি সার কখন কখন দিতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। রোগ এবং পোকামাকড় হলে সাথে সাথে আমাদের সঠিক সময়ে সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।
2: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে যে চরাঞ্চলে মিশ্র ফসল হিসেবে মশলার চাষাবাদ সম্পর্কে। আশা করছি যারা চরাঞ্চলে রয়েছেন আজকের আলোচনা থেকে অনেক উপকৃত হবেন।
0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবেন চাষাবাদ নিয়ে চমৎকার একটি গান, বারো মাসি লাউ। গানে কণ্ঠ দিয়েছেন সামিনা আসাদ। চমৎকার এই গানটির কথা লিখেছেন আয়েদ হোসেন উজ্জ্বল, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

চমৎকার এই গানটি শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তিন দিনের বেশি পানি কোথাও জমতে দিবেন না। কথা হবে আগামী অনুষ্ঠানে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন বৈশাখী খাতুন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সকাল ৭টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 2ভাদ্র, 3রা রবিউল আউয়াল, 17ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতে শিরোনাম। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। বিএনপি ঘোষিত 31 দফার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবন্ধের আলোচনায় অচল অবস্থার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জল ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। প্রতিপাদ্যে রোববার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদ রক্ষায় নদী, নালা, খাল, বিলে প্লাস্টিক সহ আবর্জনা না ফেলার আহ্বান জানান।
3: বিভিন্ন রকম টিস্যু পেপার, প্লাস্টিক, পানির বোতল এইসবের কারণে ধীরে ধীরে এই জলাশয়গুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা যদি পরিবেশকে রক্ষা করতে পারি, আমরা যেমন একটি সুস্থ পরিবেশের মধ্যে বসবাস করতে পারব, একইভাবে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব।
2: জিডিপিতে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকারও বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এ সময় মৎস্য খাতে বিভিন্ন আধুনিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
3: মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে, যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই।
2: এর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, কিন্তু এ সময় ধৈর্য ধারণ না করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বলেন প্রধানমন্ত্রী।
4: এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
2: আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করতে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। অনুষ্ঠানে তিনি 10 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড, নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা সহায়তা চেক এবং ধর্মীয় নেতাদের মাঝে চলতি মাসের সম্মানী বিতরণ করেন। তারেক রহমান ল্যাপটপের বোতাম টিপে অনলাইনে কিশোরগঞ্জের সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোট 457 জন ভাতাভোগীর মাঝে চলতি মাসের ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি হল জনগণকে আত্মনির্ভরশীল করে তোলা।
5: দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে।
0: বিএনপির রাজনীতিকে অব্যাহত রাখতে হলে দেশে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা একান্ত আবশ্যক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগগুলো কোন মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাহত করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি জনগণকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান। ইমাম মুয়াজ্জিনদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
5: যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ভাতার ব্যবস্থা করেছি।
0: বর্তমান সময়ে দেশ গড়ার সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের 20 কোটি মানুষকে এই দেশ পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে তার সরকারের নেওয়া উদ্যোগও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের শোলাকে ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ এবং সেখানে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম। তিনি বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণ করে যাবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর ওলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায় সেটি বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো উদ্যোগ নিয়েছে, যা জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা রাখবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল বরিশালের কাশীপুর ইছাকাটি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে কথা বলেন। তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রসঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান,
6: স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্স এর মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই।
0: তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য, ভুল তথ্য প্রতিরোধে এবং সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করা হবে। তিনি গতকাল ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের স্বাস্থ্যখাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন,
8: গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে, দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
7: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য বান্ধব সুযোগ কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীতে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকে ভিচিয়েনের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ কাজে লাগিয়ে মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করেছে। নৌ পরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাগেরহাটের মোংলায় বিশেষ অর্থনৈতিক জোনের কাজ আগামী অক্টোবর মাসে শুরু হবে। এতে 60,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি গতকাল মোংলায় পৌর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, মোংলা বন্দরের অদূরে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্টেশন নির্মাণ করা হবে এবং সেই গ্যাস দিয়ে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, সরকার কিংবা রাজপথ কোনোটাতেই বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাঁর অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ

0: অর্থ সামরিক মহড়া উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করার জন্য পেন্টাগনকে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পেন্টাগন এই নির্দেশনার তাৎক্ষণিক জবাব দেয়নি। এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি অবশ্য ইরানের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপে অংশ নিতে সওলের প্রত্যাখ্যানের কথাও তুলে ধরেন। হাঙ্গেরির পূর্বাঞ্চলে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে 12 জন যাত্রী প্রাণ হারিয়েছে এবং অন্তত 10 জন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ জানায়, হাঙ্গেরির পূর্বাঞ্চলের মেজোকেরেস্তেস শহরের কাছে নাইরেগি হাজা শহরমুখী রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি দক্ষিণ পূর্ব বসনিয়ার ধর্মীয় পবিত্র স্থান মেদইউগড়িয়ে থেকে 57 জন তীর্থযাত্রীকে নিয়ে পোল্যান্ডে ফিরছিল। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্যাঙ্গারু দেশে লাল সবুজের উল্লাস, ক্রিকেট বিধাতার তুলিতে আজ অস্ট্রেলিয়ার মাটিতে আঁকা হল এক কালজয়ী মহাকাব্যিক বিজয় গীতি। ডারউইনের টিআইও স্টেডিয়ামে স্বাগতিক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যাঙ্গারু ব্যাটসম্যানরা বাংলাদেশি পেসারদের আগুনের গোলার সামনে বালির বাঁধের মতো ভেসে যায়। বাংলাদেশের তরুণ পেস তুরফান হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 198 রানে। আগুন ঝরানো বোলিংয়ে 55 রানে 6টি উইকেট শিকার করে ম্যাচের সুর বেঁধে দেন এই গতিদানব। জবাবে ব্যাট হাতে রচিত হয় নতুন ইতিহাস। ডারউইনের 22 গজে বাংলাদেশ গড়ে রানের সুরম্য প্রাসাদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ক্যারিয়ার সেরা ও চোখ ধাঁধানো অনবদ্য এক শতক হাঁকান তরুণ তুর্কি তানজিদ হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে আসে গুরুত্বপূর্ণ 84 রান এবং মেহেদি হাসান মিরাজের দাপুটে 65 রান বাংলাদেশকে পৌঁছে দেয় 426 রানের পাহাড় চূড়ায়। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের শক্তিশালী দল বাংলাদেশের বোলারদের স্পিন ও পেসের যৌথ আক্রমণে তোপে পড়ে। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিজাদিতে 5 উইকেট ও হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে 284 রানে অল আউট হয় ওজিরা। জয়ের জন্য মাত্র 57 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে সাদমান ও মমিনুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয় শুধু একটি সাধারণ ক্রিকেট জয় নয়, ইতিহাস পুনর্লিখনের অমলিন সাক্ষী। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের দীর্ঘ 2 দশক পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো লাল সবুজের বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:34 এবং সূর্য অস্ত যাবে 6:30। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক মুদ্রা অর্জন

করতে দেশের মৎস্য সম্পদের নতুন বাজার খুঁজে বের করার আহ্বান। অন্য কোন দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এগারো দলীয় ঐক্যের অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ দেব বিক্রমের প্রার্থিতা বৈধ ঘোষণা। বিএনপি ঘোষিত ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, আমাদের সকলের পরিবারেই বয়োজ্যেষ্ঠ সদস্য থাকেন। তাদের দিকে লক্ষ্য রাখা এবং তাদের যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি যত দায়িত্ববান হব, যত্নশীল হব, তারা ততই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এমনই প্রত্যাশায় আজ শুরু করছি আজকের সুখের ঠিকানার আয়োজন। বন্ধুরা, আজকের সুখের ঠিকানার বিষয় পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য প্রয়োজনীয় পুষ্টি। আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। তার কাছ থেকে জানব কিছু প্রয়োজনীয় কথা। প্রথমে আপনার কাছে জানতে চাই, পরিবারে আমাদের সকলেরই কিন্তু বয়োজ্যেষ্ঠ সদস্য থাকেন, সেক্ষেত্রে আমাদের কি কি দিক মেনে চলা উচিত?
2: আমাদের আজকে যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকের পরিবারেই দেখা যায় যে কম বেশি আমাদের বয়োজ্যেষ্ঠরা থাকেন, যেমন আমাদের দাদা দাদি, নানা নানি অথবা আমাদের বাবা মা বা আমাদের খুব কাছের কোনো মানুষ। তো তাদের আসলে পুষ্টির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের হয়তো কোনো পুষ্টির দরকার নেই, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। একটা বয়সের পর থেকে কিন্তু আমরা জানি যে একটা মানুষের শারীরিক কন্ডিশনটাও কিন্তু আস্তে আস্তে ডিমোশন হতে থাকে, তার মেটাবলিজম, তার ইমিউনিটি পাওয়ার সবকিছু কিন্তু কমতে থাকে। তখন দেখা যায় তারা বিভিন্ন ধরনের ডিজিজগুলো তাদের বডিতে গ্রো করছে, যেমন ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল লেভেল বেশি, অথবা তার হার্টের সমস্যা, কিডনি সমস্যা, ধরনের কিন্তু নানান প্রবলেম তারা ফেস করে থাকেন। তো এই প্রবলেমগুলো তারা যেন আগে থেকেই মানে খুব বেশি সিভিয়ার বা প্রবলেমে না পড়ে যান, এই কারণে তাকে প্রয়োজনীয় যে পুষ্টিকর খাবার সেটি তাকে দিতে হবে। যেমন বড়দের জন্য অবশ্যই তাকে সুষম খাবারটি প্রথমে নির্বাচন করতে হবে। তারা যদি আসলে প্রপারলি আমাদের যে রেগুলার ফুড সেটা নিতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি তারা চিবিয়ে খাওয়া বা এ ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ফুড সাপ্লিমেন্টেশন নিজের বাসায় কিন্তু করতে পারি। যেমন তাকে আমরা কয়েকটি গ্রুপের খাদ্য একসাথে করে একটা সাপ্লিমেন্টেশন করা যেতে পারে। আর পুষ্টির ক্ষেত্রে আসলে বিশেষ কিছু পুষ্টি রয়েছে, যেমন আমরা বেশি জোর দিয়ে থাকি যে ক্যালসিয়াম, আয়রন, তারপর হচ্ছে তার প্রোটিন, কারণ বয়স যখন আমাদের বেশি হয় তখন মাসেল ব্রেকডাউনের একটা সম্ভাবনা থাকে। সো মাসেলটাকে ঠিক রাখার জন্য কিন্তু প্রোটিনের ভূমিকা অনেক বেশি, যেটাকে আমরা আমিষ বলে থাকি। আর আমিষের প্রধান উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম এবং ডাল, এই জাতীয় খাবার থেকে। তাই অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় একটি করে ডিম, দিনে 2-3 পিস মাছ অথবা মাংস, সাথে ডাল, এগুলো রাখতে হবে। পাশাপাশি ক্যালসিয়ামের উৎস হিসেবে কিন্তু আমরা জানি দুধ সবচেয়ে বেস্ট, তাই একজন বয়স্ক মানুষকে অবশ্যই প্রতিদিন দুধ দিতে হবে। তার যদি কোলেস্টেরল লেভেল বেশি বা হার্টের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তাকে লো ফ্যাট মিল্ক দেওয়া যেতে পারে। অনেকের আবার দেখা যায় যে দুধে অনেক ধরনের সমস্যা থেকে থাকে, ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের কোনো ইনটলারেন্স, তো সেক্ষেত্রে তারা নন ডেইরি সোর্স হিসেবে যে ক্যালসিয়ামগুলো আমরা পেয়ে থাকি, ছোট মাছ বা বিভিন্ন ধরনের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এগুলো তাদেরকে আমাদের প্রতিদিন দিতে হবে, সাথে বাদাম দিতে হবে। তাহলে দেখা যাবে তার কিন্তু নন ডেইরি সোর্স হিসেবেও কিন্তু সে ক্যালসিয়ামটা সেখান থেকে পাচ্ছে। তো এভাবে কিন্তু মূলত আমাদের স্পেশাল যে পুষ্টিগুলো সেগুলো তাকে প্রোভাইড করা, ভিটামিন ডিটাও তার জন্য পাশাপাশি এনশিওর করতে হবে।
1: আর এই যে যে পুষ্টিগুলোর কথা বললেন, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে যদি কখনো কখনো এই পুষ্টির অভাব হয় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপু। যেমন আমাদের বয়স্ক যারা রয়েছেন তাদের যদি আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টস এর কথা বলছি, ভিটামিনস এবং মিনারেলস, এগুলো যদি ঘাটতি হয়ে থাকে তাহলে দেখা যাবে তার চোখের দৃষ্টিশক্তি কমে আসছে, তার দেখা যাচ্ছে তার নখ বা তার স্কিনের প্রবলেমটা আরো বেশি বেড়ে যেতে পারে, পাশাপাশি তার যে স্মরণ শক্তি বা আমাদের যে মেমোরি বলা হচ্ছে সেটাও কিন্তু তার কমে আসতে পারে। আর মেজর যে ইস্যুগুলো আছে যেগুলো আমরা দেখি যে বিভিন্ন রকম প্রোটিন, আমিষ বা হচ্ছে শর্করা, ফ্যাট, এগুলো যদি আমরা ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন বয়স্ক মানুষের যে কোনো একটা রোগ তৈরি হতে পারে। যেমন অতিরিক্ত যদি সে শর্করা জাতীয় খাবার গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু তার ডায়াবেটিস বা তার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে। সো পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যেমন আপনি বলেছেন যে আসলে যদি এইটার ঘাটতি হয়, ঘাটতিটাও কিন্তু অন্যভাবে বলা যেতে পারে, যদি আমরা প্রয়োজনীয় অতিরিক্ত যদি তাকে দিয়ে ফেলি সেটাও কিন্তু তার জন্য হার্মফুল হচ্ছে, এবং যখন প্রয়োজনীয় কম সে নিচ্ছে সেখানেও কিন্তু তার ঘাটতি হচ্ছে। যেমন আমরা শুরুতে বলেছি আমিষটা কম খেলে তার মাসেল স্ট্রেংথ কমে যাবে, সে পেশি শক্তিটা কমে আসবে, সে হাঁটা চলাটা দেখা যাবে ঠিকভাবে করতে পারবে না। ক্যালসিয়ামের ঘাটতি হলে তার বোন এবং তার যে দাঁতের গঠন সেখানেও কিন্তু তার সমস্যা হতে পারে, দেখা যাবে খুব অল্পতেই তার ফ্র্যাকচার বা কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই জিনিসগুলো কিন্তু খুব আপনি জানেন যে এই বয়সটাতে বেশি দেখা যায়।
3: কখনো কখনো দেখা যায় যে ক্ষয় রোগ হয়েছে,
2: ক্ষয় হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোর জন্য যদি তাকে প্রতিদিন ক্যালসিয়ামযুক্ত খাবার এবং ভিটামিন ডি ঠিক রাখা না হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু অতিরিক্ত পর্যায়ে চলে যাবে।
3: সব মিলে যেটা বলতে চাই যে পরিবারে যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের একটি সুষম খাদ্য তালিকা থাকা উচিত
2: এবং স্পেশাল কিছু পুষ্টি যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো তাকে বিশেষভাবে মানে খাবারের তালিকায় রাখতে হবে।
3: আর এইসব পুষ্টিকর খাদ্য তালিকা ছাড়াও তাদের যত্নটা কেমন হওয়া উচিত?
2: যত্নটা আমি মনে করি যে আসলে একজন মানুষের কিছুটা শারীরিক পরিশ্রম প্রয়োজন রয়েছে, তাকে একটু বাহিরে হাঁটানো বা ঘরের মধ্যে একটু এক্সারসাইজ করানো, তাকে একটু প্রতিদিন দেখা যাবে যে যে খাবারের পাশাপাশি যে নারিশমেন্টের ব্যাপারটা আসলে আমরা কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্ট দিয়ে বুঝি, সো তাকে একটু মেন্টালি যদি রিফ্রেশ রাখা যায় তাহলে কিন্তু তার ইমিউনিটি বুস্টিংটা ভালো হবে। ভালো ঘুমটা তার জন্য দরকার আছে, হাসি খুশি রাখা এবং অবশ্যই পুষ্টিকর খাবারটা তাকে মেইন কাজ হিসেবে তার ভালো থাকার একটি সোর্স আর কি। সো সেই হিসেবে তাকে এই কাজগুলো করে এবং খাবারগুলো দিলে সে সুস্থ থাকতে পারবে।
3: বয়স্কদের ক্ষেত্রে আরো যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যে কখনো কখনো দেখা যায় চোখে ছানি পড়ে, চোখে কম দেখতে শুরু করে বা দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
2: চোখের অনেকগুলো প্রবলেম হতে পারে, যেমন ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের যদি ডেফিসিয়েন্সি তার আগে থেকেই থেকে থাকে এবং এই সময় যদি তার জিনিসগুলো কম হয় সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের চোখের দৃষ্টিশক্তি একটু সমস্যা হতে পারে। এবং আপনি জানেন যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই রোগগুলো কিন্তু গ্রো করে। তো যখন এই প্রবলেমগুলো হয় প্রথমত অবশ্যই তাকে একজন আই স্পেশালিস্ট বা ডক্টরের কাছে যেতে হবে এবং তাকে তার পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। আর পাশাপাশি পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু ছোট মাছ, হলুদ ধরনের যে ফলগুলো আছে যেমন আমরা পেঁপে, কলা, আম বা হলুদ যে সবজিগুলো আছে মিষ্টি কুমড়া, গাজর, এবং প্রতিদিন তাকে একটু সবজি রাখা যেমন আমাদের পালং শাক, কচু শাক, এই ধরনের খাবারগুলো কিন্তু তার খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি প্রোটিনটাও খুব ইম্পর্টেন্ট, তবে ছোট মাছটা চোখের জন্য খুবই ভালো, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। আর ইমিউনিটি বুস্টিংটা এই জন্যই বলছি যে আসলে এই বয়সটাতে তাদের যে বারবার রোগগুলোতে তাদের প্রবলেম করা বা সে অল্পতে উইক হয়ে যায় সেটার জন্য কিন্তু তার পুষ্টিকর খাবার বা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো কিন্তু হেল্প করে। সো ছানি পড়ার জন্য কিন্তু আমরা বলবো যে এই ধরনের পুষ্টিকর খাবারগুলো তাকে প্রতিদিন রাখা।
3: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখের ঠিকানা, আর আজকে শুনছিলেন পরিবারে বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য প্রয়োজনীয় পুষ্টি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম, শুনলেন তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় কথা। আশা করি আপনারা উপকৃত হতে পেরেছেন। প্রিয় শ্রোতা, বিদায়ের সময় হয়ে এলো, তবে যাবার আগে বলতে চাই আপনার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সচেতন থাকুন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সচেতন রাখুন, মশারি অবশ্যই ঘুমানোর সময় ব্যবহার করবেন, এবং সেই সাথে বলতে চাই আপনি আপনার বাড়ির আঙিনায় যেখানে সেখানে ময়লা আবর্জনা বা পানি জমতে দিবেন না। এই পানি জমা থেকেই কিন্তু ডেঙ্গু মশার লার্ভার সৃষ্টি হয়, আর ডেঙ্গুর প্রকোপ তো দেশে বেড়েই চলেছে, তাই নিজেদেরকেই সচেতন হতে হবে। নিজে সচেতন থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এমনই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
4: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে। এদেশ আপনার আমার আমাদের সকলের, আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি এবং দেশের উন্নয়নে গাঁতে কাঁধ মিলিয়ে কাজ করে যাই। শোনাবার পরে দেশকে নিবেদন করে গান, প্রথমে শুনব সালমা জাহানের কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

প্রিয় শ্রোতা, আপনারা দেশের গান শুনছেন। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের শিল্পী সমীর মনির কোনাল, গানটির গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বকর সিদ্দিক।

0: এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশাত্মবোধক গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে তরুণদের নিয়ে ক্যাম্পাস ভিত্তিক বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশের।

0: প্রাণ চঞ্চল প্রাচীর তরুণ কর্মবীর হে মানবতার প্রতীক গর্ব উচ্চশির দিব্য চক্ষে দেখিতেছি তোরা দৃপ্তপদ সকলের আগে চলিবি পাড়ায় গিরি ও নদ মরু সঞ্চর গতি চপল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত জিঞ্জির কাব্যের অন্তর্গত অগ্রপথিক কবিতাটির এই কয়েকটি পঙ্ক্তি যেন তরুণের আত্মবিশ্বাস প্রতিবাদ আর স্বপ্ন দেখার সাহসের চিরন্তন প্রতীক। তরুণদের বীর আখ্যায়িত করে সমাজে তাদের কি উপায়ে সমাজ সংস্কারে অবদান রাখতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন কবি। তিনি তরুণ জাতিকে কর্মবীর হিসেবে তাদের সফলতাকে দিব্য চক্ষে দেখতে পেয়েছেন। তারা মানবতার প্রতীক হয়ে গর্বিত শিরে সমাজে স্থান করে নিবে। শ্রোতা বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 সাল পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। দেশ জুড়ে বছরব্যাপী এবছর আমরা উদযাপন করছি নজরুল বর্ষ। তাই আজকের তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম লিজা এসেছি সরকারি তিতুমীর কলেজে নজরুল বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের বিশেষ পর্বটি ধারণের জন্য। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, সঙ্গেই থাকুন। শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো এই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, নজরুলকে নিয়ে তারা কে কি ভাবছেন। তো চলুন শুরু করা যাক আমাদের মূল আয়োজন। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী। চলুন প্রথমে কথা বলছি একজন আপুর সাথে, তার কাছে আমার প্রশ্ন থাকবে, নজরুলের নাম শুনলে আপনার প্রথমে কি মনে হয়?
1: ধন্যবাদ আপনাকে। আমি জান্নাতুল বুশরা, গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। নজরুল যেমন আমাদেরকে দ্রুহ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে তার লেখনীর মাধ্যমে, সেই সাথে তিনি সাম্য, মানবতা এবং ভালোবাসার কথাও বলেছেন, যেটা আমাদেরকে প্রীতি এবং সম্প্রীতি, ভালোবাসার বিষয়ে শিক্ষা দেয়। নজরুল আসলে বিভিন্ন সময় আমাদের মাঝে প্রাসঙ্গিক হয়ে বারবার ফিরে আসে, সেটা 1947-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 2024-এর আন্দোলনের মাঝেও আমাদের মাঝে ফিরে এসেছিল, যখন আমরা পড়তে পড়তে বুঝতে পেরেছিলাম যে নজরুল আমাদের মাঝে কিভাবে বেঁচে আছে। তার লেখনী, তার সাম্য এবং মানবতার কথা, তার কারোরই লৌহ কপাট ভেঙে দেওয়ার দেয়ালের কথা বলেছিলেন, সেটি আমাদের মাঝে তখনও প্রাসঙ্গিক। আজ আমরা তাকে স্মরণ করি এবং তিনি আমাদের মাঝে এভাবেই জাতীয় কবি হিসেবে বেঁচে আছেন।
0: অনেক ভালো বলেছেন আপনি। তো এবারে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন ভাইয়া, আপনার কাছে জানতে চাই নজরুলের কোন কবিতা বা গান আপনার সবচেয়ে ভালো লাগে?
2: আমি মোহাম্মদ ফারদিনাল রুবায়াত সিয়াম, গভর্নমেন্ট তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে। নজরুলের অনেক কবিতা ও গান আমার ভালো লাগে, তবে আমার সবচেয়ে ভালো লাগে তার বিদ্রোহী কবিতাটি। কবিতাটির ভাষা ও বক্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে সাহস এখানে প্রকাশ পেয়েছে তা আমাকে ভাবায়। একজন তরুণ হিসেবে এই সাহসিক বার্তাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভেতরের শক্তিকে চিনতে এই কবিতাটি আমাকে অনেক উৎসাহ দেয়। তাই বিদ্রোহী কবিতাটি শুধু আমার প্রিয় কবিতাই নয়, এটি আমার কাছে সাহসেরও একটি প্রতীক।
0: চমৎকার বলেছেন। এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেকজন ভাইয়া, আপনার কাছে জানতে চাই নজরুলকে কেন বিদ্রোহের কবি বলা হয়?
3: নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় তার কারণ, তিনি তার সমগ্র সাহিত্য জীবনে অন্যায়, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর তুলে ধরেছিলেন। তিনি তার কণ্ঠের মাধ্যমে সে সময়ের যে জাতিটা ছিল তাদেরকে সমগ্রভাবে জাগ্রত করেছিলেন। বিদ্রোহী যে কবিতাটা তিনি রচনা করেছেন সেখানে তিনি নিজেকে চির বিদ্রোহী সত্তা হিসেবে প্রকাশ করেছেন। ঠিক একই রকম ভাবে আমরা যখন বিদ্রোহী কবিতাটা পড়ি আমরা নিজেকে চির বিদ্রোহী সত্তা হিসেবে কল্পনা করতে পারি, ধারণ করতে পারি। এই যে তার কবিতার যে সাহিত্য এবং সাহিত্যের যে সফলতা, এই সফলতাই তাকে বিদ্রোহী কবি হিসেবে তুলে ধরেছে এবং বিশ্ব দরবারে তাকে পরিচিত করিয়ে দিয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনলেনই আমাদের সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তার যে শুধু বিষয় ভিত্তিক পড়াশোনার মধ্যে আবদ্ধ এমনটা নয়, তারা কিন্তু নজরুল চর্চা করেন, নজরুলকে নিয়ে জানার আগ্রহ তাদের অনেক এবং আমরাও কিন্তু নতুন করে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। এই মুহূর্তে একজন আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরিচিত হই তার সাথে। আপু আপনার নাম?
4: আমার নাম প্রিয়া, আমি বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি এবং সদস্য কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছি এখনো।
0: তাহলে তো আপনার কাছ থেকে নজরুলের কোন একটা গান আমাকে শুনতেই হবে, কোন গানটি করছেন আমাদের জন্য?
4: আসলে নজরুলের এত সুন্দর সুন্দর গান এবং এত সুন্দর সুন্দর কবিতা যে বেছে নেওয়াটা কঠিন যে আমার কোনটা প্রিয়। শ্রাবণ মাস চলছে, তার একটা ছোট্ট একটা বর্ষার গান আমরা শুনতে পারি।
0: ঠিক আছে আপু, তাহলে এবার আপনার গানটা শুনি আমরা।

0: বাহ, বেশ মিষ্টি একটা সময় কেটে গেল আপনার গান শুনতে শুনতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে একটু শুনবো, নজরুলের কোনো একটি গান বা কবিতার লাইন আপনি বলবেন যেটা আপনার ভালো লাগে।
1: আমি আমিনুল ইসলাম, আমার কাছে খুব প্রিয় একটি লাইন হলো, চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল। এই লাইনটি শুনলে আমার মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়, মনে হয় থেমে না থেকে সামনে এগিয়ে যেতে হবে। একজন তরুণের জীবনে এই এগিয়ে চলার মানসিকতা খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে অনেক বাধা হতাশা আসতে পারে, কিন্তু সেই বাধার কারণে থেমে গেলে নিজেদের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। নজরুলের এই গান আমাদের সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার কথা বলে, তাই এই লাইনটি আমার কাছে শুধু একটি গানের অংশ নয়, বরং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
0: বেশ ভালো বলেছেন, আসলে মানুষ তো মূলত একাই, তাকে একাই সেই ভারটা বহন করে নিতে হয়। নজরুল কিন্তু আমাদের সেই অনুপ্রেরণাটা জুগিয়েছেন যে কিভাবে আমরা সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, নজরুলকে নিয়ে তো অনেক কথা শুনলাম, তো চলুন না, তার যেহেতু একটা গান শুনেছি, এবার কিন্তু কবিতাটা শুনতেই হয়। তো কবিতা আবৃত্তি পরিবেশনের জন্য আমি সরকারি তিতুমীর কলেজের একজন আপুকে পেয়ে গেছি। আপু, আপনার নাম?
2: আমি তাহমিনা ফুজরুপা।
0: আপনি আমাদেরকে কোন কবিতাটি শোনাবেন?
2: আমি কবি নজরুলের মানুষ কবিতাটি বলবো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে তিনি রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুখারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময়ে এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা? ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা, সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিকরে চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, কোথায় চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার, ক্ষুধার ঘরে কেট কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। ধন্যবাদ।
0: খুবই ভালো হয়েছে কবিতা, আসলে আমি মনে হচ্ছিল এই গল্পের মধ্যে হারিয়ে গিয়েছি। উনি তার কবিতা আবৃত্তির মাধ্যমে সেটি আরো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবি নজরুল যদি আজ বেঁচে থাকতেন তাহলে তরুণদেরকে তিনি কি বলতেন?
3: ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় নজরুল আজ বেঁচে থাকলে আমাদের মতো তরুণদের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলতেন, ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো, অন্যায় অসত্য আর ভয়ের বিরুদ্ধে বিদ্রোহ করো। তিনি হয়তো বলতেন, শুধু হাতে মোবাইল নিয়ে সময় নষ্ট করে নয়, হাতে জ্ঞান আর সাহস নিয়ে পৃথিবী বদলাতে হবে। ফেসবুকে বিপ্লবী পোস্ট দিলেই বিপ্লব হয় না, নিজের চিন্তা চরিত্র আর কর্মে বিপ্লব আনতে হয়। আমাদের মতো দুষ্ট শিক্ষার্থীদের দেখে হয়তো মুখ খেয়ে এসে বলতেন, দুষ্টুমি করো, কিন্তু সেই দুষ্টুমি যেন অন্যায়ের বিরুদ্ধে হয়। প্রশ্ন করো, প্রতিবাদ করো, নতুন কিছু সৃষ্টি করো, শিক্ষককে ফাঁকি দিয়ে নয়, অজ্ঞতাকে ফাঁকি দিয়ে এগিয়ে যাও। নজরুল হয়তো তরুণদের ডাক দিয়ে বলতেন, তোমরা আগুন হও কিন্তু ধ্বংসের আগুন নয়, অন্যায় পোড়ানোর অন্ধকার দূর করার আগুন হও, মাথা নত করো না, সত্যের পথে দাঁড়াতে শিখো, কারণ যে তরুণ স্বপ্ন দেখে, সাহস রাখে এবং লড়াই করতে জানে, সেই তরুণই ভবিষ্যৎ বদলে দেয়। আর শেষে হয়তো বলতেন, বিদ্রোহ মানে শুধু চিৎকার নয়, বিদ্রোহ মানে নিজেকে বদলে সমাজকে বদলানোর সাহস।
0: তার কথা শুনে বোঝাই যাচ্ছে আপনি নজরুলের চেতনাকে খুব ভালোভাবেই ধারণ করছেন। আপনার এই অগ্রযাত্রা শুভকামনা করছি আমরা। এবারে আরেকজন আপুকে আমরা পেয়ে গিয়েছি, আপুর কাছ থেকে জানতে চাই, নজরুলের স্বপ্নের বাংলাদেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
4: ধন্যবাদ। আমার নাম আদিবা ফেরদৌস আদর। আমার মনে হয় নজরুলের স্বপ্নের বাংলাদেশ হবে একটি সাম্য ও মানবতার বাংলাদেশ। সেখানে মানুষকে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অর্থনৈতিক অবস্থার কারণে ছোট করে দেখা হবে না। প্রত্যেক মানুষ সমান অধিকার ও সম্মান নিয়ে বাঁচতে পারবে। সেখানে অন্যায়, বৈষম্য ও শোষণের কোনো জায়গা থাকবে না। মানুষ একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হবে। তরুণরা সেখানে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পাবে। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হবে। মানুষ নিজের মত প্রকাশ করতে পারবে এবং অন্যের মতকেও সম্মান করবে। এমন একটি বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের তরুণ প্রজন্মেরও রয়েছে।
0: আপনি বেশ ভালো ভালো কথা বলেছেন। আমরাও চাই এই কথাগুলো আমাদের আজকের তরুণ প্রজন্ম অন্তরে ধারণ করুক। নজরুলের চেতনা যেন তাদের মধ্যে সর্বদা জাগ্রত থাকে। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আবারও মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই চিরন্তন আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, বৈষম্যের শৃঙ্খল ভাঙতে হবে এবং সাহসের সঙ্গে সত্যকে ধারণ করতে হবে। প্রিয় শ্রোতা, তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। সাদিয়া ইসলাম লিজা আপনাদেরকে সাথে নিয়ে আবারও নতুন কোনো ক্যাম্পাসে নতুন কোনো বন্ধুদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন।
5: এতক্ষণ শুনলেন চির উন্নত মানুষের নজরুল বর্ষ উপলক্ষে তরুণদের নিয়ে ক্যাম্পাস ভিত্তিক বিশেষ অনুষ্ঠান। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন সাদিয়া ইসলাম রেজা, শব্দগ্রহণ সম্পাদনায় মোহাম্মদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।
6: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 2nd of Bhadra, the 3rd of Rabiul Awal, and August the 17th. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman inaugurates National Fisheries Fortnight 2026 in Kishoreganj. Calls for finding new markets for fisheries resources to earn foreign currency. Government wants to make Bangladesh a welfare-oriented state, says Prime Minister. EC declares nominations of BNP's Mirza Fakhrul Islam Alamgir and 11-party alliance's retired Colonel Dr. Oli Ahmed Bir Bikram valid. Implementing BNP's 31-point will fulfill aspirations of July, liberation war and anti-autocracy movement, comments Finance Minister. Government establishing modern information complexes in every division, says Information and Broadcasting Minister. US-Iran MOU is set to expire today amid talks to end the war deadlocked. And Bangladesh clinches historic 9-wicket test win over host Australia in Darwin. Acting President and Prime Minister congratulates. Now the details. Prime Minister Tariq Rahman called upon the entrepreneurs to make optimum use of the country's vast water resources to expand fisheries production, create employment and explore new overseas markets to boost export earnings. He made the call while addressing the inaugural ceremony of National Fisheries Fortnight 2026 at the mini stadium of Archimita George Institute in Kotiyadi of Kishoreganj yesterday. Prime Minister was visiting Kishoreganj to participate in National Fisheries Fortnight 2026 inauguration program, family card distribution and many other development initiatives. Tariq Rahman conferred National Fisheries Awards to 14 individuals and organizations in 13 categories in recognition of the contribution to the fisheries sector. The theme of this year's National Fisheries Fortnight is A Self-Reliant Nation Through Silver Fish, Bangladesh First. The Prime Minister called for protecting howls and water bodies, saying that due to dumping of garbage, including plastic, environment of the country's canals, rivers and howls is gradually being destroyed. Earlier, Prime Minister released fish fry into the old Brahmaputra River at Mirzapur Chemanbari Ghat at Pakundia in Kishoreganj. Addressing a public gathering there, Tariq Rahman said, the government wants to build Bangladesh as a welfare state through people-oriented initiatives to improve their living standard. In this connection, Prime Minister urged all to remain patient and vigilant against attempts to create disorder and impede the country's development. Meanwhile, in the afternoon, Prime Minister Tariq Rahman distributed family cards to beneficiaries and honorariums to imams, muezzins of mosque and employees working in other religious institutions at Puratan Stadium ground in Kishoreganj municipality. Speaking on the occasion, Prime Minister Tariq Rahman said his government wants to make Bangladesh a welfare-oriented state. He said the main goal of his government is to change fate of the people. Tariq Rahman also called upon people to remain alert against misinformation and attempts to create confusion, stressing that Bangladesh must move forward with stability, economic self-reliance and people-centered development. Later, the Prime Minister inaugurated and laid foundation stones for various government development projects at the historic Sholakya Eidgah Maidan. Election Commission declared nomination papers of BNP candidate Mirza Fakhrul Islam Alamgir and Bangladesh Jamaat Islami-led 11-party alliance contender, Colonel retired Dr. Oli Ahmed Bir Bikram, valid in the presidential polls. Chief Election Commissioner AMM Nasiruddin declared the nomination papers valid after verification at the Nirbachan Bhavan at Agargaon in the capital yesterday. Presidential election will be held on Thursday next in the session hall of the Jatiya Sanshad Bhavan. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhry said aspirations of July uprising, liberation war and anti-autocracy movement would be fulfilled if the government fully implements 31-point program announced by BNP. He made the remarks while speaking as chief guest at a discussion organized at Bangladesh University of Engineering and Technology BUET, marking July Mass Uprising Remembrance Program. The minister said BNP formulated its manifesto taking into account these expectations of the people and outlined plans to establish citizens' rights. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said, the government is constructing modern information complex in every division of the country. He said this while inaugurating construction work of modern Borishal Divisional Information Complex at Ichhakathi in Kashipura, Borishal yesterday. The Information and Broadcasting Minister said this program will also be expanded at district and upazila level. Speaking as chair of the event, Secretary of the Ministry of Information and Broadcasting, Mahbuba Farzana said, information complexes would play an important role in combating misinformation and disinformation. Memorandum of Understanding signed between US and Iran in June is set to expire today. It aimed at ending fighting between the US and Iran. However, talks to end the war remain deadlocked. There is little sign that either side is willing to extend the agreement, with both sides accusing each other of violating for weeks. 12 people were killed and at least 10 seriously injured after a Polish bus veered off a motorway in eastern Hungary. Police said the accident happened near the town of Mezőkeresztes in eastern Hungary on the way towards the city of Nyíregyháza. Cricket and Bangladesh clinched a historical Test victory over Australia as the Tigers beat the Aussies by 9 wickets. Bangladesh reached the victory target of 57 runs in the second innings on the fourth day of the first test in Darwin yesterday. Hassan Mahmood of Bangladesh was adjudged player of the match for his brilliant bowling performance. Meanwhile, acting President Hafizuddin Ahmed Beed Bikram and Prime Minister Tariq Rahman expressed their sincere congratulations to the players, coaches, officials and all concerned of Bangladesh national cricket team. Dhaka Meteorological Office says low pressure area over Northwest Bay and adjoining coastal areas intensify into well marked low over the same area. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast weather till 1 this afternoon says the chances of rain and thundershowers with temporary south, southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Jessore, Kushtia, Khulna, Borishal, Puttakhali, Noakhali, Kumbhilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman inaugurates National Fisheries Fortnight 2026 in Kishoreganj. Calls for finding new markets for fisheries resources to earn foreign currency. Government wants to make Bangladesh a welfare-oriented state, says Prime Minister. EC declares nominations of BNP's Mirza Fakhrul Islam Alamgir and 11-party alliance's retired Colonel Dr. Oli Ahmed Beer Bikram valid. Implementing BNP's 31-point will fulfill aspirations of July, liberation war and anti-autocracy movement, comments Finance Minister. Government establishing modern information complexes in every division, says Information and Broadcasting Minister. US-Iran MOU is set to expire today amid talks to end war deadlocked. And Bangladesh clinches historic 9-wicket test win over host Australia in Darwin. Acting President and Prime Minister congratulates. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুম, তা সে সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হইতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী

আপনারা আধুনিক গান শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন জিনাত রেহানা, লিখেছেন জেবুন্নেসা জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী।

তুমি না ফোটায় এক সূর্যমুখী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তপন চৌধুরী, লিখেছেন মাহমুদ শফিক, সুর করেছেন হাবিবুল আলম খান।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন। বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থলী কাজে পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। আমাদের ঘড়িতে এখন সময় সকাল 8:30। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শ্রোতা বন্ধু, আমাদের দেশের বর্তমানের প্রকৃতি জুড়ে এখন শরতেরই উপস্থিতি। এই সময়ের হিসেব মতে আমরা আছি ভাদ্রের এক সকালে। ভাদ্রের সকাল মানেই বর্ষার রেশ আর শরতের আগমনী বার্তা।
1: ভাদ্র মানে যেন মেঘের ভাজে নরম রোদ, বাতাসে সুধা গন্ধ আর প্রকৃতির সবুজ এক অন্যরকম প্রশান্তি। ভাদ্রের সকাল যেন ঋতুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এক মায়াবী মুহূর্ত। কখনো বর্ষার মেঘ বিদায়ের সুর তোলে আর সাদা মেঘের পাল তুলে শরৎ যেন মুগ্ধতা ছড়ায় মনের চোখে আর প্রাণের আকাশে।
0: এভাবেই ঋতু বদলের এক চমকপ্রদ গল্প হয়ে ওঠে শরতের ভাদ্র। শিশির এখনো আসেনি পুরোপুরি, কাশফুল ফোটেনি সবখানে, তবুও ভাদ্রের সকাল জানিয়ে দেয় শরৎ এখন প্রকৃতিময়। একদিকে মেঘের আনাগোনা, অন্যদিকে রোদের মিষ্টি হাসি। ভাদ্রের এই সকাল যেন এমনই এক মেল বন্ধনের প্রতিচ্ছবি।
1: হ্যাঁ বন্ধুরা, ভাদ্রের এমনই সকাল সবার জীবনে ছড়িয়ে দিক প্রশান্তি এবং নতুন প্রত্যাশার আলো। ভাদ্রের আকাশে মেঘ যতই ঘন হোক, শরতের নীল ঠিকই খুঁজে নেয় পথ। তাই প্রতিটি ভাদ্রের সকাল আমাদের বলে অপেক্ষার পরেই আসে নতুনের ডাক। ভাদ্রের প্রতিটি সকাল হয়ে উঠুক নতুন দিনের নতুন অনুভব।
0: ভাদ্রের সকাল এনে দিক নতুন সম্ভাবনার ইশারা। সবাইকে জানাই শুভ সকাল, জানাই সুন্দর দিনের শুভকামনা।

0: শ্রোতা বন্ধু, সময়ের সাথে বদলে যায় ভাবনা এবং রুচির ধরন, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের অনুষ্ঠান আয়োজনেও থাকে এক বৈচিত্র্যের ছোঁয়া, থাকে ভালো লাগার আন্তরিক চেষ্টা।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, সংস্কৃতি ও সমকালীন ভাবনার নানা আয়োজন নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন সূচি। আজকের দর্পণে থাকছে এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুরস্পন্দন এবং আমাদের গান।

শ্রোতা বন্ধু, নিবেদনের তালিকা অনুযায়ী আজ প্রথমে শোনাব এই দিনের পর্বটি। এখানে আমরা অনেক রকম তথ্যের বিন্যাস ঘটিয়ে থাকি, যা আমাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দেয়। তাহলে এবার জানি চলুন কি আছে আজকের এই দিনের পর্বে। এই দিনের পর্বের উপস্থাপনায় আছেন জেবুন্নেসা মুনিয়া।

আজ 17 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতা, আজও এই দিনে পর্বের শুরুতেই শোনাব ঐতিহাসিক কিছু ঘটনার কথা। এ পর্যায়ে প্রথমে শোনাব ইন্দোনেশিয়ার কথা। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ভেতর সর্বাধিক জনবহুল দেশ ইন্দোনেশিয়া 1945 সালের এই দিনে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে। একসময় জন্ম, মৃত্যু এবং বিবাহ নিবন্ধীকরণের কোনো বালাই ছিল না। একসময় আবার পৃথিবীর বিভিন্ন দেশে এ জাতীয় কার্যক্রম শুরু হয়। যেমন ব্রিটেনে জন্ম, মৃত্যু এবং বিবাহ নিবন্ধীকরণ কার্যক্রম শুরু হয় 1836 সালের আজকের এই দিনে। উত্তরাধিকার এবং সংস্কৃতির মেলবন্ধনে বাংলা নাট্য জগতের ইতিহাসে 19 শতাব্দীর শেষার্ধে গঠিত একটি বিখ্যাত নাট্যমঞ্চ এবং নাট্যদল হল বেঙ্গল থিয়েটার। বাংলা পেশাদার নাট্যমঞ্চের বিকাশ এবং নাট্যচর্চায় এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1901 সালের এই দিনে বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় আবারও এটা চালু হয় অরোরা থিয়েটার নামে। মধ্য আফ্রিকার পশ্চিমে অবস্থিত একটি দেশ হল গ্যাবন। দেশটির রাজধানীর নাম লিব্রোভিল। 1958 সালের 28 নভেম্বর গ্যাবন ফরাসি সম্প্রদায়ের মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয় এবং 1960 সালের আজকের এই দিনে স্বাধীনতা লাভ করে। এতক্ষণ পরিবেশিত হল ঐতিহাসিক কিছু ঘটনার উদ্ধৃতি। এই দিনে পর্বে এবার আমরা শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। পিয়ের দ্য ফেরমার ছিলেন একজন গণিতজ্ঞ। 1601 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ওদিকে নিকোলা পোরপোরা ছিলেন একজন সঙ্গীত স্রষ্টা। 1686 খ্রিস্টাব্দের আজকের এই দিনে তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মানজনক কিছু পুরস্কারও দেওয়া হয়। মিশনারি ও বাংলায় পাঠ্যপুস্তকের প্রবর্তক, শিক্ষাব্রতী এবং ধর্মপ্রচারক উইলিয়াম কেরি 1761 সালের আজকের এই দিনে ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে জন্মগ্রহণ করেন। নাট্যকার এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন রিচার্ড শেল। 1791 সালের আজকের এই দিনে তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ফ্রেডরিকা ব্রেমার ছিলেন একজন বিখ্যাত ফিনিশ বংশোদ্ভূত সুইডিশ লেখক, ঔপন্যাসিক এবং নারীবাদী সংস্কারক। 1801 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্রিয় শ্রোতা, শোনা হল বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা, আর এবারে শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। প্রুশিয়ার রাজা ফ্রেডেরিক দ্য গ্রেট দ্বিতীয় 1786 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। আর্জেন্টিনার একজন বিপ্লবী ছিলেন হোসে দে সান মার্টিন। 1850 সালের আজকের এই দিনে তিনিও মৃত্যুবরণ করেন। অপরদিকে একজন খ্যাতিমান ফরাসি চিত্রশিল্পী ছিলেন ফার্না লাঝা। 1955 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। লুডভিগ মাইস ভ্যান্ডার রোহে ছিলেন একজন বিখ্যাত মার্কিন স্থপতি, আর তিনি মৃত্যুবরণ করেন 1969 সালের আজকের এই দিনে। 1969 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান মার্কিন পদার্থবিদ অটো স্টার্ন। একাধারে কবি এবং ঔপন্যাসিক ছিলেন কনরাড এইকিন। আমেরিকায় জন্মগ্রহণকারী এই মানুষটি মৃত্যুবরণ করেন 1973 সালের আজকের এই দিনে। বিখ্যাত সঙ্গীত শিল্পী চিন্ময় লাহিড়ির দেহাবসান ঘটে 1984 সালের আজকের দিনে। শ্রোতাবন্ধুরা, সব মিলিয়ে আজ এটুকুই ছিল দর্পণের এই দিনে পর্বটি।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, একটি গল্প কখনো শুধু গল্প নয়, এর ভেতরে লুকিয়ে থাকে সময়, সমাজ, মানুষের সংকট আর ভালোবাসার প্রতিচ্ছবি। আর সেই গল্প যখন রূপালী পর্দায় জীবন্ত হয়ে ওঠে, তখন চলচ্চিত্র হয়ে ওঠে সময়ের দলিল, হয়ে ওঠে বিচিত্র জীবনের সাক্ষী।
0: তাই তো বাংলা চলচ্চিত্রের দীর্ঘ পথ চলায় এমন অনেক গল্প আছে যা আমাদেরকে হাসিয়েছে, কাঁদিয়েছে এবং ভাবিয়েছে। কখনো দেখিয়েছে সমাজের বাস্তবতা, কখনো তুলে ধরেছে মানুষের স্বপ্ন এবং সংগ্রামের কথা। আজকের রূপালী সংস্কৃতি পর্বে তাই ফিরে দেখা বাংলা চলচ্চিত্রের গল্পের সেই ভুবন। এ আয়োজনের গ্রন্থনায়ক গোলাম মোর্শেদ আহমেদ, তার উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত মাধুন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী আয়োজন। 1983 সালে মুক্তিপ্রাপ্ত দূর দেশ ছায়াছবিটি ভারত, বাংলাদেশ, কানাডার যৌথ প্রযোজিত ছায়াছবি। এই চলচ্চিত্রটি নাদিম ও ববিতার জন্য বলিউডে প্রথম অভিনীত এবং প্রথিত যশা অভিনেতা ডেভিড আব্রাহামের মৃত্যুর পূর্বে শেষ অভিনীত চলচ্চিত্র। শ্রোতা বন্ধুরা, তো আলোচনা করছি দূর দেশ ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

বিশিষ্ট ব্যবসায়ী অরুণ খান্না, কানাডাবাসী যিনি শোভা নামের একটি মহিলাকে বিয়ে করেন। তাদের রাজু নামের একটি ছেলে এবং পিঙ্কি নামের একটি মেয়ে রয়েছে। শোভা কানাডার পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হতে ব্যর্থ হন এবং ঘটনাক্রমে ব্যক্তিগত সচিবের সাথে গোপন সম্পর্ক থাকার সন্দেহ করে শোভা। পরবর্তীতে স্বামীর সাথে অভিমান করে ছেলে অরুণকে নিয়ে আলাদা হয়ে যান।

কুড়ি বছর পর পিঙ্কি মানসিক রোগাক্রান্ত খুনি টনি কর্তৃক নিয়ন্ত্রিত সন্ত্রাসী চক্র দ্বারা অপহৃত হয় এবং টনি পিঙ্কির প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাকে ভালোবেসে ফেলে। পিঙ্কি প্রথমে বাধা দিলেও পরে সেও টনিকে ভালোবেসে ফেলে।

রাজু যে কিনা বাবার পরিচয় সম্পর্কে অজ্ঞ তার মায়ের সাথে কানাডায় আসে ঘটনাচক্রে। কিন্তু ছেলের কাছে গোপন করে মা তার বাবার পরিচয়। মা তাকে বলে অরুণ তাদের এক পারিবারিক বন্ধু যার নিজ মেয়েকে ফিরে পাওয়ার জন্য সাহায্যের প্রয়োজন। এদিকে রেনুর সাহায্য নিয়ে রাজু পিঙ্কির অপহরণকারীকে খুঁজে পায়। রাজু দ্রুত আবিষ্কার করে অরুণ আসলে তার বাবা এবং পিঙ্কি তার বোন।

ঘটনা মোড় নেয় অন্যদিকে। টনির মনিব টনি পিঙ্কির খুব কাছে চলে এসেছে উপলব্ধি করার পরে পিঙ্কিকে হত্যার সিদ্ধান্ত নেয়। টনি হস্তক্ষেপ করে এবং তার মনিবকে মেরে ফেলার পর পিঙ্কিকে নিয়ে পালিয়ে যায়। টনি ও পিঙ্কি একটি কটেজে লুকিয়ে থাকে এবং তার মনিবের লোকেরা তাদের খুঁজে পাওয়ার পর টনি ও মনিবের লোকদের মাঝে গুলি চলতে থাকে। বন্দুকের গুলি থেকে পিঙ্কিকে বাঁচাতে ছুটে যায় টনি। রাজু ও রেনু গুন্ডাদের মেরে ফেলার পর টনির মৃত্যুর আগে পিঙ্কি স্বীকার করে যে সে টনিকে ভালোবাসে।

0: পরিশেষে পিঙ্কি তার বাবা মা ও ভাইয়ের সাথে মিলনের মধ্য দিয়ে ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
1: আর যে সইতে পারি না জ্বালা দোষ না হয়।

0: সুপ্রশ্রোতা বন্ধুরা, এই ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববিতা, শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বাবর, অসীম, পারভীন ববি, নাদিম, রুবি, ডেভিড আব্রাহাম, অম মেহতা সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই, কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দর্পণের সাথেই থাকুন।
1: বন্ধুরা, আমাদের একটাই জীবন। এ জীবন কখনো হাসির, কখনো কান্নার, কখনো সাফল্যের, আবার কখনো ব্যর্থতার সাক্ষী হয়ে ওঠে।
2: হ্যাঁ, প্রতিটি মানুষের জীবন যেন এক একটি গল্প, যার প্রতিটি অধ্যায়ে লুকিয়ে থাকে স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা আর প্রাপ্তি অপ্রাপ্তির উপাখ্যান।
1: কেউ আবার জীবনের প্রতিকূলতাকে জয় করে, হয়ে ওঠেন অনুপ্রেরণার উদাহরণ। কেউ আবার নীরবে লড়াই করে এগিয়ে যান সামনের দিকে। কারো গল্প শেখায় কিভাবে হার না মেনে নতুন করে শুরু করতে হয়। জীবনের গল্প আয়োজনে আজও আমরা একজন শ্রমজীবী মানুষের কথাই জানব। প্রামাণ্যধর্মী এই আয়োজনের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি রাজধানীর গুলিস্তানে। এখানে ব্যস্ত সড়কের পাশে ভ্যান গাড়িতে করে নানা রকমের জুতা স্যান্ডেল বিক্রি করছেন এমন একজন শ্রমজীবী বন্ধুকে নিয়ে সাজিয়েছি আজকের জীবনের গল্প। কি নাম আপনার?
1: মোহাম্মদ রাসেল।
0: আপনার বাড়ি কোথায়?
1: মানিকগঞ্জ জেলার দৌলদি উপজেলার বাচ্চামরা গ্রাম।
0: আমি দেখতে পাচ্ছি আপনি ভ্যান গাড়িতে করে নানা রকম জুতা স্যান্ডেল বিক্রি করছেন। কবে থেকে এই পেশায় রয়েছেন?
1: এই 3 বছর ধরে বিক্রি করি।
0: এর আগে আপনি কি করতেন?
1: এর আগে আমি পড়াশোনা করছি, আমি এসএসসি পাস করছি। তারপর বাড়ির পাশের এক মামার হাত ধরে আমি এই পেশায় আসছি।
0: আপনার এখন বয়স কত?
1: এই 23-24 হবে।
0: আপনি গুলিস্তানের মতো এই জনাকীর্ণ স্থানে জুতা স্যান্ডেল বিক্রি করছেন, এ কাজে আপনার একটু অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।
1: এই রাজধানীর ধুলাবালি ঝড় বৃষ্টি আমাদের গাওয়ার উপর দিয়েই যায়। এই যে ভ্যানগাড়িতে বেচি, মামাদের খুশি করতে হয়, সস্তায় পণ্য বেচি, মানুষের উপকার হয়, আমরাও দুপয়সা আয় করি।
0: এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন? আগামী দিনগুলোতে কি করবেন?
1: আমি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চাই সবসময়। সামনে দেখি একটা পজিশন নেওয়া যায় কিনা, এই স্বপ্নই এখন দেখি।
0: আপনার বাবা কি করেন?
1: সেও হকারি ব্যবসা করে, আর আমার ছোট 2 ভাই বোন পড়ালেখা করে।
0: এবার জানতে চাই আপনার ফেলে আসা দিনগুলো সম্পর্কে।
1: আমাদের এলাকার চারদিকেই নদী, নদীর সাথেই আমাদের জীবন। লেখাপড়া করতাম আর বেশিরভাগ সময় মাছ ধরতাম। আমাদের এলাকার সবাই কম বেশি নদীতে মাছ ধরে। এখনও এই গুলিস্তানে আসি, বাড়িতে যখন যাই মাছ ধরি। আমরা কখনো বাজার থেকে কিনে মাছ খাইনি। নদীর চরে আমরা ফুটবল খেলতাম, দিনগুলো একটা আনন্দই ছিল। এখন তো জীবন সংসারের জন্য এই কাজে হাত দিছি, এই রাস্তাঘাট পাবলিক গাড়ি ঘোড়া এর ভিতরেই থাকি।
0: এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো।
1: আসলে আমার গ্রামই আমার কাছে শান্তির জায়গা, কারণ আমার কাছে এই ঢাকার গ্যাদারিং ভাল লাগে না। আমি খেলাধুলা পছন্দ করি, যখন কোনো খেলাধুলা হয় তখন স্টেডিয়ামে যাই, সিনেমা দেখি, নতুন কোনো ছবি মুক্তি পেলে দেখি। আমি অবসরে গান শুনি, বাউল গান, লালন গান খুব ভাল লাগে।
0: এই মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে।

0: আবারও অন্য কোন শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: শ্রোতা বন্ধু, মানুষ যখন প্রথম প্রকৃতির শব্দকে সুরে বাঁধার স্বপ্ন দেখেছিল, তখনই শুরু হয় সুরযন্ত্রের গল্প। তারের কম্পন কখনো কখনো হৃদয় তোলে কাঁপন, আমরাও খুঁজে পাই সাংগীতিক এক ভাষা।
2: সুরযন্ত্র শুধু শব্দ তৈরি করে না, এটি বহন করে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির উত্তরাধিকার। এবার এমনই এক সুরযন্ত্রের ইতিহাস জানব অধ্যাপক রীনাথ ফৌজিয়ার উপস্থাপনায় দর্পণের সুরস্পন্দন পর্বের মাধ্যমে।
3: রানু সখীরে ওই দূর কদম্বতলায় বংশী বাজায় কে? বংশী মানে আমাদের অতি পরিচিত বাঁশের বাঁশি। এর প্রাণ কেড়ে নেয়া সুরের মায়ায় ঘরে থাকা দেয়। ইতিহাসের সবচেয়ে পুরনো বাদ্যযন্ত্র হচ্ছে বাঁশি। এখন আমরা যে বাঁশি দেখি তা বাঁশে তৈরি। প্রাচীন মানুষ পাখির শুকনো হাড়ে ফুঁড়িয়ে দেখেছিল এতে শিস বাজে। একে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করার কথা তখনই তার মাথায় আসে। আবার নলখাগড়ার ভেতর দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় এক ধরনের হাহাকার করা সুর বেজে ওঠে বাতাসের কম্পনের ফলে। মানুষ তার বুদ্ধি খাটিয়ে সহজেই এ থেকে সুর বের করার পদ্ধতি আবিষ্কার করে ফেলল। পাখির হাড়ে তৈরি বাঁশি তা অনেকটা হুইসেল ধরনের, অর্থাৎ একটাই সুর বাজবে এতে, সুরে কোনো ওঠানামা নাই। সুরের বাঁশি মানুষ কবে আবিষ্কার করেছিল সঠিক জানা যায় না, তবে নিঃসন্দেহে তা খুব প্রাচীন। এই উপমহাদেশে মহেন্দ্র দ্বার ও হরপ্পার খনন কার্য থেকে বাঁশি পাওয়া গেছে। দ্বিতীয় খ্রিস্টাব্দে আঁকা অজন্তার গুহাচিত্রে বংশী বাদনরত দুই রমণী চিত্র পাওয়া গেছে। এছাড়াও সাঁচি, ইলোরা এসব গুহাচিত্রেও বাঁশি বাজানোর অনেক চিত্র পাওয়া গেছে। এসব বাঁশিতে এখনকার বাঁশির মতো সাতটি ছিদ্র রয়েছে। এগুলোর গঠন এবং বাজাবার কৌশল এখনকার বাঁশির চেয়ে খুব আলাদা নয়। বাঁশের নল কেটে এক থেকে দেড় ফুট লম্বা চিকন বাঁশ দিয়ে বাঁশি তৈরি করা হয়। কোনো কোনো বাঁশির দৈর্ঘ্য আরও বেশিও হতে পারে। মাথার দিকে গিঁট রেখে বাঁশ কাটা হয় যাতে উপরের দিকটা বন্ধ থাকে, অপর প্রান্ত খোলা থাকে। গিঁটের কাছে একটা ছোট গোলাকার ছিদ্র করা হয়, একে বলে ফুটকার রন্ধ্র। এর নিচে পরপর আরো ছয়টি ছিদ্র থাকে, এগুলোকে বলে তার রন্ধ্র। ফুটকার রন্ধ্রে মুখ রেখে আড়াআড়ি ভাবে বাঁশি ধরে অপর ছিদ্রগুলোতে দুই হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকা দিয়ে বাতাসকে নিয়ন্ত্রণ করে বাঁশি বাজাতে হয়। বিভিন্ন ধরনের লোকসঙ্গীতে এবং পাহাড়ি অঞ্চলের গানে বাঁশি আবহমানকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু অনেকদিন পর্যন্ত রাগ সঙ্গীতে এর ব্যবহার তেমন প্রচলিত ছিল না। বিংশ শতাব্দীর প্রথম ভাগে পান্নাল ঘোষ বাঁশিকে উচ্চাঙ্গ সঙ্গীতে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। তিনি বাঁশি তৈরির পদ্ধতি নিয়ে অনেক গবেষণা করেন এবং এক পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করা যায় এমন বাঁশি তিনি তৈরি করতে সক্ষম হন। বাঁশে তৈরি এই বাঁশি লম্বায় অনেক বড় এবং ব্যাসও প্রচলিত বাঁশের তুলনায় বেশি। এই বাঁশির শব্দ অনেক গভীর, খাদে নিখুঁতভাবে বাজানো যায়। এর আরেকটি বৈশিষ্ট্য হল এতে সাধারণত দুই সপ্তক বা আরো বেশি, অর্থাৎ আড়াই সপ্তক পর্যন্ত বাজানো যায়। রাগদারি বাজনা, অর্থাৎ আলাপ, জোর, ঝালা সবকিছু এতে সুচারুভাবে বাজানো যায়। যে কোনো বাদ্যযন্ত্রে শব্দ ও সুর উৎপন্ন হয় কম্পন থেকে। কম্পন সব শব্দের মূল উৎস। কম্পন ছাড়া কোনো শব্দ হবে না, তবে এই কম্পন হতে হবে নিয়মিত, তবেই সুরেলা শব্দ উৎপন্ন হবে। বাঁশিতে ফু দিলে বাঁশির ভেতরকার বায়ুস্তম্ভতে কম্পনের সৃষ্টি হয়, যা থেকে সুর সৃষ্টি হয়ে আমাদের কানে এসে পৌঁছায়। আকার ও প্রকার ভেদে বাঁশির বিভিন্ন নাম আছে, যেমন আর বাঁশি, কদ বাঁশি, টিপারা বাঁশি ইত্যাদি। এর মধ্যে আর বাঁশি সবচেয়ে বেশি প্রচলিত। এর অপর নাম মুরলী অথবা মোহন বাঁশি। আড়াআড়ি ভাবে ধরে এই বাঁশি বাজাতে হয়। দুই হাতের বুড়ো আঙ্গুলের মধ্যভাগে টিপ দিয়ে ধরে বাম হাতের তর্জনী, মধ্যমা ও অনামিকা এই তিনটি আঙ্গুল বাঁশির উপদিককার তিনটি ছিদের মুখে এবং ডান হাতের ওই তিনটি আঙ্গুল নিচের তিনটি ছিদের উপর রেখে প্রয়োজন মতো আঙ্গুলের চাপ নিয়ন্ত্রণ করে আর বাঁশি বাজাতে হয়। কদ বাঁশির মাথা তেচ্ছাভাবে কেটে কাঠের পাতলা খিল আঁকা হয়। খিল পুরোপুরি বন্ধ না রেখে কিছুটা ছিদ্রপথ রাখা হয়। সেই ছিদ্রপথে ফু দিলে এই বাঁশি বাজে। এর নিচে চার কোনা একটি উন্মুক্ত বায়ুরন্ধ্র থাকে। কদ বাঁশির উপরের অংশ দেখতে অনেকটা হুইসেলের মতো, সরল বাঁশি নামেও এটি পরিচিত। টিপারা বাঁশির দুই মুখ খোলা এবং এতে আটটি ছিদ্র থাকে। কদ বাঁশির মতো মাথায় ফু দিয়ে এটি বাজাতে হয়, তবে দুই প্রান্ত খোলা থাকে বলে এর বাদনে বিশেষ কৌশল ও অভিজ্ঞতা প্রয়োজন হয়। প্রাচীনকাল থেকে বাঁশি ছিল খুবই প্রচলিত এবং জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র। আমাদের দেশে উচ্চারণ যন্ত্রসঙ্গীতে এককভাবে যেমন বাঁশি বাজানো হয়, তেমনি সব ধরনের লোকসঙ্গীত, আধুনিক গান এবং অন্য সব গানে বাঁশি খুব জনপ্রিয়।
2: বন্ধুরা, গান শুধু কথা সুরের মিলন নয়, গান আমাদের মনকে করে জয়। গান শুধুই শোনার নয়, এখানে জানারও আছে অনেক কিছু।
1: হ্যাঁ বন্ধুরা, দর্পণের আমাদের গান আয়োজনে আজ শুনব একটি আধুনিক গান। গানটির রচয়িতা নুরুল ইসলাম বানিক, সুরকার রুবায়েত শামীম চৌধুরী এবং শিল্পী হলেন প্রিয়াঙ্কা বিশ্বাস।

0: শ্রোতা বন্ধু, সব আয়োজনের পালা শেষ করে এবার বিদায় নেব আমরা।
1: জানিয়ে চাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনে ছিলাম আমি উপমা শিরিন
0: এবং আমি আনিসুর রহমান, প্রযোজনা সহযোগিতা ছিলেন মোহাম্মদ ওয়াকিরুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
1: সুন্দর স্বপ্নে ভরা হোক প্রতিটি দিন,
0: আর রইল শুভকামনা সবার জন্য।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের কথা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 2022 সালে বিএনপি প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করে। তারেক রহমান বলেন, অন্য কোন দেশের অনুকরণে নয়, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মৎস্যখাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে 13 ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত 31 দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায়, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজে উদ্বোধনকালে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কমপ্লেক্সের অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুটো বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় করার গৌরব অর্জন করেছে। গতকাল টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোরা বেগম এবং মোহাম্মদ জসিমউদ্দিন। শুভ সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সকালের এই সুন্দর সময়ে আপনারা যারা বাংলাদেশ বেতার শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান প্রিয় গান শুনবার জন্য। সপ্তাহের ব্যবধানে আপনাদের পছন্দের শ্রুতিমধুর মধুর গানগুলো নিয়ে আজ আবারও চলে এসেছি আপনাদের সাথে গানের ভুবনে হারিয়ে যাওয়ার জন্য। তাই থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন মন ভালো করার মতো কিছু গান।
2: বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে প্রচলিত গানগুলোর মধ্য থেকে কোন গানকে ভোট করতে চাইলে কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে চাইলে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযুক্ত পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস bbpriyogaan@gmail.com অর্থাৎ bbpriyogaan@gmail.com এই ঠিকানায়।
1: এই সপ্তাহে প্রিয় গান অনুষ্ঠানে প্রথমে যে গান আপনাদের শোনাব সে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কে এম আব্দুলাল মুর্তজা মহিন। আমাদের গানের তালিকার এক নম্বরে থাকা এই আধুনিক গানকে যে সকল শ্রোতাবন্ধু পছন্দ করে গত সপ্তাহে ভোট করেছেন তাদের নাম বলছি। রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী ও পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবায়ের আল ফাহাদ ও সামা রহমান, টানেল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জাহিদুল ইসলাম পারভেজ, সায়েম সিয়া, মোহস আলভি, সাবাত থেকে জাকারিয়া শাহীন ও দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিউদ্দিন,
2: ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোট করেছেন শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সোহেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আকিয়া, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে হারুন সবুজ, আমিন রাজু, আমান মাহাদি রেজা, মানিকগঞ্জ থেকে মাহাদি হাসান মামুন, আরিয়ান শামীম, আজিজ খান। এই জন্মে তোমার আমার এই গানটির কথা লিখেছেন হাসান হাফিজ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। চলুন তাহলে আজকের আয়োজনের প্রথম গান উপভোগ করি। আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে গানের তালিকায় এখন আপনাদের শোনাব জনপ্রিয় শিল্পী রোকসানা মমতাজের কণ্ঠে শ্রুতি মধুর আরও একটি আধুনিক গান। গত সপ্তাহে যে সকল শ্রোতা এই গানকে ভোট করে তালিকার দ্বিতীয় স্থানে ধরে রেখেছেন তাদের নাম হচ্ছে জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল ও জয়শ্রী মজুমদার, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া ও শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম ও খন্দনার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার ও আব্দুল রাজ্জাক।
1: সৈয়দপুর থেকে ভোট করেছেন বন্ধু মাসুম বিল্লা, ফরিদপুর থেকে সৈয়দ আহমেদ সোনিয়া পারভিন, লিলিয়া আক্তার, রাজবাড়ী থেকে কফিউদ্দিন রায়হান শেখ, ফরিদরেজা ময়মনসিং থেকে মানিক রাকিব ফারুক, এজাজ আসিফ জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী লাকি খানম। প্রিয় বন্ধুরা, তুমি সূর্য আমি সূর্যমুখী, এই কথামালার গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন একই সাথে সৈয়দ জামান। চলুন তাহলে গানটি উপভোগ করি, আর গানটি যদি ভালো লাগে তাহলে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

বন্ধুরা, এই সপ্তাহের আয়োজনে এখন আমরা শুনব গানের তালিকায় তিন নম্বরে থাকা সুন্দর একটি গান। গানের শিল্পী মোহাম্মদ মনি হোসেন। সুন্দর সুরের এই গানকে আপনারা যারা ভোট করেছেন তারা হচ্ছেন কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া, সালমান রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহেদ, ফারুক, উজ্জ্বল, তসলিমা, আসিফ ও এজাজ। মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন ও কামারুদ্দিন। গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক। ঢাকা থেকে ভোট করেছেন রায়হান, জান্নাত, সাবা, তারাম, সামিন, লায়লা আলম ও মনি আলম। কুড়িগ্রাম থেকে ভোট করেছেন ফারুক আহমেদ। নাকে কন্যা গানের কথা লিখেছেন মোল্লা আলিম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আব্দুল্লাহ খান। চলুন উপভোগ করি। আর এই গানটি যদি আবারও ভালো লাগে তাহলে ভোট করুন পুনরায় আমাদের ঠিকানায়।

বর্তমান সঙ্গীতের অনুষ্ঠানে গোল্ডেন মন্ডল নেপার কণ্ঠে এখন আপনারা শুনবেন আরও একটি লোকগান। আমাদের গানের তালিকার 4 নম্বরে থাকা এই গানকে পছন্দ করে যে সকল শ্রোতা গত সপ্তাহে ভোট করেছেন তারা হলেন ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময় ও রোজিনা আক্তার, রাজবাড়ী থেকে সজল মিয়া ও কাশিম মতবর, দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুরেখা, সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা ও তানিয়া আহমেদ, ঢাকা থেকে উম্মে সালমা বিপাশা ও তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম, আদনান, সরতাজ, মাধুরী ও সবুজ। বন্ধুরা, গানের কথা হচ্ছে তোর প্রীতির বিশ্বাস। গানের গীতিকার জয়নুল আবেদিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার। চলুন শুনে আসি আমাদের এবারের গানটি।

প্রিয় বন্ধুরা, এবার আপনাদের জন্য থাকছে শিল্পী পুনমচন্দ্র মিত্রের গাওয়া একটি সুন্দর আধুনিক গান। 5 নম্বরে থাকা এই গানটিকে ভোট করেছেন আপনারা। ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুল্লসা, মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, লায়লা বেগম, আবুল কাশেম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ওঝা, দীপক কুমার শর্মা, ঢাকা থেকে মোহাম্মদ বাসরত আলম, তাহসিন সোহাইলা সোভি, মোহাম্মদ তহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজান হোসেন, লাবিবা হোসেন, কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদী হাসান ও শেউরি আক্তার। এতটা কি করে ভাবো, চমৎকারী কথা বলার গানটি লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বিমান চন্দ্র বিশ্বাস। চলুন গানটি উপভোগ করি, এবং এই গানটিও যদি আপনাদের ভালো লাগে পুনরায় ভোট করুন আমাদের ঠিকানায়।

শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের গানের তালিকায় ছয় নম্বরে রয়েছে আরো একটি সুন্দর আধুনিক গান। শিল্পী পপি পালের গাওয়া এই গানকে ভোট করা শ্রোতা বন্ধুরা হলেন শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী, বৈশাখ থেকে সর্দার গিয়াসউদ্দিন মনামে ঘোষ, নোয়াখালী থেকে হাবি রোদেলা নীলা সাজু শান্তা শম্পা, নারায়ণগঞ্জ থেকে দোলা হোসেন, টাঙ্গাইল থেকে পূর্বে জোয়ারদার, নাটোর থেকে শিখা রানী এবং রাজশাহী থেকে সালমা সুলতানা ও মোহাম্মদ মাসুদুর রহমান। শিল্পীর গাওয়া গানের গীতিকার ডক্টর আবু ইসাহাক হোসেন এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বাবু। চলুন বন্ধুরা শুনি।

0: প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় গান অনুষ্ঠান থেকে। তবে যাবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত বা গানকে ভোট করতে চাইলে চিঠি লেখার ঠিকানা প্রিয় গান প্রযুক্ত পরিচালক বাংলাদেশ পেতে ঢাকা শিরোনাম নগর ঢাকা 1207। অথবা ইমেল করুন BPRIYOGAAN অর্থাৎ bpriyogaan@gmail.com এই ঠিকানায়।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের ভালো লাগা এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথে থাকুন। এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনে ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম ও মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। প্রকৌশল দায়িত্বে ছিলেন লুৎফুন্নাহার মিরি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন নজরুল সংগীত, শিল্পী ডালিয়া নওশিন।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ডালিয়া নওশিন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ভাওয়াইয়া শুনবেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, গীতিকার এবং সুরকার হরলাল রায়।

0: এতক্ষণ ভাড়িয়া পরিবেশিত হল। শিল্পী ছিলেন রথীন্দ্রনাথ রায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। আয়োজনটিতে এখন রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারির মধ্যে আনার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়ামের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রী সহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন না তারাই আজ সংস্কারের কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০২২ সালে বিএনপি প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলেই জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায়, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশে প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল বরিশালের কাশীপুর ইছাকাঠি এলাকায় বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার তথ্য কমপ্লেক্স আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কমপ্লেক্সের অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুটি বিষয়কেই সমান গুরুত্ব দিচ্ছে। ভারতের বিহার রাজ্যের লক্ষীসরাই এর একটি মন্দিরে আজ সকালে পদদলিত হয়ে অন্তত ৭ জন মারা গেছেন। বহু সংখ্যক লোক একসঙ্গে প্রার্থনা অনুষ্ঠানে যোগদান করার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে এসব পুণ্যার্থী প্রাণ হারান। এদিকে পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বহুতল হোটেলে ভবনে আগুনে কমপক্ষে ৬ জন মারা গেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: আপনি অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী তাসমি আহমেদ হুমা। তিনি আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবেন। এই অনুষ্ঠান আপনারা একই সঙ্গে বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও দেখতে এবং শুনতে পাবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে। সেখানে আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাসমি আহমেদ হুমা।

আমি এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায় এবং বর্ষা উপপর্যায় বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর গাইব।

এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে তাসমি আহমেদ হোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি যন্ত্রসঙ্গীতের আয়োজনে। সিদ্দিকুর রহমানের বাজানো গিটারে লঘু সুর শুনবেন এখন।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে লঘুসুর শুনলেন, বাজিয়েছেন সিদ্দিকুর রহমান,
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আমরা আছি নজরুল বর্ষে, কবির প্রতি নিরন্তর শুভেচ্ছা, অতুল শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী করিম হাসান খান, তিনি এখন নজরুল সঙ্গীত গেয়ে শোনাবেন।

আমি এবার যে গানটি করছি তার প্রথম চরণ, তরুণ অশান্তকে বিরহী।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন করিম হাসান খান। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 17 আগস্ট সোমবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারে বিষয়, শিশুদের হাম রুবেলা রোগ প্রতিরোধে করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহযোগী অধ্যাপক, শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি, 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন,
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে আধুনিক গান, শিল্পী হচ্ছেন চম্পা বণিক। প্রথম গানটি লিখেছেন হীরেন্দ্রনাথ মেধা, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামী চৌধুরী।

চম্পা বণিকের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এই গানটির গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, আর সুর করেছেন নবীন কিশোর।

এতক্ষণ আধুনিক গান শুনলেন, গিয়েছেন চম্পা বণিক। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি আয়োজনে। এখন স্টুডিও থেকে সরাসরি পল্লিকি থেকে শোনাবেন মোহাম্মদ ফরিদুল ইসলাম।

0: गोहिन का तो खाने।
1: পরপর দুটি গানের গীতিকার ও সুরকার টিপু সুলতান বাবুর।

এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি পল্লিকি থেকেই শোনালেন মোহাম্মদ ফরিদুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, গাছ আমাদের সবুজ বন্ধু। আমাদের বেঁচে থাকার মূল অক্সিজেন আমরা গাছ থেকেই পাই, তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। এখন শুনব বৃক্ষরোপণের গান। শান শাহ, প্রিয়াঙ্কা গোপ এবং সুকন্যা মজুমদারের কণ্ঠে এই গানটি শুনবেন। গানটি লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

শুনলেন বৃক্ষরোপণের গান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারির মধ্যে আনার পাশাপাশি প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল কিশোরগঞ্জ পৌরসভায় পুরাতন স্টেডিয়ামের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন না তারাই আজ সংস্কারের কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২০২২ সালে বিএনপি প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এর আগে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে প্রধানমন্ত্রী গতকাল ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলে জুলাইয়ের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের লক্ষ্য পূরণ করা সম্ভব। তিনি গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পান এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে যায়, সেটি বর্তমান সরকারের মূল লক্ষ্য। ভারতের বিহার রাজ্যের লক্ষ্মীসরাইয়ের একটি মন্দিরে আজ সকালে পদদলিত হয়ে অন্তত ৭ জন মারা গেছেন। মন্দির প্রাঙ্গণে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পর বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কায় বহু সংখ্যক লোক ছুটোছুটি করতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে এসব পুণ্যার্থী প্রাণ হারান। এদিকে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ মন্দিরের অদূরে একটি বহুতল হোটেল ভবনে আজ ভোরের দিকে আগুনে কমপক্ষে ৭ জন তীর্থযাত্রী মারা গেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধের ৭ দিনের সমঝোতার মেয়াদ আজ শেষ হচ্ছে। গত জুনে সুইজারল্যান্ডের জেনেভায় মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা কার্যত বন্ধ থাকলেও বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দাবি ও পাল্টা দাবির প্রেক্ষাপটে সমঝোতার মেয়াদ বৃদ্ধির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ৭ দিনের সমঝোতার মেয়াদকালে ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার জবাবে তেহরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এবারের পরিবেশনে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমনা বর্ধন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন সুমনা বর্ধন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 17ই আগস্ট সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, শিশুদের হাম রুবেলা রোগ প্রতিরোধে করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহযোগী অধ্যাপক।

0: সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী শাহ ইমরান সান, গান লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আখান্দ।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শাহ ইমরান সান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন?
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা আফরোজা রুজি, ফাতেমা আফরোজ, সোহেলি, নিগার সুলতানা এবং আমি লায়লা পারভিন কিয়া। প্রকৌশল দায়িত্বে আছেন মেজবা চৌধুরী, এলিজা আক্তার, শামীম আহমেদ, লুৎফুন্নাহার মেরি, রাসেল আহমেদ ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন রনুল জাহান। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলা।

0: সুস্থ সবল সন্তান জন্মদানের প্রত্যাশা করেন হবুমা। অনেকেরই সেই স্বপ্ন সফলতা পায় না। গর্ভবতী মা ও তার পরিবারের সময় কাটে প্রবল দুশ্চিন্তা আর উৎকণ্ঠায়। সবার গর্ভকালীন সফরের পুরোটা হয়তো মসৃণ হয় না, কারো কারো ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। গর্ভকালীন মায়ের জটিলতা মোটেও হেলাফেলার বিষয় নয়। গর্ভের প্রথম তিন মাসের মধ্যে গর্ভপাত, ডায়াবেটিস, জরায়ুর বাইরে গর্ভধারণ, উচ্চ রক্তচাপ, খিচুনি এসব জটিলতা দেখা দিতে পারে, আর এসব এড়াতে প্রয়োজন সচেতনতা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই চলুন একটি আলোচনার মাধ্যমে জেনে নেই গর্ভকালীন জটিলতা এড়াতে করণীয় সম্পর্কে। সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্জুম।
1: শ্রোতা, আজ আমরা কথা বলব গর্ভকালীন জটিলতা এড়াতে করণীয় নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হেলেনা জেভিন, আরও রয়েছেন ডাক্তার সুরাইয়া বুলবুল, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং রয়েছেন প্রবীর কুমার সেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই জানতে চাইব ডাক্তার সুরাইয়া বুলবুল আপনার কাছে, যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, অর্থাৎ গর্ভকালীন জটিলতা বলতে আসলে কি বোঝাচ্ছি এখানে?
2: আসলে গর্ভকালীন জটিলতা বলতে আমরা বুঝি গর্ভাবস্থায়, যখন একজন প্রসূতি মা গর্ভে বাচ্চা ধারণ করেন, অনাগত শিশুটি আসে, তখন কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। এটা আস্তে আস্তে করে আমরা যদি যে অ্যান্টিনাটাল চেক আপ গুলো করি, যে যখনই একটা মহিলার গর্ভবতী হন, উনারা কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে। ফার্স্ট চেক আপটা আমরা বলি কিন্তু 12-16 সপ্তাহের মধ্যে হয়ে যেতে হবে। কেন আসতে বলি? যে গর্ভকালীন জটিলতা গুলো যেন এড়ানো যায়। তো সেই জটিলতা গুলো কি কি হতে পারে? যে অ্যাকচুয়ালি গর্ভাবস্থায় কিন্তু অনেক জটিলতা তৈরি হতে পারে, তার মধ্যে একটা হতে পারে প্রিএক্লাম্পসিয়া, যেটা হচ্ছে খিচুনি রোগের পূর্বাবস্থাটা, যেটাই যে আমরা রেগুলার অ্যান্টিনাটাল চেক আপ গুলো করে এটা কিন্তু আমরা এড়াতে পারি। আর একটা যেটা খুব আজকাল হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে ডায়াবেটিসটা প্রসবকালীনও কিন্তু কিছু জটিলতা আছে। এটা তো গর্ভকালীন দু একটা জটিলতার কথা আমি বললাম, আর তারপরে আরো আছে গর্ভকালীন আমাদের দেশে অনেক মহিলাদের দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে, তারা হাইপোথাইরয়েড থাকে, এবং এই হাইপোথাইরয়েড অবস্থাটা যদি চলতে দেওয়া যায় তখন দেখা যায় যে বাচ্চাটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তখন দেখা যাচ্ছে যে সামান্য একটা ওষুধ যেটার দাম অনেক কম দিলেই দেখা যাচ্ছে এই জটিলতা গুলো এড়ানো যাচ্ছে। এবং ওই যে একটু আগে আমি কিন্তু বললাম গর্ভাবস্থায় যে এক্লাম্পসিয়া বা খিচুনি রোগটার পূর্বাবস্থা কিন্তু প্রিএক্লাম্পসিয়া, ওটা কিন্তু আমরা ওই যে প্রেশারটা বেড়ে যায় আমরা যদি রেগুলার দেখি, তাহলে কিন্তু ওই প্রেশার কন্ট্রোলে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে ওটা কিন্তু এড়ানো যায়।
1: ডাক্তার হেলেনা জেভিন, আপনার কাছে জানতে চাইবো যে কোন বয়সে গর্ভধারণ করা সমীচীন বলে আপনি মনে করেন?
3: 18-র আগে বিয়ে নেয়, 20-র আগে বাচ্চা না, 20 বছর মিনিমাম হতে হবে একটা মেয়েকে, যে 20 বছর বয়স পার হলে তারপরে যেন সে বাচ্চা নেয়। এবং এই যে অল্প বয়সে গর্ভধারণ, অল্প বয়সে গর্ভধারণ হলেই কিন্তু অনেক জটিলতা হয়। তো আমাদের সেই প্রশ্নটা আসলে এসে যায় যে সেক্ষেত্রে অপরিণত বয়সে গর্ভধারণ করলে কি কি সমস্যা হতে পারে, সেখানেও তো একটা জটিলতা,
4: যে সে কম বয়সে হচ্ছে, যেহেতু সে কম বয়স আছে তা তো অপুষ্টিতে আছে, অপুষ্টি থাকলে তার হচ্ছে রক্ত শূন্যতা থাকবে, সে অপুষ্টি থাকবে, তার শরীরের গঠনটাই পূর্ণ হয় নাই, তো বস্তি কোঠরটা থাকে যেখানে বাচ্চা হবে কিংবা জরায়ুটা আছে সেটাতেই কিন্তু তার বাচ্চাটা অতখানি পর্যন্ত বেড়ে উঠে লাস্ট ডেট পর্যন্ত নাও যেতে পারে, অনেক আগেই বাচ্চা ব্যথা উঠে যেতে পারে। এবং যদি বা ব্যথা উঠলো কিংবা বাচ্চা প্রসবের সময় গেল, তখন ওর বস্তি কোঠরটা পরিপূর্ণভাবে হয় না, তখন সে বাধাগ্রস্ত প্রসবে চলে যায়, তখন আবার দেখা যায় যে তাদেরই কিন্তু আবার প্রসব পরবর্তী রক্তক্ষরণও বেশি হয়। এবং অল্প বয়সে গর্ভধারণ করলে কিন্তু যেটা বারবার আমরা বলি, যে খিচুনি রোগ এবং প্রিএক্লাম্পসিয়া, যেটা খিচুনির পূর্বের স্টেপ, সেগুলো কিন্তু অনেক বেশি হয়, তো সেগুলো হচ্ছে অনেক বেশি।
2: ইম্পর্টেন্ট কথা কিন্তু বলেছেন যে 18 বছরের আগে আমরা বিয়ে দেবো না, এবং যদি বিয়ে হয়ে যায় আমরা কিন্তু 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি, মানে তার পরিপূর্ণ বিকাশটা
3: 20 বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের
2: পদ্ধতি গ্রহণ করলে পরে
3: মাহার প্রস্তুতি নেবে।
2: জিনিসটা কি হচ্ছে যে পেলভিস, যেখানে অস্থিটার যে স্ট্রাকচারটা, ওটাই পরিণত হয় না। পরিণত না হলে কি হবে? অপুষ্টি একটা জায়গায় যখন একটা বাচ্চা বড় হবে তখন কি হবে, যে বাধাগ্রস্ত হবে প্রসবটা, এবং তখন ভয়াবহ রকম একটা জটিলতা যেটা আমাদের মেয়েরা ফেস করে থাকে, দেখা যায় যে অনেক সময় কিন্তু 15 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। এবং বাচ্চা হতে গিয়ে হয় কি, ওই যে বাধাগ্রস্ত হলো, অনেকক্ষণ ধরে বাধাগ্রস্ত অবস্থায় থাকলো, এবং ওই যে আমরা বলি ভেসিকো বাপের বাড়ি থেকে সে কোন ধরনের সাপোর্ট কিন্তু আর পায় না, সে একজন সমাজে একদম অবহেলিত হয়ে যায়। এবং আমি কিন্তু একটু আগে যে প্রিয়াংশের কথাটা বললাম, আপা কিন্তু সাপ্লিমেন্ট করলেন যে এই রোগটাও কিন্তু এই যে অপরিণত বয়সে বাচ্চা আসলে দেখা যায় যে এটাও একটা রিস্ক ফ্যাক্টর এর মধ্যে যে তাদের প্রিক্লাম্পসিয়াটা হবে।
1: পুরুষতান্ত্রিক এই সমাজে অনেক সময় আমরা দেখি যে একটা মা যখন সন্তান নিতে চায় তখন দেখা যায় যে সেই সমাজে মানে স্বামীকেই সবসময় সিদ্ধান্ত দিয়ে থাকেন। প্রবীর কুমার সেন, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই ব্যাপারটি কেমন হওয়া উচিত, যে একজন মা কয়জন সন্তান নিবেন বা কখন সন্তান নিবেন, এই সিদ্ধান্তটি সবসময় দেখা যায় যে পুরুষরাই দিয়ে থাকে, এ ব্যাপারে আপনার কি মতামত?
5: পুরুষরাই সবসময়ের জন্য সিদ্ধান্ত দিয়ে থাকে এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না। আমাদের সমাজে গিয়ে সমাজে গিয়ে যাচ্ছে আমাদের কিন্তু নারীর ক্ষমতায়ন হচ্ছে। হয়তো আপনি বলতে পারেন যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরেও যখন আমাদের ম্যাচিউর স্টেজ হয়নি তখন কিন্তু আমরা এই বিষয়টা বলতে পারতাম, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারবো না যে কোন সংসারে স্বামী তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এবং শিক্ষিত নারী সেই সিদ্ধান্তটি মেনে নিচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু দরিদ্র সমাজে হয়তো এটি এখনো সত্য, আমরা সেই অবস্থার পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। আর আপনি যেটা বলেছেন যে কি আসলে হওয়া উচিত, আদর্শ পরিবেশটা হচ্ছে সংসারে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে, এবং সেটি বজায় রাখবে কে, স্বামী এবং স্ত্রী উভয় মিলে। সাথে আমি আরো বলি, যদি ভারসাম্যপূর্ণ অবস্থাটা খুব ভালোভাবে বজায় রাখতে হয় অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদেরও এই বিষয়ে সম্মতি থাকা প্রয়োজন।
1: ডাক্তার সুরাইয়া বলবো, এবার আপনার কাছে জানতে চাইবো যে গর্ভকালীন কোন ধরনের বিপদজনকগুলো জটিলতা হয়ে দেখা দিতে পারে?
2: প্রথমে তো আমি বলে নিয়েছি যে গর্ভকালীন এই যে অ্যান্টিনেটাল চেকআপের মাধ্যমে আমরা কিন্তু কিছু কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা প্রথমেই কিন্তু আমরা নিরূপণ করে ফেলতে পারি। এবং আমরা কিন্তু আজকাল একটা জিনিস বলে থাকি যে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সি নিয়ে যারা কাজ করছি তারা কিন্তু বলি যে প্রথম থেকে অ্যান্টিনেটাল চেকআপ গুলো অত ফ্রিকুয়েন্টলি না করে পরের দিকে খুব ফ্রিকুয়েন্টলি আমরা সপ্তাহ সপ্তাহ আসতে বলি, 36 সপ্তাহ। কিন্তু আমরা বলছি যে না, আমরা প্রথমে আমরা বাড়াবো চেকআপ গুলো, বিকজ আমাকে ধরতে হবে ওই মপটাকে যারা উচ্চ ঝুঁকিপূর্ণ, ভিজিলেন্স এর পরিমাণ আমাকে বাড়াতে হবে। তাহলে আমাদেরকে প্রথম দিকে যদি আমরা একটু চেকআপের পরিমাণটা বাড়িয়ে দিত, এই যে প্রিক্লাম্পসিয়া ডায়াবেটিস এগুলো কিন্তু সবই আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। এবং কন্ট্রোল করে ফেললে কিন্তু আমাদের যে বাচ্চার উপর যে অসুবিধাগুলো হতো, মায়ের যে কমপ্লিকেশনস গুলো হতো, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এড়াতে পারবো। আর প্রসবকালীন সময় কতগুলা খুব উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে যেগুলা আমাদেরকে মেনে চলতে হবে, যে অনেকক্ষণ ধরে লম্বা একটা প্রসব আমরা হতে দেবো না, যে আমরা ডাক্স টু ডং মানে একটা সূর্যোদয় থেকে আর একটা সূর্যাস্ত পর্যন্ত আমরা এর চেয়ে প্রলংড লেবার আমরা হতে দেবো না। তাহলে বিলম্বিত প্রসব একটা, খিচুনি, অতিরিক্ত জ্বর চলে আসা, তার মানে কি সেপ্টিসেমিয়া হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার পিপিএইচ কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় অংশটা দখল করে আছে, যে প্রসব পরবর্তী রক্তক্ষরণটা। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমরা খুব সহজে যদি আমরা অ্যান্টিনেটাল চেকআপের সময় বলে দেই যে যেকোনো মূল্যে ডেলিভারিটা হাসপাতালে হতে হবে,
1: প্রাতিষ্ঠানিক ডেলিভারি,
2: প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা হতে হবে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি হলে আমাদের কি কি সুবিধা, যে এই যে সমস্যাগুলো হতে পারে, বিলম্বিত প্রসব হলো, এই যে ধরেন ছোট একটা মেয়ে বাচ্চা কিশোরী কনসিভ করে ফেলেছে, বাচ্চা হচ্ছে 16 বছর বয়স, তার পেলভিসটা পরিপূর্ণ নয়, বাচ্চাটা বড়, আমাদের একজন প্রশিক্ষিত ডাক্তার বা এখন কিন্তু একটু মিডওয়াইফও তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, ওনারা কিন্তু একটা প্রভেজনাল এক্সামিনেশন করেই বুঝে যান যে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে কিনা, এই বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কিনা। তাহলে যদি না হয় তাহলে কিন্তু আমরা অকারণে আর ট্রায়াল করবো না, ভিভিএফ এর চান্স কমে গেল আমার, বাচ্চাটার বেঁচে থাকার চান্স কমে গেল, এবং মহিলাটার কিন্তু নিজেও বেঁচে গেলেন। কারণ এই যে বিলম্বিত প্রসবের কারণে বাচ্চা অনেক সময় দেখা যায় যে একদম কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে বের হচ্ছে, তো তার কি হচ্ছে, মলদ্বার, ভাজাইনা, মাসিকের রাস্তা সব কিন্তু এক হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তারপর হচ্ছে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে কিন্তু 31% বিলম্বিত করব না, রক্তক্ষরণ হলে তার মেজার নিব, এবং হচ্ছে গিয়ে যদি প্রিএক্লাম্পসিয়া থাকে, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা আমরা চেক রাখতে পারলাম, যদি উনি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলেও আমরা ঘন্টায় ঘন্টায় দেখা যাচ্ছে যে উনার সুগারটা চেক করতে পারলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কন্ট্রোলে থাকার পরও বাচ্চাটা বড় হয়েছে, ম্যাক্রোসোমিক বেবি বলি আমরা, সেক্ষেত্রেও যদি ভেজিনাল ডেলিভারি হয় অনেক সময় দেখা যায় যে 3 কেজির উপরে বা 3.5 কেজির উপরে বাচ্চাও যদি পেলভিসটা ভালো থাকে বড় থাকে নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার একটা হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ওইটাও যদি হাসপাতালে ডেলিভারি হয় আমরা দেখে নিতে পারি যে তার ব্লাড সুগার কতটুকু আছে, তার আমার আইসিইউ সাপোর্ট লাগবে কিনা, বা বলতে পারি যে খুব দ্রুত বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ান, তাহলে অনেকভাবে কিন্তু আমরা এটাকে প্রতিহত করতে পারি।
1: ডাক্তার হেলেনা জীবন, আপনার কাছে জানতে চাইবো যে প্রতিটি গর্ভধারণ নিরাপদ করবার জন্য আসলে কি কি প্রস্তুতি রয়েছে?
3: এটার জন্য কিন্তু আসলে গর্ভবতী চেক আপ যেটা আছে সেটা তো ওসব করবেই, এবং প্রতিটা চেক আপে কতগুলো জিনিস আছে স্টেপ মেনটেন করে চলতে হবে, যেরকম প্রথম থেকেই কিন্তু হিস্ট্রি নেওয়া এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা, যেরকম রক্তের পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, সেগুলো কিন্তু করে নিতে হবে, এবং একটা প্রসব পরিকল্পনা করতে হবে যেটা
1: কিনা সেটা শেষের দিকে এসে সম্ভবত প্রেগন্যান্সির লাস্ট ট্রাইমেস্টারে এসে
3: পরিকল্পনা প্রথমে যখন আসে তখন একটা চেক আপ বুকিং এ পুরো হচ্ছে তার শারীরিক পরীক্ষা এবং রক্ত প্রসব পরীক্ষা করা এবং আল্ট্রাসোনোগ্রাম করা হয়। হ্যাঁ, মিনিমাম যদি 4টা করে সেই 4টার মধ্যে সেকেন্ড ভিজিট থেকেই কিন্তু পরিকল্পনাগুলো করতে হবে যে তাকে কোথায় ডেলিভারি করবে, কার দ্বারা ডেলিভারি করবে, তার রক্তের রোগ রেডি রাখা, কিছু টাকা পয়সা রেডি রাখা এবং একটা যানবাহন ঠিক করে রাখা, সেই জিনিসগুলো কিন্তু তখন থেকেই করতে হবে, এবং প্রতিটা চেক আপে আমাদের আরো এর মধ্যে দ্বিতীয় চেক আপে আপনার টিটি টিকা দেওয়া আছে, এমন কিন্তু ম্যাক্সিমাম মহিলাই টিটি টিকা প্রথম একটা দিবে তার পরের মাসে আরেকটা দিবে, সেগুলো এনশিওর করতে হবে, এবং তখন থেকেই কিন্তু মাথার মধ্যে চেক আপের এই জন্য জরুরি যে যখন দেখবে যে তার প্রেশার কিংবা ডায়াবেটিস, আপনার যেটা বলেন যে এখন খুব বেশি প্রকোপ দেখা দিচ্ছে যে ডায়াবেটিস অনেক হচ্ছে, গর্ভজনিত ডায়াবেটিস, এই চেক আপ গুলো যখনই প্রথমে আমাদের ধরা পড়বে 5 মাসের পর থেকে, তখন কিন্তু তার চেক আপটা ওই 4 বারে করা যাবে না, তখন কিন্তু এই চেক আপ গুলোর আরো ঘন ঘন আরো অনেক বেশি সংখ্যায় বেড়ে যাবে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই যে জটিলতা গুলো সবগুলো প্রতিরোধ করতে পারি, এবং প্রতিরোধ করা সম্ভব, আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে, এবং সেজন্য কিন্তু আমাদের সব জায়গায় যেভাবে প্রচার পরিচালনা আছে তাতেই কিন্তু এগুলো হচ্ছে।
1: সবশেষে আপনার কাছে ছোট করে জানতে চাইবো প্রবীর কুমার সেন, যে গর্ভকালীন জটিলতাগুলো এড়াতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন?
5: আমরা তো এতক্ষণ ধরে গর্ভকালীন জটিলতা সম্পর্কে শুনলাম, আমার মনে হয় যে গর্ভকালীন জটিলতা এড়াতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব এটি বলার আগে আরো বলা প্রয়োজন যে গর্ভকালীন সময়ে গর্ভ প্রস্তুতি বা প্রসব পরিকল্পনার সময় আমরা যে 3টি বিলম্বের কথা আমরা জানি, সেই বিলম্বের কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটি প্রথম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, অর্থাৎ আমি কোথায় ডেলিভারিটা করাবো, এরপর হচ্ছে সেবা কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব, আমি সেবা কেন্দ্রে যে যাব কোন যানবাহনে করে যাব বা কার মাধ্যমে যাব, কিভাবে যাব, এটি আমাদেরকে আগেই পরিকল্পনা করে রাখতে হবে, এবং সাথে সাথে এটিও মাথায় রাখতে হবে যে সেবা কেন্দ্রে যেয়ে আমি কোন ডাক্তারের কাছে যাব সেটিও আমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। এরপরে আসি আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব। অবশ্যই আমি যদি আমার গর্ভবতী নারীকে প্রতিষ্ঠানে ডেলিভারির জন্য নিয়ে যেতে পারি, তবেই গর্ভকালীন সময়ের যে জটিলতার কথা বললাম সেটি যেমন খুব সহজে ম্যানেজ করা যাবে, ঠিক তেমনি প্রসবকালীন প্রসবের সময় যে জটিলতা সম্মুখীন হতে হয় আমাদের সেটিও খুব ভালোভাবে ম্যানেজ করা যাবে। কারণ হচ্ছে প্রতিষ্ঠানে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে অবশ্যই একজন ডাক্তার অথবা প্যারামেডিক্স, যদি সেটাই একদম রুট লেভেলে হয়, থাকবেন, তিনি অবশ্যই দেখবেন এবং বুঝবেন, যদি সেটি জটিল পরিস্থিতির মধ্যে যায় সেটিকে কিন্তু রেফার করে দেবেন। তার মানে আমার জীবনের একটি কিন্তু মোটামুটি নিশ্চয়তা আছে যে আমার গর্ভবতী নারীটি মাতৃমৃত্যুর মধ্যে যাবে না এবং অনাগত সন্তানটি ভালোভাবে পৃথিবীতে আসবে। তারপর তো আল্লাহর উপরে তো কোনো কথা নাই, কিন্তু আমরা যারা চাকরিজীবী, আমরা যারা ডাক্তার আছি, নার্স আছি, আমরা সর্বতোভাবে চেষ্টা করি যেন আমাদের মাতৃমৃত্যুটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি। পারি। আপনারা জেনে খুশি হবেন, সরকার কিন্তু এই জন্য কাজ করে যাচ্ছে আমাদের প্রতি লক্ষ্যে মাতৃমৃত্যু 70 নামিয়ে আনার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে 170 অবস্থান করছি, তার মানে এখনো আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আমাদের অন্তত আরো 100 প্রতি লক্ষ্যে 100 মাতৃমৃত্যু কমিয়ে আনতে হবে। আশা করি আমরা সেটা পারবো। সোনার বাংলা,
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা। আজ আমরা কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: জনসংখ্যা স্থির কোনো বিষয় নয়, পরিকল্পিত জনসংখ্যা অর্থাৎ দক্ষ জনসংখ্যা যেমন একটি দেশের জন্য আশীর্বাদ, তেমনি অপরিকল্পিত তথা অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের জন্য অভিশাপ। বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, অপরিকল্পিত জনসংখ্যা দেশের অর্থনীতির উপর চাপ তৈরি করতে পারে। একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন সে দেশের জনসংখ্যার উপর বহুলাংশে নির্ভরশীল। কোন দেশের পরিকল্পিত জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায়, তাহলে সে দেশের মানুষ দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আবু বকর সিদ্দিক ও চন্দনা মজুমদার, কথা সাজিয়েছেন শাহাবুদ্দিন মজুমদার এবং সুর করেছেন বাবু সরকার।

0: পরিকল্পনা হলো বর্তমান ও ভবিষ্যৎ বাস্তবতাকে সামনে রেখে কোন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা উদ্দেশ্য সাধনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একজন দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা। স্বামী স্ত্রী মিলে আলোচনা করে পরিকল্পিতভাবে পরিবার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করাই পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনার মাধ্যমে একজন দম্পতি সর্বমোট কটি সন্তান নেবেন, কতদিনের বিরতি নেবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন পরিবার পরিকল্পনা সেবাগ্রহিতার অভিজ্ঞতা নিয়ে একটি প্রামাণ্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
1: বন্ধুরা, আমরা আছি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়। এই মুহূর্তে আছি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে। আপনার নাম জানতে চাইবো।
2: আমার নাম মোসাম্মা দাদরি আক্তার তানিয়া। আমি এখানে ইনপ্যাড গ্রহণ করতে আসছি।
1: করেছেন?
2: হ্যাঁ, করলাম।
1: আপনার বাড়ি কোথায়?
2: আট পুকুরহাট।
1: এখান থেকে কত দূরে?
2: এখান থেকে 2-3 কিলো হবে।
1: আপনি আজকে সেবা নিয়েছেন?
2: হ্যাঁ, নিলাম।
1: কেমন অনুভব করছেন?
2: ভালো, বেটার ফিল করতেছি।
1: আপনি কি প্রথম ইমপ্লান্ট নিলেন?
2: এই প্রথম।
1: কেন ইমপ্লান্ট নিলেন বলতে পারবেন?
2: আমাদের ওখানে মানে পরিবার পরিকল্পনার মহিলা যায়, উনি বলেন যে এটা করলে ভালো হয়, সে কারণে নিলাম,
1: যাতে আর গর্ভধারণ না হয়।
2: হ্যাঁ, ওই জন্য।
1: আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই। পরিবারে কে কে আছেন?
2: আমাদের পরিবারে আমার শ্বশুর শাশুড়, আমার স্বামী আর একটা আমার দেওর আছে।
1: আপনার ছেলে মেয়ে?
2: একটাই বাচ্চা।
1: একটা বাচ্চা। ওর বয়স কত বছর?
2: 3.5 বছর।
1: এই যে আপনি ছোট পরিবার গঠন করেছেন, আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 5 বছর হচ্ছে বিয়ে হয়।
1: 5 বছর, একটি সন্তান নিয়েছেন। এই যে আপনি ছোট পরিবার ডাকছেন, এতে করে আপনি কি সুফল পাচ্ছেন বা কেন আপনি ছোট পরিবার গঠন করছেন?
2: একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কিছুই দরকার হয়, আয় সম্পদ অনেক কিছুই দরকার হয়। যদি একটা বাচ্চাকে মানুষ করতে না পারি ভালোভাবে, তাহলে নিয়ে তোর কোনো লাভ নেই।
1: এই ব্যাপারে আপনার স্বামী কি আপনাকে সহযোগিতা করছেন?
2: হ্যাঁ, আমার স্বামী সহযোগিতা করছে।
1: পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, শ্বশুর শাশুড়ি,
2: পরিবারের সবাই আমাকে সহযোগিতা করছে।
1: আচ্ছা, আপনি কেমন অনুভব করছেন এই মুহূর্তে এই ইমপ্লান্ট গ্রহণ করে?
2: এখন আমি বেটার, মানে ভালো ফিল করতেছি।
1: কোনো শারীরিক সমস্যা হচ্ছে না?
2: না, কোনো কিছুই সমস্যা হচ্ছে না।
1: আচ্ছা, এইখানে যে আপনি ইমপ্লান্ট গ্রহণ করতে পারবেন বা বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, এটা আপনি কিভাবে জানলেন?
2: আমাদের ওখানে যায় তো পরিকল্পনা একটা মহিলা যায়, তিনি বলেন, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলেন তো মহিলাদেরকে বলেন।
1: আচ্ছা, এই ইমপ্লান্ট গ্রহণ
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিনের পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভা এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
4: মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন স্বাগত বক্তব্য দেবেন। বক্তব্য দিচ্ছেন জনাব আতিকুর রহমান রুমন।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আমাদের মঞ্চে আমাদের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মকর্তা এবং উপস্থিত কর্মচারীবৃন্দ, এখানে আমি তেমন বলার কিছু নাই, তবে একটি কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, আজকে আমাদের জনগণের সরকারের 180 দিন পূর্তি। আমি শুধু বলবো, আমরা এই সরকার যে স্বাভাবিকভাবেই চলছে এটাই আমাদের কাছে অনেক কিছু, কারণ বিগত সরকার যে জঞ্জাল, যে অবস্থায় ভঙ্গুর দশা দেশকে রেখে গেছে, আমরা যে পরিচালনা সরকার পরিচালনা করতে পাচ্ছি, জনাব তারেক রহমান সরকার যে পরিচালনা করতে পাচ্ছে, এটাই কিন্তু অনেক বড় কিছু। তা আমি শুরুতেই সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাংলা জিন্দাবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি কোনো আনুষ্ঠানিকতা ছাড়া এইভাবে শুরু করতে চাই, মঞ্চে যারা আছেন সবাই জাতীয় নেতৃবৃন্দ, সবাই পরিচিত মুখ, আমি মনে করি সবাইকে নতুন করে পরিচয় করে দেওয়া দরকার নাই। এই যে সবাইকে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নাই। আমি মনে করি আজকে যে আমরা এখানে এসেছি এটাও একটি নতুন ধারা। আমরা আগে দেখেছি যে যারা মঞ্চে আসতেন কিংবা আসতেন না, আমরা এক একজনের সম্পর্কে এক একটা বন্দনা করতে করতে 10-15 মিনিট সময় আমরা ব্যয় করতাম। আমরা বলি যে বর্তমান যে সরকারটি যাত্রা শুরু করেছে, এই সরকারটি এই বন্দনার রাজনীতি থেকে শুরু করে বেরিয়ে এসেছে, এবং এই ধরনের আরো যে সমস্ত অনেকগুলি প্রথা ছিল আমাদের সমাজে, রাজনৈতিক প্রথা বলি, সাংস্কৃতিক প্রথা বলি, নানা রকম বিষয় ছিল যেগুলি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এই আজকে আমরা 180 দিন আজকে সরকারের, জনগণের সরকারের, আসলে এই 180 দিন আমরা উদযাপন করতে যাচ্ছি বিষয়টা এটি না। সাধারণত কোনো একটি নতুন গভর্নমেন্ট আসলে সারা বিশ্ব দেশে দেশেই বলা হয় যে 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড, এবং এই 100 দিনের মধ্যে বেশ কিছু কর্মসূচি থাকে, এই সমস্ত কারণে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলা এটা এটা নর্মালি চলে এসেছে। এটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে ডিক্লেয়ার্ড কোনো দিবস ছিল না যে আমরা 6 মাস পূর্তি করব, বরং কাজ করতে গিয়ে দেখা যায় যে কোনো একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু সময় লাগে, সেক্ষেত্রে 6 মাস লাগে অন্তত একটা প্রাথমিক রেজাল্ট বেরিয়ে আসতে। সেদিক থেকে আজকে হয়তো 180 দিন আমরা নির্ধারণ করেছি। এই গেল একটা দিক। আরেকটা হচ্ছে জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জনগণকে জানার অধিকার আছে, আমাদের জানাতে হবে, জনগণের জানার অধিকার আছে, সেখান থেকে আজকে আসলে আমরা 180 দিন করেছি। আজকে 180 দিনে আমরা আমাদের কি কাজগুলি করেছি, জনগণের কাছে দেয়া যে প্রত্যাশার কাজগুলো, এগুলো নিঃসন্দেহে নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন। আমি শুধু এভাবে বলি যে এভাবে বলতে চাই যে এই 180 দিনে আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। সেখানে নির্বাচনী একটি ইশতেহার ছিল, আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারের 31 দফা, এবং এই 31 দফা ধরে ধরে প্রত্যেকটা দফাকে বাস্তবায়ন করা, আমি মনে করি যদি সাফল্যের কথা বলতে যাই এটিও একটি সাফল্য আমাদের সরকারের, যে এগুলি আমরা অতীতে এইভাবে দেখিনি যে একটি নির্বাচনী ইশতেহার জনগণের কাছে যেটা দেয়া হয়েছিল সেটাকে ধরে ধরে বাস্তবায়ন করা, এটা আসলে হয়নি। এবং এই যে রাজনীতির গুণগত পরিবর্তন যেটার কথা আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, এই যে জুলাই যে আন্দোলন হয়েছিল তখন আমরা বলেছিলাম দীর্ঘদিন মানুষের যে প্রতীক্ষা ছিল যে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের মধ্যে আমরা মনে হয় অনেক কিছু লক্ষ্য করেছি। আপনারা দেখবেন যে এই যে এই সরকার, বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে হাম এবং রুবেলা টিকা নিয়ে আপনারা দেখেছিলেন একটি খুব অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল, সেটি কিন্তু এই সরকারের দায় ছিল না। কিন্তু আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে সমস্ত শোকাহত পরিবার আছে, যারা সন্তান হারিয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, এটা কিন্তু ওনার দায় ছিল না। কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন এই কারণে, একটি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে নাগরিকদের প্রতি তার দায়িত্ব আছে, দায়িত্ব আছে, সেই জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন। আমি তো মনে করি রাজনীতিতে যে গুণগত পরিবর্তন, যে সফলতা, এটা একটা দিক যে জনগণের কাছে দায়বদ্ধ থাকা। আমি কমই কথা বাড়াবো না, শুধু বলি গতকালকে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিশোরগঞ্জে, সেখানে উনি একটি কথা বলেছেন যে আমরা আমাদের এই বাংলাদেশটাকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এটা যে এই রাষ্ট্রের প্রতি জনগণ যেমন দায়বদ্ধ, জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে, ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশা জনগণের পাশে থাকবে এবং রাষ্ট্র থেকে সহায়তা যুদ্ধ পাবে, আবার নাগরিকরাও রাষ্ট্রের প্রতি তার নাগরিক হিসেবে যে দায়িত্ববোধগুলো আছে সেগুলো পালন করবে, এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর টিমে এই আপনারা যারা দেখছেন মঞ্চে সবাই কাজ করছেন, এবং আপনারা যারা আছেন আমরা সবাই মিলে কাজ করছি। কারণ হচ্ছে যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমি আর কথা বাড়াবো না, আজকে এখন আপনাদের সামনে এই সরকারের 180 দিন, সরকারের আরো কিছু প্ল্যান আপনাদের সামনে। আসলে এই কথাগুলি কোনো আনুষ্ঠানিক বক্তৃতার মতো করে না, আসলে সরকার কি করতে চাইছেন, কিভাবে করছেন, কতটুকু করেছেন, এই বিষয়ে আপনাদের সামনে এখন কথা বলবেন। আমাদের এখানে প্রবীণ রাজনীতিবিদ, সর্বজন শ্রদ্ধেয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান, তিনি এখন আপনাদের সামনে। রিজি ভাই, আমি যা বলেছিলাম যেই বিশেষণগুলো আগে দিয়েছিলাম এখান থেকে খুব বেশি সরার কোনো কিছু নাই, যা যা বলেছি সবগুলি ঠিক আছে। আর রিজি ভাই তো আপনারা সবাইকে চেনেন, মানে রিজি ভাইকে চেনেন এমন তো কেউ নেই, এখন এই ইন্ট্রোডাক্টরি বক্তব্য দেবেন রিজি ভাই।
7: ধন্যবাদ সালে সিবলি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এখানে উপস্থিত রয়েছেন এদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন আমার পাশে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির এবং প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা সাবেক সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ, এবং উপস্থিত আছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, সাবেক ছাত্রনেতা। আরো নেতৃবৃন্দ এখানে রয়েছেন, উপদেষ্টা বৃন্দ রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সবাই সহ যাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে শুরু করেছিলেন প্রেস সচিব সালেহ সিবলি, আমরা একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে, তার কোনো ইয়াত্তা ছিল না। বিচার বহির্ভূত হত্যা লেগেই ছিল এবং প্রত্যেকটি ছিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেউ খালের ধারে, কেউ নদীর ধারে, কেউ পুকুরের ধারে, প্রতিদিন একটার পর একটা লাশ পাওয়া যেত। সেটা উপজেলা চেয়ারম্যান হতে পারে, সেটা সাবেক এমপি হতে পারে, সেটা কোনো ছাত্রনেতা হতে পারে, সেটা কোনো যুব নেতা হতে পারে, যারা সরকারের, গত সরকারের রাজনৈতিক মতামতের ভিন্ন মত প্রদান করত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে, এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 5ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটল। কিন্তু যে লিগ্যাসি, যেটা যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। সেই বাংলাদেশ ব্যাংকের 850 কোটি টাকা উধাও হয়ে গেল, উড়ে গেল, এবং সেটা উড়ে বেড়ালো কোথায়, ফিলিপাইনের জুয়ার আসরে, ক্যাসিনোর মধ্যে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। অর্থনীতির এক কঠিন অবস্থা, লোক দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি এবং যেটা অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত সত্য। সেই পরিস্থিতি, সেই লিগ্যাসির ধারায় আজকে নতুন একটি সরকার, যে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে, এবং নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার, সরকার প্রধান জনাব তারেক রহমান, সম্মানিত প্রধানমন্ত্রী, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। আপনি ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, আপনি খাল খনন বলুন, আপনি বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেটা দিয়েছিলেন, সেই কর্মকাণ্ডগুলো তিনি অব্যাহত রেখেছেন। দিন রাত নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কোনো ধরনের কমতি করেননি, মানে ক্রমাগত ভাবে সেটা করে যাচ্ছেন। এর মধ্যে বিভিন্ন ডিজাস্টার, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, আমাদের যে স্মুথ, যে মানে উন্নয়নের যে গতি, সেখানে তো বাধা, সেখানে কি অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। আজকে বিভিন্ন সেক্টরে যে সমস্ত আমরা ইয়েগুলো দেখি, যেখানে হয়তো যে বিভিন্ন সংকটগুলো দেখি, সেই সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা দিচ্ছেন। একটা দেশ থাকলে পরে আপনার মহামারী আসতে পারে, সেখানে নানা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু জনগণের একটি সরকার থাকলে সেগুলোকে মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই হচ্ছে সেই সরকারের ব্রত। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। বৃহত্তর জবাবদিহিতা কার কাছে? জনগণের কাছে। এবং জনগণের কাছে জবাবদিহিতা কি কার মাধ্যমে হয়? একটি সরকারের পার্লামেন্টের মাধ্যমে এবং গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে। আজকে ছয় মাসের যে অগ্রগতি এবং যতটুকু অর্জন এবং যা কর্মকাণ্ড এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মন্ত্রণালয়ে, সেটার সম্পর্কে আপনার কিছু কথা, কিছু বক্তব্য কতটুকু হয়েছে সেটাকে আপনাদেরকে অবহিত করা হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পোকস পার্সন মুখপাত্র জনাব মেহেদি আমিন। জনাব মেহেদি আমিন, মাহদি আমিন না, মাহদি।
8: আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অনেকদিন পর আমরা এখানে আপনাদের সবার সাথে মিলিত হয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ রইল। আজকে আমাদের এই ভিন্নধর্মী অনেকটা মত বিনিময় করে আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, যার মাঝে তিনজন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, রয়েছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীবৃন্দ, প্রেস সেক্রেটারি, অ্যাডিশনাল প্রেস সেক্রেটারি সহ প্রেস টিমের সদস্যবৃন্দ। সুতরাং চমৎকার এই ভিন্ন আয়োজনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম এবং ইনফরমেশন মিনিস্ট্রিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন যেখানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণের ক্ষমতায়ন সুনিশ্চিত হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সরকার আসে যেটি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে। সেই সরকার 17ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ঠিক 6 মাস আগে শপথ গ্রহণ করে। আজকে আমাদের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই 6 মাসে যেটা দেখেছি সবচেয়ে বেশি চোখে পড়ার মতন, যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের ডামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতো জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ। জনগণের আর বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর। আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল, তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। আজকে যে সরকার, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী 1.5 দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল, সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যেই আকাঙ্ক্ষা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটাই দেখেছি সরকারের এই কার্যক্রমে। গত ছয় মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি, যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন সেটিকে ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জাতির বীরশ্রেষ্ঠ যে সন্তানেরা রয়েছে তাদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বিএনপির এই সরকারের ঐতিহ্য সেই সুমহান দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ, এবং সেটিকে ধারণ করেই ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেয় আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন সেটি। এই ইশতেহারেই আমরা প্রতিফলিত হতে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত বিএনপির 27 দফা এবং যুগপথ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আনা সেই 31 দফা। সুতরাং এই চারটি বিষয়, ঐতিহাসিক 19 দফা, ভিশন 2030, 27 দফা এবং 31 দফা, এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনোটা প্রি ট্রায়াল, কোনোটা ট্রায়াল, কোনোটা ফেজ ওয়ান, বাট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং এর মাধ্যমে গণমানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল, কারণ 16 বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্রকাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আমরা দেখেছি যে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরে অত্যন্ত স্বল্প সময়ের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয় সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে আমরা দেখেছি দীর্ঘকাল পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি, কারণ সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে হলিস্টিকভাবে নিশ্চিত করা হয়েছে প্রতিটা শ্রমিক যেন ওনাদের বেতন, বকেয়া এবং বোনাস বুঝে পান। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালো, একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। পবিত্র ঈদ উল আজহার সময় আমরা দেখেছি কোরবানির সময় কিভাবে পশুর ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। অন্য কোনো দেশ থেকে পশু আমদানি না করে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল। এবং সেই ঈদের রাতেই অত্যন্ত দ্রুততম সময়ে দিন থেকে শুরু করে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব স্বল্প সময়ের ভিতর যে SSC পরীক্ষা হয় সেখানে দীর্ঘদিন পর কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, বরং নির্মোহ এবং নিরপেক্ষভাবে যেই শিক্ষার্থীর যে গ্রেড বা যেই নাম্বার প্রাপ্য ঠিক সেভাবেই পরীক্ষাপত্র মূল্যায়ন করা হয়েছিল। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে খুব স্বল্প সময়ে সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি, কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 60টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি কয়েক মাসের ভেতরে বন্যা এবং পাহাড় ধস হয়েছে চট্টগ্রাম বিভাগে, সেক্ষেত্রেও কিভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা নিপীড়িত মানুষ দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন এবং বহুমুখী পদক্ষেপে সফলতার সাথে সেই দুর্যোগপ্রবণ এলাকার মানুষদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস এবং বিদ্যুতের যে বৈশ্বিক সংকট একটা পর্যায়ে আমাদের এখানেও তার প্রতিফলন হয়। আমরা দেখেছি গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন FSRU যে দুটো ছিল তার ভিতর একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করবার জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন, একই সাথেও এটা বাস্তবতা যে 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল সবচেয়েতে বেশি দুর্নীতিপ্রবণ সেক্টর, সেখানে সবচেয়েতে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন এবং মালয়েশিয়া গিয়েছিলেন সেখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যা সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাব। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভরা বাংলাদেশে এসেছিলেন সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে সরাসরি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন এবং ওনাদের পেট্রোনাসের মাধ্যমে গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি যে কূপ খননের ক্ষেত্রে তারা কোনো উদ্যোগ নেয় নাই, বরং আমদানি নির্ভরতা রেখেছিল। আমাদের নির্বাচনী ইশতেহারে

0: সম্ভব জনগণের জন্য এই সমস্যাটার সমাধান করা সম্ভব হয়। আমরা দেখেছি এই ছয় মাসে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ছোট্ট একটা উদাহরণ, যেখানে আমরা দেখতে পারি ইশতেহারের বাইরে গিয়েও কিভাবে সরকার কাজ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের ওনাদের যে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা, প্রায় 7,000 কোটি টাকা ফ্যাসিবাদের সরকারেরা লোপাট করে দিয়েছিল। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকেরা 2022 সালের পর থেকে গত 4 বছরে ওনাদের অবসরের এবং কল্যাণের সে টাকা ফেরত পাননি। সেটা অবহিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্তে টাকার ব্যবস্থা করে দেন এবং আমরা এই গত 2 দিন আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে 2,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে এবং আমাদের সেই সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে দিয়েছি। ফ্যাসিবাদের ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে এভাবেই প্রতিটি সেক্টরে যখন যেখানে সমস্যা দেখছি, আমরা গভীর উপলব্ধির মাধ্যমে সেটি সমাধানের চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়িয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সেটিকে 50 উন্নত করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 101 শয্যায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নীত করার নির্দেশনা দিয়েছেন এবং সেটির কাজ শুরু হয়েছে। 151 সেটির কার্যক্রম রয়েছে। ইতিমধ্যে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছে এবং দুরারোগ্য ব্যাধিতে যারা চিকিৎসা ব্যয় রয়েছে সেটি কমানোর 1,00,000 টাকা করে সহযোগিতা করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের অংশ হিসেবে শিক্ষা পাঠ্যক্রমে ক্লাস 4-এ 2টা নতুন সাবজেক্ট এবং ক্লাস 6-এ 2টা নতুন সাবজেক্ট আগামী বছর থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই, বাচ্চাদের জন্য স্কুল ড্রেস এবং ব্যাগ, যেগুলো ক্লাস 1 থেকে শুরু হচ্ছে দেওয়া, এবং প্রাইমারি গোল্ড কাপে 22,00,000 শিক্ষার্থী, 11,00,000 এবং 11,00,000 মেয়ের অংশগ্রহণে ইতিমধ্যে একটা ক্রীড়া বিপ্লব সারা দেশ জুড়ে সংঘটিত হয়েছে। আমরা দেখেছি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেখানে ইনোভেশন আইডিয়া শোকেসিং কম্পিটিশন হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশ জুড়ে মিড ডে মিল কার্যক্রম পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষাকে বিশেষ প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং বিদেশগামী শিক্ষার্থীদেরকে, যারা তৃতীয় ভাষার নলেজ রয়েছে, তাদেরকে 10,00,000 টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিয়ে পাঠানোর সুযোগ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নতুন পে স্কেল, যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে, সেটি অনেকটাই চূড়ান্তের পথে। ক্রীড়াকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া, স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ, নতুন করে দেশ জুড়ে নতুনভাবে সম্প্রসারণ করা, যার মাঝে ক্রীড়াকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং দেশ জুড়ে মাঠের সংস্কার করার, সংস্থান করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই জাদুঘর, যার সাথে সেই শহীদ পরিবারগুলোর পাশে থাকার জন্য সরকারি সহযোগিতার হাত সম্প্রসারণ করা হয়েছে। যারা আহত হয়েছেন দেশে এবং বিদেশে ওনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের যারা জাতির বীর সন্তান সেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানই আরো বাড়ানো হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে হজের সুব্যবস্থাপনা করা হচ্ছে, বিমান ভাড়া সহ ব্যয় হ্রাসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ জুড়ে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরো বেশি উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায়, স্টার্ট আপ ইকোসিস্টেম কিভাবে করা যায়, ইনোভেশন গ্র্যান্ড কিভাবে তৈরি করা যায়, কিভাবে আমরা তাদেরকে সহজ শর্তে, বিশেষত তরুণ এবং নারীদেরকে
1: করতে পারি, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন বাড়াতে পারি, প্রত্যেকটা এলাকায় লোকাল ইন্ডাস্ট্রির সাথে লোকাল এডুকেশন ইনস্টিটিউটের একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি, ওনাদের ট্রেনিং বাড়াতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি, এগুলো নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে বহুমুখী কার্যক্রম চালু রয়েছে। ইতিমধ্যে বন্ধ কলকারখানা চালুর জন্য আলাদা ফান্ড প্রোভাইড করা হয়েছে এবং শ্রম বান্ধব আইনের মাধ্যমে শ্রমিকদের পাশে থাকা হচ্ছে। চিনিকল, পাটকল সহ যারা ঐতিহ্যবাহিত যেসব প্রতিষ্ঠান রয়েছে বন্ধ হয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছিল বিএনপি সরকারের সময়, সেই ধারাকে ধারণ করে বর্তমানে কিভাবে শ্রম বাজার আরো উন্মুক্ত করা যায়, বিদেশে জনশক্তি রপ্তানিকে আরো ডাইভার্সিফাই করা যায়, কিভাবে বিদেশের ডিমান্ড এবং বাংলাদেশি স্কিলস এর সাপ্লাইকে আমরা মার্চ করতে পারি, এগুলি নিয়ে নানামুখী কার্যক্রম চালু রয়েছে। সরকার ভেঙে পড়া যে অর্থনৈতিক কাঠামো পেয়েছে, সেখানে প্রয়োজনীয় সংস্কারের কাজ ইতিমধ্যে ধরা হয়েছে, যার কারণে আমরা দেখেছি একটি জনবান্ধব বাজেট, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রয়োজন কর হ্রাস করা হয়েছে, আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং বন্ডেড ওয়ারহাউস সুবিধা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, লাইসেন্সিং রিনিউয়ালকে সহজতর করা হয়েছে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে উৎপাদনমুখী উদ্যোগ বহুমুখী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লোকাল সক্ষমতা রয়েছে, সেখানে র ম্যাটেরিয়ালের ইম্পোর্টের প্রাইস কমানো হয়েছে এবং ফাইনাল প্রোডাক্টের ইম্পোর্ট প্রাইস বাড়ানো হয়েছে, যার মূল উদ্দেশ্য আমাদের অভ্যন্তরে যেসব জায়গাতে প্রোডাকশন করতে পারবো, ম্যানুফ্যাকচার করতে পারবো, সেই প্রোডাক্টগুলোর জন্য সক্ষমতা আরও বাড়ে।

0: আমরা দেখেছি প্রবাসীদের নির্বাচিত সরকারের প্রতি যে তীব্র আকর্ষণ রয়েছে, যে তীব্র আস্থা রয়েছে, তার কারণে ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। জুলাইয়ে আমাদের গত মাসে দেখেছি 8 মাসের ভিতরে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল এবং রিজার্ভও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সেই নীতিমালা গ্রহণ করেছি যেখানে শরীফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশীয় নীতি এবং খালেদা জিয়া মতন করি ব্যাপকভাবে প্রাইভেটাইজেশন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এসএমই লোন এবং স্টার্ট আপ ফান্ডিংয়ে মনোনিবেশ করা হয়েছে। মানি লন্ডারিং এর মাধ্যমে ফ্যাসিবাদের সময় বিদেশে যে টাকা পাচার হয়ে গিয়েছিল সেগুলো ফেরত আনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে নানা প্রক্রিয়ায় ইতিবাচক প্রোগ্রেস হয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ 50 জন কর্মকর্তা এসেছেন এবং আলোচনা করেছেন কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানো যায়। একই সাথে মালয়েশিয়া এবং চীনে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেখানেও কিন্তু সেখানকার বিনিয়োগকারীরা অনেক আস্থা রেখেছিল, কারণ তারা জানেন নির্বাচিত এই সরকারের যে পলিসি কন্টিনিউটি রয়েছে, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, যাদেরকে সরকারের বিভিন্ন পলিসির মাধ্যমে আমরা আরো দক্ষ এবং যোগ্য তরুণ জনশক্তি তৈরি করতে পারবো এবং ইকোনমির প্রোগ্রেসের মাধ্যমে আমাদের যে এক্সপ্যান্ডিং কনজিউমার মার্কেট রয়েছে এগুলোর কারণে বিদেশি বিনিয়োগ আসার একটা অপার সম্ভাবনা খুলে গিয়েছে। ইতিমধ্যে সরকার ব্যবসাকে সহজ করবার জন্য, বিদেশি বিনিয়োগ আসার জন্য প্রফিট রিপ্যাট্রিয়েশনের যে অ্যামাউন্ট সেটাকে অনেকটুকু বেরিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে ইতিমধ্যে পলিসি সাপোর্ট এবং ফিসকাল পলিসি অ্যাডাপ্ট করেছে। বিনিয়োগ বান্ধব নীতিমালার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন এবং ইপিজেড তৈরি করা হচ্ছে, বিশেষভাবে আনোয়ারা এবং মংলাতে আমরা দেখছি সেখানে বিভিন্ন ব্যবসা বান্ধব কিভাবে ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরএ প্রয়োজনীয় রিফর্ম করা হচ্ছে, ভ্যাট এবং ট্যাক্সের স্প্রেডটা কিভাবে বাড়বে এগুলো নিয়ে কার্যকর নীতিমালা আমরা আমাদের প্রথম বাজেটে দেখেছি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা নাজুক অবস্থা পেয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবারের মতো উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানিমুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। আজকে এমন একটি অবস্থা আমরা পেয়েছি যেখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ আস্থা খুঁজে পাচ্ছেন, যখন কোনো সমস্যা নিয়ে যাচ্ছেন সেখানে সমাধান পাচ্ছেন। তারপরও বিভিন্ন অপশক্তির যে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা তৈরির উদ্যোগ আমরা দেখছি তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কার্যকারিতা এবং সজাগ রয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে যেটা ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য সেটাকে কিভাবে মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। দেশে বিভিন্ন অপরাধ সংগঠনের ক্ষেত্রে নারী এবং শিশুদের হত্যা বা ধর্ষণের প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের কঠোর অবস্থান এবং ইতিহাসে দ্রুততম সময়ে অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি নতুন নজির। তনু এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি এবং দীর্ঘদিনে ঝুলে থাকা সেই গ্রেফতার কার্যক্রম এগিয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার আসামিকে বহু বছর পরে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং আইন তার নিজের গতিতে চলছে। এ বিষয়ে জুয়া, মাদক, ধূমপান, সাইবার অপরাধের কঠোর আইন পাশ করা, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যদি কোথাও কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপকর্ম ঘটে থাকে সেক্ষেত্রে প্রতিটি থানায় মামলা দায়ের, গ্রেফতার, তদন্ত ও বিচারের দ্রুততম করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেসে নতুন নজির এবং দ্রুততম সময়ে সেই মামলা, গ্রেফতার, তদন্ত এবং বিচারের নজির দেখতে পেয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ যে সতর্কতা থাকে সেটি তৃতীয় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়েছে। বাংলাদেশে যানজটে যে সমস্যা রয়েছে সেটা নিরসনে পর্যায়ক্রমে এআই ট্রাফিক সিস্টেমের পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হয়েছে। নারীদেরকে প্রাধান্য দিয়ে আলাদা পিঙ্ক বাস উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই। 200 ইলেকট্রিক বাস ঢাকার রাজপথে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে ইলেকট্রিফিকেশন কিভাবে বাড়ানো যায় যানবাহনের ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ চালু রয়েছে। আমরা দেখেছি যে ঈদের সময় প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য কিভাবে ট্রেনের ভাড়া ছাড় শুরু হয়েছে। একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসগুলোতে নারীদের জন্য আলাদা ট্রেনে কামরার ব্যবস্থা করা হয়েছিল। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বাংলাদেশ চীন ইকোনমিক করিডোর নিয়ে চীনে ওনাদের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ডিটেল আলোচনা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশের চীন এবং এই করিডোর ধরে আসিয়ান দেশগুলোর সাথে ব্যবসার অপার সম্ভাবনা উন্মোচিত হবে। বিএনপি সরকার বিশ্বাস করে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি থেকে সম্পূর্ণ আমাদের বেরিয়ে আসতে হবে, যার কারণে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বিভিন্ন ধরনের প্রকল্পের দিকে সরকার মনোনিবেশ করছে। ইতিমধ্যে দেশ জুড়ে বিভিন্ন সরকারি স্থাপনায় স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্রোগ্রামের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং এর মাধ্যমে রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লেবল এনার্জি এগুলোর একটা বিপ্লব সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে 3টি এসডিজি ভিলেজ পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করেছে, যার মূল উদ্দেশ্য আমাদের এসডিজি ডেভেলপমেন্টের যে গোলগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে অ্যাচিভ করছি সেটাকে মনিটরিং করা। যেহেতু বাংলাদেশে সবুজ বিপ্লব হচ্ছে, দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিও চলছে, সোলার এনার্জির উপর আমরা প্রায়োরিটাইজ করছি, কিভাবে সেটাকে কার্বন ক্রেডিট প্রাপ্তির সাথে সন্নিবেশ করা যায় এ বিষয়ে কাজ চলমান রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশীদারেরা ওনার বাংলাদেশের ক্লাইমেট রেজিলিয়েন্স এবং এনভায়রনমেন্ট বা পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত যে পলিসিগুলো রয়েছে সেটির ভূয়সী প্রশংসা করেছেন। বিএনপি নির্বাচিত সরকার বিশ্বাস করে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা, যার কারণেই ভারসাম্যপূর্ণ সেই পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা পিপল টু পিপল টাইজ গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সাথে সেখানে পর্যটন কিংবা আরও যেসব বিষয় রয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কৌশলের সম্পর্ক, অংশীদারিত্বের সম্পর্ক, যেন আমাদের দেশে বিদেশিরা এসে এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি ট্রেড ইন ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে, বাড়াতে পারে, এই বিষয়ে ইতিমধ্যে আমাদের বহুমুখী কার্যকর উদ্যোগ বহমান রয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার মতো মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন, আমরা দেখেছি একজন নির্বাচিত সরকার প্রধান যখন জনগণের আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করেন বিশ্ব মানচিত্রে, কিভাবে বাংলাদেশের পতাকাকে উনি আরো সামনের দিকে অবারিত প্রসারিত করেন, যে সম্মাননা তিনি পেয়েছেন, যে ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন তিনি পেয়েছেন, সেটি বাংলাদেশ হিসেবে আমাদেরকে গৌরবান্বিত করেছে। এবং আমরা দেখেছি সেটি একটি ধারাবাহিকতা বহিঃপ্রকাশ, যেভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও বেশি গৌরবান্বিত হয়েছে। আমাদের এই নির্বাচিত সরকারের সময় নতজন পররাষ্ট্র নীতির অবসান হয়েছে। আমরা স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসেবে কিভাবে এগিয়ে চলেছি তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই, জনগণের ক্ষমতায় তো রাজনৈতিক দল যেহেতু আজকে রাষ্ট্র পরিচালনা রয়েছে, জনগণের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের উপর ভিত্তি করে সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করি সামনের দিকে এগিয়ে যাবে এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী যেমন তারক রহমান ইতিমধ্যে ভিআইপি সংস্কৃতি সম্পূর্ণ ভেঙে দিয়ে সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন, আমরা দেখেছি উনি বারবার তৃণমূলে ছুটে যাচ্ছেন, কোদাল হাতে খাল খননে নেমে যাচ্ছেন, স্কুলের বাচ্চা ছেলে মেয়েদেরকে কোলে তুলে নিচ্ছেন, আমরা দেখেছি ওনার কি মিতব্যয়ী জীবন আচার। সামগ্রিকভাবে এই প্রথম আমরা দীর্ঘদিন পর এমন একটি সরকার পেয়েছি যাকে জনগণ তাদের আবেগ এবং আকাঙ্ক্ষা দিয়ে, অনুভূতি নিয়ে ধারণ করে। ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মাঝে যে বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলছি, সেখানে হয়তো ৬ মাসে সকল সমস্যার শতভাগ সফলতা বা শতভাগ সমাধান করা একটু দুরূহ। তবে একটা বিষয় বলার অপেক্ষা রাখে না, প্রতিটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় এ সরকারের রয়েছে সর্বোচ্চ দায়বদ্ধতা, রয়েছে সর্বোচ্চ দায়িত্বশীলতা। আমরা সবাই মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক সে আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের ক্ষমতার উৎস জনগণ, অনুপ্রেরণার উৎস জনগণ এবং এই সরকার জনগণের সরকার। আপনি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: মাহাদি আমিনকে ধন্যবাদ। বর্তমান সরকার গত ১৮০ দিনে কি কাজ করেছে, কি কাজ করতে চেয়েছে সেগুলো তুলে ধরলেন। একটা কথা আমি বলি, সাফল্যের সাফল্য নির্ভর করে মানুষের প্রত্যাশা প্রাপ্তির উপরে। আমি কতর মানুষ, কতটা জনগণ কতটা প্রত্যাশা করে, প্রাপ্তি চায়, তার উপর নির্ভর করে সাফল্য। সাফল্যের কোনো যেমন শেষ নেই, তেমন প্রত্যাশা প্রাপ্তিরও শেষ নেই। আমি তো মনে করি আমাদের এই সরকারের, বর্তমান সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সবচাইতে বড় সাফল্য, একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি বলি, সেটি হচ্ছে এই রাষ্ট্র সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। এই মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা, মানুষের সম্মান প্রতিষ্ঠা করা, এগুলো আমরা দেখিনি, আগে ছিল না। আপনারা দেখেছেন মিরপুরে যখন শিশু রমেশের হত্যা হলো, সেই শিশুর আমিষের ঘরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়েছেন। এর মানে হচ্ছে মজলুমের ঘরে যখন সরকার প্রধান যায় তখন বুঝতে হবে যে আসলে এমন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যেখানে জনগণের কাছে রাষ্ট্র সরকার দায়বদ্ধ। এই যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা থেকে এই যে আজকে মাননীয় নেতৃবৃন্দ এখানে আছেন, সরকারের উপদেষ্টাগণ এখানে আছেন, সেই দায়বদ্ধতা থেকে আপনারা যদি কোনো কিছু জানার থাকে নেতৃবৃন্দকে যখন জানাবেন ওনারা আপনাদেরকে জবাব দেবেন। তার আগে আপনাদের সঙ্গে যার নিত্য কথাবার্তা হয়, আপনারা যারা এখানে আছেন সাংবাদিক নেতৃবৃন্দ, মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি আপনাদের সামনে কিছু বলবেন। এরপরে আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি যে কথা দিয়ে এর আগে একটু বলেছি আর একটু বলি, যে সেটি হচ্ছে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা সমাজে গিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, আপনারা দেখবেন যে আমাদের একটা বাস আছে সমগ্র মানে একটি বাস আছে সবার আগে বাংলাদেশ। তো আমরা বাসে যাওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন তখন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী করলেন এবং কনসার্ন অথরিটিকে বললেন যে সামনের দিকে যেন আর কখনো না হয়, সাধারণ মানুষ যেভাবে যাবে মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে যাবেন। এই যে মানুষকে নিজেকে আলাদা করে না রেখে জনগণের সঙ্গে মিশে যাওয়া, জনগণের একজন হয়ে যাওয়া, এমন বাংলাদেশ কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা ছিল এবং আমরা সেই বাংলাদেশটা পেয়েছি। এখন আপনাদের সামনে কথা বলবেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে সালাম, আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের সরকারের 180 দিন পূর্ণ করা উপলক্ষেই আপনাদের সঙ্গে আজকের এই মত বিনিময়। আমাদের প্রবীণ নেতা, দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, আমরা যাকে প্রত্যেকেই গুরুর মতো সম্মান করি, জনাব নজরুল ইসলাম খান ভাই এখানে আছেন, সর্বশেষ আমাদের সকলের পক্ষ থেকেই উনি আপনাদেরকে কথা বলবেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব রুহুল কবির রিজভী আহমেদ, দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী নেতা, জাতীয় নেতা, তিনি আমাদের মাঝে আছেন। আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, তিনি এখানে আছেন, এখানে উপস্থিত আছেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর স্পোক্স পার্সন, প্রেস উইং এর কর্মকর্তাবৃন্দ, অন্যান্য উপদেষ্টাবৃন্দ, এসডিজি সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সবাইয়ের পক্ষ থেকেই আমি প্রশ্নোত্তরে যাওয়ার আগে তথ্যমন্ত্রী হিসাবে দু একটি কথা বলতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত দেশের বিজ্ঞ সাংবাদিক হিসাবে যে 180 দিনের এই জবাবদিহিতার মঞ্চে যখন আপনাদের সামনে হাজির হয়েছি এর প্রেক্ষাপটটি সম্পর্কে আমি অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। আমি জানি আপনাদের সকলের স্মরণ আছে, দীর্ঘদিনের অন্যায় অত্যাচার এবং ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের কারণে ক্ষুব্ধ ক্ষোভ যখন একটা বিস্ফোরণে রূপান্তরিত হল, আমরা দেখেছি 2024 এর 5ই আগস্ট কিভাবে একটা গণবিক্ষোভ, গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছে এবং তার পরিণতিতে কিভাবে ফ্যাসিবাদের শিখণ্ডীরা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দৃশ্য আপনাদের সকলের সামনে আছে। 2024 এর এই 5ই আগস্টকে জনগণের ক্ষোভ বিক্ষোভ বিদ্রোহের একটা প্রতীক হিসাবে আমরা আমাদের স্মরণ রেখেছি। আমরা দেখেছি 2025 এর 25শে ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন জনাব তারেক রহমান যখন দেশে এসে নেমেছেন তখন সেই একই জনগণ, দেশের অপমর জনগণ কিভাবে তাকে সম্বর্ধিত করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন, তার প্রতি ভালোবাসা স্নেহ প্রকাশ করেছেন এবং কিভাবে তার প্রতি একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই মুদ্রার একটি পিঠে ছিল ক্ষোভ 2024 পাঁচই আগস্ট, সেই মুদ্রারই অপর পিঠে ছিল 2025 ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমানের প্রতি প্রত্যাশা, ভালোবাসা এবং তাকে ঘিরে তাদের যে স্বতঃস্ফূর্ততা। আমাদের নেতা অত্যন্ত যথাযথভাবে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দ্বিতীয় ঘটনা, তৃতীয়, আপনারা দেখেছেন আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের হাজার বছরের ইতিহাসে যার নামটা লেখা থাকবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে সেই বর্ণনায় যাব না, মানুষের কি অকুণ্ঠ ভালোবাসা, কি অকুণ্ঠ সম্মান, কি অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে সমস্ত মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে কোটি মানুষের ভালোবাসায় ভাসতে ভাসতে আমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে 2025 ডিসেম্বর। 2024 পাঁচই আগস্ট, 2025 ডিসেম্বর এবং 2025 ডিসেম্বর, এই যে গণসম্পৃক্ততা, এই গণসম্পৃক্ততাই কিন্তু আমাদের সামনে পুরনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে রূপান্তরের একটি বার্তা আমাদের সামনে হাজির করেছে। এবং এর মাঝে আমাদের নেতা, তিনি এই পরিস্থিতি ভালো করে জানেন, বোঝেন বলেই কিন্তু 31 দফার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ফলে একথা খুব পরিষ্কার, এরপরে যখন জনগণ তার ভোটাধিকার ফেরত পেল, ম্যান্ডেট পেল এবং সেই ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করেছি, যেই সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে জবাবদিহিতার মঞ্চে দাঁড়িয়ে আছি, পর্যায়ক্রমে মাঝে মধ্যেই দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সময় আপনাদের জানা এই প্রেক্ষাপটকেই আমি বিনীতভাবে নতুন করে স্মরণ করিয়া রাখলাম। আমাদের যে পরিকল্পনা আমাদের নেতা ঘোষণা করেছেন, সেই পরিকল্পনার আলোকে নির্বাচনের ইশতেহার কি ছিল তাও আপনারা জানেন, ইশতেহারের কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি তাও আপনারা জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পোর্টস পার্সন ইতিমধ্যেই একটা নাতিদীর্ঘ বর্ণনা যতটা সম্ভব হাজির করেছেন। আমি শুধু বিনীতভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যে ধ্বংসস্তূপের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ ছিল 2024 পাঁচই আগস্ট, তার বিপরীতে মানুষের যে প্রত্যাশার এক বিশাল দূরদর্শী স্বপ্ন কাজ করেছে, যার প্রতিফলন ছিল 2025 ডিসেম্বর তারেক রহমানের আগমনকে ঘিরে, কি পরিমাণ ধ্বংসস্তূপ থাকতে পারে, এই পরিমাণ ক্ষোভ থাকতে পারে যে পালিয়ে যেতে বাধ্য হয় ফেসিবাদের শিখণ্ডীরা, কি পরিমাণ প্রত্যাশা থাকলে জনাব তারেক রহমানকে ঘিরে 2025 ডিসেম্বর এই পরিমাণ স্বতঃস্ফূর্ত ভালোবাসা বেরিয়ে পড়তে পারে, কি পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা থাকলে পরে বেগম খালেদা জিয়ার জানা যায় কোটি জনতার স্রোতে ভেসে উঠতে পারে। ফলে এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্রাণকে বাস্তবায়ন করার, উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। এই পর্বে সেই ধ্বংসস্তূপকে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকুভাবে বিনির্মাণ করতে হচ্ছে, যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সে কারণেই প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই আমাদের সরকার জবাবদিহিতার সংস্কৃতিকে চর্চা করবে এবং জনগণের সামনে হাজির হবে। আপনাদের কাছে জবাবদিহিতার এই সংস্কৃতি যখন আমরা চর্চা করব, তখন ধ্বংসস্তূপের এই পর্বটিকে আমাদের নতুন পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করার পর্বে নেওয়ার যে কঠিন পর্বটা, সেটিকে আপনারা মাথায় রাখবেন। আমি কেবলমাত্র বিনীতভাবে এটুকুই স্মরণ করিয়ে রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে, তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। 1825 দিন আমরা অতিক্রম করব। এই 180 দিন ধ্বংসস্তূপকে গুজগাছ করা, মেরামত করা, যে কোনো ধ্বংসপ্রাপ্ত জিনিসকে কাজে লাগানোর আগে যে কি কি কাজ থাকতে পারে আপনারা সবই ভালো বোঝান। ফলে প্রথম দিকের পর্ব আর শেষের দিকের পর্ব এর মধ্যে কিন্তু আমরা আশা করি, আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোব তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ধন্যবাদ সবাইকে।
1: সম্মানিত সাংবাদিকবৃন্দ, এতক্ষণ আপনারা মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, এখন আপনারা কিছু কথা আপনার আমরা যেটা বলেছি মত বিনিময় আপনাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করবেন। কিন্তু জানার ক্ষেত্রে আমাদের মাঝে মনে হয় আমরা ইচ্ছা করলে আরো অনেকগুলি বলতে পারতাম, আমরা অনেক কথা বলতে পারতাম। যেমন আমরা বলতে পারতাম এই যে ডক্টর মাহাদি আমিন বলে গেলেন যে 151 সদস্য বিশিষ্ট 151 বেডের হসপিটাল করা হয়েছে উপজেলাতে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করলে বলতে পারতাম যে এই যে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপজেলা হাসপাতালে 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়েছিল এবং সেটা দীর্ঘ সময় না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় সেটি 50 শয্যায় উন্নীত হয়েছিল। এরপরে আর আমরা দেখিনি, বর্তমানে এসে তারেক রহমানের সরকার সেই হাসপাতালকে 151 বেডে উন্নীত করছেন। তাহলে এই যে ধারাবাহিক উন্নতি আমরা যদি এগুলি বলি, এমন অসংখ্য বলতে পারা যাবে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ক্ষেত্রে বলতে পারা যাবে যে এই সরকার কি কি কাজ করেছে। যেমন 31 দফা করেছে, এই 31 দফা পরে গতকালকের আগের দিন, তার মানে গত পরশু, আপনারা জানেন ডক্টর মাহাদি আমিন বলেছে যে 70,000 শিক্ষককে, 70,000 বেশি শিক্ষককে অবসরপ্রাপ্ত, যারা জীবনে যে কদিন জব চাকরি করেছেন, এটা একটা কাহিনী আছে। সেটি হচ্ছে যে যখন বিএনপি সরকার প্রথমবারে ক্ষমতায় এসেছিল, রাষ্ট্রপতির জন্য দায়িত্ব পেয়েছিলেন, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শিক্ষকদের জন্য একটি কল্যাণ ফান্ড করেছিলেন বেসরকারি শিক্ষকদের জন্য, তখন করেছিলেন। এরপর দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় এসেছেন, রাষ্ট্রপতির জন্য দায়িত্বে এসেছেন, তখন করেছিলেন অবসর ভাতা বোর্ড। সেখানে শিক্ষকগণ তারা বেতনের একটি অংশ জমা দিতেন প্রতি মাসে এবং সেখানে গভর্নমেন্ট আবার একটা দিতেন, দিয়ে যখন শিক্ষকরা তাদের জীবনের সোনালী সময় অতিক্রম করে যখন অবসরে যেতেন, তারা একটা একটা নির্দিষ্ট অঙ্ক পেতেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে সেটি হচ্ছে 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই টাকা অবসরপ্রাপ্ত শিক্ষক যারা আছেন তাদেরকে দেওয়া বন্ধ করে রাখা হয়েছিল। কারণটা হচ্ছে ওই যে দুইটা তহবিল করেছিলেন, সেই দুইটা তহবিল তসরুফ করা হয়েছে, এই কারণে সেখান থেকে টাকা দেওয়া যায় নাই। তো এটা কিন্তু এই যে বিএনপির যে 31 দফা, এই 31 দফা ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এটা হচ্ছে 32 দফা, যে আর একটা পয়েন্ট 31 দফা যা আছে সেগুলো তো বাস্তবায়ন করছি, এর বাইরেও কিছু বাস্তবায়ন করছে। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রশ্ন উত্তর মানে এটা না যে আমরা অনেকগুলি নেগেটিভ জিনিস জানা বের করব, আমাদের কাছে মনে হয় এটাও একটা বড় বিষয় যে আমরা কি পেয়েছি, আমাদের প্রত্যাশা প্রাপ্তিগুলি পেয়েছি কিনা। আমার মনে হয় আপনারা আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা যদি কিছু জানতে চান তাহলে আপনি প্রশ্ন করতে পারেন।
3: হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বুরহানউদ্দিন, আমি ঢাকা মেইলে কাজ করি। আজকে সরকারের 180 দিনের যে সময় অতিক্রম করেছে তার মধ্যে বিস্তারিত আমরা জেনেছি মাহাদি আমিন ভাইয়ের কাছ থেকে। আমার একটা প্রশ্ন যে 5 আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে মব কালচার তৈরি হয়েছিল, সেই মব কালচার এখনো অব্যাহত আছে এবং পুলিশ প্রশাসনের যে সদর দপ্তর এবং অন্যান্য মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী যে প্রায় শতাধিক ঘটনা এই গত এই বিএনপি সরকারের সময় ঘটেছে, এবং দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীও এই ক্ষেত্রে খুব বেশি সক্রিয় না, বরং নির্লিপ্ত থাকেন। এই মব কালচার বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে সামনের দিনগুলোতে কি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মব কালচার যখনই হোক, মব কালচার অনভিপ্রেত, ইটস নট, আমরা এটা আশা করে এই মব কালচার হবে না, কখনই হওয়া উচিত নয়। আপনি যেটা বলেছেন রিসেন্টলি মব কালচার হয়েছে এমন কোনো আমার কাছে স্পষ্ট উদাহরণ আমার কাছে নেই। রিসেন্টলি মব কালচার না, আমি বলতে দেন, আমি বলছি যেটা মব কালচার এই সেইভাবে যেটা অন্তর্বর্তীকালের শেষ, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।
5: একটু সাপ্লিমেন্ট করে আমি যে আপনার মাত্রাটা, মব কালচারের মাত্রাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এটা হলো অনেকটা মানে পলিটিক্যাল সাপোর্ট বা কোয়াসি পলিটিক্যাল সাপোর্ট থাকে এই মব কালচারের পিছনে, একটা প্রচ্ছন্ন রাজনৈতিক ইয়ে থাকে। তো বোধহয় এটা সব জায়গায় হতে হবে। আর আমি বলি যে আইনের শাসন যত বাড়তে থাকবে তত এই মব কালচার কমে যাবে। যে আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে দেখুন কোনো বিরোধী মতের কারণে বা কোনো বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানি হচ্ছে না। তো সুতরাং এই এই আইনি শাসনের যে আবহটা যতক্ষণ পর্যন্ত এটা বিরাজমান থাকবে বা এটা যখন যত এগিয়ে যাবে মব কালচার তত কমে যাবে। ধন্যবাদ।
2: মাইকটা কাজ করছে না।
6: হ্যালো,
2: পরিচয় দিবেন।
6: হ্যালো জি, আমি হাবিব রহমান, আমি চ্যানেল ওয়ানে কাজ করি সিনিয়র রিপোর্টার হিসেবে। আমার একটা বিষয় ছিল যে 180 দিনের বেশ কিছু কর্মকাণ্ড তুলে ধরলেন, খুবই ভালো। এখানে একটা জিনিস আমি পাইনি, সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচনটা কবে হবে সেই বিষয়ে কোনো ইনফরমেশন নাই। আরেকটা বিষয় হলো যেটা আমরা দেখছি, এর আগে কখনো দেখিনি আমি। হ্যাঁ, আরেকটা বিষয় হলো সেটি যেটি জানার বিষয়,
7: আপনি বেসিক জিনিসটা বোধহয় একটু মিস করতেছেন। আমরা গত 180 দিনের ব্যাপারটা আলাপ করেছি, আগামী 100 দিনের ব্যাপার আলাপ করতেছি না, প্লিজ। থ্যাংক ইউ।
6: বলছেন যে 180 দিনের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন তো এটা মানে হওয়া উচিত, সেক্ষেত্রে 180 দিনে নেই কেন সেটাও তো আমি জানতে পারি সাংবাদিক হিসাবে। এটা একটা বিষয়, যদি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এখানে আছেন যদি সেটি বলেন। পাশাপাশি আরেকটা বিষয় যে গাজীপুরে একটি বনে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য শাল বন কেটে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার জায়গা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন যে পরিবেশ সুরক্ষা করার ক্ষেত্রে, আরেকদিকে দেখছি যে আমরা বন কেটে সেখানে বনের ওই জায়গাতে এই ধরনের একটি ব্যবস্থা করা হচ্ছে, সেটা সাংঘর্ষিক কিনা। একটি প্রশ্ন শেষ করে দিতে চাই। আমরা দেখছি যে গেল কয়েকটি বিষয়ে, এক মিনিট লাগবে না, 30 সেকেন্ড।
8: একটা করে প্রশ্ন করেন, যদি তিনজন করলে, তিনটা প্রশ্ন করলে তো সবাই করলে হবে না।
6: দলীয় ভাবে বিভিন্ন জায়গায় দলীয় লোকজনদেরকে আমরা দেখছি যে নিয়োগ দেওয়া হচ্ছে, সেই জায়গাটিতে আসলে কিভাবে দেখবেন যে সরকার কি আসলে দলীয় মানুষকেই তাদের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিচ্ছে কিনা? থ্যাংক ইউ।
7: একটা করে প্রশ্ন করেন, জবাব নয়।
9: উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং প্রেস ইউনিয়নকে যারা রয়েছেন, শ্রদ্ধেয় সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং ক্যামেরা পার্সন, আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা বহুবার উত্তর দিয়েছি প্রশ্ন, তারপর আমি পরিষ্কার করতে চাই। চলতি অর্থ বছরে স্থানীয় সরকারের 5টি নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের প্রায় 6,000 কোটি টাকার প্রয়োজন হবে এই সমস্ত নির্বাচন সম্পন্ন করতে। সরকার এই নির্বাচনগুলো করবার জন্য বদ্ধপরিকর, চলতি অর্থ বছরের বাজেটে এই টাকা রাখা আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং আমরা সমন্বিত ভাবে বসে কোন নির্বাচনটি আগে করব কোনটা পরে করব এটা ঠিক করে সরকারের সম্মতি নিয়ে আমরা মাঠ পর্যায়ে নির্বাচনে চলে যাব। তবে এটা নিশ্চিত থাকবেন চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের 5টি নির্বাচনে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
10: সালাম আলাইকুম, আমার নাম শাহিন চৌধুরী। আমি
11: পৃথিবীর কোন দেশে দলীয় নিয়োগ হয় না এটা শুধু আমাদের বলুন। মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইংল্যান্ডে বা ইউরোপের আরো অনেক দেশে পুলিশ কমিশনার পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়, পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়। আপনি দেখেন যে সে যোগ্যতা আছে কিনা, তার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন আছে কিনা। এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হলে যদি নতুন যদি একটা পার্টির নতুন প্রেসিডেন্ট হন তাহলে আগের প্রেসিডেন্টের যে চাকরিগুলো ফেডারেল চাকরি 18,000 ফেডারেল চাকরি একসাথে চলে যায়, আবার নতুন 18,000 চাকরি দিতে হয় নতুন দলের নতুন প্রেসিডেন্টকে। এই স্পয়লেস সিস্টেম বলা হয় এটাকে। এই স্পয়লেস সিস্টেম পৃথিবীর বহু দেশে আছে, গণতান্ত্রিক দেশে আছে। আপনাদের দেখার বিষয় বা গণমাধ্যমের যে বিষয়টি দেখার যে সে ওই জায়গার জন্য কোয়ালিফাইড কিনা, তার কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো শিক্ষা প্রতিষ্ঠান আলবামাটার যেটাই বলি না কেন সেখান থেকে তার মানে ডিগ্রি আছে কিনা, সে কমপক্ষে কমন তার স্ট্রং কমন সেন্স আছে কিনা, এগুলো হচ্ছে বিবেচ্য বিষয়। কিন্তু এবং সে কাজ করার যোগ্য কিনা, আপনার সাথে আরো কথা বলবেন নজরুল ভাই।
10: আসসালাম আলাইকুম, আমার নাম শাহিন চৌধুরী, আমি সম্পাদক এবি নিউজ। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে 180 দিনের মাথায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য, বিশেষ করে উপদেষ্টা মাহাদি আমানকে ধন্যবাদ যে তিনি একটি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আসলে একটি বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা শুরু করেছে। শুরুতেই অনেক গুরুত্ব দায়িত্বশীল কাজ করেছে সেটা আমরা জানছি, কিন্তু একটি বিষয় আমি পয়েন্ট আউট করতে চাই, যে নির্বাচনের মাধ্যমে আপনারা এই সরকার গঠন করেছেন একই দিনে কিন্তু একটি গণভোট হয়েছে, এবং গণভোটে জুলাই সনদ গৃহীত হয়েছে ভোটের মাধ্যমে। সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আপনাদের মধ্যে একটু শৈথিল্য দেখা যাচ্ছে, এবং এই কারণে বিরোধী দলের সঙ্গে আপনাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5.5 মাসের মাথায় জামাত এবং অন্যান্য দলগুলো বলতে শুরু করেছে যে সরকার ব্যর্থ হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধী দলের সঙ্গে গ্যাপ পূরণ করার জন্য জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কতদিন নাগাদ উদ্যোগ গ্রহণ করবেন? সবাইকে ধন্যবাদ।
12: আচ্ছা, দলীয় ব্যাপারটা নিয়ে একটা কথা একটু বলি, একটা বাক্য বলে আমি আমার এই প্রশ্নের অ্যাড্রেস করা যাচ্ছি। সেটা হলো, মানে আমরা একজন দলীয় প্রধানমন্ত্রীর হাতে তো দেশ তুলে দিয়েছি চালানোর জন্য, তাই না? সো অন্যান্য জায়গায়ও দলীয় ব্যক্তিরা নিশ্চয়ই ভালো করবেন, এবং নজরুল ইসলাম খান যা বললেন সেটাই হচ্ছে ব্যাপার। উনারা কেমন করছেন, কোনো সমস্যা আছে কিনা সেগুলোর আদার আমরা নিয়ে আসবো। জুলাই সনদ নিয়ে বিরোধী দল কথা বলছেন, কথা তারা বলবেন, এবং বিরোধী দলের কাজই হচ্ছে তারা সরকারের সাথে যেসব জায়গায় কনফ্লিক্টিং পয়েন্টস আছে সেগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু আমরা খেয়াল করবো জুলাই সনদ নিয়ে আদিতেই একটা ডিবেট ছিল, এবং বিএনপি তখনও নির্বাচন হয়নি, নির্বাচনের আগে তার অবস্থান স্পষ্ট করেছে সব সময়। মানে এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ বলতে আমরা কি বুঝবো এ নিয়ে একটা অস্পষ্টতা আছে, তাই না? বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত 17 বা 18 অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। ওই একই জায়গায় বিএনপি আছে, সেটার জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করছে। ওটার মানেটা হচ্ছে ওখানে বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। ওই সময়গুলোতে আমরা প্রচুর মিডিয়াতে কথা বলেছি, বিএনপির নোট অফ ডিসেন্ট নিয়ে অনেকের আপত্তি ছিল, অনেকের সমালোচনা ছিল, কিন্তু বিএনপি এই কথা কোনোদিন জানাতে কার্পণ্য করেনি যে এগুলো তার নোট অফ ডিসেন্ট। সে জনগণকে জানিয়েছে যে এগুলো সে করবে না, দ্বিমত প্রকাশ করছে। সো ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সব কিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে, আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, ওইটার প্রথম বৈঠক হয়েছে, এবং এটা চলমান থাকবে। আমি রিপিট করছি, স্বাক্ষরিত জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্টস, বিএনপির বক্তব্য এটাই ছিল, অন্যান্য দলেরও তো নোট অফ ডিসেন্ট ছিল। তারা যদি ক্ষমতায় আসতেন তারা তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো সংস্কার করে ফেলতেন।
6: বিএনপিও সেটা করছে এবং আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব বিএনপি তার এই প্রতিশ্রুতি যেটা নোট অফ ডিসেন্ট, তার নোট অফ ডিসেন্টের বাইরের জিনিসগুলো সে করছে না, সেটা যদি হয় তাহলে বলবেন এবং আমি বিরোধী দল যারা আছেন তারা তাদের রাজনীতি করুন, কিন্তু আমরা আশা করি জনগণ এই ব্যাপারটা বুঝতে পারছে। ধন্যবাদ।
7: আমার কাছে খুব মানে বুঝতেও খুব কষ্ট হয় অনেক সময়, বিশেষ করে বিজ্ঞ সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সমস্ত রেকর্ড তাদের কাছে আছে, এই ব্যাপারে বিশ্লেষণের ক্ষমতা আমাদের যে কারো চেয়ে তাদের কম না। জুলাই জাতীয় সনদের যে ডকুমেন্ট সরকার থেকে প্রকাশ করা হয়েছিল, যে ডকুমেন্টে বাংলাদেশের প্রায় উল্লেখযোগ্য সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা দস্তখত করেছেন এবং দস্তখত করেছেন কোনো কক্ষে বসে না, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনগণের সামনে। আমি তো বিশ্বাস করি যে একটা রাজনৈতিক দলের জন্য এই ধরনের যে ডকুমেন্ট ঘোষণা এটার মূল্য সবচেয়ে বেশি, কিন্তু আমরা দেখেছি যারা এই ডকুমেন্টের সিগনেচার করেছেন সেই ডকুমেন্টের একদম প্রথম যেটা লেখা সেটা হলো কেন এই জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে সংস্কারের লক্ষ্যে। আমরা দেখি বদলে গেছে, সংশোধন শব্দটা বড় অপছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা তারা দস্তখত করেছে সবাই, সবাই যেটা দস্তখত করেছে সেখানে বলা আছে যে কোনো আলোচনায় দ্বিমতের সুযোগ থাকে, কিন্তু সেই দ্বিমত সঠিক কি না গ্রহণযোগ্য কি না এটা বিচারের ভার জনগণের উপর। এই জুলাই জাতীয় সনদে এই কথাগুলি স্পষ্ট লেখা আছে যে যারাই যে বিষয়ে কোনো নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা যদি তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেটের জন্য পেশ করে আর তারা জনগণের ম্যান্ডেট পায় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে, এটা সকলের দস্তখত আছে। কোথা আপনি সরে যাচ্ছেন কেন? আপনি যা দস্তখত করছেন ওখান থেকে সরে যান, আর আমাদের কয়েকজন এক্সপার্টরা তারা একটা ড্রাফট করলো যেখানে যা ডিসিশন হয় নাই সেটাকে ডিসিশন বলে বলা হলো, ওটা পছন্দ করতেছেন, কখনো স্বীকার করেন না যে গণভোটের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনাদের সঙ্গে পরামর্শ করে করা হয়েছে। আমাদের বিরোধী এক কিছু রাজনৈতিক দল আছে তারা কিন্তু এটা স্বীকার করে না, আমরা তো জানি না আর কি, তারা এটা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ আকারে তারা এটা প্রেস করেছে। আমরা সবসময় বলেছি যে স্বাক্ষরিত যে জাতীয় সনদ সেটা বাস্তবায়নের লক্ষ্যে হাবর দেবেন, আমরা কখনো বলি নাই যে খালি এই ডকুমেন্টটা, আমরা সবসময় বলেছি যে যে ডকুমেন্টে আমরা সবাই একমত হয়েছি এটাই হলো জনগণের ম্যান্ডেট, এবং সেখানে বলা আছে যে যা নোট অফ ডিসেন্ট দিছে, এটা বিএনপি খালি নোট অফ ডিসেন্ট দেয় নাই তো, আজকে যা সংসদে বিরোধী দল তাদেরও নোট অফ ডিসেন্ট আছে, জোলাই জাতীয় সনদ পড়ে দেখেন বলা হয়েছে যারাই যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, জনগণের সামনে উপস্থাপন করবে, জনগণ যদি এদের প্রতি সমর্থন দেয় তাহলে তারা সেই অনুযায়ী বাস্তবায়ন করবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি, যারা এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছেন এমনকি যারা ওই সময় দস্তখত করেন নাই তারা পরবর্তীতে যে দস্তখত করেছেন তারা কিন্তু এই একই ডকুমেন্টে দস্তখত করেছেন, মেনে নিয়েছেন যে সংস্কারের জন্য সংবিধান সংশোধন করা হবে, এবং কি সংশোধন সেটা যে সনদে উল্লেখ আছে সেখানে যদি কোনো দ্বিমত থেকে থাকে এটা জনগণের সামনে নির্বাচনী ইস্তাহারের মাধ্যমে উপস্থাপন করা হবে, জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এর পরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে দেখেন যাই কিছু হোক এটা যখন বিল আকারে সংশোধনে আসবে তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো, এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই হতে পারে আমরা সেটা গ্রহণ করব, কিন্তু আলোচনায় করতে চাবেন না, এই নিয়ে যে একটা কমিটি করার কথা হয়েছে সেখানে অংশগ্রহণ করতে যাবেন না, গণতন্ত্রে তো আলোচনার কোনো বিকল্প নেই, সংসদেই হোক সংসদের বাইরে হোক। কাজে আমরা মনে করি এই নিয়ে কোনো দ্বন্দ্ব বিসম্বাদের কিছু নাই, আল্লাহর ওয়াস্তে আপনারা সমস্ত ডকুমেন্টগুলি একটু দেখেন, দেখে যদি মনে করেন যে আমরা দোষ করেছি বলেন, আমরা সংশোধনের চেষ্টা করব। থ্যাংক ইউ।
13: আমার নাম নুরুন্নাহার উইলি, আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি। 5 আগস্টের পরে দেখা গেছে যে আসলে জেল থেকে অনেক শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি যারা অনেকে বেরিয়ে গিয়েছিল একটু সুযোগ নিয়ে, এবং তারা অনেকে আসলে এখন দেখা যাচ্ছে অনেকভাবেই তাদের নাম আসছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে, এই বিষয়টা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে বেগ পেতে হলো কিনা এই বিষয়টার কারণে?
5: অবগতির জন্য বলি যে শীর্ষ সন্ত্রাসীদের কথা বলছেন, তারা অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে, এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন, এবং এ বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ আমি আমার মনে হয় সরকার এবং যে কনসার্ন যে মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি এই বিষয়ে জানে, এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন যার কথা মাহাদি আমের এখানে উল্লেখ করেছেন, ওই যে জঙ্গল সালিমপুর সেটা অপরাধ মুক্ত করা হয়েছে, এবং ক্রমান্বয়ে এগুলো আরো করা হবে। ধন্যবাদ।
14: আসসালামু আলাইকুম, আমার নাম বাহরাম খান, আমি ডেইলি স্টেনে কাজ করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসন উপদেষ্টা মহোদয়ের কাছে, বিএনপি নির্বাচনী ইস্তেহারে স্পষ্টভাবে বলা হয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে, জনপ্রশাসন একটি রাষ্ট্র পরিচালনার মূল মানে বডি হিসেবে কাজ করে, 6 মাসেও এই কমিশন কেন গঠন করা হলো না বা উদ্যোগের দিকে আমরা দেখিনি, বিশেষ করে প্রশাসনের তরুণ অফিসাররা চুক্তিভিত্তিক শীর্ষ পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগে অভ্যন্তরীণভাবে খুবই ক্ষুব্ধ, আমরা বিভিন্ন সময় নিয়োগও করেছি, কিন্তু সরকার আরেক দফা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে বলে আলোচনা আছে, এটা সত্য কিনা এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে, যে অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম কমিশনের আলোকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আরো আলাপ আলোচনার মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ার কথা, 6 মাসের মধ্যেও এই ধরনের কোন পদক্ষেপ কেন হলো না, সরকারের কতদিনের ভিতরে নিতে পারে সেই বিষয়ে যদি বলেন। অসংখ্য ধন্যবাদ।
4: জনপ্রশাসন সংস্কার কমিশন করার জন্য নির্বাচনী ইশতেহারে যে কথা বলা আছে, সরকার সেই পয়েন্ট থেকে সরে আসে নাই, বরঞ্চ সেই লক্ষ্যেই কাজ করছে, এবং ইন দি মিন টাইম কিছু প্রক্রিয়াও আপনারা দেখেছেন, কিছু কিছু কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে, বিশেষ করে আমাদের প্রশাসনে আগের সরকারের ধ্বজাবাহী কিছু ব্যক্তি এখনো রয়ে গেছেন, তাদেরকে সে সমস্ত জায়গা থেকে চিহ্নিত করে সে সমস্ত জায়গার ক্লিনজিং অপারেশন করার একটা চেষ্টা আমরা করেছি এবং সেটা ধারাবাহিক অব্যাহত রয়েছে। এমন কিছু করা যাবে না যাতে দেশ এবং জাতির ক্ষতি হয়, বাট অ্যাট দি সেম টাইম আমাদের এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেখান থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে একটা প্রশাসন সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটাও আমরা লক্ষ্য করেছি এবং সেটা আমরা দেখেছি। আমরা খুব শীঘ্রই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটা কমিশন করতে যাচ্ছি, সেটা আপনার শীঘ্রই দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ।
7: যে সংস্কার কমিশন আমরা করতে চাই, কিন্তু সেই সংস্কার কমিশনকে যারা সাপোর্ট করবে ওখানে যদি ভূত ট্রুত থাকে আর কি, এগুলো ক্লিয়ার না করে তো কনসেপ্ট করলে বলে ভালো কাজ হবে না, একটু সময় লাগতেছে, শিগগিরই হবে ইনশাআল্লাহ।
2: আমি একটু ওই গণমাধ্যম কমিশনের ওইটা একটু উত্তর দিই, ওই অংশটা, সেটা হচ্ছে যে গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে আমাদের নির্বাচনী ইস্তেহারে এবং 31 দফার মধ্যেও আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে রেখেছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমে যারাই কথা বলেছেন তারা সবাই আমাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন যে এই প্রথম এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের কোনো সরকারি নিয়ন্ত্রণ এবং প্রভাব তারা অনুভব করেন নাই, সেই কারণে তারা আনুষ্ঠানিকভাবে একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এই ব্যবস্থাটাকে প্রাতিষ্ঠানিক করার জন্য গণমাধ্যম কমিশন গঠন করার তাদের আগ্রহ এবং আমাদের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীদারদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি। এখন আমরা ওয়ার্কিং গ্রুপ করব, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ড্রাফট তৈরি করবেন, দেন আমরা এটা সরকার ক্যাবিনেটের কাছে উপস্থাপন করব। কাজ এগিয়ে চলছে সকলকে সাথে নিয়ে।
8: সাংবাদিক বন্ধুগণ, আমি সদৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি প্রশ্ন করি আমরা সারাদিন প্রশ্ন করতে পারবো। আমি জানি আপনাদের হয়তো আরো অনেক কথা বলার আছে, কিন্তু একটা বড় বিষয় কি, আমরা গত ছয় মাসে কি ধরনের উল্লেখযোগ্য কাজগুলো করেছি, এই কাজগুলোর একটি তালিকা আপনারা pressing.pmo.gov.bd এখানে গেলে ডিটেইল কাজগুলি পাবেন আপনারা, প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনে, প্রত্যেকটা সংস্থা অধিদপ্তর সবগুলোর অধীনে, ডিভিশনের অধীনে আমরা কি কি কাজ করেছি, বর্তমান সরকার ছয় মাসের উল্লেখযোগ্য পদক্ষেপগুলি আছে। তো সেখানে গেলে আমার ধারণা আপনারা যা প্রশ্ন করবেন এগুলো পেয়ে যাবেন। আমরা বরং এখন একটার বেশি বেজে গেছে।
15: আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম, আমি কালবেলার ডেপুটি চিফ রিপোর্টার। আমার দুটি বিষয়ে কোশ্চেন, একটি ভূমিকা ছাড়াই বলছি, একেবারে ভূমিকা ছাড়া দুটো কোশ্চেন। একটা হলো বর্তমানে জ্বালানি সংকট নিয়ে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী কি প্ল্যান আছে, একটি। আরেকটি হচ্ছে যে স্বৈরাচার সরকারের যে আইজিপি ছিলেন বেনজির আহমেদ, আমরা দেখেছিলাম যে তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছিল, সম্প্রতি তিনি ছাড়া পেয়েছেন, তো তাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে সরকার প্রক্রিয়াধীন বলছে এই বিষয়টি সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ।
2: এই প্রশ্নের উত্তর আমাদের নেতা নজরুল ইসলাম খান দিচ্ছেন, এবং এর মধ্য দিয়েই নজরুল ইসলাম খান আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করবেন।
16: আচ্ছা নজরুল ভাই, আপনি বলার আগে আমরা একটু বলি প্লিজ। নজরুল ভাই একটু আপনি বলার আগে আমি একটু বলছি যে আমরা তো প্রশ্ন করতে করতে এই জায়গায় তো মাত্র কয়েক মাস হলো হয়তো প্রশ্নের বাইরে আছি, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে এভাবে প্রশ্ন করা যায় বিগত প্রশ্নগুলো শুনে, যে সরকারকে প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করা যায়, সেটি আজকে সংবাদ সম্মেলনে প্রথম আমার ধারণা অনেকটা পরিষ্কার হলো এই 180 দিন উপলক্ষে। কিন্তু শুরুতে যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা মহাদেবিন বলেছেন যে বিএনপি একটি ভঙ্গুর একটি অবস্থার মধ্য দিয়ে, ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে উপর দাঁড়িয়ে একটি সরকার পেয়েছে, এটি প্রথম নয়। 74 দুর্ভিক্ষের পর, 75-এর 7ই নভেম্বর পর বিএনপি কিন্তু এভাবেই ক্ষমতায় এসেছিল, যখন সরকারই ছিল না 3 দিন। তারপর 9 বছরের স্বৈরাচার এরশাদের শাসনের পর তারপরে কিন্তু ক্ষমতায় এসেছে বিএনপি, এবং তারপরে কিন্তু চট্টগ্রামে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং অসংখ্য মানুষের প্রাণহানি। কোষাগারে তখন ছিল মাত্র 27-28 মন চাল। একই রকমভাবে 2001 সালে ক্ষমতায় আসার আগে অর্থনীতি পুরো শেষ হয়ে গিয়েছিল এবং নানা ধরনের ঘটনা। কিন্তু বিএনপি কখনোই খুব বেশি মানে বেটার একটা ভিত্তির উপর ক্ষমতা এসে পেয়েছে এরকম কোনো ঘটনা বিএনপি, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে কিন্তু লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সো বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বিএনপির কাছে কিন্তু অনেক বড়, সেই ইমাজিন টাইগারের কিছু তো যাত্রা নিশ্চয়ই শুরু হয়েছে, যে মাননীয় প্রেস সচিব মহোদয় যেটা বললেন যে আমরা তার তথ্য পাব। কিন্তু আজকের এই প্রেস কনফারেন্সে একটি বিষয় আমাদের জন্য যেটি, যে আমরা যে পদে এখন সংবাদ মাধ্যমে কাজ করছি, টেলিভিশনে কাজ করছি, যে আমরা কিন্তু তেল নিয়ে আসিনি, আপনাদেরকে দেয়ার জন্য আপনাদেরকে প্রশ্নবান প্রশ্ন করার প্রশ্নই নিয়ে এসেছি, প্রশ্ন করলাম, নিশ্চয়ই এই উত্তরগুলো আপনারা দিচ্ছেন এবং এই উত্তরগুলোকে আমরা মানুষের কাছে দেব। কিন্তু আমি বড় বিষয়ে বলতে চাই একটি প্রশ্ন, সেটা যে বাংলাদেশের বড় সংকট রোহিঙ্গা সংকট, সেই সংকটের সমাধানে সেটি বেগম খালেদা জিয়াও বলে গেছেন, একই রকমভাবে সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এই ছয় মাসে তার কোনো অগ্রগতি যদি জানানো সম্ভব হয় আজকের এই সংবাদ সম্মেলনে আরেকবার একটু বলবেন। ধন্যবাদ।
17: আচ্ছা
7: ধন্যবাদ। আপনার জ্বালানি সংকট নিয়ে আমরা অনেক আলোচনা হচ্ছে করছি আমরা সবাই, আমরা সবাই জানি আর কি যে আমরা জ্বালানি আমদানি নির্ভর, আমাদের বহু বছর ধরেই আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন বা গ্যাস আহরণের ব্যাপারে খুব বেশি উদ্যোগ নেওয়া হয় নাই। আপনাদের স্মরণ থাকতে পারে যে এই দেশে প্রথম খনিজ সম্পদ উন্নয়ন বা উত্তোলন এর কারণে এর জন্য যে প্রতিষ্ঠানটা করা হয়েছিল সেটা শহীদ জিয়ার আমলে, বাপেক্স, এবং বাপেক্সের মাধ্যমে বাংলাদেশে কিন্তু বেশ কিছু গ্যাস তেল এগুলান অনুসন্ধান এবং আহরণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটাকে দুর্বল করে ফেলা হয়েছে, অনেক দুর্বল, বিশেষ করে গত 15-16-17 বছরে আপনার একেবারেই অকার্যকর করে ফেলার ব্যবস্থা হয়েছে। আপনি বিদ্যুৎ এবং জ্বালানি এমন এক বিষয় যে আপনি চাইলেই খুব দ্রুত সমাধানের বিষয় না, এটা আপনি যদি গ্যাস বা পেট্রোলিয়াম যা দ্রব্য আপনি যদি উত্তোলন করতে চান তার আগে অনুসন্ধান করতে হবে, উত্তোলন করার পরে সেটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এমনকি আপনার আমদানিও সময় সাপেক্ষ ব্যাপার। আপনি শুনেছেন নিশ্চয়ই যে সম্প্রতি বহু দেশের সঙ্গে আমরা আলোচনা করছি, আমাদের সরকার এমনকি মিয়ানমারের সঙ্গে পর্যন্ত আলোচনা হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসা যায় কিনা চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে স্বাভাবিক যে বিতরণ আমদানি এবং বিতরণের যে ব্যবস্থা ছিল এটা আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ইন্টারাপ্টেড হয়েছে, ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই, অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে, হরমুজ প্রণালী বিষয় সবই আপনারা জানেন, এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। সম্ভবত ইতিহাসে প্রথমবার আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী উনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব আমরা এই সংকট সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে, বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। খুব অপ্রস্তুত অবস্থায় আমরা এই বিপরে সংকটে পড়ে গেছি, কে জানতো যে এই যুদ্ধটা এভাবে শুরু হবে, তাই না? কে জানতো যে আমাদের সমস্ত আমদানি প্রক্রিয়া বিলম্বিত হবে। যাই হোক, এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে, কষ্ট হচ্ছে আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি, আমরা আশা করছি যে পারবো আমরা ইনশাল্লাহ, কারণ আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনার বিনয়জি সাহেব সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনারা জানেন যে বাংলাদেশের তার অনেক কুকর্মের তথ্য আপনারাই প্রকাশ করেছেন, তিনি একজন আসামি, আমরা তাকে বিচারের জন্য আমাদের এখানে চাই, কিন্তু উনি আর একটা দেশে উনি আছেন এবং সেখানেই উনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর থেকেই চেষ্টা চলছে যে উনি যাতে বের না হতে পারেন এবং উনি যাতে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার করা যায়। এই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ভাবে আপনার সংযুক্ত আমিরাত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করা হয়েছে আমাদের দূতাবাসের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং আইনি প্রক্রিয়ায় যাতে তিনি খুব কোনো সুবিধা না পান সেজন্য সেখানকার আইনি প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। আমার ধারণা যে বিদেশে অবস্থানরত একজন

প্রিয় সহকর্মীগণ, আপনার প্রশ্নগুলির মধ্যে প্রায় এগুলান হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে আপনারা সবাই এসছেন এখানে এই আলোচনায় এই ওখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমরা একটু উন্মুক্তই থাকতে চাই, কারণ আমাদের গোপন করার কিছু নাই, প্রয়োজনও নাই। সেই জন্যই আপনাদের সামনে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে যাচ্ছি। সুযোগ হলে আরো বেশি সময় ধরে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া যাবে। ইতিমধ্যে আপনারা সালে সিবলি যেটা বলেছে যে ডকুমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে তাদের অফিসের পক্ষ থেকে, সেটা আপনারা একটু দয়া করে দেখেন, পড়েন, তারপরে ব্যক্তিগতভাবে দলগতভাবে কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার জবাব দেওয়াতে আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমি আবার বলি যে আমাদের গোপন করার কিছু নাই, আমরা আপনাদের হয়ে কাজ করছি, কাজেই আপনাদেরকে অবহিত করা, আপনাদেরকে জানানো, এটা আমরা কর্তব্য বিবেচনা করি। বন্ধুগণ, আমি প্রথমেই আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা যার যার অবস্থান থেকে যা বলা দরকার ছিল তারা বলেছেন। বেশি বলেছেন মাহদী আমিন, উনি প্রধানমন্ত্রীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই বলেছেন তিনি। এর অনেক কিছুই জানেন আপনারা, অনেক কিছু সবসময় মনে থাকে না, কিন্তু এটা একত্র করলে সম্ভবত আপনারা অন্তত এতটুকু অনুভব করবেন যে মাত্র ছয় মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমাদের দেশে যারা সংসদে বা সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশা সংগঠন আছে, বিশেষ করে জনগণকে, যে তারা গত এই ছয় মাসে অনেক সহযোগিতা করেছেন। কেউ কেউ কিছু বিরোধিতা করেছেন, আমরা সেটাকে সহযোগিতার অংশ হিসেবেই দেখতে চাই। আমরা সবার কাছে কৃতজ্ঞ, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আমার আগামী দিনগুলির যে পরিক্রমা সেখানেও তারা দেশ, দেশের মানুষ এবং আমাদের সম্মিলিত যে সমৃদ্ধি সেটা অর্জনে তারা পাশে থাকবেন। প্রিয় সহকর্মীরা, আপনারা আমার বন্ধুদের কাছ থেকে শুনেছেন আর কি, যে বাংলাদেশে সবকিছুই যেন খুব দ্রুত ঘটে, তারেক রহমান সাহেব অনেক বছর বিদেশে বাধ্য হয়ে অবস্থানের পরে দেশে ফিরলেন 25 ডিসেম্বর 2025 সালে। 25 ডিসেম্বর, তার মাত্র কয়েকদিনের মধ্যে 30 ডিসেম্বর তিনি তার মাকে হারালেন। ভাবেন যে একজন মানুষ তার বাপকে হারিয়েছেন, শহীদ হয়েছেন তার বাপ, একমাত্র ছোট ভাইকে হারিয়েছেন, দেখেনও নাই মৃত্যুর সময়, এবং সেও একটা স্বৈরাচারী শাসনের, অপশাসনের শিকার হয়ে মারা গেছে। অবশিষ্ট ছিল শুধু মা, সে মাকেও হারালেন তিনি। কিন্তু মাকে হারানোর বেদনা সহ্য করার জন্য সময়ও পেলেন না। 31 ডিসেম্বর তার দাফন হলো, 12 ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন, উনি দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের আগে কত কাজ এবং কত সফর, কত কিছু, কত দ্রুত কাজ করতে হয়েছে আপনি অনুমান করতে পারেন। আল্লাহর মেহরবানি, জনগণের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলাম, এবং এত সমস্যা, এত সংকট,

0: যখন উনি দায়িত্ব নিলেন আমার মনে আছে সংসদে উনি একদিন বক্তব্য রাখছিলেন যে এই চেয়ারটা বড় বেশি গরম। আসলে তাই, সামর্থ্য সীমিত, প্রয়োজন অনেক বেশি। এরকম পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়া খুব সহজ না, কিন্তু আল্লাহর মেহরবানি এটাও যে তিনি ইনহেরিট করেছেন এই যোগ্যতা। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর উনি রাষ্ট্রপতি ছিলেন না কিন্তু মূল দায়িত্বে ছিলেন। 7ই নভেম্বরের দিন বাংলাদেশে কোনো জাতীয় সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না, একদিন বয়সী একজন রাষ্ট্রপতি ছিলেন মাত্র। সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা ছিল, সশস্ত্র বাহিনী বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সমাজে বলেন, প্রচণ্ড রকমের অনিশ্চয়তা, বিশৃঙ্খলা, এই দেশটা টিকবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা। সেই সময়ে দায়িত্ব নিয়ে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং এটাকে গোছানো এবং গুছিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া, এটা প্রথম সম্ভব করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তারই সন্তান জনাব তারেক রহমান। একইভাবে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় বাংলাদেশের উন্নয়ন বাজেট শতকরা 100% বিদেশে ঋণ এবং সাহায্য নির্ভর ছিল। দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে, অন্যায়ভাবে জোর করে ক্ষমতা দখল করে রাখা হয়েছে। নির্বাচনে 86 সালে বিএনপিও যায় নাই, যারা গেছিলেন তারা টিকেন নাই। 88 সালের নির্বাচনে কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এই ধরনের নির্বাচনে যেটা নির্বাচিত বলে দাবিদার একটা দল রাষ্ট্র শাসন করছিল অন্যায় অনাচারের মাধ্যমে, সেরকম একটা দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর একটা ক্রাইসিস মোমেন্ট, আর একটা সংকটকাল, এবং সেই সংকটকালে দেশ এবং মানুষকে সংগঠিত করা, আশ্বস্ত করা, তাদেরকে উন্নয়নের পথে আহ্বান করা, সহযোগিতা পাওয়া এবং এগিয়ে যাওয়া, কাজগুলি সহজ ছিল না। একই ধারাবাহিকতায় 2026 সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন, তখন দেশের অবস্থা কি ছিল আপনারা সবাই জানেন। সেই অবস্থাতে দায়িত্ব নিয়ে তিনি এবং তার সরকার গত 6 মাস কি করতে পেরেছেন বা কি করতে পারেন নাই, এই বিচারের ভার জনগণের উপর, এবং জনগণ এটা প্রকাশ করে আপনাদের মাধ্যমে, আপনারা তাদের হয়ে দেশকে জানান। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, এ বিবেচনা করুন যে আপনি একদিনে কতটা হাঁটতে পারেন, তার 10 ভাগের 1 ভাগ সময়ে, আমরা তো 6 মাস তো প্রতি বছর যদি একবার করে হয় 5 বছরে 10 ভাগ হবে নাকি, এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতেন আপনারা। কিন্তু আমরা শুধু সেটা না, আমরা কিছুটা অগ্রসরও হয়েছি। আমাদের চেয়ে যোগ্য লোক থাকলে হয়তো আরো বেশি পারত, কিন্তু ইতিপূর্বে যারা আমাদের দেশ শাসন করেছে তাদের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন বেশ কিছু প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আপনার এই বিশাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমাদের প্রধানমন্ত্রী এখানে বসেন না রেগুলার, খুব ছোট একটা অফিস সচিবালয়ে উনি ওখানে বসেন, এবং উনি ওখানে প্রতিদিন সকাল 9টার মধ্যে পৌঁছার কারণে সচিবালয়ে কিন্তু সব অফিসের লোকরা, মন্ত্রণালয়ের লোকরা এখন 9টার আগে অফিসে পৌঁছে, আশেপাশে বিভিন্ন অধিদপ্তর এগলেন জায়গায় তারা কাজ করে, তারাও টাইম মতো অফিসে যাওয়া শুরু করেছে। ক্রমান্বয়ে হয়তো সারা দেশেই আমরা একটা জ্ঞানুবর্তিতা কালন করতে পারব। আপনি যে পরিকল্পনায় নেক সরকার বাস্তবায়নের জন্য তো কিছু মানুষের দায়িত্ব আছে, তাদেরকে যদি সাথে না নেওয়া যায়, তাদেরকে যদি সক্রিয় না করা যায়, হবে না। উনি সেই জায়গা থেকেই শুরু করেছেন, এরকম অসংখ্য দৃষ্টান্ত ব্যক্তি জীবন দিয়েও করেছেন। একই কিন্তু শহীদ জিয়া করতেন, বেগম জিয়া করতেন, উনিও করতেছেন। আমি বিশ্বাস করি একজন তার সহকর্মী হিসাবে তার আন্তরিকতার কোনো অভাব নাই, সামর্থ্যের ঘাটতি আছে আমাদের, প্রয়োজন অনস্বীকার্য। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু এই কাজটা সম্ভব হবে না যদি আমরা আপনাদের সহযোগিতা না পাই। আমাদের বিএনপি সরকার, আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই, আমাদেরকে মোসাহাবি করার দরকার নাই, আমাদেরকে মানে খুশি করার দরকার নাই। যা সত্য, যা সঠিক, ওইটুক বললে আমরা খুশি হব। আমরা চেষ্টা করছি, আমার ধারণা সরকার সিদ্ধান্ত যদি নেয় আগামী 6 মাস পরে যখন আবার আপনাদের সামনে এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা একত্র হতে পারব, সম্ভবত আমরা আরো ভালো কিছু তথ্য, ভালো কিছু অর্জনের কথা আপনাদেরকে বলতে পারব। তারপরে 6 মাস পরে আরো বেশ কিছু, এবং আল্লাহর মেহরবানিতে 5 বছর শেষ হওয়ার আগের যে 6 মাস, আপনারা খুব খুশি মনে আমাদের কোন অনুরোধ ছাড়াই লিখতে পারবেন, বলতে পারবেন যে সময়টা ভালো কেটেছে। চলুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে দেশ এবং দেশের মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। ভুল হলে আপনারা সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজে দয়া করে সমর্থনও করুন, সহযোগিতা করুন, আমাদের জন্য না, দেশ এবং দেশের মানুষের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে একটা কথা বলেছি যে আসলে এটা প্রচলিত অর্থে কোনো সংবাদ সম্মেলন ছিল না, জনগণের কাছে দায় মধ্যম ছিল সরকার, সেই জায়গা থেকে
0: শুধু একটা কথা বলতে বলে কি সাহেব, যেটা আমরা আজকে যে আপনাদের সামনে কথা বলছি এটা কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি পূরণের বিষয় না। আমরা কখনো আপনাদেরকে বলি নাই যে আগে 6 মাসে আমরা এই এই কাজ করব, বলি নাই কখনো, কিন্তু আমরা এটা বলতেছি আমাদের দায়বদ্ধতা থেকে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের যে জবাবদিহিতার যে দায়বদ্ধতা সেখান থেকে বলছি আমরা। আমাদের নিজের উদ্যোগে, আপনাদের দাবিতেও না, আমাদের কোনো প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবেও না, শুধুই জনগণের কাছে, যে জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে যে দায়বদ্ধতা আমাদের, তাদের কাছে জবাবদিহিতার যে গণতান্ত্রিক রীতি সেটা পূরণের জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। থ্যাংক ইউ।
1: সাংবাদিক বন্ধু হন এই নজরুল ইসলাম খান, উনি যেমন বললেন যে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা, তা আমরা সেটি মনে করি যে জনগণের কাছে সরকার যে জবাবদিহিমূলক, এই জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম একটা খুব ভালো সেতুবন্ধন, আমরা সেটি সে কারণে আপনাদের সঙ্গে আমরা ডেকে কথাগুলি বললাম, প্রশ্ন করেছেন, মত বিনিময় করেছেন, মত দিয়েছেন, আমরা আমাদের কথাগুলি বলেছি। আমরা চাই জনগণ সরকারের ভালো উদ্যোগগুলো জানুক এবং যেখানে যেখানে যেখানে সরকারের সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা যদি জানি, সরকার জানে, আমরা সবাই মিলে একসাথে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি। আর আমরা একসাথে লাঞ্চ করব, তবে কেউ কেউ বলেছেন যে এখানে অনেক বলেছেন যে যারা অফিসে চলে যাবেন।
2: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মত বিনিময় সভা এতক্ষণ সরাসরি সম্প্রচার করা হল। এই সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ ও শামীম আহমেদ ও লুৎফুন্নাহার মেরি, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz ও FM 90 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: কাঁচা মাছ মাংস ডিমে জীবাণু থাকে,
1: সে জীবাণু অন্যান্য খাবারেও সংক্রমিত হতে পারে।
0: তাই কাঁচা মাছ মাংসের সাথে কাঁচা শাকসবজি ও ফলমূল রাখবেন না।
1: প্রতিটি আইটেমের জন্য আলাদা আলাদা ব্যাগ বা বক্স ব্যবহার করুন।
0: ফ্রিজে খাবার এলোমেলো না রেখে উপরে থাকে রান্না করা খাবার আর নিচে থাকে কাঁচা খাবার রাখুন।
1: জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
2: প্রিয় শ্রোতা, এবার শোনাব ঘেটু পুত্র কমলা ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবা।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
1: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্কবার্তা. উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন.
2: বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05 ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05 সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর শুনবেন রাত 10:05 জানিয়ে দেব এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: প্রিয় শ্রোতা, রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। সবাইকে শুভেচ্ছা। আমরা চমৎকার বিষয় নিয়ে প্রতিটি অনুষ্ঠানে কথা বলে থাকি। রোগ জিজ্ঞাসা এমন একটা অনুষ্ঠান, রোগ নিয়ে অনেক তথ্য অবতারণা করা হয়, জানবার চেষ্টা করা হয়। আমরা বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্বদের নিয়ে আসি, তারা আলোচনা করেন, আপনারা অংশগ্রহণ করেন, এটি বড় ধরনের বিষয়। আমাদের প্রত্যাশা আপনারা কথা বলবেন, জানতে চেষ্টা করবেন, এবং জানতে পারলে মানতে পারলে অনেক রোগকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, এটা আমাদের প্রত্যেক প্রত্যাশা। এই নিয়ে শুরু করছে আজকের রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান। আমাদের আজকের প্রসঙ্গ শিশুদের নিয়ে। শিশুদের হাম রুবেলা যে সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকারের ব্যবস্থা নিয়ে কথা বলবেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ, যিনি ঢাকা শিশু হাসপাতাল ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি বিভাগের অর্থাৎ শিশু শ্বাসতন্ত্র বিভাগের তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। কেমন আছেন?
1: ধন্যবাদ আপনাকে
0: ডাক্তার কামরুল, আপনাকে আমরা পেয়েছি। আজকে শিশুদের এই সুস্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে হাম রুবেলা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, হাম রুবেলা নিয়ে অনেক তথ্য আমরা জানি না, আমি নিজে ভালো করে জানি না, আজকে জানতে চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন, কথা বলবেন, কথা না বলে জানবো কি করে? আমাদের ফোন নাম্বার লিখুন 01553841500। আবারও বলি, আমাদের ফোন নাম্বার 01553841500। প্রশ্ন করবেন, কথা বলবেন। প্রথম কিছু সময় আমরা কথা বলি রোগটা নিয়ে, তথ্যগুলো জানতে চেষ্টা করি। ডাক্তার কামরুল ইসলাম, হাম রুবেলা এই রোগটা শিশুদের কি ধরনের অসুখ?
1: ধন্যবাদ। হাম একটা মানে সোয়াচে রোগ, যেটা সাধারণত বাচ্চাদের নয় মাসের পরের থেকেই হয়। এখন এইটা আসলে নয় মাসে বলা হয় না, যে এটা যে কোনো সময় বাচ্চাদের সাধারণত হতে পারে। আমরা মেইনলি বলি যে নয় মাসের পরের থেকে, কারণ নয় মাস পর্যন্ত বাচ্চারা সাধারণত যে হামের যে প্রোটেকশনটা, এটা মায়ের থেকে পেয়ে থাকে। যে যেটা হলো যে একটা মা যদি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তার যদি সম্পূর্ণ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করানো হয়, যে জন্মের পর পরই যে কোলোস্ট্রাম, যেটাকে আমরা শাল দুধ বলি, এই শাল দুধ যদি বাচ্চা খায়, তাহলে কিন্তু তার শরীরে অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা
0: গড়ে ওঠে। যেমন আপনারা বলেন প্রথম টিকা
1: যার জন্য কোলেস্ট্রাম, যেটাকে মানে শাল দুধ বলা হয়, শাল দুধকে সাধারণত প্রথম জন্মের পরে প্রথম টিকা বলা হয়। একটা মায়ের যেমন বড় গিফট, সে মাতৃত্ব জীবনের বড় গিফট হলো মানে মাতৃত্ব অর্জন করা, অর্থাৎ একটা বাচ্চা হওয়া। আর বাচ্চা হওয়ার পরে তার সবচেয়ে গড গিফটেড পাওয়া হলো মায়ের থেকে বুকের দুধ পাওয়া। এই বুকের দুধটা ছয় মাস পর্যন্ত যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, অর্থাৎ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং কি, যে এই ছয় মাস পর্যন্ত সে বুকের দুধের সাথে অন্য কিছু খাবে না, শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ।
0: শিশুর বিশেষজ্ঞ ডক্টর কামরুল ইসলাম বোঝাতে চাইলেন যে শিশুর সুরক্ষার ব্যাপারে আমাদের ভাবতে হবে। জন্মের পরে কিন্তু আদর যত্ন বিষয় না, তাকে গোসল করানো, চুল কাটবো কিনা, নাভির যত্ন যাই বলুন না কেন, তার সার্বিক সুরক্ষার কথা ভাবা খুব জরুরি। তার মাঝে উনি হামের কথা বলেছেন, খুবই ছোঁয়াচে। তাহলে আসুন, হামের লক্ষণ কি?
1: এখন একটা বাচ্চা যখন হাম হয়, তখন যে তার প্রথমে জ্বর হবে, জ্বরের সাথে তার কাশি থাকবে, কাশির সাথে কি থাকবে, যে কনজাংটিভাইটিস, যেটা আমরা মেডিকেল টার্মে 3C বলি, ড্রপ, করিজা এবং কনজাংটিভাইটিস, এইটা থাকবে। এবং পাশাপাশি যে তার একটা হামের রোগের সংস্পর্শে যার একটা হিস্ট্রি থাকবে, এই তিনটে জিনিস যদি থাকে তাহলে, এবং পাশাপাশি জ্বর হওয়ার 3 দিন আগে এবং জ্বর চলে যাওয়ার 3 দিন পরের থেকে বাচ্চাটার গায়ে লাল ধরনের এক ধরনের র্যাশ দেখা দিবে। এই র্যাশটা প্রথমে কি হবে, যে তার কানের পিছন থেকে শুরু হবে, কানের পিছন থেকে শুরু হবে, পরবর্তীতে তার মুখে, কানের থেকে শুরু করে মুখের দিকে আসবে, মুখ থেকে সমস্ত শরীরে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি সেন্ট্রো পেডাল প্যাটার্ন, অর্থাৎ সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে লালগুলো যাবে। তাছাড়া একটা প্যাথোনমিক ফিচার আছে, সাধারণত এটা আমরা যারা চিকিৎসক তারা এটা বুঝি, এই বাচ্চাদের দাঁতের অর্থাৎ ফোর মোলার টিথের পাশে একটা সাদা কপ্লিক স্পট বলা হয় মেডিকেল টার্মে, এটা একটা প্যাথোগনাল ফিচার। এই কপ্লিক স্পট যার ভিতরে পায় তা যায়, সেটা হলো কনফার্মিজেল বলা হয়। তো এই সাধারণত যে হামের যে এগুলো দেখা দেয়, এটা বলা হয় যে একটা হলো প্রাইমারি হাম আর একটা হলো সেকেন্ডারি হাম। হওয়ার পরে

0: পরবর্তীতে আমজনিত জীবাণু দ্বারা তার কিছু মানে ইহা ডায়রিয়া নিউমোনিয়া, আর হাম হওয়ার পরে হামে কি করে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা টোটালি জিরো হয়ে যায়। তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন একটা বলা হয় যে যেমন সুনামি হলে সমস্ত কিছু যেমন ন্যাচারালকে লণ্ডভণ্ড করে দেয়, তদ্রূপ হাম হলে শরীরের যে ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা টোটালি লণ্ডভণ্ড করে দেয়।
1: দর্শক, এই কথাগুলো আমরা আগে জানতাম না। জানতাম কি, যে শিশুর দাঁতটার সময় জ্বর ওঠে, অনেকে বলে যে মাসি পিসি গায়ে লাল লাল চুলকানি এসছে, সব ঠিক হয়ে যাবে, নিজে নিজে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, অথবা মন গোড়া কিছু একটা ব্যবস্থা করা, তেল মালিশ করা বা কিছু একটা ব্যবস্থা করা, অথবা আমরা কিছু ওষুধের ব্যবস্থা করি মন গোড়া, যেগুলো বিজ্ঞান ভিত্তিক নয়। আজকে বিজ্ঞান ভিত্তিক কথা শুনছি ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক রেসপিরেটরি বিভাগের ডাক্তার কামরুল ইসলাম, তিনি আমাদের মাঝে আজকে আছেন। আপনার প্রশ্ন করবেন, তথ্য জানার প্রয়োজন রয়েছে। হাম মারাত্মক একটা ব্যাধি, যদি ভালো করে চিকিৎসা না হয় কি হতে পারে?
0: হামের যদি ভালো করে চিকিৎসা না হয়, তাহলে হাম হলে অবশ্যই আপনাকে, যদি তার জ্বর, গায়ে র‍্যাশ এবং কাশি থাকে, কাশির সাথে তার চোখে কনজাংটিভাইটিস কোনো লক্ষণ আপনার কাছে পরিলক্ষিত হয়, তাহলে আপনি দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক তাকে, আর বাসায় যদি কারোর হাম হয় তাহলে প্রথমে কি করতে হবে, এই বাচ্চাটাকে অন্যান্য বাচ্চার ফ্যামিলি মেম্বার, বিশেষ করে যারা বয়স্ক লোক আছে, যারা ক্রোনিক ডিজিজে ভুগছে, তাদের থেকে আলাদা করতে হবে, এবং আপনি বাচ্চাকে ইমিডিয়েটলি নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের দেশে যেটা আমরা বেশিরভাগই পরিলক্ষিত হয় যে বাচ্চা যখনই জ্বর হয়, গায়ে র‍্যাশ হয়, নিকটবর্তী কোনো ফার্মেসি অথবা এসে গিয়ে তাকে মেডিসিন দেওয়ার ব্যবস্থা করে। এই যে এই জিনিসগুলো হামের, কিন্তু অবহেলা করলে হামের চিকিৎসা মানে বাচ্চাদের মারাত্মক কিছু হয়ে যেতে পারে, ইভেন জীবনহানি হতে পারে। হামের যে কমপ্লিকেশনগুলো আপনি বলছিলেন, কমপ্লিকেশনের ভিতরে বলা হয় যে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা সিস্টেম হাম সাধারণত কমপ্লিকেশন ডেভেলপ করে। তার ভিতরে পরিলক্ষিত সবচেয়ে বেশি যে জিনিসটা হয় যে তার নিউমোনিয়া ডেভেলপ করে, তারপরে তার ডায়রিয়া হয় এবং মেনিনজাইটিস, যেটা হামজনিত কারণে, জীবাণুজনিত কারণে একটা খিচুনি হয়। এই খিচুনি হলে মেনিনজাইটিস ডেভেলপ করে। এই মেনিনজাইটিস ডেভেলপ করে যেটা হলো সবচেয়ে সিরিয়াস কমপ্লিকেশন। এই কমপ্লিকেশনগুলো হলে সাধারণত বাচ্চাটার লাইফ রিস্কে চলে যায়।
1: আমরা ধীরে ধীরে এগোই, যে তথ্যটা জানলাম যে আমরা ওষুধ দোকানে নিয়ে যাই, ওষুধ দোকানে হাসপাতাল, হাসপাতাল আর ওষুধ দোকানের মধ্যে অনেক পার্থক্য। আজকাল পথঘাট হয়েছে, নানাভাবে চলে যাওয়া যায়, যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, এটাই বোঝাতে চাই আমরা। স্বাস্থ্যকেন্দ্রে গেলে এমন কোনো জাদু নেই, কিন্তু এমন কোনো বিষয় রয়েছে যেটা গুরুত্ব দেওয়া হয়, সাথে সাথেই ব্যবস্থা নিতে পারলে এই জটিলতা, মৃত্যুঝুঁকির কথা বলা হলো, তার আগে একটা কথা বলেছেন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মস্তিষ্ক আক্রান্ত হয় এবং সেখান থেকে কিন্তু একটা ত্রুটি জন্মায়, জীবন দেবে যেটা বহন করতে হয়, এটা পরিবারের অভিভাবকরা ভুল করেন, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে আমরা ভুল সিদ্ধান্ত এড়াতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব যে ভুলগুলো করলে সন্তানের জটিলতা, পারিবারিক জটিলতা, মৃত্যু ঝুঁকি আমরা এড়াতে পারবো। ডক্টর কামরুল ইসলাম যেটা বলছিলেন,
0: তারপরে যেটা হলো যে এই মৃত্যু ঝুঁকিগুলো তার বিশেষ করে নিউমোনিয়ার কমপ্লিকেশন ডেভেলপ করে, যে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এবং আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে, যে নিউমোনিয়া জনিত কমপ্লিকেশন। একটা হলো মিজেল ভাইরাস দ্বারা ডাইরেক্ট নিউমোনিয়া হয়, আর হলো মিজেল ভাইরাস দ্বারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আধার জীবাণু দ্বারা, যেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস দ্বারাও নিউমোনিয়া হয়।
1: এটাই বড় কথা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল, যদি কমে যায় তো অন্য রোগ এসে ধরে থাকে, তার মধ্যে নিউমোনিয়ার কথা বলা হলো। নিউমোনিয়াতে জটিল হলে বাঁচে না, সাধারণত খুব জটিল হয়ে যায়, কারণ ব্যবস্থা নিতে পারি না আমরা, হাসপাতালে যাই দেরি করে, সময় ক্ষেপণ করি, যেটা বলছিলেন।
0: তারপরে যেটা হলো যে এই পোস্ট মিজেলস, যেটাকে আমরা বলা হয় পোস্ট মিজেলস নিউমোনিয়া, এই পোস্ট মিজেলস নিউমোনিয়া কমপ্লিকেশন গুলো কিন্তু খুব খারাপ, এবং বেশিরভাগই বাচ্চার শ্বাসকষ্ট, যেটা হলো তার শরীরের ফুসফুস থেকে অক্সিজেন তার রক্তে যাচ্ছে না, হাইপোক্সিমিয়া ডেভেলপ করে। এই হাইপোক্সিমিয়ার জন্য তার এই শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হওয়ার জন্যই পরবর্তীতে সেইটা চিকিৎসাকে শরণাপন্ন না হলে, হসপিটালে শরণাপন্ন না হলে পরবর্তীতে কিন্তু তার লাইফ রিস্ক, এবং বাচ্চাগুলো বেশিরভাগই টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ারে মারা যায়। এবং এই যে বাচ্চাগুলো বিশেষ করে দেরি করে হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হয়, এই বাচ্চাগুলোরই কিন্তু কমপ্লিকেশন হয়, যাদের আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা আছে, জ্বর হয়েছে তা কি হয়েছে, আমরা তিন দিন হোক তারপরে আমি ডাক্তার অথবা হসপিটালে যাব, এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনার জ্বর হয়েছে অবশ্যই আপনি নিকটবর্তী চিকিৎসক অথবা হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রে যান, ওখানে যে অভিজ্ঞ চিকিৎসক আছে, স্বাস্থ্যকর্মী আছে, তারাই আপনাকে ডিসাইড করবে এবং গাইডলাইন দিবে যে আপনার বাচ্চা অ্যাকচুয়ালি এখন কোন পজিশনে আছে। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনি একবার একটু কষ্ট করে ডাক্তার অথবা চিকিৎসকের কাছে নিয়ে যান, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, ওখানে দেখার পরে চিকিৎসকই আপনাকে বলে দিবে যে এই মুহূর্তে আপনার বাচ্চাটা বাসায় থাকা সম্ভব কি হসপিটালে ভর্তি করা সম্ভব?
1: জি, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে আপনারা আছেন রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনারা দেখছেন, এবং আমাদের আজকের প্রসঙ্গ হাম রুবেলা রোগে আমাদের করণীয়। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, যিনি ঢাকা শিশু হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে শিশু রেসপিরেটরি বিভাগ সেখানে কর্মরত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম, তার সাথে কথা হচ্ছে। আমাদের ফোন নম্বর 01553841500, ফোন নম্বর আবার জানিয়ে দিই 01553841500, ফোন করুন, তথ্য জানতে চেষ্টা করুন। আপনাদের মনে একটা কথা আমি বলি, এবার যখন বাচ্চা জ্বর হয়, হাম হোক, যেটাই হোক, ভাইরাল ফিভার হোক, বাচ্চা খেতে চায় না, শুধু ছটপট এবং কাঁদাকাটি, এই ছটপট কাঁদাকাটি আমার খাওয়াতেই পারি না, এই বিষয়টা কিভাবে দেখেন আপনারা?
0: বাচ্চা বিশেষ করে কোনো জ্বর হলে ই হলে বাচ্চা সাধারণত অস্বস্তি ফিল করে, এবং তার এই ক্ষেত্রে যে বেশি জ্বর হলে বাচ্চা তার যে আমাদের শরীরের যে টেম্পারেচার রেগুলেটরি ফাংশনটা আছে, এই রেগুলেটরি ফাংশনটা বাচ্চাদের ওয়েল ডেভেলপ না, সেজন্য বাচ্চাদের অতিরিক্ত জ্বর হলে সাধারণত তারা টেম্পারেচার রেগুলেট করার ক্যাপাসিটি কম, সেজন্য তারা ছটপট করে, রেস্টলেস হয়ে যায়, এবং রেস্টলেস কিন্তু একটা রোগের লক্ষণ, যে তার মস্তিষ্কে কোনো প্রকার মানে জীবাণু দ্বারা কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এটা কিন্তু কাজেই বাচ্চার যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা রেস্টলেস, যেটা সে অস্বস্তি ফিল করছে, বেশি কান্নাকাটি করছে, সে কোনো কিছু হচ্ছে না, আর আমরা যেটা সবচেয়ে বেশি বারবার করে বলার চেষ্টা করি, একটা রোগ যখন হবে তার ভিতরে যদি পাঁচটা জিনিস আপনি পরিলক্ষিত হয়, যেটাকে বলা রেড ফ্ল্যাগ সাইন, এক নম্বরে যে আপনার বাচ্চা খাচ্ছে না, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, অথবা সে আন্ডু ফ্যাটিক অথবা লেথার্জিক হয়েছে, নেতায় পড়ে আছে, তারপরে যেটা হলো তার এই জ্বরের মানে হাইপোথার্মিয়া, যে টেম্পারেচারটা একেবারে কমে গেছে, অথবা হাইপারথার্মিয়া, অথবা টেম্পারেচারটা অনেক বেড়ে গেছে, আর যদি এই ইলনেসের ভিতরে তার কোন প্রকার একটা খিচুনি হয়ে যায়, তাহলে এটাকে রেড ফ্ল্যাগ সাইন, ডেঞ্জার সাইন বলা হয়, এবং আপনি অবশ্যই অবশ্যই দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের
1: জানবেন। তো প্রিয় দর্শক, আমরা আসি পাঁচটি বিপদচিহ্ন, যেটা শুনলেন আমাদেরকে মনে রাখতে হবে, বাচ্চা নেতিয়ে যাচ্ছে, খেতে চাইছে না, খিচুনি একটা মারাত্মক বিষয়, এবং ছটপট করছে, আপনি নিজেই বুঝতে পারছেন নেতিয়ে যাচ্ছে, নেতিয়ে যাওয়াটা কে বোঝে না, সেই মুহূর্তে একটা সেকেন্ড দেরি করা যাবে না, সাথে সাথে হাসপাতাল, ওষুধের দোকান নয়, বারবার আমরা বলতে চাইছি, আর যারা অভিজ্ঞ লোক তারা তাকে ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে গা মোছামুছি করে সময় ক্ষেপণ করেন, এটা করা যাবে না। যেটা প্রশ্ন করছিলাম আপনাকে, যে বাচ্চা খেতে চায় না, তো এই সময়ে খাওয়ার ব্যবস্থা কি করা যায়?
0: বাচ্চাকে যদি যে বাচ্চা ৬ মাস পর্যন্ত বয়স, তাকে বুকের দুধটা পর্যাপ্ত পরিমাণে খেতে
1: চালিয়ে যেতে হবে।
0: অনেকেই কি করে যে বুকের দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, আসলে বুকের দুধ খাওয়া বন্ধ করে যাবে না, তাকে শুধুমাত্র বুকের দুধই বারবার ঘন ঘন খেতে দিতে, অল্প অল্প করে খান, কিন্তু বাচ্চা যদি বমি হয়, তাহলে যদি এক ঘন্টার ভিতরে তিনবারের বেশি বমি করে, তাহলে এটাকে বলা হয় ইনট্রাক্টেবল ভমিটিং, আপনি অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে, যে আপনি যা খাওয়াচ্ছেন সব বমি করে দিচ্ছে, তাহলে মনে করতে হবে এটা ড্যাঞ্জার সাইন, এটা একটা রেড ফ্ল্যাগ সাইন। তারপরে যেটা হলো এই সময় কি করতে হবে, আরেকটা জিনিস এখানে আমি একটু বলে রাখি, বিশেষ করে আমাদের যারা শ্রোতা, যে বাচ্চাদের যখন জ্বর হয় তারা কি করে, খেতা কাপড় তাকে জামা কাপড়টা ঢেকে দেয়, এই সময় কি করতে হবে, তার গায়ে যে জামা কাপড় আছে সবগুলো খুলে দিতে হবে, খুলে দিয়ে তাকে এক্সপোজ করে রাখতে হবে, যাতে টেম্পারেচারটা মানে তার ই হতে পারে, যে ভ্যাপোরাইজ হয়ে তাকে টেম্পারেচারটা কমাতে সাহায্য করতে হবে, কুসুম গরম পানি দিয়ে তার গাটা মুছিয়ে দিতে হবে, তাকে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া যাবে না, ফ্যান ট্যান বন্ধ করে তার ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে তাকে একটা ঘরে রাখে, এইভাবে রাখা যাবে না, গেলে তাকে টেম্পারেচারটা আরো বাড়বে, এবং এই টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য তাকে মানে হাই গ্রেড টেম্পারেচার যখনই হবে তার খিচুনি শুরু হবে। তারপর আরেকটা জিনিস, যে গ্রামঘাটে বাচ্চাদের রাখে, যে ঘরে বাচ্চাদেরকে রাখছে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, এই ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকলে কি হচ্ছে, এই বাচ্চা কিন্তু এখানে শ্বাসকষ্ট রোগে ভুগবে, ওয়েল ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে,
1: জানালা দরজা খোলা রাখলে বাতাস ঢুকবে, তারা ভয় পায়,
0: একটা বদ্ধমূল একটা কুসংস্কার আছে,
1: কুসংস্কার,
0: সেই জন্য তারা এই জিনিসটা ই করে, যে জানালা দরজা বন্ধ করে রাখছে, তার যাতে ঘরের ভিতর বাতাস না আসে, কোনো প্রকার ই না আসে, এটা কিন্তু একটা কুসংস্কার, তাই এটা থেকেও বেরিয়ে আসতে হবে, যে ঘরের জানলা দরজা যে এক পাশে বায়ু যাচ্ছে অন্য পাশে বেরোচ্ছে, এরকম ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখতে হবে।
1: দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি, হাম রুবেলা নিয়ে কথা হচ্ছে, এগুলো প্রতিরোধ করণীয়। আমি একটা প্রশ্ন করতে চাই ডক্টর কামরুল ইসলাম, যে হাম কি এমন জটিল যে সে দেহের মাথায় পা পর্যন্ত হাড় হোক অস্টিওমায়েলাইটিস করতে পারে, ফুসফুস, ব্রেন, চোখ, চোখের সমস্যা হয়, তো বিষয়টা কি এত জটিল করে কেন? কি শক্তি তার?
0: হামের জীবাণুটা যে মিজেলস ভাইরাস, এই মিজেল ভাইরাসে শরীরে আমরা আপনাদেরকে মানে করার জন্য বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা টোটালি জিরো করে দেয়। আমার শরীরে তো একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কন্টিনিউয়াস, আমার ভিতরে যে জীবাণুগুলো ঢুকছে, জীবাণুগুলো আমার শরীরে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যাপাসিটি যদি বেশি থাকে, জীবাণুগুলো আমাকে আমাকে অ্যাটাক করতে পারবে না। যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তখন ওই জীবাণুগুলো আপার হ্যান্ড নিয়ে তার ফুসফুসে যখন
1: শক্তি সঞ্চয় করছে, একটা ফোনে যাই। হ্যালো, কি আছেন? শুভেচ্ছা আপনাকে। পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, অনেক দূর থেকে, কি জানতে চান বলুন।
2: এখন যদি ওই হাম রোগেলা যদি কোন ফুটা ফুটা অনেক দেখা যায় খায়ের মতো যদি উঠে, পাশাপাশি জ্বর থাকে, সর্দি থাকে, কাশি থাকে, টিকা কিন্তু দিয়েছে, তারপরে যদি দেখা যাচ্ছে যেগুলো হওয়ার পরে সেটা কি আমি ধরে নেব যে হাম রোগ হয়েছে?
1: আমরা বুঝতে পেরেছি,
2: দিতে হবে এরকম।
1: দীপক চক্রবর্তী আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। যেটা হচ্ছে যে টিকা দেওয়া হয়েছে তার তো হতে পারে হাম?
0: হ্যাঁ অবশ্যই হাম হতে পারে। যখন মানে একটা হাই রিস্ক পপুলেশনকে যখন রক্ষা করার দরকার হয় তখন মোর দ্যান 95% লোককে টিকা দিতে হবে। কিন্তু এই গত 2-3 বছর যেটা হয়েছে যে আমাদের টিকা দেওয়ার হার প্রবণতাটা কমে গেছিল, যার জন্য বাতাসে যে জীবাণুর পরিমাণটা বেশি এবং যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হার্ড ইমিউনিটি যেটাকে বলা হয় এটা কিন্তু কমে গেছিল।
1: আমরা কি বলতে পারি যে টিকা দেওয়া রোগীদেরকে তাদের জটিলতা কম হয়?
0: অবশ্যই টিকা দেওয়া রোগীদের জটিলতা কম হয়।
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
3: ফারুক শেখ।
1: হ্যাঁ ফারুক, প্রশ্ন। জি
3: জানতে চাচ্ছি যে এই হাম যদি শিশুদের হয়
1: আমি তো টিকা দিয়েছি, আমি তো নিশ্চিন্ত হাম হবেই না, তো হাম যদিও হয় একটা ভালো কথা বলেছেন, জটিলতা কম হবে, মারাত্মক হবে না, এটা কি সত্য?
0: যাদের টিকা দেওয়া থাকবে তাদের হাম রোগের সংস্পর্শে গেলে তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে প্রথমে এটা কি করবে, তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। কোনো কারণে যদি সে এই জীবাণুটাকে রুখে দিতে না পারে তাহলে জীবাণু ঘটিত যে কমপ্লিকেশন গুলো এগুলো কম হবে, যে তার যে নিউমোনিয়ার প্রবণতাটা কমে যাবে, মেনিনজাইটিস এর প্রবণতা কমে যাবে, ডায়রিয়ার প্রবণতা, ডায়রিয়া হলে জটিল পর্যায়ে যাবে না, নিউমোনিয়া হলেও জটিল পর্যায়ে যাবে না।
1: দামি কথা বলেছেন, ডায়রিয়া হতে পারে জটিল হবে না, নিউমোনিয়া হতে পারে জটিল হবে,
0: জটিল হবে,
1: কিন্তু মেনিনজাইটিস বলতে কি বোঝায় যেটা বললেন আপনি?
0: মেনিনজাইটিস যে এই মিজেলস যে ভাইরাস, এই ভাইরাস জনিত কারণে যদি তার ব্রেনে মানে অ্যাটাক করে, যে এখানে হওয়ার পরে যে বাচ্চাদের সিমটমের ভিতরে প্রথমে জ্বর, জ্বরের থেকে খিচুনি, তাহলে বুঝতে হবে মিজেল জনিত ভাইরাসে তার এনকেফালাইটিস ডেভেলপ করেছে এবং বাচ্চা আনকনশাস হয়ে যাওয়ার
1: পরে। কেজন আমাদের সঙ্গে আছেন, ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ ভালো আছি। জি বরগুনা থেকে জাফর পোলান, কি জানতে চান? এটা তো সবাই জানে যে শিশুকে 6 মাস পরে খাওয়া দিতে হয়, কিন্তু একটি জটিল প্রশ্ন করেছেন যে হামের টিকা কখন দিতে হয়?
0: ধন্যবাদ। বাংলাদেশ সরকার যে আমাদের ইপিআই শিডিউল আছে, এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম, এখানে সাধারণত 9 মাস পরে একটা হামের টিকা দেয় আর হলো 15 মাস পরে একটা হামের টিকা দেয়।
1: তো 9 মাসের আগে,
0: 9 মাসের আগে কোন হামের টিকা দেওয়া হয় না,
1: মায়ের বুকে দুধ পাচ্ছে ওটি।
0: এই যে আমি আলোচনার শুরুতেই বলছিলাম যে একটা বাচ্চা যদি এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং পায়, অর্থাৎ বুকে জন্মের পরে যে কোলেস্টম, যেটাকে ছাল দুধ বলা হয়, এই ছাল দুধ সহ যে পুরো 6 মাস সে শুধুমাত্র বুকের দুধ পাবে,
1: প্রতিরোধ পেয়ে গেল,
0: প্রতিরোধ 6 মাস
1: পেয়ে যায়। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি বলুন, প্রশ্ন করুন। হামের টিকা কি প্রশ্ন?
0: স্পষ্ট
1: কথা কিন্তু, এগুলো লিখে রাখবেন এবং অন্যকে জানাবেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা ভুলে যাবো। ওয়ালাইকুম সালাম, কি আছেন? আপনার নিন একই প্রশ্ন ঘুরে ঘুরে এই কথা উত্তর দেওয়া হয়ে গেছে একটু আগে। আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনায় খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি যে আমরা রুবেলার কথা বলেছি, রুবেলা বিষয়টা কি?
0: রুবেলা এক ধরনের, এটা এক ধরনের ভাইরাস। এই রুবেলা সাধারণত মায়ের পেটের থেকে সাধারণত বাচ্চাদেরকেই হয়। তা এখানে আলোচনার একটা শুরুতে মানে আবার যেহেতু একটা করছেন যে যেটা বলছিল যে নয় মাসের আগে যে হামটা হয়, নয় মাস পর্যন্ত একটা বাচ্চাকে মা থেকে প্রোটেকশন পাওয়া যায়। একটা মা যখন গর্ভবতী হয় অর্থাৎ কনসিভ করে, তার সেকেন্ড অর্থাৎ ছয় মাস পরে যদি একটা এমআর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় মাকে, সে মা কিন্তু প্রোটেকশন হয়ে গেল এবং সেই সাথে সাথে বাচ্চাও কিন্তু নয় মাস পর্যন্ত প্রোটেকশন হয়ে গেল। তা যেটা হলো যে একটা মাকে যখন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই টিকাগুলো কিন্তু দেওয়ার জন্য
1: গর্ভকালীন পরিচর্যার সময় এটা দেওয়া হয়,
0: এটা দেওয়া হয়,
1: এটা আমাদের মানতে হবে, আমরা করি না বলে সমস্যা তৈরি হয়। হ্যালো, কে আছেন?
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
4: মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সদস্য পাবনা।
1: প্রশ্ন,
4: সাথে আছে হাফেজুল আমিন ভাই, আমার সদ্যে বড় ভাই আছে সাথে, অনুষ্ঠানটা শুনছি আমরা। আমার জানার ইচ্ছা, হামের যখন একটা শিশুর হাম হয়েছে, টিকাও দিয়েছে তারপর হাম হয়েছে, কিন্তু শিশুর শরীরটা তো অনেক দুর্বল হয়ে যায়, তার এর জন্য কি খাদ্য দিতে হবে যেটা শিশুর শরীর দুর্বলতা ঠিক
1: হয়? থাকুন জি, হাম হওয়ার পরে দুর্বল হয়ে যায়।
0: হাম হলে প্রথমে বাচ্চাকে প্রচুর পরিমাণে নিউট্রিশিয়াস ফুড অর্থাৎ প্রোটিন যুক্ত খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিতে হবে। এবং হামের যে জিনিসটা হয় ভিটামিন ডি ডেফিসি মানে এ ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয়, যেটা তার শ্বাসতন্ত্রের প্রদাহ করে পাশাপাশি চোখের ক্ষতি করে। তা হাম যখনই হবে, একটা ছয় মাসের বাচ্চার, ছয় মাসের নিচে যদি বাচ্চার হাম ধরা পড়ে তাহলে তাকে দুইটা ডোজ ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে, 50,000 ইন্টারন্যাশনাল ইউনিটের দুইটা ভিটামিন এ ক্যাপসুল। এই ভিটামিন এ ক্যাপসুল সাধারণত এখন বাজারে কিনতে পাওয়া যায়, আপনি দুইটা ভিটামিন এ ক্যাপসুল প্রথম দিন এবং দ্বিতীয় দিন খাওয়াই দিতে হবে। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত 1,00,000 পাওয়ারের ভিটামিন এ ক্যাপসুল যেটা খাওয়াই দিতে হবে, এবং যেটা হলো এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত 2,00,000 পাওয়ারের দুইটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দিতে হবে, অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন খাওয়াই দিতে হবে।
1: এই কথাটা যদি আবারও একটু শুনি আমরা, যে হামের পরে সানোয়ার একটা প্রশ্ন করছে দুর্বল হয়ে যায়, তার চেয়েও বড় কথা চোখের সমস্যা, ফুসফুসের সমস্যা, এটা প্রতিরোধ করবার জন্য ভিটামিন এ ক্যাপসুলের কোনো বিকল্প নেই। এই মাত্রা কোন মাত্রায় দিব আমরা আবারও শুনতে চাই ডক্টর কামরুল ইসলাম।
0: বাচ্চার বয়স যদি
1: ছয় মাসের
0: নিচে হয় তাহলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট
1: সে তরলটি দিতে হবে,
0: তরলটি তার মুখে খাওয়া যাবে প্রথম দিন একটা, দ্বিতীয় দিন একটা, ছয় মাস থেকে এক বছর পর্যন্ত 1,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রথম দিন দ্বিতীয় দিন, এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত 2,00,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রথম দিন দ্বিতীয় দিন। এবং এর ভিতরে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে বাচ্চার যদি চোখে অর্থাৎ চোখের কনজাংটিভাইটিস থাকে, চোখ ওঠে যেটাকে বলা হয়, এই কনজাংটিভাইটিস চোখের থেকে কোনো পিচুটি আসে তাহলে 14তম দিনে আরেকটা ভিটামিন এ ক্যাপসুল খাওয়া দিতে হবে।
1: এই কথাগুলো মনে রাখতে হবে, শুধু নয় লিখে রাখতে হবে, এগুলো মুখোমুখি আমরা হই যখন হই তখন আমরা মনে পড়ে যে এই প্রশ্নগুলো করা উচিত ছিল। আজকে এই কথাগুলো আলোচনা হচ্ছে, সুযোগটি এসছে, একজন বিশেষজ্ঞ বর্জা ব্যক্তিত্ব আছেন, একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন। শুনতে পাচ্ছি আপনাকে, ওয়ালাইকুম সালাম, পরিচয় দিন।
2: পাবনা থেকে হারুন রশিদ বলছিলাম।
1: কি জানতে চান?
2: কামরুল স্যার বললেন যে গত 2-3 বছর হালের অগ্রিম টিকা দেওয়া হচ্ছে না, তাহলে আমরা 6 টাকার দ্বারা কি অর্জন করলাম, আমাদের কি অর্জন হলে স্যার বললেন?
1: এটা ভিন্ন প্রসঙ্গ, আমাদের সময় ক্ষেপণ করার প্রয়োজন নেই। এটা নিয়ে আমরা আলোচনা আপাতত করছি না, অন্য এক সময় আমরা আলোচনা করবো। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা যে তথ্যের আলোকে আলোচনা করতে চাই, রুবেলাও আমাদের জানতে হবে, হাম রুবেলা, এই দুটো প্রতিরোধ করার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, তথ্য জানতে হবে, আলোচনা করছি। একটা ফোন। ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
2: আমি মোহাম্মদ আরিফুর রহমান, সদর হচ্ছে।
1: হ্যাঁ আরিফুর রহমান, কি জানতে চান বলুন।
2: আমি জানতে চাচ্ছি যে বাচ্চাগুলো হাম শিখে দিচ্ছি, কিন্তু এই যে ভিটামিনের কথাটা বললো,
1: জি জি,
2: আমার বাচ্চার হাম হয় না, কিন্তু ভিটামিন কি এই হাম হয় না?
1: খুব ভালো প্রশ্ন। জি জি, হাম হয়নি, তো এই ভিটামিন কি তাকে দেওয়া দরকার?
0: অবশ্যই, আপনি 6 মাস পর পরই, আমরা সাধারণত বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে বলি।
1: কত?
0: এই একই বয়সের, একই যে আমি আগে যে ডোজটা বললাম, এই ডোজেই।
1: জি,
0: যদি হাম নাও হয় তাহলে আপনি খাওয়াতে পারবেন, এবং পাশাপাশি আপনার যে বাচ্চাকে নিউট্রিশিয়াস ফুড, যেখানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার
1: জি
0: আছে, এই খাবারগুলো পাশাপাশি খেতে।
1: আমরা শুনবো একটু পরে ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনগুলো, জানা প্রয়োজন, ওইগুলো আমিও জানতে চাচ্ছি। হ্যালো,
2: করোনার মতো সার্বজনীন ছোঁয়াচে যদি হাম যদি হয়, হওয়ার পরে পরবর্তীতে যখন ধরেন যে বাচ্চাদের কাদেরকে চুমু দেয়, কোদে দেয়, ইয়ে করে তা করে, তো সারে কাছে ছোঁয়াচে, তো হওয়ার পরে সেরে যাওয়ার পরে কি এগুলো করা যাবে কিনা?
1: হাম চলে যাওয়ার পরে তাকে আদর করা যাবে কিনা, যেহেতু আমরা সব বাচ্চা আদর করতে চাই।
0: হাম সাধারণত ছোঁয়াচে পিরিয়ডটা থাকে জ্বর হওয়ার 3 দিন আগে, জ্বর চলে যাওয়ার 3 দিন পরে, এই 6 দিন, মোট 6 থেকে 7 দিন পর্যন্ত একে থেকে অপরে ছাড়াতে পারে।
1: খুব মূল্যবান কথা বলেছেন, 3 দিন আগের 3 দিন, পরের 3 দিন, তারপরে
0: আপনি আদর করেন, অন্য বাচ্চার সংস্পর্শে থাকলেও তাদের
1: হাওয়াছে
0: বলা যাবে।
1: জি জি জি, ধন্যবাদ, এত সুন্দর একটা উত্তর আমরা জানলাম, এটা আগে আমরা জানতাম না ভালো করে, ভাবতাম সারা জীবনই বোধ হয় হাম নিয়ে যন্ত্রণা পোহাতে হবে, আদরই করা যাবে না বলা হচ্ছিল। আরেকটা ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, হাজি মোহাম্মদ মিত্র চাঁদপুর থেকে, কি জানতে চান বলুন। এই তো বাদল ঝামেলা, হামের প্রাথমিক চিকিৎসা ঘরে কি করবে?
0: প্রথমে যেটা আমরা আলোচনায় বলছিলাম যে হাম হলে তার জ্বর থাকে, কাশি থাকে, তারপরে গায়ে র্যাশ আসে, তাহলে হাম যে প্রথমে প্রাথমিক চিকিৎসা হলে প্রথম যে কাজ করতে হবে, যে হামের বাচ্চাটাকে, যে বাচ্চাটার হাম হয়েছে, বাসায় যদি অন্যান্য বাচ্চা থাকে তাকে আইসোলেটেড করতে হবে, আলাদা করতে হবে, যাতে অন্যান্য বাচ্চা সংস্পর্শে আসে তারা হামে আক্রান্ত না হয়। দ্বিতীয়ত, যে তার জ্বর আছে, জ্বরের ওষুধ খাওয়াতে হবে, তারপরে তার গায়ে র্যাশ আসছে, র্যাশের জন্য যা চুলকাই,
1: হাসপাতালে কোন অবস্থা নিব?
0: হসপিটালে নিতে হবে যদি তার শ্বাসকষ্ট শুরু হয়, তারপরে তার যদি কনজাংটিভাইটিস ডেভেলপ করছে,
1: জ্বর বেড়ে যায়,
0: অর্থাৎ আমি প্রথমে বলছিলাম যে জ্বরটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে আপনি দেরি না করে হসপিটালে যেতে হবে। তার যদি নিউমোনিয়ার লক্ষণ তার ভিতরে পরিলক্ষিত হয়েছে, যাতে তার বুকে ছাতার নিচে বসে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপর ডায়রিয়াটা অনেক ডায়রিয়া হচ্ছে, বমি করছে, তাহলে এই সিম্পটম গুলো যদি পরিলক্ষিত হয় আপনার বাচ্চার ভিতরে দেখা যায়, তাহলে আপনি দেরি না করে অবশ্যই নিকটবর্তী চিকিৎসক অথবা হসপিটালে শরণাপন্ন হবেন।
1: এই কথাগুলো আমাদের মানতে হবে, ডায়রিয়া হয়েছে আপনি ডায়রিয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন, কিন্তু পেছনে যে হাম বসে আছে এটা খেয়াল করিনি। হ্যাঁ, কে আছে? ওয়ালাইকুম সালাম, জি
2: ভাইজান,
1: জি
2: একটু কথা বলি। আমার জীবনটা কিন্তু খামের জন্য আমি দৃষ্টিহারা হয়েছে।
1: আচ্ছা,
2: আড়াই বছর বয়সে আমার এবং আমার মামার একসঙ্গে হয়েছিল, 10 দিনের দিনে মামা মারা গেছিল, আর আমি দেখে আছি বর্তমান বয়স 7। আমার জানার ইচ্ছা, যেমন আমার চোখের ক্ষতি হয়েছে, হাম থেকে আরো কি কি ধরনের একটা শিশুর ক্ষতি হতে পারে, কিন্তু আমাদের ক্ষতি
1: আমরা এই আলোচনাগুলো করছি। সানোয়ার হোসেন আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের সাথে কথা বলেন। তিনি ছোটবেলায় 18 বছর বয়সে হামের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন। এটা একটা উদাহরণ আমাদের জন্য যে হামে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, উদাহরণ পেলাম। আপনি বারবার যেটা বলেন যে মস্তিষ্ক আক্রান্ত হতে পারে, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, এগুলো মারাত্মক এবং সেখান থেকে ফিরে আনা মুশকিল হয়, জটিল পর্যায়ে হাসপাতালে আসে, তার দেরিতে আসে।
0: যেটা হলো যে হামে যদি দেরি করে হসপিটালে যায়, তার কমপ্লিকেশন ডেভেলপ করছে, আপনি এই সময় হসপিটালে যাচ্ছেন। আর যেটা আমি আলোচনার শুরুতে বলছিলাম যে আমাদের দেশে এখনো একটা কুসংস্কার, বদ্ধমূল ধারণা যে জ্বরটা 3 দিন হয়েছে আমি 3 দিন দেখি
1: দেখি
0: কি হয়, 3 দিন পার হোক।
1: জি জি,
0: এই যে 3 দিন পার হতে গিয়ে ওর পিছনে আমাদের শরদ রেজাউল স্যার বলছিলেন যে পিছনে যে একটা হাম বসে আছে আপনি কিন্তু খেয়াল করেন, তাহলে কি এই হামে কিন্তু 3 দিন যেতে যেতে আপনাকে অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে। সেই জন্য আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন যারা এক্সপার্ট এই ব্যাপারে, সবসময় জানে, রোগী দেখছে, তারা কিন্তু বুঝবে যে আপনার এই জ্বরের পিছনে কিন্তু একটা হাম দায়ী। তাহলে কিন্তু আপনাকে সে গাইড করছে যে কি করতে হবে কি করতে হবে। আর আরেকটা জিনিস যে গায়ে র‍্যাশ হয়েছে, কোন কবিরাজের কাছে যাচ্ছে, গিয়ে গ্রামের থেকে তেল পোড়া নিয়ে তার গায়ে লাগাচ্ছে, অথবা মানে ফার্মেসি থেকে একটা ওষুধ, যে ওষুধটা তার আদৌ কোনোদিন দরকার ছিল,
1: তখন জটিল হচ্ছে,
0: জটিল হচ্ছে।
1: প্রিয় দর্শক, আপনারা রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন, শুনছেন, এবং আজকে আমরা হাম রুবেলা রোগটি প্রতিরোধের করণীয় নিয়ে কথা শুনছি। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর কামরুজ্জামান আমাদের সঙ্গে আছেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি শিশু হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালে রেসপিরেটরি বিভাগের সহযোগী অধ্যাপক। তাকে আমি একটা প্রশ্ন করি, আর একটা ফোন নম্বরটাকে বলে দিই ফাঁকে, 01553 841 500 আমাদের ফোন নাম্বার। আর ডক্টর কামরুলকে যেহেতু পেয়েছি আমরা, তিনি রেসপিরেটরি বিভাগ, শিশুদের শ্বাসতন্ত্র সংক্রমণ নিয়ে কাজ করছেন, জানতে চাই, সুখবর জানতে চাই, আপনার হাসপাতালে যখন ভর্তি হয় এই হামের রোগীরা, তার নিউমোনিয়া হয়ে গেছে, তারা কি বেঁচে ফিরে আসে? তো তার আগে একটা ফোনে যাই। হ্যালো,
2: হ্যালো, আসসালামু আলাইকুম গাদল ভাই,
1: বলুন। জি, ওয়ালাইকুম সালাম।
2: আমি কথা বলতে রোগ বলুন আলম সহকারী স্বাধীন বাংলা সুপার ক্লাব গ্রাম ঘাটনগর মোলাবার 87 পোষা নওগাঁ থেকে।
1: নওগাঁ থেকে, জি, কি জানতে চান?
2: হ্যাঁ, আমার প্রশ্ন হলো, দেখা যাচ্ছে বাচ্চা আমাদের জ্বর হচ্ছে, কিন্তু আমরা বলছি কি আমরা মানে ফি দেওয়া, ডাক্তার ফি ফি দেওয়া ভয় আমরা বলছি অ্যান্টিবায়োটিক ওষুধ পাচ্ছি যাচ্ছি আমরা,
1: জি,
2: ডাক্তার কাছে যাবো না। এইভাবে যেটা তো সাথে হয়ে যাচ্ছে যে বাচ্চা ক্ষতি হচ্ছে, তখন আমরা বলছি কি বাচ্চা দুধ ব্যাধি কিন্তু সামনে হয়েছে, মাথা তালা দিতে হবে। এটা যদি আপনি যদি বললেন তেল পড়া, ঠিক আছে,
1: আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। একটি কথা বলতে চাই, একটু জটিল হলে হাসপাতালে নেবেন, স্বাস্থ্য কেন্দ্রে নেবেন। যে কথা জানতে যাচ্ছেন ডক্টর কামরুল ইসলাম আপনার কাছে, যে শিশু বিভাগে কাজ করছেন, রেসপিরেটরি বিভাগে কাজ করছেন, সফলতা কতটুকু আপনাদের ওখানে?
0: সফলতা অবশ্যই অনেক। যে রোগীগুলো বিশেষ করে নিউমোনিয়া ভর্তি হচ্ছে, তারা মানে যারা আগে বিশেষ করে কমপ্লিকেশন ডেভেলপ হওয়ার আগেই হসপিটালে আসছে, তারা খুব দ্রুতই ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে, ছুটি হয়েছে, এটা একটা আশাব্যঞ্জক। আরেকটা আশাব্যঞ্জক এখানে বলবো যে বর্তমান সরকারের যেটা অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে, যে এই হাম যখন শুরু হলো তখন যে হামের যে টিকা 9 মাস এবং 18 মাস 15 মাস পরে যে হামের টিকা দেওয়া হতো রুটিনলি, বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমে বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যে একটা তড়িৎ ডিসিশন নিয়েছে, 6 মাস থেকে শুরু করে যাদের বয়স 5 বছর পর্যন্ত তাদেরকে প্রত্যেকে একটা করে এক্সট্রা হামের টিকা দিচ্ছে। যারা রুটিনলি হামের টিকা পেয়েছে পাচ্ছে তারা তো ওই নিয়মেই পাবে, এবং যারা 6 মাস বয়স এবং 6 মাস থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেকে হামের টিকা পেয়েছে, তাহলে তার ভিতরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আরো ডেভেলপ হয়েছে। তার জন্য হাম কিন্তু এখন দেখেন যে হাম যারা নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে।
1: জি,
0: এখন যারা কমপ্লিকেশন, আগে হাম হয়েছে, হাম হয়ে নিউমোনিয়া, এই কমপ্লিকেশন জনিত মানে তারা ভর্তি হচ্ছে, কিন্তু নতুন করে হামের সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন আগেও প্রচুর পরিমাণে নতুন আক্রান্ত হয়ে হামের রোগী ভর্তি হচ্ছে।
1: আমরা আসলে বিভ্রান্ত বেশি ছড়াই, যতটুকু না তার চেয়ে বেশি আমরা বলে সমস্যা তৈরিকে স্বাস্থ্য বিভাগকে, স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হয় এই প্রসঙ্গে। যেটা আপনি বলেছেন দেশব্যাপী একটা সুখবর যে রোগের প্রকোপ কমছে, ভালোর দিকে যাচ্ছে, এটা বড় ধরনের বিষয়। তারপরে জানতে চাই, শিশু হাসপাতালের কথা শুনেছি, দেশব্যাপী এই চিকিৎসা প্রচেষ্টা, ব্যবস্থাপনা এবং সাথে সাথে জটিলতা কমানো যে বিষয়টি, কেমন কার্যক্রম চলছে?
0: শিশু হসপিটালে কার্যক্রম অনেক, মানে বিশেষ করে হামের জন্য, বিশেষ করে হামের ওয়ার্ড, হাম জনিত রোগীরা যারা কমপ্লিকেশন যে হচ্ছে তাদের জন্য হামের নিউমোনিয়া আইসিইউ, হাম জনিত আইসিইউ, এই রোগীগুলো আইসিইউ
1: বিশেষ ব্যবস্থা বা বিশেষ ব্যবস্থা চলছে।
0: এবং বিশেষ করে এই সিনিয়র লেভেলের ডক্টররা এই মানে রোস্টার বেসিস এখানে রাউন্ড দিচ্ছে, এই দেখছে, এবং এখান থেকে বেশিরভাগই রোগীরা ভালো,
1: ঝুঁকি কমছে,
0: সুযোগ কমছে।
1: হ্যালো, হ্যালো, কে আছেন? সংযোগ পেলেই কথা বলবো। আমরা ভালো কথা শুনলাম, একটা সুখবর শুনলাম, দেশব্যাপী যে যেখানে আছেন হামের চিকিৎসা ভালো চলছে, ব্যবস্থা হচ্ছে, শুধু আমাদের সচেতনতা দরকার, সময়ক্ষেপণ করা যাবে না। আপনি যেটা বলছেন তিন দিন অপেক্ষা করি, এই কথা আমাদের ভুলে যেতে হবে, অপেক্ষা করা যাবে না,
0: যাবে না।
1: হ্যালো, হ্যালো, সংযোগ পেলেই কথা বলবো, আর ফোন নিচ্ছি না আমরা, গুরুত্বপূর্ণ প্রসঙ্গের দিকে আছি। জানতে চাই যে মাকে প্রথম থেকে কি ব্যবস্থা নিতে পারলে এই জটিলতা বা হামটি হবে না, রুবেলা হবে না, এটা অনেকের মনের প্রশ্ন যে মাকেই আগে থেকে তৈরি করা যায় কিনা।
0: একটা স্কুল গোয়িং মেয়ে বাচ্চা যখন স্কুলে যায়, বিশেষ করে তার এই ক্লাস 8-9 অর্থাৎ 10 বছরের পরে থেকে কিন্তু এমআর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: প্রথম প্রোটেকশন কিন্তু মায়ের এখান থেকে তৈরি হয়।
1: জি,
0: একটা মা যখন কনসিভ করে তখন কিন্তু তার সেকেন্ড ট্রাইমেস্টার যেটা বলা হয়, এখানে কিন্তু একটা হামরুবেলার টিকা দিয়ে দেওয়া হয় এই সময়। তাহলে এই যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে 0 দিন থেকে শুরু করে, অর্থাৎ জন্মের পর পর থেকে উইথিন 1 আওয়ারের ভিতরে, যেটাকে আমরা মেডিকেল টার্মে গোল্ডেন আওয়ার বলি, এক ঘন্টাকে গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারের ভিতরে তাকে বুকের দুধ খাওয়াতে হবে। অনেক যে কুসংস্কার আছে, প্রথম দুধটা যে শাল দুধ
1: ফেলে দিত,
0: ফেলে দিত
1: ময়লা বলে,
0: ময়লা বলে ফেলে দিত, এই শাল দুধে কিন্তু প্রচুর পরিমাণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, এখানে কিন্তু হাম প্রতিরোধ ক্ষমতাও কিন্তু আছে। তাহলে এটা কিন্তু খাওয়াতে হবে, যত তাড়াতাড়ি পারা যায় তাকে খাওয়াতে হবে। এই তারপরে যখন একটা বাচ্চা 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভলি বুকের দুধ খেলো, কিন্তু 6 মাস পর্যন্ত সে প্রোটেকশন এলো, 6 মাস পরে সে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার, যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, ডি সমৃদ্ধ খাবার, প্রত্যেক দিন তাকে রোদে 30-45 মিনিট আমরা রোদে দিতে বলি, রোদ থেকে ভিটামিন ডি তৈরি হয় এটা দিতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, এ সমৃদ্ধ খাবার, উইনিং ফুড যেটাকে বলা হয় এটাকে দিতে হবে, পাশাপাশি 2 বছর পর্যন্ত তাকে বুকের দুধ খাওয়াতে হবে। তারপরে যখন একটা বাচ্চা 6 মাস থেকে 1 বছর হলো, 1 বছর পরে আগে খাবার, ফ্যামিলিতে আপনি যে খাবার আছে, আপনার বাড়ির আশেপাশে যেসব রঙিন ফুড, রঙিন শাক সবজি, এগুলো খেতে দিতে, তাকে কোনো দামি খাবার, অনেকে বলে আমি টাকা পাবো কোথায়, আমি তো খেতে দিতে পারবো না, আপনার বাড়ির আশেপাশে কচু শাক
1: দিতে পারি,
0: মিষ্টি কুমড়া।
1: ডক্টর কামরুল ইসলাম, আজকে আমরা অনেক তথ্য জানার সুযোগ পেলাম, আমাদের জীবন দিবে তথ্য মেনে চলতে হবে, সবাই সুস্থ থাকুন এটা আমাদের প্রত্যাশা। আর ডক্টর কামরুল ইসলাম সময় দিয়েছেন, আর প্রিয় শ্রোতা অনেকে ফোন করেছেন, সবাইকে ধন্যবাদ দিতে চাই, ভালো থাকুন, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ধন্যবাদ সবাইকে।

স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামালাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের প্রথম দিকের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতে। তিনি আজ সরকারের 180 দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে একথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, গত 6 মাসে রাষ্ট্র ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সরকারের প্রতি রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। 2018 ও 2024 সালে মানুষ ভোট দিতে পারেনি, তাই মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বেছে নিয়েছে। মাদানী বলেন, বর্তমান পরিস্থিতি একটি ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা, তাই নির্বাচনী ইস্তেহাত ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আরও আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারী যাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারি নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পিঙ্ক বাস নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হল, বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার জন্য দুদেশের মধ্যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আজ শেষ হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী কোন পক্ষই চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহী নয়। জুন মাসে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে যুদ্ধ বন্ধ এবং 7 দিনের একটি আলোচনার পথ খোলা রাখার জন্য এবছরের 17 জুন তারিখে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমাবে। দক্ষিণ কোরিয়ার সাথে পূর্ব নির্ধারিত মহড়া শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে টুইট সোশ্যালে এক পোস্টে তিনি একথা বলেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত সূচি অনুযায়ী মহড়া অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এইসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য নজরুল সঙ্গীত। প্রথমে গিয়েছেন জোসেফ কমল রড্রিগেস।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী কাজী অনন্যা রহমান। প্রথম গানটির গীতিকার আবিদ আনোয়ার, সুরকার খন্দকার নুরুল আলম।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কাজী অনন্যা রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। বর্তমান সরকার গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের এই 180 দিনের পথচলায় জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় গত 6 মাসের বার্ষিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এদেশের মানুষ। পবিত্র রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সুনিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধে সম্প্রতি 2000 কোটি টাকা ছাড় করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহাদি আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, নীতির উপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ব বাজারে চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত প্রাণী পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আর আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনী বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ সাংবাদিকদের এক ব্রিফিংকালে এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে কোন অবস্থানে আছেন শেখ হাসিনা তা জানে না বাংলাদেশ। এদিকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানায়। ঢাকা আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার। জীবনে সফল হওয়া প্রত্যেকেরই আকাঙ্ক্ষা, কিন্তু সাফল্যের পথটি প্রায়শই চ্যালেঞ্জ, অনিশ্চয়তা এবং কঠোর পরিশ্রমে ভরা। সফলতা এক একজনের কাছে এক এক রকম, স্বতন্ত্র লক্ষ্য, মান এবং পরিস্থিতির উপর নির্ভর করে। পরিকল্পনা এবং কৌশল আমাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবার জীবন উৎসব মুখর, আনন্দময় ও সুন্দর হোক, এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান আপনার ঘর আপনার সংসার।
1: জীবন মানেই পরিস্থিতি জয় করে এগিয়ে চলা, সমস্যা সমাধানের ভেতর দিয়েই এগিয়ে চলি আমরা। মানুষের জীবনে নানা রকম সমস্যা থাকবে, তার সমাধানও রয়েছে। সমস্যা সমাধান করে আরো সুন্দর করে জীবন গড়ে তোলার সুযোগ রয়েছে।
2: প্রিয় শ্রোতা, জীবন মানে সাফল্যের পানে ছুটে চলা। আমরা এগিয়ে চলি আমাদের কর্মের মধ্য দিয়ে। এগিয়ে যেতে হয় পারিবারিকভাবে, একই সাথে সামাজিকভাবেও। এই চলার মাঝেই কখনো কখনো সমস্যা এসে ভর করে, তা আবার সমাধানও করতে হয়। আমন্ত্রণ সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আসর জীবনের গল্প শোনার জন্য। সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন।
3: প্রীতি নিন, শুভেচ্ছা নিন সুবন্ধু শ্রোতা, শুরু করছি আপনাদের জীবনের গল্প। এই গল্প আপনাদের আমাদের সবার জীবনের অংশ থেকে নেয়া ছোট ছোট টুকরো একসাথে সাজিয়ে আমরা পরিবেশন করছি জীবনের গল্পে। আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক মানা ভাই।
4: আসসালামু আলাইকুম।
3: আছেন মাস্টারাপা।
5: আসসালামু আলাইকুম।
3: মাস্টারাপা তো বলা যায় না, এত ব্যস্ত হয়ে গেছে ইদানিং, আমাদেরকে সময় দিতে চাচ্ছে না। বিশেষ করে আমি আর মনা ভাই যখন একসাথে আড্ডা দিই, গল্প করি, আসলে আড্ডার মাধ্যমে না অনেক কথা বেরিয়ে আসে,
4: অনেক কথা,
5: অনেক দরকারি কথা,
4: অনেক দরকারি কথা জানাও যায়,
3: অনেক সৃজনশীল কাজও হয়ে যায়। যেমন আমরা আসলে আড্ডাটাই জমিয়ে দিতে চাই এই জীবনের গল্পে, সেটা হলো আমরা এক সময় শিশু ছিলাম, কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, তো এখন আমরা অভিভাবক। আজকের যে কিশোর কিশোরী, তাদের তো আমাদের যত্ন নিতেই হবে, কারণ আমরা কদিন বাদই এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবীটাকে, এই সবুজ গ্রহটাকে আমাদের সবুজ সন্তানদের জন্য উপযুক্ত করে রেখে যেতে চাই। সেটা কিভাবে? আমাদের সন্তানদেরকেই আগে যত্ন নিতে হবে, তাদের পরিপূর্ণ দৈহিক এবং মানসিক বিকাশটা করে যেতে হবে।
5: আরেকটা ডাক্তার ভাই, ওদেরকে ভালোভাবে বুঝাতে হবে।
3: হ্যাঁ, সেটাই হলো মানসিক যত্ন।
5: ভালো হবে, হ্যাঁ,
3: মানসিক নির্যাতন নয়, মানসিক যত্ন। তাহলে এই যে কথা আছে না ইংরেজি প্রবাদ, লাইক ফাদার লাইক সন, তাহলে আমাকে আগে ওই লাইনে যেতে হবে। মানে প্রত্যেকটা বাবাকে আগে বিশুদ্ধ চরিত্রের অধিকারী হতে হবে।
5: মা যেমন মেয়েকে বোঝায়, বাবা সেরকম ছেলেকে বোঝাবে।
3: তাহলে দুটো ছেলে মেয়ে যখনই পরিপূর্ণ মানুষ হবে, তাদের মানসিক গঠন এবং শারীরিক গঠন খুবই সুন্দরভাবে তৈরি হবে।
4: তাদের সুশৃঙ্খলভাবে বড় করতে হবে, যাতে তারা ভবিষ্যৎ তার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে।
5: আরেকটা ডাক্তার ভাই, যেটা আমি সত্যি, আমার এখনকার যুগে তো মোবাইল ছাড়া কোনো উপায় নাই, মোবাইল বাচ্চা ছেলেদের হাতে হাতে থাকে, ওটাতে নানান ধরনের ই কিন্তু দেয়, ফেসবুক বলেন যাই বলেন, এগুলো দেখে ওদের মধ্যে যে রিয়াকশনটা হয়, আমি ওটা করব, এরকম একটা ভাব হয়। কিন্তু
3: তো এক সময় আজকের শিশুটা, আমাদেরও সেই সময়টা পার হতে হয়েছে, যে কিশোর থেকে যখন তারুণ্যে আমরা পা দেই, আমরা যখন এগারো থেকে চোদ্দোর মধ্যেই দেখবেন যে মেয়েরা ঋতুমতি হচ্ছে আর ছেলেদের গোপের রেখা,
5: মানে
3: ঠোঁটের কোণে কালো কালো লোম
4: গজানো,
3: ভারী হয়ে যাচ্ছে, তখনই রাজ্যের লজ্জা এসে ভিড় করে এই ছেলে এবং মেয়েদের উভয়ের ভিতরে।
5: কেন এমন হচ্ছে,
3: কেমন সে ভাবে যে মেয়েরা বিশেষ করে ভাবতে শুরু করে যে আমার কি ক্ষতি হয়ে গেল, আমার কিভাবে চলতে হবে,
5: কেন
3: অপরদিকে মায়েদের শাসন আরো বেড়ে যায়, এই তুই আর বাইরে যাবি না, এই তুই আমাকের সাথে কথা বলবি না,
5: লাফাবি না, করবি না, এটাই হয়।
3: তো ফলে তার মধ্যে এক ধরনের জড়তা
5: কাজ
3: তৈরি হয়ে যায়।
5: ডাক্তার ভাই, যখন আপনাদের বা আমাদের সময় ছিল, তখন ছেলেরা কিন্তু ফুটবল খেলতো, হ্যাঁ, মাঠ ছিল, বড় বড় ফুটবল খেলতো, তাদের মন মানসিকতাটা অন্যরকম ছিল।
3: জি,
4: অনেক ছেলেদের কিন্তু স্বপ্ন দোষও হয়, তারাও কিন্তু একটা বড় বিপদে পড়ে যায়,
3: বড় বিপদে পড়ে যায়। আর স্বপ্নদোষ নিয়ে বাবা মাকেও সে কিছু বলতে পারে না,
4: বলতে পারে
3: মেয়েরা তাও মাসিকের কথাটা মাকে বলতে পারে যে তার রক্ত।
4: আর মেয়ের ব্যাপারটা মা প্রস্তুতি থাকে কিন্তু ছেলে লুকায় রাখে।
3: হ্যাঁ, ছেলে দেখা গেল যে সে বন্ধুদের কাছ থেকে শোনে অথবা গ্রাম্য অশিক্ষিত মানুষদের কাছ থেকে শোনে যে সে নাপাক হয়ে যাচ্ছে, সে নাপাক হয়ে যাচ্ছে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে গ্রামের ভিতরে, আমরা তো ডাক্তারি করি, এগুলি প্রায়শই যুবকরা আমাদের কাছে চলে আসে যে স্যার প্রায়ই আমার স্বপ্নদোষ হয়, প্রায়ই স্বপ্নদোষ হতে হতে আমার শরীর ভেঙে যাচ্ছে। এইভাবে তাদেরকে বাইরের লোকেরা বুঝিয়ে দেয় যে স্বপ্নদোষ হলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে এবং শরীর পাতলা হয়ে যাবে,
4: দুর্বল হয়ে যায়।
3: হ্যাঁ, ফলে সে ভাবতে থাকে ভবিষ্যৎ প্রজনন শক্তি হয়তো তার কমে যাচ্ছে, এবং তখন সে ডাক্তারের কাছেও আসে না, কারণ ডাক্তার তো একটু কস্টলি, একটু তো টাকা পয়সা বেশি লাগে, ফিজ লাগে, পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা পয়সা লাগে।
5: ডাক্তার কি বলে?
3: হ্যাঁ, তো কাজেই বাবা মার সাহায্য ছাড়া কোন কিশোর ডাক্তারের কাছে আসতে পারে। তখন তরুণ বয়সে গ্রাম্য কবিরাজ, হাতুড়ে ডাক্তার, এদের সাহায্য নেয়।
5: কিন্তু বাবাদের তো এরকম নিশ্চয় হয়েছিল,
3: হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাবাই সেটা ভুলে যায়,
5: ভুলে যায় আমার ছেলে বড় হয়েছে, আমাকে ছেলে বড় হয়েছে,
3: তারও যে স্বপ্নদোষ হতে পারে এটা ভুলে যায়। এখন কথা হচ্ছে যে ডাক্তার হিসেবে আমরা বলি মাসিকও যেমন অস্বাভাবিক কোন ঘটনা নয় বরং স্বাভাবিক ঘটনা, স্বপ্নদোষও একটি স্বাভাবিক ঘটনা। মাসিকের ফলেও শরীর খারাপ হয়ে যায় না, কেমন, বরং মাসিক না হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মাসিকের সময় ব্যথা হলে বা মাসিক অতিরিক্ত হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
4: আর মাসিকের ব্যাপারে কিন্তু মেয়েটা কিন্তু ভয় পায় যে আমার রক্ত ঝরে গেছে, আমি তো দুর্বল হয়ে গেছি।
3: হ্যাঁ, এবং একইভাবে ছেলেদেরকেও বুঝিয়ে দিতে হবে যে এই স্বপ্নদোষটাও কোন দোষের নয়,
5: এটা দোষের না,
3: এটা কোনো দোষ নয়, নামটা যদিও স্বপ্ন দোষ হয়ে গেছে,
5: ওটা ঘুমের মধ্যে হয়তো,
3: তো কাজেই এটা কোনো দোষের নয়, এটা কোনো অপরাধ নয়, কোনো পাপের কাজ নয়,
5: অপবিত্রও না,
3: কেমন, তো কাজেই এই সময় তাকে, হ্যাঁ, ইসলামী রীতি অনুযায়ী সে যদি নামাজ পড়তে যায় অবশ্য ফরজ গোসল সেরে তাকেও নামাজ পড়তে হবে।
5: ডাক্তার ভাই, একটা সত্যি ঘটনা, যেমন বাবা থাকে সৌদি আরব, তো মায়ের সঙ্গে ছেলে ঘুমাজ, হঠাৎ ও চমকে উঠে বলতেছে মা মা মা আমার কি হচ্ছে, তখন মা লাভ দিয়ে উঠে বলে কি হচ্ছে কি হয়েছে, বলে এরকম এরকম, বলে কিচ্ছু না বাবা, এটা এরকমই হয়, যাও তুমি গোসল করে আসো, বলে এত রাত্রে, যাও তুমি গোসল করে আসো, পরিষ্কার করে গোসল করে অন্য একটা কাপড় পরে তুমি আসো আবার ঘুমাও। এই যে মায়ের যে স্নেহটা বোঝানোটা, এ তো সবাই পারে না।
3: জি, তবে সাথে সাথেই যে গোসল করতে হবে এমন না,
5: মানে
4: নষ্ট হয়ে গেলে
5: ওইটাই, হ্যাঁ,
4: ওই জন্যই করে আর কি।
3: আচ্ছা, যাক, তো এটা হলো ধর্মীয় একটা রীতি। আর স্বাস্থ্যগত রীতি হচ্ছে যে তাকে বলতে হবে এতে কোনো ক্ষতি নেই, দেহের কোনো ক্ষতি হবে না, কেমন, কারণ আমাদের সিমেন বা বীর্য যেটা বের হয় সেটা গ্রাম্য প্রবাদ হচ্ছে এক ফোঁটা বীর্য নাকি ষাট ফোঁটা রক্ত দিয়ে তৈরি হয়, এটা একদম মিথ্যে কথা এবং ভুল তথ্য, এইগুলি বিশ্বাস করার কোনো যুক্তি নেই।
5: এটা আল্লাহ তাআলা, এটা
3: আখের রস যেটা সেটাই এটা, মানে ফ্রুকটোজ, এটা হচ্ছে ভেতরে যে কীটগুলি থাকে শুক্রকীট তাদের সাঁতার কাটার একটা মাধ্যম, কাজে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। প্রত্যেকটা সন্তানকে যদি বুঝিয়ে দেয়া যায় এর ফলে তোমার স্বাস্থ্য খারাপ হবে না,
5: এটাই নিয়ম, এটাই তোমাদের হবে,
3: বরং তুমি আরো এক্সারসাইজ করবা বা ব্যায়াম করবা,
5: খাবা বেশি করে,
3: তাহলে শরীর সুগঠিত হয়ে যাবে।
5: এটা গ্রামে আমাদের ছেলেরা মেয়েরা অনেক সচেতন থাকে, খায় টায়, কিন্তু এইটা গেল হচ্ছে
3: বয়ঃসন্ধিকালে, মানে একদম প্রাথমিক দুটো কথা। আরেকটি কথা, প্রজনন স্বাস্থ্য এই সময় ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে হবে, কারণ যে ছেলে মেয়েরা একসাথে খেলছিল হয়তো মেয়েদেরকে আলাদা করা হলো, কিন্তু অনেক সময় হয়তো আলাদা করা হয় না, তাদেরকে মেয়েদেরকে বিশেষ করে বুঝিয়ে দিতে হবে যে কখনো কখনো ভুল কাজের ফলে, বিশেষ করে যৌন কাজে অংশ নিলে তার গর্ভে সন্তান এসে যেতে পারে, এই ব্যাপারটাও বুঝিয়ে দিতে হবে মেয়েদেরকে এবং ছেলেদেরকে, কারণ অনেকে না বুঝেই এই খেলায় অংশগ্রহণ করে। আমাদের মাস্টারাপা বলছিল ইউটিউব বা মানে আমাদের ফেসবুকের প্ররোচনা এই ঘটনাগুলি হয়ে যেতে পারে, কাজে প্রত্যেকটা বাবা মাকে এটিও বুঝিয়ে দিতে হবে যে এখন থেকে সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী, এখন তাদের যৌনাঙ্গগুলিকে অতি সংগোপনে বা লজ্জা জায়গাগুলিকে ঢেকে রাখতে হবে এবং কোন রকমের যৌন আলোচনার মধ্যে যাওয়া যাবে না। যৌন আলোচনা করতে গেলে বাবা মার সাথেই করতে হবে,
5: সেটাই। ভাই বোন থাকে, বড় হয়,
3: তা না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে আমাদের দেশে কিশোরীদের অনেক ভুলের শিকার হয়ে পড়ে, কেমন,
5: আর ছেলেরা একটু উগ্র হয়ে যায় কেমন যেন, মেয়েদের
4: জীবনের একটা খারাপ ঘটনা ও ইতিহাস হয়ে যায় চলে যায়
3: তো কাজে, এবং অনেক জীবন নাশও হতে পারে এর ফলে। মানে যদি এই বয়সে কেউ গর্ভধারণ করে ফেলে, তার মাথায় ঢুকলো যে সে অবৈধ সন্তানের মা হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে তার গর্ভ তো প্রস্তুত নয় আরেকটা সন্তান আরেকটা জীবনের জন্য, কাজে তার জীবনের জন্য ঝুঁকি হয়ে যায়। একটা হচ্ছে সামাজিক ঝুঁকি, সামাজিক লজ্জা এবং সামাজিক অপমান, তারপরে তার পরিবার পুরোটাই হয়তো স্থানচ্যুত হতে পারে, ওখান থেকে সমাজচ্যুত হতে পারে,
4: সমাজের মানুষের চোখেও তারা খারাপ হয়ে যায়।
3: একটু তাদেরকে বুঝিয়ে দেয়া যে এখন থেকে তুমি খুব বুদ্ধিমান কর, মানে যতই তাকে বোঝানো যাবে ততই তার বুদ্ধিমত্তা খুলে যাবে, কারণ কিশোর কিশোরীদের বুদ্ধি আমাদের চাইতে অনেক বেশি। তাকে ব্যাপারটা যদি বুঝিয়ে দেয়া যায় যে এই যৌন কাজে অংশ নিলেই তার গর্ভে সন্তান আসতে পারে, কাজে এই ব্যাপারটা তার মাথার মধ্যে যদি একবার ঢুকিয়ে দেয়া যায় তাহলেই সে আর কখনো তার লজ্জার স্থানগুলিকে,
5: কিছু ছেলে আমি বলি খুব উগ্র, ওরা এসব কোনো কথাই মানে না, একটা মেয়েকে দেখলে তারা মনে হয় যে একে যদি ধরতে পারতাম
3: না, এইটা তো এইটাও মানসিক বিকাশের একটা অংশ। তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি যখন বড় হচ্ছ তখন তুমি এই সমাজের গার্ডিয়ান, অভিভাবক, তুমি যখন একটা পুরুষ হয়ে যাচ্ছ তখন পুরুষকে নিতে হবে এই সমাজের চালিকা শক্তির দায়িত্ব,
4: অভিভাবক হিসাবে তারও দায়িত্ব আছে,
3: দায়িত্ব, কাজেই অন্য সব মেয়েই তোমার পরিবারের মেয়ের মতন, সব মেয়েই তোমার মা এবং বোনের মতন, এই সম্মানটা তোমাকে দিতে শিখতে হবে। বন্ধুরা যারা আমাদেরকে শুনছিলেন তাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
1: সুখী পরিবার আমরা সবাই চাই, আর এজন্য পরিকল্পিতভাবে সংসার গড়ে তুলতে হবে। আয়ের সাথে সামঞ্জস্য রেখে সংসারের সদস্য সংখ্যা নির্ধারণ করতে হবে,
2: ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
1: এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী বাবুল রেজা ও মমতাজ রহমান লাবনী, গানের কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম।

0: পরিকল্পনা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। পরিকল্পিত পরিবারে আয় অনুযায়ী সন্তানের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে পরিবার গঠনের প্রচেষ্টা করা হয়। এ ধরনের পরিবারে আর্থিক সংগতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবারের সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন তা পূর্ব থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। পরিবারের সন্তানদের উপযুক্তভাবে গড়ে তোলার উপরই পরিবারের সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য নির্ভর করে।
1: বাবা মার সচেতন পরিকল্পনার মাধ্যমেই তা সম্ভব। এই ধরনের পরিবারে মা ও সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, আহার ও স্বাচ্ছন্দ্য বিধান করা সম্ভব। শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে পরিকল্পিত পরিবার বিরাট ভূমিকা পালন করে থাকে। শিশুর সুস্থ ও সৃজনশীল বিকাশ বলতে বয়স অনুযায়ী তার দেহের গঠন, ওজন ও উচ্চতাকে বোঝায়। শিশুর এই দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকল্পিত পরিবারের ভূমিকা অনস্বীকার্য। প্রিয় শ্রোতা, শিশুর সুস্থ ও সৃজনশীল বিকাশে পরিকল্পিত পরিবারের গুরুত্ব বিষয়ে এখন সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে

0: তাই আসুন শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে আমরা নিজেদের ভূমিকাকে আরো বেশি বলিষ্ঠ করি। এমনই আহ্বান দেখে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানার আয়োজনে। আমাদের আজকের বিষয়, শিশুর সুস্থ ও সৃজনশীল বিকাশে পরিকল্পিত পরিবারের গুরুত্ব। আর এই বিষয়ে বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। আমাদের অনেক ভালো লাগছে যে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়েছি। তা আমাদের আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে প্রথমেই জানতে চাইব আপনার কাছে যে পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝি।
1: বিয়ে হলো, সাথে সাথে আমরা গর্ভধারণ করে ফেললো একজন দম্পতি, সেটা কারো কাম্য না। আমরা চাইবো যে দুজনের মধ্যে শারীরিক এবং মানসিক সম্পর্কটা আগে পরিপক্ক হোক, দুজন দুজনকে ভালোভাবে চিনুক, জানুক, বুঝুক, তারপরেই তারা একটি সন্তান গ্রহণ করুক। এই যে পরিকল্পনা মাফিক যে সন্তান গ্রহণ করবে এবং একটি সন্তান নেওয়ার পরে একটা 3 বছরের বিরতি দিয়ে দ্বিতীয় সন্তান গ্রহণ করবে, এটাই হলো একটি পরিকল্পিত পরিবার গঠন। এবং এই যে ডিসিশন বলেন, সিদ্ধান্ত বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন, এটাকে আমরা বুঝি।
0: পরিকল্পিত পরিবারের কথা আমরা শুনছিলাম, যে শিশুদের জন্য পরিকল্পিত পরিবারের কথা আমরা বলছি, শিশু বলতে আসলে আমরা কত বছর বয়স পর্যন্ত বুঝে থাকি?
1: হ্যাঁ, শিশু বলতে আমরা 0 থেকে 5 বছর বলি আমাদের পরিবার পরিকল্পনায়। এবং মা এবং শিশু স্বাস্থ্য আমাদের এই সেবাটিও আমরা দিয়ে থাকি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, বিনামূল্যে এই সেবাটি আমরা দিয়ে থাকি। এবং শিশু জন্মের পর থেকে 5 বছর, কিন্তু গর্ভাবস্থায়ও কিন্তু একটি মায়ের গর্ভে যে শিশুটি বেড়ে উঠছে, সন্তান বেড়ে উঠছে, সেটারও কিন্তু যত্ন নেওয়ার দরকার আছে। এটি গর্ভবতী মায়ের প্রথমে পেটের মধ্যে যে সন্তান বেড়ে উঠছে গর্ভে, তার যত্ন নিতে হবে এবং 4 বার চেক আপ করতে হবে, টিকা নিতে হবে, সুষম খাদ্য খেতে হবে, তার নিয়মিত বিশ্রাম নিতে হবে, ভারী কাজ করা হবে না, এই বিষয়গুলো মেনে চলে তাকে একটি প্রাতিষ্ঠানিক ডেলিভারির মাধ্যমে একটি সুস্থ শিশুর জন্ম দিতে হবে। এরপরে আসলো যে শিশুটির নবজাতক, তার কিন্তু টিকার বিষয় আছে, এই কিছু প্রয়োজনীয় টিকা, পোলিও, হাম, ডিপথেরিয়া যেসব বলি, BCG, সব টিকাগুলো নিয়মিত নিয়ম মাফিক নিতে হবে সেবা কেন্দ্রে গিয়ে। তারপরে এই শিশুটি ক্রমে ক্রমে সুস্থভাবে বেড়ে উঠবে। এবং এই যে আমি বললাম যে গর্ভবতী মা যে পেটে যে গর্ভে যে বাচ্চা, সেই সেবা বলেন, এবং একটি শিশুর 0 থেকে 5 বছর পর্যন্ত সম্পূর্ণ সেবা কিন্তু আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিনামূল্যে আমরা দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, ওখানে কিন্তু মা এবং শিশু স্বাস্থ্যের সেবা দিয়ে থাকি। এছাড়াও উপজেলা পর্যায়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে আছে আমাদের মাতৃ শিশু, বা আমরা যেটা বলি মাতৃমঙ্গল কেন্দ্র বলে, কোথাও আমরা মাতৃসদন বলি, শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র এক এক জেলায় এক একভাবে বলি, এটা আমাদের আছে এবং আমরা বিনামূল্যেই সেবা দিয়ে থাকি। জাতীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত হাসপাতাল আছে, যেটা আমরা আজিমপুর ম্যাটারনিটি বলি, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার এবং লালকুঠি মিরপুর ম্যাটারনিটি সেন্টার আমরা বলি, এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই চিকিৎসা দিয়ে থাকি। শুধু তাই না, যে কোনো সরকারি হাসপাতাল বলেন, জেলা সদর হাসপাতাল বলেন, ওখানে কিন্তু MCH ইউনিট কাজ করে, ওখানেও আমরা বিনামূল্যে এই সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং শিশু এবং মায়ের যত্ন নিয়ে থাকি।
0: অর্থাৎ শিশুরা আসলে জন্মের আগে থেকে, গর্ভাবস্থা থেকে তার সুস্থতার দায়িত্বটুকু কিন্তু আমাদের, সেখান থেকে আসলে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এবার আসলে মূল বিষয়ের কথা বলছি আমরা, শিশুর সুস্থ এবং সৃজনশীল বিকাশে পরিকল্পিত পরিবারের গুরুত্ব সম্পর্কে একটু জানতে চাই।
1: একটি শিশু কিন্তু আগামী সম্পদ। শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে, সে কৈশোরে যায়, কৈশোর থেকে বয়সন্ধিকাল, তারপরে যৌবন, সবকিছু একটি একটি করে স্টেপ তারা পার হয়। এবং এই যে শিশুর সুস্থ এবং সৃজনশীল বিকাশ, এটা কিন্তু একটি পরিবারের ভূমিকা সবচেয়ে জরুরি। গর্ভাবস্থা থেকে শুরু করে একটি সুস্থ শিশুর জন্ম দেওয়া এবং সেই শিশুটাকে সুস্থভাবে বেড়ে তোলা, শারীরিক মানসিক সবকিছুই কিন্তু একটি পরিবারের উপর নির্ভর করে। একটি সুস্থ পরিবেশ সুস্থভাবে একটি শিশুকে বেড়ে উঠতে সাহায্য করে। এই যে সৃজনশীল বিকাশ, একটি যদি বাবা মা বা পরিবারের মধ্যে যদি একটি ভালো সম্পর্ক থাকে, শিশু কিন্তু সেটাই দেখবে এবং সেইভাবেই সে বেড়ে উঠবে। কিন্তু যদি বাবা মা বা পরিবারের মধ্যে সবসময় কোলদল কোলাহল থাকে, তাহলে কিন্তু তার সৃজনশীল বিকাশে সে কিন্তু ব্যাহত হবে, সে ওই জিনিসগুলো তার একটা মানসিক ছাপ পড়বে। সেই জন্য পরিবারের গুরুত্ব খুব বড় একটা ভূমিকা পালন করে শিশুকে সুস্থভাবে বেড়ে তোলার জন্য, সেটা শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা উভয়ই। এই শিশু আস্তে আস্তে কৈশোর, যেটা আমরা বলি

0: অ্যাডোলসেন্স বলেন, বয়ঃসন্ধিকাল বলেন, সেটাতেই একটি শিশু কিন্তু আস্তে আস্তে যায় এবং সুস্থভাবে বেড়ে উঠলে তার বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যটাও কিন্তু তার জন্য খুব জরুরি। সেখানে সুস্থতার লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়।
1: আপনি শুরুতে বলছিলেন গর্ভাবস্থায় শিশুর বিভিন্ন টিকার কথা, আর আমরা জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত শিশুর সুস্থতার জন্য আর কি কি করণীয় আমাদের থাকতে পারে?
0: হ্যাঁ, সেটা হলো সুস্থ একটি পরিবেশ, তারপরে শিশুর শুধু মানে টিকা দেওয়া আছে, তারপরে তার মানসিক স্বাস্থ্যের জন্য যেটা হয় তার খেলাধুলা, শুধু পড়ালেখা করলে হবে তা না, তাকে খেলাধুলাও করতে হবে, তাকে স্কুলে যেতে হবে, এবং যে আমি বয়ঃসন্ধিকালীন কথাও বলেছি যে বাবা মা ভাই বোন তাকে একটি বন্ধুসুলভ আচরণ করতে হবে যাতে বিপদে না যায়। শিশু বলেন বা কিশোর বলেন, তাদের যা কিছু কথা যা কিছু জিজ্ঞাসা সে যেন বাবা মা ভাই বোনের কাছে করে, জানতে চায়, জানতে পারে, বাইরে যেয়ে যেন কাউকে জিজ্ঞাসা না করে, এরকম বন্ধুসুলভ একটা আচরণ তার সাথে করতে হবে। এতে করে একটি শিশু সৃজনশীল একটা পরিবেশে সে বড় হবে এবং তার বিকাশে সে একটা বলবো সুস্থভাবে বিকাশ লাভ করবে।
1: জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন তারা শিশুর সুস্থ এবং সৃজনশীল বিকাশে পরিকল্পিত পরিবারের গুরুত্ব সম্পর্কে অনেক কিছুই জেনেছেন এবং তারা তাদের জীবনের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলবেন, অন্যকে উৎসাহিত করবেন, এমনই প্রত্যাশা আমাদের।
2: বিবাহের জন্য নির্ধারিত বয়সসীমা রয়েছে, মেয়েদের বয়স 18 এবং ছেলেদের বয়স 21 বছর, এর কম হলেই তা বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হয়।
3: প্রিয় শ্রোতা, এখন বাল্য বিবাহ রোধের গান শুনবেন। শিল্পী নাসরিন আক্তার বিউটি ও মোহিন। গানের কথা লিখেছেন কল্পনা।

0: বাল্যবিবাহ প্রতিরোধের গানটি শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন বেতার কার্টুন।
1: হুনো,
2: কি কইবা?
1: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
2: তার মানে
1: আজ এক মাস আট দিন হইল, অথচ এখন পর্যন্ত
2: হরি সর্বনাশের কথা। তাইলে
1: চলো না একটু ডাক্তার আপার কাছে যাই।
3: বেলা পার হয়ে যায়, অন্তরে আউনের নাম নাই। আমি একজন পঙ্গু মানুষ, চলতে ফিরতে পারি না, চালাইতাম রিক্সা। এটা কপাল, এই কপালে বুঝি এই লেখা আসিল। একদিন রিক্সা চালাইতেছি, হঠাৎ পিছন দিক থেকে আসুমকে একখান ট্রাক আইসা মাইরা দিল। ব্যাস, আমি আমার ফা দিকা নাড়াইলাম, সেই থেকে আমি ঘরে বসা।
4: কার লগে কথা কইতেছেন? ঘরে তো কেউ নাই।
3: আমার নসিবের লগে দেখাউন দে।
4: খাওন আনতে পারি নাই।
3: খাওন আনতে পারোস নাই মানে?
4: বিপি সাবগো বাড়িত মেহমান আসিল, সব ভাত শেষ হয়ে গেছে।
3: তাহলে আমি খামু কি?
4: আমিও তো খাই নাই।
3: তুই খাস নাই তাতে আমার কি? সেটাই আমার ফ্যাট জ্বলতেছে। ইশ্বরে, গ্যাস্ট্রিকের বেদনাটা বুঝি বাড়লো। খাওন কই থেকে আনবে আমি জানি না, আমার খাও নাই না দে। খিদা লাগলে আমার মাথা আগুন ধরে যায়।
4: আমি এমন কই থেকে খাওন দিব?
3: খাওন দিতে পারবি না তো ভিক্ষা করতে যাইতে দেশ না কেন?
4: না না, আপনি কেন ভিক্ষা করবেন?
3: ভিক্ষা করলে বেগম সাহেবের আত্মসম্মান লাগে। তোর আত্মসম্মানে
4: আই যদি পোলাপান গুলান মানুষ হই তো তাহলে গেলে বুড়া বুড়িরা না খাইয়া থাকতে হয়।
3: একটা না, দুইটা না, ছয় ছয়টা ফোলা, ছয়টা জোয়ান ফোলা থাকতে আমি ফুল ঘরে না খাইয়া থাকি। আর তুই বান্দিগিরি কর,
4: এই তো আসিল আমগো কপালে।
3: আমি এমন কপালে

0: ছিম ধরেছে, চোখের তারায় রং জমেছে, এখন কোন দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না।
1: আইজ তুমি নেশা করে বাড়ি ফিরছো
2: কি? আমার সোনার চন্দ্রে তোর বাপের টাকায় নেশা করছি নাকি?
1: বাপ তুই কথা তুলে না করে দিলাম
2: কি? তুই আমার চোখের কথা কোস আজকা তোরে
3: তোর
0: বাপে বিয়ার সময় নগদ 20,000 টাকা দিয়ে রেখেছিল, দেয় নাই।
1: তার অবস্থা তো তুমি দেখছো, দিব কই টাকা?
2: দিতে পারবো না তো কই ছিল কে?
3: তুই ওর ঘর থেকে বাইর হ, কেন খারাপ হয়ে গেছে?
2: আমি কি জানি আমার ঘর থেকে বাইর কেলো জানো?
3: দেখ পরম মায়ের এমন মানুষের মতো মারতেছে কে?
0: কেলো জবান বন্ধ হয়ে গেল কে? তো কি দাঁত লেগে গেছে?
1: দাঁত
0: লাগে নাই।
1: তুই কি করছিস?
2: তুই আমার কেন তর্ক করতে গেলে বউ?

0: সংসার ছোট রাখুন, সুখী জীবন করুন।
1: সংসারের সুখ শান্তির জন্য স্বামী স্ত্রী পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন কিভাবে সুখী হবেন, কিভাবে সংসার সাজালে সুখ শান্তিতে জীবন হবে আনন্দময়, তা বুঝে নিতে হবে।
2: জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সুপরিকল্পিত আর সুন্দর। পরিশেষে সবার সুখী জীবন কামনা করে আজকের মতো বিদায় নেব। বিদায়ের আগে বলে যাই শেষের কথাগুলো।
1: এই অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ শাহিনুর রহমান,
2: উপস্থাপনায় আমরা দুজন,
1: আমি জান্নাতুন নাইম পিঙ্কি
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: এসো বলি ছোট পরিবার, অনুষ্ঠানটি শেষ হলো।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান, যে আল্লাহকে ভয় করে। আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী আঞ্জুমান আরা বেগম, গীতিকার জীবন্নেসা জামাল, সুরকার খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। এবার শুনবেন কৃষক কার্ডের গান, কে এম আব্দুল্লাহ মোর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।
3: গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Salma Dolly. Prime Minister's advisor Mahathir Amin has said the BNP government has been on a relentless journey to consolidate democratic values, ensure good governance, and fulfill its election pledges during its first 180 days in office. He said this while speaking at an exchange of views with journalists at Prime Minister's office in the capital today, marking 180 days of the government. At that time, the advisor highlighted a series of welfare, economic, administrative, and institutional initiatives taken during this period. Mahathir Amin said the government's journey, guided by the principle of Bangladesh First, has focused on accountability, transparency, and people's welfare with Allah's blessings as it works to build a prosperous, self-reliant, and welfare-oriented Bangladesh. He said the people's power was ensured through the free, fair, and neutral 13th parliamentary election held on February 12 after a long wait, and the representative government took oath on February 17. State Minister for Local Government, Rural Development and Cooperatives, Ms. Shahe Alam, has said the use of solar power will be ensured in all entities under the ministry. He made the remarks while speaking as the chief guest at a review meeting on the use of solar power at the Secretariat today. He said there is a plan to use solar power on the rooftops of government offices. Ms. Shahe Alam said initiatives will be taken to introduce the use of solar power in other government departments in the next phase. It will be possible to cut the cost of electricity in government institutions and increase the use of renewable energy, he said. The state minister said the use of solar power has already started at Sankrit Bhavan, and this program will be expanded to other government offices in phases. Asian Development Bank ADB Vice President Ing Ming Yang has said the Manila-based lending agency is ready to help Bangladesh realize its ambition of becoming a trillion-dollar economy by 2034 and an upper-middle-class economy country. At the ADB Vice President for South, Central and West Asia said this is an interview with Bangladesh Shangbad Shaustha. Yang Min Yang visited Bangladesh on 9 to 13 August and held senior level consultations. He said Bangladesh has demonstrated considerable resilience supported by strong remittance inflows, sustained services activity and a dynamic private sector. As microeconomic conditions stabilize, inflation moderates, and investor confidence improves, Ing Ming Yang said ADB expects growth to gradually strengthen, with GDP projected to expand by 3.7% in fiscal year 2026 and 4.5% in fiscal year 2027. Bangladesh Road Transport Corporation, BRTC, will launch Pink Bus Service, a special facility designated for women in capital tomorrow, aiming to ensure safe, comfortable and smooth travel for women on the city streets. The initiative to launch this special bus service has been taken as part of the implementation of the government's election manifesto. One of the main features of this service is that the buses will be operated by women drivers and conductors. Through the services, steps have been taken to increase the participation of women in public transport and create a safe and comfortable environment for women passengers. International Crimes Tribunal, ICT Chief Prosecutor Mohammed Aminul Islam has said the government has taken necessary steps to bring ousted Prime Minister Sheikh Hasina, who has sentenced to death for crimes against humanity, back from India through the legal process. He said this to newsmen at a press briefing today. Sheikh Hasina took refuge in India after being ousted in the July mass uprising in 2024. The International Crimes Tribunal sentenced her to death for crimes against humanity committed during the July 2024 mass uprising. Dhaka Meteorological Office says, due to monsoon depression over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay, very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Sila divisions during next 48 hours, commencing from 8 a.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions, and landslides may also occur at places over hilly regions of Chattogram Division. Dhaka Meteorological Office further says the well-marked low over Northwest Bay and adjoining coastal area intensified into a monsoon depression and now lies over southwestern part of Bangladesh, West Bengal coast and adjoining Northwest Bay. It is likely to move northwestwards further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Kassasbazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3, repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coastal and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south, southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Jeshore, Kustia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের বস্ত্র ও পাট খাতকে আধুনিক প্রযুক্তি নির্ভর, উচ্চমূল্যের পণ্য উৎপাদনকারী এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতা কাজে লাগাতে হবে। আজ ঢাকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে দ্বিপক্ষীয় সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে সিম্পোজিয়ামটি হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। দেশের বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ের দীর্ঘদিনের সমস্যা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে না থেকে জরুরি ভিত্তিতে অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউস নির্মাণের কাজ এগিয়ে নিতে হবে। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি ও ওয়্যারহাউস নির্মাণের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউটে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী মিঠা পানির মাছ ও সামুদ্রিক বা লোনা পানির মাছ এবং মৎস্যজাত পণ্য বিদেশিদের চাহিদা মাফিক আরও আকর্ষণীয় ও মানসম্মত করে উৎপাদনে বিজ্ঞানী, গবেষক, উদ্ভাবক, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে চলতি 2026-27 অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের তুলনায় প্রায় 53% বাড়িয়ে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রেকর্ড 60,000 কোটি টাকা। আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নতুন নীতিমালা ঘোষণা করেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। নতুন নীতিমালায় কৃষকের জন্য ঋণের পথ সহজ করার বেশ কিছু নির্দেশনা রয়েছে। এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে কোনো জামানত ছাড়াই। রাজধানীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারীযাত্রীদের জন্য পৃথক এই বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পিঙ্ক বাস নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হল বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই তে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার ও অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসই তে 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 54টির, কমেছে 318টির এবং অপরিবর্তিত ছিল 19টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 45 পয়েন্ট কমে অবস্থান করছে 5,814 পয়েন্টে। ডিএসই তে 994,85,00,000 টাকা শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,130,76,00,000 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ওনাস আহমেদ সন্ধ্যা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন আধুনিক গান তারেক এস এম সৈয়দের কণ্ঠে। গানটির গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং সুরকার মোহাম্মদ আলী আশরাফ।

আধুনিক গান শুনছেন তারেক এসএম সৈয়দের কণ্ঠে। এখনকার গানটির গীতিকার শহীদুল্লাহ ফায়েজি এবং সুরকার ফয়সাল আহমেদ।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ আধুনিক গান শুনলেন তারেক এসএম সৈয়দের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফাতেমা সুলতানা ও শামসুন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
2: Dear listeners, welcome to the program Let's Speak English of Bangladesh Betar. Today we are going to listen to a conversation on one of the most important topics, how to be a better version of yourself. Today we are invited two young and energetic participants to participate in the conversation. Could you please introduce yourself?
3: Hello everyone, Assalamualaikum. I am Mazen Shafak Tafid, a student of Shanto Mariam University.
4: And this is Zaman Shahid Rashid, is a cloud engineer at an international IT firm.
2: Thank you, Tafid and Rashid, for introducing yourself. Dear listeners, before starting to listen to the conversation on that very important topic, it's better to understand the meaning of better version of yourself. Becoming a better version of yourself means actively aligning daily life with your core values and realizing your full potential. It is an ongoing journey of personal growth, self-awareness, and authenticity rather than trying to measure yourself against societal expectations or other people. This concept of better version of yourself can be broken down into a few key principles. Now the question comes, what are the key principles of the concept of better version of yourself? The first key principle of this concept is authenticity over comparison. It means it is not about becoming perfect or like someone else. Instead, it is about shedding external pressure, accepting your flaws, and discovering what genuinely brings you purpose and happiness. Another key principle is very important, and that is continuous improvement. It involves identifying personal gaps, areas like health, career, or relationships, and taking incremental steps to grow. The other key principles of this concept is values-driven actions. Dear listeners, reaching your best self means defining your personal principles and making consistent choices that honor relevant ideals, even when it requires discipline and stepping out of your comfort zones. Dear listeners, now we are going to listen to the conversation on the topic. Let's listen to the conversation.
4: Hello, Tafid. Nice to see you again. How are you?
3: Hi, Rashid. Nice to see you too. I'm good. Hope you too are well and fine.
4: Absolutely. I really feel great to have you and spending time with you today. Maybe you're relaxing at home. Maybe you are commuting to work, or maybe you are studying English right now.
3: Me too. It feels like someone is walking beside you and having a conversation with you.
4: Exactly. And today I'm thinking about a topic that many people think about it at a different moments in their life.
3: What's that? May I know, please?
4: Oh, sure. That is something very personal, very meaningful. If I ask you a question, what kind of person do you truly want to become? And not what other people expect you to be, not what society tells you to become, but the person you want to grow into.
3: I probably got your point.
4: Maybe you want to become more confident. Maybe you want to become more disciplined in your daily habits. Maybe you want to become someone who learns something new every day. Or maybe you want to become more calmer, happier, and more balanced in life. Everyone has a different version for their life, for their future.
3: That's completely normal.
4: That's true. Personal growth is not the same for everyone.
3: Exactly, because every person has different dreams, different strengths, and different experiences.
4: So, the topic connects directly to our life, and that is how to become the best version of yourself.
3: Oh, nowadays this topic is very popular. We hear it in books, videos, and conversations.
4: But sometimes people misunderstood what really means. Some people think becoming the best version of yourself means becoming perfect, but that idea actually creates pressure because perfection is absolutely impossible.
3: That's true. No one is perfect, and trying to be perfect can make people feel frustrated and tired.
4: Right. Actually, becoming the best version of yourself means growing step by step, improving little by little, learning from experiences, learning from your mistakes, and becoming more aligned with the person you want to be.
3: I also have the same opinion. Actually, it's about progress, not perfection. I really like that phrase.
4: Me too. Because progress can happen in very small ways. Many people imagine that personal growth as something dramatic, like changing your entire life in 1 week.
3: But real growth usually happens quietly through small habits, small decisions, small moments of learning. Over time, those small things start to add up.
4: Right you are. Think about learning English. For example, when someone starts learning a new language, they often know a few words, maybe simple greetings words like hello, thank you.
3: Right. At the beginning, the progress can feel slow, but if someone learns just a few words every day, practices listening regularly, and tries to speak a little whenever possible, something interesting begins to happen.
4: Those small pieces of knowledge connect together. Vocabulary grows, understanding improves, and conversations slowly become easier. One day, the learner suddenly realizes something surprising. They can actually communicate.
3: The transformation did not happen overnight. It happened through consistent effort.
4: Right. Personal growth works in a very similar way. The best version of yourself is not created in a single day. It is built through daily choices, through patience with yourself, and through the willingness to keep learning.
3: I think another part of this process is self-awareness.
4: Yes, that word is extremely important.
3: Self-awareness means understanding yourself more clearly, understanding your strengths, understanding your weaknesses, understanding what motivates you.
4: Right you are. When people become more self-aware, they start making better decisions about their life because they understand themselves better.
3: Right. For example, some people are better at their studies in the morning, while others do their best work late at night. Some people feel energized after spending time with others, and some people recharge their energy by spending quiet time alone.
4: There is no single formula that works for everyone. Becoming the best version of yourself is not about copying someone else's lifestyle. It's about discovering what works for you and slowly building habits around that discovery.
3: Right. So the idea of becoming the best version of themselves, many of them feels excited at first, but sometimes that excitement quickly turns into pressure.
4: Exactly. People start thinking they need to change everything about their life immediately, which is not realistic. Real growth is usually much slower, much more gradual.
3: I think that one of the biggest mistakes people make is trying to improve too many things at the same time.
4: That's very common. Someone might say, starting tomorrow, I'll wake up early, exercise every day, read one book per week, learn a new skill, and completely change my diet.
3: That sounds very ambitious.
4: And sometimes that motivation lasts for a few days. But then reality appears. Life gets busy, energy becomes lower, and suddenly the plan feels complicated.
3: When that happens, people definitely feel disappointed in themselves. They might think something like, maybe I'm not disciplined enough. But the real problem is not discipline.
4: The real problem is trying to change too much, too quickly. That is why many experts talk about the power of small habits.
3: Sometimes people underestimate it, but small habits are powerful because it is easier to repeat every day.
4: And repetition is what creates change over time.
2: Dear listeners, we have just listened to the conversation on the topic. Now, we're going to discuss about some number of words used in the discussion as well as in the conversation. The first word is potential. The spelling of potential is P-O-T-E-N-T-I-A-L. I'd like to ask Rishi to make a sentence with the word potential.
4: Every child has hidden potential.
2: Oh, that's a nice example of sentence. Can I ask Tafi to make a sentence with the word mindset?
3: A positive mindset can help people overcome difficulties.
2: Oh, that's a nice sentence. Another one is the massive. Can you make a sentence with the word massive?
4: They built a massive bridge across the river.
2: Wonderful. Another word is explore. Would you please make a sentence with the word explore?
3: Explore. We want to explore new places during the holidays.
2: Wonderful. Another word is impactful. Can you make a sentence with the word impactful, Rishi?
4: The teacher gave an impactful lesson on kindness.
2: Wonderful. Dear listeners, now it's time to wrap up our today's session. Thank you for listening to the program. Thanks a lot.
1: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মুনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন, বাংলাদেশ বেতার ঢাকা।
5: আসার,
6: হ্যাঁ,
5: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
6: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
5: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
6: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
5: আচ্ছা,
7: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
5: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
6: আসসালামু আলাইকুম।
7: ও আলাইকুম আসসালাম।
5: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
7: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
6: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
5: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
7: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
6: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
7: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
5: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
7: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
6: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
7: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
5: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
7: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
6: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
7: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
5: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
7: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
6: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
7: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
8: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ
0: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবারে রয়েছে দেশের গান শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

দেশের গান শুনলেন সামিনা চৌধুরীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমালায় এবারে রয়েছে হাসন রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত ৬ মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। মাহদী আমিন বলেন, সরকারের এই ১৮০ দিনের পথ চলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ভোটগ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির ২৭ দফা এবং যুগপথ আন্দোলনের ৩১ দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণ সতর্কতার দ্বিতীয় ধাপে উন্নীত করেছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, সবার আগে বাংলাদেশ, নীতির উপর ভিত্তি করে মর্যাদা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকীকরণ ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জোড়াই অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আজ রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল ৮টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম থেকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে ৬টা ৩৫ মিনিটে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামুকুম মশাল্লাহ, সমস্যা যখন জবাব পাই বুঝতে পারি তোমার ভালো আছো। হ্যাঁ, সাধারণ সৌজন্য যে কে কেমন আছো?
1: আমি তো আলান পালান গরু বাসুর আস মুরগি নাতি নাতকে পাড়া প্রতিবেশী সবাই লই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ওই লয় যে নতুন করে ওই যে রতন রতন আলহামদুলিল্লাহ ভালো আছে।
0: যতন অভাব নেই কাজে, রতন তো আরো দিনে দিনে
1: গতকালকে ডাক্তার আইছিল দেখা গেছে। গরুর পশুর ডাক্তার আছে না, বাড়িতেই আসে।
0: আর তুমি খবর দিলে তো আসবে,
1: ফোন করছিলাম
0: সবাই
1: আসছে।
0: আর জানি তুমি একজন আধুনিক কৃষক এবং খুব খেটে খাওয়া পরিশ্রমী একজন সাধনা করা একজন কৃষক, কথা সবাই জানে। তো বলো ইয়ে আমাদের নয়নবু, ঘরের খবর নিলাম
2: না, এটা আবার বেশি বেশি মনে পড়তে থাকে, তার কারণ আছে।
3: এটা স্বাভাবিক,
2: না এটার আবার কারণ
3: পরিবার ভালো থাকলে তো তুমি
0: সবাই ভালো।
2: বাবু আবার এমনি আমার ছোট বোন হিসেবে তো ভালোই বাসে, কিন্তু মাঝে মাঝে যে ভর্তা টর্তা রান্না টান্না করি শাক টাক, এই ডাবার আমার একটু দিয়ে দিয়ে ওই জন্য এই জন্য আর কি বেশি মনে।
0: আমিও খবর পাই রাত যতই হোক, আমি কিন্তু বাড়ি ওটা ভাগ পাই, এটা কিন্তু তোমাকে বলা হয় না। ধন্যবাদ জানাই তোমাকে। আমাদের বুবু দেয় ওই বুবু দেয় দেয় না যে তা না,
1: এরকম মিলেমিশে
3: মিলেমিশে
1: থাকার মজাই আলাদা।
0: মিলেমিশে থাকার জন্য তো যাক, এর মধ্যে কিন্তু আবার আমাদের সচেতনতার ব্যাপার আছে, এই যে আমাদের বিভিন্ন রকম রোগ শোক তো আছেই কম বেশি, যেমন এর মধ্যে হাম গেছে, আর বিভিন্ন রকম রোগ ছোট শিশুদের হচ্ছে এখন ইদানীং, তো ডেঙ্গু আবার একটু একটু করে মাথাচাড়া দিতে পারে দিচ্ছে কোন কোন
2: জায়গায়।
0: আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে। আর সেক্ষেত্রে পুষ্টিকর এবং ভেষজ গুণ সমৃদ্ধ লাফার শাক কিন্তু আমাদের খেতে হবে এবং চাষ করতে হবে। কিভাবে চাষ করতে হবে কোনো বিকল্প নাই, শেখার কোন বয়স নেই। আজকে আমরা এই মুহূর্তে তাহলে পুষ্টিকর ও ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক চাষ পদ্ধতি নিয়ে কিছু আলোচনা শুনবো। আলোচনাটা উপস্থাপন করছেন তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়িতে তিনি কর্মরত রয়েছেন। তো তিনি দেখি এককভাবে এই বিষয়ে কি বলেন, শুনে আসুন।
2: আচ্ছা,
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পুষ্টিকর ভেষজ গুণ সমৃদ্ধ লাফা শাক বা নাপা শাক চাষ পদ্ধতি। এ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সাথে আছি তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। তাহলে চলুন আমরা শুনে নেই ভেষজ গুণ সমৃদ্ধ এই লাফা শাকের চাষ পদ্ধতি। প্রথমে আমি আপনাদেরকে লাফা শাকের উৎপত্তি, ইতিহাস এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু বলে নেই। লাফা শাক বা নাপা শাক হল মালভ পরিবারের এক বর্ষজীবী খাদ্যতুল্য শাক। পাতার সঙ্গে এই শাকের কচি ডগাও কিন্তু রান্না করে খাওয়া হয়। এই শাক খেতে অত্যন্ত সুস্বাদু। সাধারণত উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া অঞ্চলে এটি বিশেষভাবে জনপ্রিয়। স্থানীয়রা বলে থাকেন এই শাকটি অত্যন্ত দ্রুত লাফিয়ে বেড়ে ওঠে, এজন্যই নাকি একে লাফা শাক বলা হয়। আমি এখন একটু এই শাকটির ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলি। লাফা শাকের আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল। প্রাচীন গ্রিস ও রোমে এটি খাদ্য ও ঔষধি হিসেবে আগে ব্যবহৃত হতো। বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলে এটি দীর্ঘকাল ধরে শীতকালীন শাক হিসেবে চাষ ও খাদ্য তালিকায় ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া সহ পৃথিবীর অনেকখানি কিন্তু পাওয়া যায়। এমনিতে লাফা শাক আসলে একটি একবর্ষজীবী উদ্ভিদ। এর উচ্চতা প্রায় 30 সেমি মিটার। এছাড়া এর পাতা কিছুটা গোলাকৃতির, রং সবুজ থেকে হালকা লালচে হয়ে থাকে। চলুন এবার শুনি লাফা শাকের কিছু পুষ্টিগুণের কথা। সাধারণত প্রতি 100 গ্রাম লাফা শাকে ক্যালোরি থাকে 20-25 গ্রাম, প্রোটিন থাকে 1.5-2 গ্রাম, কার্বোহাইড্রেট 4-5 গ্রাম, আঁশ রয়েছে 2 গ্রাম, ভিটামিন এ 250-300 মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে 20-25 মিলিগ্রাম, এছাড়াও ক্যালসিয়াম রয়েছে 70-80 মিলিগ্রাম, আয়রন 2 মিলিগ্রাম, সেই সাথে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফলেটও রয়েছে এই নাপা বা লাফা শাকে। এবার আপনাদের সাথে আমি আলোচনা করব এই শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ ও পরিচর্যা সম্পর্কে। প্রথমে লাফা বা নাপা শাক চাষের জন্য উপযুক্ত মাটি ও স্থান নির্বাচন করতে হবে। সাধারণত যে কোনো ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে রোদযুক্ত বা আধুছায়াযুক্ত জমি বেশ ভালো হয়। আর খেয়াল রাখতে হবে জমিতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে। এছাড়া বীজ রোপণের ক্ষেত্রে সরাসরি জমিতে বা ছোট পাত্রে বুনে দিলে এই শাক খুব সহজেই বেড়ে ওঠে। এবার আসি পরিচর্যার বিষয়ে। এই শাক চাষাবাদে খুব বেশি পানি প্রয়োজন হয় না, নিয়মিতভাবে পরিমিত মাত্রায় পানি দিলেই চলবে। আর পাশাপাশি জমিতে যেন আগাছা না থাকে সেটিও খেয়াল রাখতে হবে। আগাছা জন্মালে দ্রুত সেটি পরিষ্কার করে ফেলতে হবে। লাফা শাকের চাষ পদ্ধতি, বীজ রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বললাম। এর পাশাপাশি এই শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, আমি সেই বিষয়ে আমার শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে কিছু বলবো। এই শাকের প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ পুষ্টির ঘাটতি পূরণে অত্যন্ত সহযোগিতা করে। এর আয়রন রক্ত শূন্যতা প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়া এই লাফা বা নাপা শাকে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই শাকের ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহযোগিতা করে। এই শাকের ফ্ল্যাভোনয়েড ও বিটা ক্যারোটিন উপাদান কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এছাড়া হজম শক্তি বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য ও ওজন নিয়ন্ত্রণেও এই লাফা শাক বা নাপা শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমি আসি এই শাক খাবার আগে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে। এই শাক খাবার আগে অবশ্যই ভালো করে ধুয়ে খেতে হবে। আসলে সব খাবার খাবার আগে আমাদের ধুয়ে খাওয়া উচিত, এই শাকের ক্ষেত্রেও সেটি ব্যতিক্রম নয়। অতিরিক্ত খাওয়ার ফলে হজমের সমস্যা বা পেট ফাঁপা হতে পারে, তাই পরিমাণ বুঝে খেতে হবে। আর কারো যদি অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা সাবধানতা মেনে এই শাক খাওয়া ভালো। সর্বোপরি আসলে লাফা শাক একটি পুষ্টিকর খাদ্যতুল্য ও ভেষজ গুণ সমৃদ্ধ শাক, যা সহজেই বাড়ির পাশে অল্প জমিতেই চাষ করা যায়। নিয়মিত খাদ্য তালিকায় নাপা শাক বা লাফা শাক রাখলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজমের পাশাপাশি হাড়, চোখ ও রক্ত সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
0: আমরা যাই বলি আর যে ভাবে চিনি না কেন, লাফা অথবা নাফা বিষয়টা কিন্তু একই।
2: তোমার কথা তো আমার একখান কথা মনে হয়, খাই তো আমরা কম বেশি না জানি না অনেক কিছু,
3: অনেক কিছু,
2: কিন্তু ওইটার কোন গুণাবলী কি আছে ওইটা কিছুই জানি না। অনেকটাই বুঝতে পারছি, সহজ হয়ে গেল,
3: আরো যত্ন করে খাইমু।
0: ঠিক, এটি হচ্ছে আমাদের আসল মূল লক্ষ্য, যে আরো যত্ন করে আমরা এই শাকটাকে বপন করবো।
3: যদি না করি কোথেকে খামু, এত দরকারি আর এত কিছু,
2: যেটা জানবো না বুঝবো না সেই জন্যই তো আসর। হ্যাঁ, তো সব জানি না
3: আমরা, সাথে মেলা কিছু শিখলাম। এখন একখান গানের ব্যবস্থা করো
0: বুবু, তোমার দাবিটা তো অবশ্যই রাখতে হবে। তোমাকে একটু সময় দিচ্ছি যে তুমি সুন্দর করে আজকে বানাবে, আর এই নয় আমি তোমাকে একটা মশলা দিচ্ছি, এটা সব বানাবে, ঠিক আছে? এই কথা রইল। তার আগে যদি আমাদের একটা জরুরি কথা শোনাও তো প্রয়োজন, তাই না? তারপরে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে একটি ঘোষণা রয়েছে, এর সাথে আমরাও সম্পৃক্ত। প্রিয় শ্রোতা, আগামী 18/8/2026 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে গবাদি পশুর রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। কি বিষয়? প্রতিষেধক টিকা। কার জন্য? গবাদি পশুর জন্য। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই সময় উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1368 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবারও বলছি 02-448-1368 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও। এছাড়াও সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি অনুষ্ঠানটি আমরা সবাই মিলে উপভোগ করতে পারব। তাহলে আমন্ত্রণ আমরা দিলাম, আমরা নিজেরাও নিলাম, আমরা সবাই কিন্তু যোগাযোগ করবো। এইবার আমাদের ফিরে যেতে হবে গানের পালায়, যেটা বলছিলে তোমরা। তো আমরা যদি একটু ভালো একটা গান, মানে একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম শাক, সেই শাক নিয়ে গান শুনি কেমন হয়? শাক, হ্যাঁ, আঞ্চলিক গান। গানের প্রথম বাণী হচ্ছে শাক তুলিবার গেম, অর্থাৎ আঞ্চলিক ভাষায় গানটি আমরা শুনবো। শিল্পী হচ্ছেন মোহাম্মদ কাসিম উদ্দিন। তো শুনি আমরা।

0: হ্যাঁ, গানে গানে কিন্তু আমরা অনেক তথ্য পেলাম, অনেক
1: ভালো লাগলো, মনে থাকবো।
0: আর এই সমস্ত গান শুনলে একটু স্মৃতিতে ফিরে যাওয়া, তাই না? আমাদের আঞ্চলিক গান, আঞ্চলিক কথা এবং তার মধ্যে দিয়ে অনেক তথ্য আমরা পেয়ে যাই। যাই হোক, ভালো লাগার পর পর আবার কিন্তু আবার কাজে ফিরে আসতে হবে আমাদেরকে। বলতে তো আমি চাই না, বলবেন তো বক্তা। তবে একটা কথা আমি নিজে শুধু বলবো, আম তো সবার প্রিয়, সবার পছন্দ, ফলের রাজা,
1: আম পাকাম, মজা।
0: কথা ঠিক আছে, কিন্তু সেই আমকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা মানে আগামী সময়ের জন্য চাষ করবার যে পদ্ধতি গুলো সেগুলো জেনে নিলে আগামীতে আরো ভালো আমরা করতে পারবো, তার স্বাদ বাড়বে, তার বিভিন্ন গুণ আমরা দেখতে পাবো। তো সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আলোচনা শুনবো। সেটা হচ্ছে টপ ওয়ার্কিং ও রেজুভিনেশনের মাধ্যমে আম গাছের উন্নয়ন নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা। টপ ওয়ার্কিং এবং রেজুভিনেশন শব্দগুলো কঠিন হলেও আলোচনা শুনলে নিশ্চয়ই আমাদের কাছে। তো এই বিষয়ে কথা বলছেন এ কে এম শামীম আলম, তিনি অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। শুনে আসছে তার।
2: আমাদের দেশে ফল বলতে সবার আগে মাথায় আসে যে নাম তা হলো আম। আম আমাদের ফলের রাজা, কিন্তু আমাদের অনেকের বাগানেই এমন কিছু পুরানো অনুৎপাদনশীল টক আঁটির আম গাছ রয়েছে যা শুধু অনেক জায়গায় দখল করে আছে, কোনো লাভ দিচ্ছে না, কোনো ফল হচ্ছে না। আবার অনেক বিশাল আকৃতির গাছ রয়েছে যেগুলোর ডালপালা ঘন হয়ে যাওয়ায় ঠিকমতো আলো বাতাসও পায় না এবং ফলন কমে যায়। এ ধরনের গাছকে সম্পূর্ণ না কেটে ফেলে বৈজ্ঞানিক উপায়ে আবার লাভজনক ও উন্নত জাতের গাছে রূপান্তর করা।

0: হল একটি গাছের জাত পরিবর্তন করার পদ্ধতি। বাগানে যদি কোনো পুরনো স্থানীয় জাতের বা অল্পদনশীল আম গাছ থাকে, তবে সেই গাছটিকে গোড়া থেকে না কেটে তার প্রধান ডালগুলো নির্দিষ্ট উচ্চতায় কেটে ফেলা হয়। এরপর সেই কাটা ডালে উন্নত বা কাঙ্ক্ষিত জাতের সায়ন বা কলম জুড়ে দেওয়া হয়। ফলে পুরনো গাছের শক্তিশালী মূল বা রুটস্টক ব্যবহার করে দ্রুত একটি নতুন উন্নত জাতের গাছ পাওয়া যায়। আর রেজুভেনেশন হল যৌবন পুনরুদ্ধার। বয়স বাড়ার সাথে সাথে আম গাছ অনেক বড় ও জোপালো হয়ে যায়। ভেতরের ডালগুলোতে সূর্যের আলো পৌঁছায় না, ফলে রোগবালাই বাড়ে এবং ফলন কমে যায়। এ ধরনের বুড়ো বা অনুৎপাদনশীল গাছের ডালপালা বৈজ্ঞানিক নিয়মে ভারী ছাঁটাইয়ের করে গাছকে আবার নতুন করে ফলনক্ষম ও সুঠামো কাঠামোতে ফিরিয়ে আনার পদ্ধতি হল রেজুভিনেশন। এর উপকারিতা আছে অনেক, যেমন নতুন চারা রোপণ করলে ফলন পেতে যেখানে 5-6 বছর সময় লাগে, টপ ওয়ার্কিং বা রেজুভিনেশন করলে মাত্র 2 বছরের মধ্যে প্রচুর ফলন পাওয়া যায়। একটি গাছে নিজের পছন্দ মতো একাধিক উন্নত জাতের আম ধারণা সম্ভব হয়। গাছ ছোট মাঝারি আকারে করা থাকে, ফলে আম সংগ্রহ করা, ওষুধ স্প্রে করা এবং পরিচর্যা করা খুব সহজ হয়। ফলের মানও বৃদ্ধি পায়, যেমন আলো বাতাস সঠিকভাবে যদি প্রবেশ করে ফলের আকার বড় হয় এবং রোগ এবং পোকার আক্রমণ কমে যায়। এর নির্দিষ্ট কয়েকটি সময় আছে। বাংলাদেশের আবহাওয়ায় আম গাছের টপ ওয়ার্কিং ও রেজুভিনেশনের সবচেয়ে উপযুক্ত সময় হল বর্ষার ঠিক আগে, অর্থাৎ মধ্য মে থেকে জুন মাসে, এবং বর্ষার শেষে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এই সময় বাতাসে আর্দ্রতা ভালো থাকে এবং গাছের বৃদ্ধির বেগ বেশি থাকে, ফলে কলম জোড়া লাগার হার সবচেয়ে বেশি হয়। তবে পানি ব্যবস্থাপনা সঠিকভাবে করা না গেলে মে জুন মাসে টপ ওয়ার্কিং না করা ভালো। রেজুভিনেশন বা ছাঁটাই পদ্ধতি হল যে বড় আম গাছের কেন্দ্রভাগ উন্মুক্ত করার জন্য মাঝখানের অতিরিক্ত ও মরা রোগাক্রান্ত ডালগুলো কেটে ফেলতে হবে। মাটি থেকে 3-4 মিটার উচ্চতায় প্রধান ডালগুলো ধারালো করাত দিয়ে কাটতে হবে এবং ডাল কাটার সময় খেয়াল রাখতে হবে যেন ছাল বা বাকল ফেটে না যায়। কাটার পর অবশ্যই কাটা অংশে বর্ধ পেস্ট বা বর্ধ মিক্সচার লাগিয়ে দিতে হবে। টপ ওয়ার্কিং পদ্ধতি হল ডাল ছাঁটাই করার পর কাটা অংশ থেকে কয়েক সপ্তাহের মধ্যে প্রচুর নতুন কচি ডাল বা কুড়ি বের হবে। এই কচি ডালগুলো যখন একটু শক্ত হয়ে গাঢ় সবুজ রং ধারণ করবে, তখন তার মধ্যে থেকে মাত্র 2-3টি সবল ডাল রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে এবং এবার কাঙ্ক্ষিত উন্নত জাতের আম গাছ থেকে সায়ন বা কলম সংগ্রহ করে ভিনিয়ার কলম বা ক্লেফট গ্রাফটিং পদ্ধতিতে এই নতুন ডালে জুড়ে দিতে হবে এবং পলিথিন ফিতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। গাছ বাছাই করে যে জাতের সায়ন লাগাতে হবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। গাছ শুরু করার অন্তত 15-20 দিন আগে গাছে পর্যাপ্ত পানি এবং সুষম সার দিতে হবে। কলম করার পর কতগুলো যত্ন নিতে হয় অথবা টপ ওয়ার্কিং বা রেজুভিনেশন করার পর যে কাজগুলো আমাদের করার দরকার, তা হল ডাল কাটার পর পরিকাটা অংশে ছত্রাকনাশক বা বর্ধ পেস্ট প্রলেপ হিসেবে লাগিয়ে দিতে হবে। এতে কাটা অংশ দিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না এবং রস শুকিয়ে যাবে না। কলম করার পর সায়ন থেকে যখন নতুন পাতা বের হতে শুরু করবে এবং জোড়া লেগে যাবে, তখন সাবধানে পলিথিনের বাঁধন আলগা করে বা কেটে দিতে হবে। মূল গাছের কাটা অংশ থেকে অনবরত দেশি বা পুরনো জাতের কুড়ি বের হতে থাকবে, এগুলোকে নিয়মিত হাত দিয়ে ভেঙে দিতে হবে, অন্যথায় নতুন কলমটি পুষ্টি না পেয়ে মারা যাবে। এখানে রয়েছে কিছু আন্তঃপরিচর্যা এবং পুষ্টি ব্যবস্থাপনা। টপ ওয়ার্কিং এবং রেজুভিনেশন করার পর গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয়, কারণ এটি গাছের জন্য একটি অস্ত্রোপচারের মতো। খরা বা শুষ্ক মৌসুমে গাছের গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে, আবার বর্ষাকালে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে সে ব্যবস্থা রাখতে হবে। গাছ যখন নতুন ডালপালা নিয়ে বাড়তে শুরু করবে তখন গাছের গোড়া থেকে একটু দূরে রিং বা নালা তৈরি করে সার দিতে হবে। গাছের বয়স এবং আকার অনুযায়ী জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি এবং সামান্য জিপসাম এবং বোরন সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নতুন ডালগুলো যেন সোজা এবং সুষ্ঠুভাবে সুঠামোভাবে বাড়ে সেদিকে নজর দিতে হবে। প্রয়োজনে বাঁশের খুঁটি দিয়ে ডালকে ঠেকনা দিতে হবে। মাটির আর্দ্রতা ধরে রাখতে গোড়ায় খড় বা শুকনো পাতা দিয়ে মালচিং করে দেওয়া ভালো। নতুন গজানো কচি ডাল ও পাতা পোকা এবং রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল হয়। এই সময় রোগ ও পোকামাকড় দেখে আক্রমণের অবস্থা পর্যালোচনা করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতো দমনের ব্যবস্থা নিতে হবে। বয়স্ক বা অনুৎপাদনশীল আম গাছ কেটে ফেলে লাকড়ি না বানিয়ে আধুনিক টপ ওয়ার্কিং ও রেজুভিনেশন প্রযুক্তি ব্যবহারে আম বাগানের উৎপাদনশীলতা কয়েকগুণ বাড়িয়ে দেবে এবং স্বল্প সময়ে অধিক লাভ এনে দেবে। একটু সঠিক যত্ন আর সঠিক সময়ে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগেই পারে পুরনো আম বাগানকে একটি লাভজনক সম্পদে পরিণত করতে।
1: হ্যাঁ, তো আমরা আসলে শুনলাম।

0: কোনো কিছুই কঠিন না, কিন্তু শুনতে হবে, শিখতে হবে। যে শব্দগুলো শুনলাম আমাদের আগে অচেনা ছিল, অচেনা ছিল, এখন কিন্তু আমরা জানলাম। আচ্ছা, আমরা যার জন্য তো লিখে নিয়েছি, আর তুমি তো বুবু গিট্টু দাস, আর কোন তোমার পরিকল্পনা নাই,
1: মনের মধ্যে গিট্টু দিচ্ছি, মনে থাকবো।
0: ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় আমরা শুনি। ওই যে বলো যে একটা মানে কথা আছে, তুমি তো আবার এগুলো ভালো বলতে পারো, আমার মুখে ততটা পেঁপে গাছ নিয়ে একটু কথা কও না।
1: বেশি করে পেঁপে খাও, বাড়ির থেকে
0: তাহলে সেই বুদ্ধি যদি তাড়াতে হয়, তাহলে পেঁপে আমাদের চাষ করতে হবে, যত্ন করতে হবে, আর খেতেও হবে, পারলে প্রতিবেশীদেরকে একটু বিলাতে হবে।
1: দুই চারটা
0: এখান থেকে কিছু পাবো, তারপর নতুন করে আবার আমরা ওইভাবে কাজটা করবো। আমরা এই মুহূর্তে একটা স্পট জমা শুনে আসলে মনে খুব ভালো হয়, পেপের উপর ভিত্তি করে শুনে আসবো।
2: আপনি
3: কেমন আছেন মামা?
2: ভালো আছি।
4: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
3: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হয়ে গেছে।
4: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
3: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
4: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
3: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
3: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
4: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
3: আমার পোলা পানির তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
2: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকে ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
4: কোন মামা কোন, আমরা শুনতাছি।
2: হ্যাঁ হ্যাঁ, কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
3: নিশ্চয়ই রাখবো মামা।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
4: পাকা পেঁপেরও এত গুণ?
2: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
3: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
4: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
3: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।

0: সবাই
1: প্রত্যেকটি নাটিকার মাধ্যমে জানলাম যে পেঁপের কি গুণাবলী, শুরু আছে যার শেষ নিয়ে।
2: এতদিন না জানি না খাইছো, এখন জানছো টাইম বেশি করে খাইবা। পেঁপে খাইলে বাড়িতে আর বুদ্ধি ডাকা লাগবে, তার মানে অসুখ বেশি করবো। আমার বাড়ি জানলাম
1: সবাইকে যেতে হবে, সবাই
3: আমারও কাম আছে, তোমার একলাম না। আমিও
1: একটু জানিয়ে যেতে চাই, শুক্রিয়া শ্রোতা, আমাদের উদ্দেশ্যে আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর এই আয়োজনটি প্রযোজনার দায়িত্বে ছিলেন রানিয়া সুলতানা। তাহলে চলো একসাথে,
2: চলো যাই, চলো। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাপ্তাহিক স্টার বুলেটিন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সারভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি, বললেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। ভারত ও পাকিস্তান উদযাপন করল তাদের 80তম স্বাধীনতা দিবস। নাগ পঞ্চমী পালনের মধ্য দিয়ে নেপালে প্রধান হিন্দু উৎসবের মৌসুম শুরু। এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে 9 উইকেটে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। এবারে বিস্তারিত, প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্যখাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গত রোববার কিশোরগঞ্জের জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনকালে একথা বলেন। অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। এদিকে বিকেলে কিশোরগঞ্জ পৌরসভায় তারেক রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করেন। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই তার সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গত শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল এর নবনির্মিত 15তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। তারেক রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গত মঙ্গলবার সচিবালয়ে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত সোমবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনের মধ্যকার বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীরবিক্রমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গত বুধবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে হলে প্রথমে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এজন্য দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। নানা আয়োজনে গত শনিবার দেশে পালিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে বেগম খালেদা জিয়ার জন্ম। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর উপাধি পান। গত শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি জাহাজ ভাঙ্গা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 8 শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিলশিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ভারত ও পাকিস্তান যথাক্রমে 15 ও 14 আগস্ট তাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। নয়াদিল্লিতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নধারা রোডম্যাপ তুলে ধরেন। এতে 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে উন্নয়নের 7টি প্রধান ধারা রূপরেখা প্রদান করা হয়েছে। পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব ঐক্য ও সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ভারতের উত্তরাঞ্চলে নির্মাণাধীন একটি চ্যানেলে ভূমিধসে অন্তত 7 শ্রমিক নিহত এবং 13 জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরাখণ্ড রাজ্যের সরকারি পানি বিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মাণাধীন চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে। নাগপঞ্চমী পালনের মধ্য দিয়ে নেপালে প্রধান হিন্দু উৎসবের মৌসুম শুরু হয়েছে আজ। এদিন সারা দেশের ভক্তরা নিজ বাড়ি, মন্দির এবং নাগ পূজার ঐতিহ্যবাহী স্থানগুলোতে নাগ দেবতার পূজা করছেন। নাগপঞ্চমী নেপালের উৎসব মৌসুমের সূচনা নির্দেশ করে, যার ধারাবাহিকতায় পরবর্তীতে জনাই পূর্ণিমা, তিজ, ইন্দ্রযাত্রা ও দশায়নের মতো বড় উৎসবগুলো উদযাপিত হয়। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করেছে। গত রোববার টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 57 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সাপ্তাহিক সার সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
0: Assalamu alaikum, this is Bangladesh Weather, inviting you to our weekly Sirab Bulletin. First, this is headlines from Bangladesh and other countries. Government wants to meet Bangladesh of oriented states, says Prime Minister. Tariq Rahman calls for doctor-patient mutual trust to ensure quality healthcare. Bangladesh clarifies stance on Sheikh Hasina's recent press meet, Delhi takes Dhaka's concerns seriously. Commerce Minister calls for developing Bangladesh as global halal hub. India and Pakistan celebrate their 80th Independence Day. Nepal's main Hindu festival season gets underway with Nag Panchami. And Bangladesh clinches historic 9-wicket test win over Australia in Darwin. Now the details. Prime Minister Tariq Rahman has called upon entrepreneurs to make optimum use of the country's vast water resources to expand fisheries production, create employment and explore new overseas markets. He made the call while addressing the inaugural ceremony of the National Fisheries Fortnight 2026 in Kishoreganj on Sunday last. Tariq Rahman conferred national fisheries awards to 14 individuals and organizations in recognition of their contributions to the fisheries sector. Prime Minister also distributed family credits to beneficiaries in Kishoreganj municipality. Speaking in the Kishan, he said the government wants to make Bangladesh a welfare-oriented state and the main goal of his government is to change the fate of the people. Meanwhile, Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors, patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital in the capital on Saturday last. The Prime Minister said the goal of the modern health system is to ensure accessible, affordable and quality medical services for countrymen through a combination of advanced technology, skilled human resources, good governance and timely policies. Prime Minister Tariq Rahman has said the state would become stronger only when its people are economically empowered. He stressed the need to ensure economic capacity of the citizens alongside political rights to build a strong and prosperous Bangladesh. The Prime Minister made the remarks at a ceremony held on Tuesday last marking the signing of lease agreements to reopen three closed state-owned jute mills under private management. Prime Minister Tariq Rahman has expressed hope that India will expedite the extradition process of Austrian Prime Minister Sheikh Hasina. He came up with his hope when Indian High Commissioner in Dhaka Dinesh Trivedi called on him in the capital on Monday last. Prime Minister also stressed the need to create an appropriate environment to further advance bilateral relations between the two countries. Later at a press briefing, Foreign Minister Dr. Khalilur Rahman said Bangladesh had clearly conveyed its position to India and the Indian authorities are taking Dhaka's concerns seriously. The Election Commission has declared the nomination papers of BNP candidate Mirza Fakhrul Islam Alamgir and Bangladesh Jamaat Islam led 11 Prodi Islands contender Colonel and Retired Dr. Oli Ahmed Bibi Krum valid in the presidential polls. Chief Election Commissioner A.M.M. Nasiruddin declared the nomination papers valid after verification on Sunday last. The presidential election will be held on Thursday next in the Session Hall of the Jatiya Shangshad Bhavan. Commerce Minister Khandagar Abdul Muqtadir has called for developing a robust internationally recognized halal ecosystem in Bangladesh, urging the country to draw on the experience of the Asian region to emerge as a global halal hub. He said this while speaking at a seminar organized by the Bangladesh Institute of International and Strategic Studies in Dhaka on Wednesday last. Khandagar Abdul Muqtadir stressed the need for an independent, reliable, and internationally acceptable halal certification system to establish global confidence in Bangladeshi products. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaleda Zia has been observed on Saturday last in a befitting manner across the country. Begum Khaleda Zia is widely regarded as the uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister Begum Khaleda Zia was born to Iskandar Muzammar and Tayyaba Mujumdar in Dinajpur district on 5th August in 1945. At least nine workers died after being exposed to toxic gas from a leaking tank for a decomposition LNG ship at a shipbreaking yard at Chittagong, Chattogram on Friday last. Another 10 to 15 workers reportedly fell ill. The cause of the gas emission and whether adequate safety measures were in place for the workers at the yard are being investigated. India and Pakistan celebrated their 80th Independence Day this year on August 15 and 14 respectively. During the address to the nation marking the Independence Day, Prime Minister Narendra Modi introduced the Shaktadhara roadmap outlining seven key developmental streams aimed at achieving the vision of developed India by 2047. Pakistan's civilian and military leadership has stressed the need for unity and reforms. At least seven workers have been killed and 13 others injured when water and debris flooded an under-construction hydroelectric project tunnel following a landslide in northern India. The incident occurred on Thursday at the Tehri Hydro Development Corporation Limited's project site in the Himalayan state of Uttarakhand. Nepal's main Hindu festival season gets underway with Nag Panchami as devotees across the country worship serpents at homes, temples, and traditional Naga sets today. Nag Panchami marks the start of Nepal's festival season, leading into major celebrations such as Janai Purnima, Tij, Indrajatra, and the Sain. Cricket and West Bangladesh clinched a historical test victory over Australia as the Tigers beat the Aussies by 9 wickets. Bangladesh reached the victory target of 57 runs in their second innings of the first test in Darwin on Sunday last. Acting President of Fizuddin Ahmed B.B. Krum and Prime Minister Tariq Rahman expressed their sincere congratulations to the players, coaches, officials and all concerned of the Bangladesh national cricket team. The second and last test match between the two teams will begin at Macaya City of Queensland on Saturday next. And that's end of the weekly Surf News Bulletin, prepared by Nahid Naz and read by Mridula Mutin.
2: Bangladesh Betar. Rat 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81% এবং সন্ধ্যে 6টায় 86%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 35 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 29 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Betar. Here is the weather forecast for inner river ports of the country, varied till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain, earth and shower, temporarily south or southeasterly, gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Rajshahi, Pabna, Bogura, Tangal, Dhaka, Politpur, Joshur, Kustia, Khulna, Borishar, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower, accompanied by temporarily gusty wind, may occur most places of Khulna, Borishal, Rajshahi, Chattogram and Sylhet divisions, and many places of Rangpur, Dhaka and Mamensingh divisions. Besides, there are chances of moderately heavy to very heavy rainfall over at places of the country. The day temperature may decrease 1 to 2 degrees Celsius, and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 33.3 degrees Celsius at Rangpur and the lowest was 24.2 degrees Celsius at Sylhet as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 31.5 degrees Celsius and minimum 26.7 degrees. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. 86%. The sun rises over Dhaka tomorrow at 5:35 a.m. and sets at 6:29 p.m. And that's all with the focus for this time.
2: Bangladesh Betar. Onushan Shampurkito Ekti Ghoshona. আগামীকাল 18 আগস্ট মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়।
5: অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্সে এবং এফএম 106 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়েছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০টা বেজে ৫ মিনিটে এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি এফএম ৯২ মেগাহার্টজে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল 8ই আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারে বিষয়, ইসলামের দৃষ্টিতে ঘুষের পরিণাম। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 এবং 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফরহান আহমদ, মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউশনে এক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মন্ত্রী বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী মৎস্য ও মৎস্য সম্পদ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য উৎপাদনকারী ও রপ্তানিকারক সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। রাজধানীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারী যাত্রীদের জন্য পৃথকে বাস সার্ভিস আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পিঙ্ক বাস নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হল বাসগুলো নারী চালক ও নারী সহকারী দিয়ে পরিচালিত হবে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং নাগরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে কর্মকর্তাদের এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে কর্পোরেশনের চলমান কাজগুলো যথাসময়ে সম্পন্ন করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। কিশোরগঞ্জ পাকুন্দিয়ার মুনিয়ারে কান্দা থেকে দত্তির বাজার এবং মির্জাপুর থেকে টঙ্গা বর পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আজ স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, সেতু দুটি নির্মিত হলে পাকুন্দিয়ার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে, পাশাপাশি কৃষি, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। নরসিংদীর রায়পুরা উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। বর্ষার পানিতে সিক্ত জমিতে চলছে ধানের চারা রোপণ। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলায় চলছে মৌসুমে প্রায় 9,000 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আমন আবাদকে সফল করার লক্ষ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। এদিকে নরসিংদীর রায়পুরায় পুলিশিং কার্যক্রমকে আরও জোরদার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দুটি পিক আপ ভ্যান উপহার দিয়েছে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছানো এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের তাৎক্ষণিক সাড়া নিশ্চিত করতে এসব যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঢাকা আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী
নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৮৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩৫ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:২৯। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: ও, তোমরা তো সবাই ভিজে গেছো।
3: হ্যাঁ, ইয়ে
1: সবাই তো ভিজে গেছো। ওই যে
4: গুড়ি গুড়ি
2: মাস্টার ভাই, শরতের বৃষ্টি কয় না?
4: আজকে 2 তারিখ।
2: হ্যাঁ, এই রই দেই বৃষ্টি।
1: ভাদ্র মাসের 2-3 তারিখ বোধ হয়
2: হয়ে গেছে। 2 তারিখ হয়েছে আজকে।
1: ওই জন্য
4: এসেছিল পয়লা,
1: মানে বর্ষা যাই যাই যাওয়ার আগে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমা যাচ্ছে, এটা একটু মাথায় রেখো।
2: আর
1: পানি জমানো মানে পানি জমানো মানে
3: ডেঙ্গুর, ডেঙ্গুর সমস্যা কিন্তু এখন শুরু হয়ে গেছে।
1: ডেঙ্গুর নার্সিং হোম একদম, মানে
3: সময়টা হচ্ছে ডেঙ্গুর,
1: ডেঙ্গুর এই ডেঙ্গু, ওই মশা যদি মানে ওখানে ডিম পাড়ে, যদি ডিম পাড়ে এবং তারপরে যদি সেই মশা কামড়ায় মানুষকে, আমরা এখন এগুলো সবাই জানি, তাহলে আমাদের কি করতে হবে?
2: সতর্ক থাকা লাগবে।
3: হ্যাঁ, কোথাও যেন পানি জমে না, পরিষ্কার পানির মধ্যে ডেঙ্গু হয়।
2: আর ওই যে জানো না,
4: ওই
2: যে দেখো বকুলিবু, দিনের বেলা ঘুমাইলে মশারি টানায় ঘুমায়ো, বলে বসার দিনের বেলায় কামড়া।
3: শোনো, যে তোমার বাড়ির যে আশেপাশে যে গাছ, গাছের পাতা পড়ে থাকে, পাতার মধ্যে পানি জমে থাকে না, ওই পানিটার মধ্যে পানিটার মধ্যে দেখা গেলো যে ডিম পাড়ে।
4: নারিকেল
3: খাই, তারপরে আবার এই যে চিপস টিপস খাই, আরো যদি ঘুরে ফেলায় তো জানলা দিয়ে ফেলায় তো গিয়ে ধরে নিচ্ছে
1: বাঁচাতে পারে। তো চলো আমরা আসা শুরু করি আজকে। সবার শুভকামনা জানিয়ে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন। প্রথমে আমরা শুনবো একটি প্রামাণ্য অনুষ্ঠান, বিলাতি ধনিয়া চাষ। হ্যাঁ, এটা চলো আমরা সবাই মিলে শুনি।
5: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমরা এসেছি রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ছাকড়াছড়ি গ্রামে। আমাদের এই পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে কাপ্তাই উপজেলাতে বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ফসল, এবং এই বিলাতি ধনিয়া চাষ করে অনেক কৃষক প্রতি বছর লাভবান হচ্ছেন। এখানে আমাদের সাথে আছেন আমাদের কৃষক ভাই, যিনি বিলাতি ধনিয়া চাষ করেছেন, আমরা তার সাথে কথা বলবো। তো জ্যোতির্ময় বাবু, আপনি কেমন আছেন?
6: ভালো।
5: আপনারা এই বিলাতি ধনিয়া কত বছর ধরে চাষ করছেন?
6: এটা তো বহু বছর ধরে চাষ করতেছে।
5: তো আমরা দেখতেছি আপনার এই বাগানে নিচে এই বিলাতি ধনিয়া এবং উপরে আপনারা মাচা দিয়েছেন, এই মাচাটা কেন দেন আপনারা?
6: মাচাটা ছায়ার জন্য স্যার।
5: ছায়ার জন্য, মানে বিলাতি ধনিয়া চাষের জন্য ছায়া লাগবে।
6: ছায়া লাগবে।
5: এই মাচায় তো তাহলে আপনারা আরো সবজি চাষ করতেছেন দেখতেছি, কি কি সবজি করেন মাচায়?
6: পয়সা আছে, আবার আপনার বরকরি আছে, তারপর কদু আছে, তারপর ওই জিগা জিয়া আছে।
5: আপনাদের এই যে বিলাতি ধনিয়া চাষের লাভজনক দিক কোনটা?
6: লাভজনক ধনিয়া পাতাগুলো স্যার।
5: এই পাতাগুলো আপনারা কেমন দাম পান?
6: বর্তমানে এখন তো 80-90 টাকা কেজি প্রতি।
5: প্রতি কেজি 80-90 টাকা?
6: হ্যাঁ হ্যাঁ।
5: আপনাদের যে ব্যয় হয় বীজ কেনা থেকে শুরু করে অন্যান্য ব্যয়, আপনাদের লাভ কেমন হয়?
6: লাভ মোটামুটি হয় স্যার, বীজ যদি ভালো করে ওটা একটু ভালো হয় আর কি।
5: আপনারা বীজ কোথা থেকে কেনেন? নিজেরা কি বীজ উৎপাদন করেন?
6: নিজেরা করলে স্যার ওই জমিন থেকে বীজ গুলো একটু ভালো হয় না, পাহাড়ের বীজ গুলো ভালো হয়।
5: তার মানে আপনাদের সবার বীজ করার সুযোগ নাই?
6: সুযোগ নাই স্যার।
5: এই বীজের দাম কেমন থাকে?
6: বীজের দাম 7-8 হাজার উপরে থাকে।
5: 8 হাজার?
6: 8 হাজার।
5: এক কেজি বীজ দিয়ে কতটুকু জমিতে করা যায়?
6: এই যে আপনার 4600 টাকা স্যার 8 কেজি লাগে।
5: আপনাদের এখানে 4600 এক কানি বলে?
6: এক কানি বলে।
5: এক কানির জন্য 8 কেজি লাগে?
6: 8 কেজি লাগে।
5: তো এটা মাঠে কয় মাস থাকে আপনাদের?
6: মাঠে আপনার 4-5 মাস থাকে।
5: এই 4-5 মাস পরে আপনাদের সকল খরচ বাদ দিয়ে কত টাকা লাভ আসে?
6: যদি দাম যদি পাই তাহলে ভালো লাভ হয় আর কি স্যার। মাঝে মধ্যে তো এই 30-35 টাকা হলে তো আমাদের 30 হাজার একটু লস হয়, মানে আপনার সাইজের উপরে থাকতে হয়, তাহলে একটু লাভবান দেখি আর কি।
5: না, মনে করেন আপনার এভারেজ 60-এর উপরে থাকলো, সেক্ষেত্রে এই 40 শতক জমিতে কত টাকা লাভ হয় খরচ বাদ দিয়ে?
6: খরচ বাদ দিয়ে 2-2.5 লক্ষ টাকা থাকবে
5: এই 40 শতক জমিতে। এটা তো অনেক লাভজনক একটা ফসল।
6: অনেক লাভজনক হলেও স্যার সবার তো করা সম্ভব না, কারণ আমরা তো 10-12 কেজি ফেলে ওই ধরেন লোক নাই, আমরা ফেলি 2 কেজি বা 1 কেজি।
5: আপনারা অল্প জায়গায় করে,
6: অল্প জায়গায় করে।
5: তো এটা যদি আপনারা বৃহৎ আকারে বাণিজ্যিক আকারে করেন, আমরা দেখেছি অনেকে অনেক জায়গা নিয়ে করে, তাহলে তাদের লাভ ওরকম হচ্ছে বেশি হচ্ছে। এখন আমরা যদি অন্যান্য কৃষক ভাইদেরকেও যারা এখনো করে নাই তাদেরকে এই বিলাতি ধনিয়া চাষ করার জন্য বলতে চাই, তাহলে আপনারা তাদেরকে কি বলবেন?
6: শুধু তারা ইয়া করবো, আপনাদের যে কৃষি অফিসাররা আছেন মতামত নিয়ে আমরা এই ধরনের
5: তারা লাভবান হতে পারবে
6: পারবে।
5: উপজেলা কৃষি অফিস থেকে আপনি কি ধরনের
6: কিন্তু মাসাঙ্গের মধ্যে স্যার বেশি শাকসবজি হলেও তাও ফাটা গুলা বলা হয় না, একটু কমায় রাখতে হয়।
5: বুঝতে পারছি, অর্থাৎ উপরে একটু কম কম শাকসবজি রাখেন। আর এই বিলাতি ধনিয়ার একটা গাছ থেকে কয়বার পাতা সংগ্রহ করা
6: যায়?
5: বীজ বপনের কতদিন পর থেকে বিক্রি করতে পারেন আপনি?
6: বিক্রি করতে পারি যদি পানি থাকে 3 মাস হয়ে যাবে।
5: তার মানে আছে 3 মাস থেকে আপনার শুরু
6: শুরু।
5: দ্বিতীয়বার কতদিন পরে নিয়ে যায়?
6: 15-20 দিন পরে, আরো
5: 15-20 দিন পরে আবার পাওয়া যায়। এইভাবে 4-5 বার একটা গাছ থেকে আপনারা পাতা নিতে পারেন। তো আপনাদের পানির ব্যবস্থা রাখতে হয়?
6: অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হয়।
5: আর সারটার কিভাবে দেন?
6: এটা আমরা ওই যে ডিলারে গেলে অনুমান করে ওষুধপত্র নিয়ে আসি আর কি।
5: আচ্ছা, এটা তাহলে আপনারা এই চাষাবাদ করে খুশি?
6: অবশ্যই,
5: যেহেতু আপনাদের লাভ হয় বললেন। জ্যোতির্ময় বাবুকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সুভাষ দে। আমরা তার কাছ থেকে শুনবো এই বিলাতি ধনিয়া চাষের কথা।
7: এই যে আমাদের এই কাপ্তাই উপজেলায় মশলা জাতীয় ফসলের মধ্যে সবাই আগ্রহী ফসল হচ্ছে গিয়ে এই বিলাতি ধনিয়া, এবং অনেক কৃষক আর্থিক অভাবের কারণে ওরা এই বিলাতি ধনিয়া চাষাবাদ করতে পারে না। তবে যারা করে তারা সবসময় লাভবান হয়। তো আমরা অনেকবার এই বিভিন্ন জায়গায় তাদের পরামর্শ ক্রমে তারা বলে তাদেরকে যদি বীজের ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু বীজের দাম অনেক বেশি, সেজন্য তারা বড় আকারে চাষাবাদ করতে পারে না। তো তারপর আমরা চেষ্টা করি যে তারা বীজ কিনে সে বীজটা যাতে একটু শোধন করে কিভাবে লাগালে সুবিধা হবে তারা আমাদের থেকে পরামর্শ নেয়, সেই পরামর্শ
5: শোধন করার জন্য পরামর্শ
7: দিয়ে থাকি আমরা। তারপর বিভিন্ন রকম রোগের আক্রমণ না হয় তার জন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ হচ্ছে আমরা পরামর্শ দিয়ে থাকি, সে পরামর্শ অনুযায়ী তারা চাষ করে এবং লাভবান হয়। বিগত 2-3 বছর যাবৎ তারা অনেক লাভবান হচ্ছে এবং তারা সেই লাভের কারণেই তারা এই ধান বিলাতি ধনিয়া করতে খুব আগ্রহী থাকে। বিশেষ করে রবি ফসল তোলার একটু আগে করে তারা লাগিয়ে থাকে। তারা ধানের পরিবর্তে অনেকজনে এই বিলাতি ধনিয়া চাষ করে, কারণ ধানের চেয়েও এই বিলাতি ধনিয়া তারা চাষ করলে লাভ বেশি করে থাকে।
5: ধন্যবাদ আপনাকে।
6: ধন্যবাদ।
5: আমরা এতক্ষণ বিলাতি ধনিয়ার বিভিন্ন চাষাবাদ পদ্ধতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানলাম। আমরা জানি যে এই বিলাতি ধনিয়া আসলে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফসল। তো এই জমিতে সাথী ফসল হিসেবে যেহেতু অন্যান্য শাকসবজি চাষাবাদ করা যাচ্ছে, একই সাথে 2টা ফসল চলে আসছে এবং খুব অল্প সময়ের মধ্যে কৃষকরা ক্যাশ ক্রপস হিসেবে এটাকে ব্যবহার করতে পারছে এবং ওনারা বাজারে অধিক মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন। তো আজকে এ পর্যন্তই। আমরা এই বিলাতি ধনিয়ার চাষাবাদের জন্য যে কৃষকদের মতামত শুনলাম, ধন্যবাদ শ্রোতা মণ্ডলীদের।
1: শুনলাম আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান বিলাতি ধনিয়া চাষ, কেমন লাগলো? আগামীকাল অনুষ্ঠান সম্পর্কে একটা ঘোষণা দিয়ে দিই। আগামীকাল 18 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে আগামীকাল গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা, গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। আমি কি ফেসবুকের ঠিকানাটা আবার বলে দেবো, www.facebook.com/bangladeshbetar। আর টেলিফোন নাম্বার তো বলেই দিয়েছি, আবারও বলে দিই, 02-44-81-3268-7 পর্যন্ত, এবং 02-44-81-3277-79 পর্যন্ত নম্বরে আপনারা টেলিফোন করতে পারবেন। বিষয়টি আবার বলছি, গবাদি পশুর রোগবালাই দমনে প্রতিষেধক টিকা, এ বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন এই যে বর্ষাকালে শেষ হলো, এখন আবার শরৎ আসলো, তো এই সময়টাই ভাদ্রের সময়টাই আমাদের আমাদের গোয়ালঘরগুলো তো অনেক নষ্ট হয়েছে,
2: রকম ভাবে সেগুলো
1: ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সেগুলোকে কিভাবে আমরা আবার নতুন করে গড়ে আমাদের যে পালিত গৃহপালিত যে পশু গবাদি পশু এদেরকে ভালো রাখতে পারবো,
2: যত্ন করণ যায়, তার
1: পরামর্শ আমরা শুনবো। তো চলো এখন গান শুনি, গান শুনি, শিল্পী রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম, গীতিকার শাহ মোহাম্মদ সিরাজ, সুর করেছেন অশোক কুমার সরকার। চলো গানটা শুনে নিই।

0: ভুললাম তো আমরা। হ্যাঁ, ভালো ডিমে ভালো মাছের পোনা পাওয়া যাবে, এটা খুব সুন্দর করে তারা গানে গানে বললেন, খুব ভালো লাগলো শুনে। আর এই মাছ নিয়ে চলে এখন এখন বিষয়টা শোনা যাক, এই সময়টায় মাছের খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত এটা নিয়ে বলেছেন কামরুন নাহার, তিনি হিসাব রক্ষণ কর্মকর্তা মৎস্য অধিদপ্তর। আমরা শুনি।
1: মাছের বেঁচে থাকা, বৃদ্ধি, ক্ষয়পূরণ, পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য মাছ যা গ্রহণ করে সেটাই খাদ্য। খাদ্য সাধারণত দুই ধরনের, প্রাকৃতিক খাদ্য এবং সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য আবার দুই রকমের, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন। সাধারণত পুকুর প্রস্তুতের সময় পুকুরে সার প্রয়োগ করতে হয়, এই সার প্রয়োগের ফলেই প্রাকৃতিক খাদ্য তৈরি হয়। সার প্রয়োগের ক্ষেত্রে যেমন আমরা ইউরিয়া দেই 200 গ্রাম, টিএসপি দিব 100 গ্রাম এবং এমপি দিব 20 গ্রাম। সম্পূরক খাদ্য হলো সেটাই, মাছের যদি স্বাভাবিক বৃদ্ধি আমরা চাই সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাইরে থেকে যে খাবার পুকুরে প্রয়োগ করা হয় সেটাই হলো সম্পূরক খাদ্য, যেমন খোল, কুড়া, ভুসি, নরম ও সবুজ ঘাস। খাদ্যের প্রয়োজনীয়তা কারণেই আমরা সাধারণত সম্পূরক খাদ্য দিয়ে থাকি। অধিক ঘনত্বে পোনা ও মাছ বাড়ার জন্য আমরা সম্পূরক খাদ্য ব্যবহার করি। পোনার বেঁচে হার বেড়ে যায়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কম সময়ে অধিক মুনাফা পাওয়া যায়, এজন্যই আমরা সম্পূরক খাদ্য প্রয়োগ করে থাকি। সম্পূরক খাদ্যের উৎস হল গমের ভুসি, নরম ও সবুজ ঘাস এবং ফিশমিল, শুটকি মাছের গুড়া, চিংড়ি মাছের গুড়া, শামুক, রেশম গুটি ইত্যাদি। সম্পূরক খাদ্য আমরা প্রয়োগ করি মাছের অতিরিক্ত বৃদ্ধির জন্য, মাছের প্রাকৃতিক খাদ্যের অভাব পূরণের জন্য। আমরা মাছকে খাবার দিব মাছের মোট দেহ ওজনে শতকরা 3-5% এবং সাধারণত দিনে 2 বার। সম্পূরক খাদ্য যখন আমরা পুকুরে দিব তখন আমরা খৈল একটি পাত্রে 2 গুণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে কুড়া বা ভুসি মিলিয়ে বল আকারে তৈরি করে সেগুলো পুকুরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করতে হবে। সম্পূরক খাদ্য আমরা যদি নিজেরা তৈরি করে দেই সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপাদান একসাথে মিলিয়ে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমি 1 কেজি খাবার তৈরি করার বিভিন্ন পদ্ধতি বলছি। ফিশমিল 30%, সরিষার খোল 40%, হাড় বা ঝিনুকের গুঁড়া 5%, চালের কুড়া 20%, আটা 5%, চিটাগুড় 4%, ভিটামিন ও খনিজ লবণ 0.9%, ভিটামিন 0.1%। এভাবে আমরা পুরো 100% খাবার তৈরি করতে পারি। আসলে উল্লেখিত বিষয় যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বলতে পারি মাছ চাষের পরিকল্পনা এভাবে গ্রহণ করে তা বাস্তবায়ন করলে বাংলাদেশ আরো মাছের সমৃদ্ধিতে এগিয়ে যাবে। এর ফলে একদিকে চাষ

0: আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি, কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মোমেনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, পুঁটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুঁটি মলা ঢেলা কাসকি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো বেলাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
1: ও,
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকল রে বুঝাইতে পারি নাই।
1: এই জন্য কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান, আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাসকি, এগুলো হলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: হ্যাঁ, তাহলে কি হলো, গুড়া মাছ বেশি বেশি খাইতে হবে,
6: এটা আমাদের শরীর সুস্থ রাখার জন্য
7: অনেক উপকার,
6: খুবই দরকারি। তো যাই হোক, আজকে আমরা শুনলাম বিলাতি ধনিয়া চাষ নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান, শুনলাম কৃষি বিষয়ক গান, মাছের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু ভালো পরামর্শ পেলাম আজকে, এবং সবশেষে গুড়া মাছের উপকারিতা নিয়ে শুনলাম।
8: এই যে মনে করো গুড়া মাছের কথা কয়া, আবার সামনে আবার ধনিয়া পাতাও আছিল, দুটো মিলে তো
5: অন্যরকম। সুন্দর বলছে। আচ্ছা, আগামীকাল থেকে মনে মনে আছে তো, আগামীকাল কিন্তু ফোন ইন অনুষ্ঠান, আর বিষয় হচ্ছে গবাদি পশু রোগ বালাই দমনে প্রতিষেধক টিকা। আগামীকালের অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের আসর শেষ করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
6: তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মধ্যে উঠি।
1: আচ্ছা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান

আসসালামু আলাইকুম। সেনানৌ অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বারে শুনবেন ঝিলমিল পাঁচমিশালি গানের অনুষ্ঠান। প্রথমে দেশের গান, এদেশ আমার সূর্যমুখী দিন সূর্যমুখী রাত। শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুরকার মোহাম্মদ ইসহাক।

আমায় তুমি যত পারো অবহেলা করতে। আধুনিক গান শুনবেন অপু আমান ও জানিত আহমেদ ঝিলিকের কণ্ঠে। গানের কথা লিখেছেন জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

এবারে ছায়াছবির গান জলে জলে তারা। এই ছায়াছবির গান আপনারা শুনবেন যাই আমি যত দূরে মন থাকে তোর ঘরে, শিল্পী ইমরান ও কণা।

বীর সেনানী ভাই বোনেরা, দূরবারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবার শোনাব রবীন্দ্রসঙ্গীত, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। শিল্পী কাদের কিবরিয়া।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে পল্লীগীতি শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গানের কথা লিখেছেন ও সুর করেছেন শাহ আব্দুল করিম।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারের পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পবিত্র ঈশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن آفان ابن اي نماجر التمين پربو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রচিত হল এক নতুন অধ্যায়। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব মিডিয়া এই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় আপসেট এবং বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আরো শুনুন প্রতিবেদনে।
1: ডারউইনের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ডারউইনে এই ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে বিশ্ব মিডিয়ায় আজ চলছে তুমুল প্রশংসা। আইসিসি তাদের অফিসিয়াল বার্তায় বলেছে, বাংলাদেশ ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস লিখেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে থ্রাশ করেছে এবং এটি তাদের 26 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া অপমানিত, বাংলাদেশ ইতিহাস করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল, ক্যামেরন গ্রিনের শতকও ব্যর্থ হল। আন্তর্জাতিক অন্যান্য শীর্ষ মিডিয়ার চোখও ছিল ডারউইনের এই ঐতিহাসিক লড়াইয়ে। স্কাই স্পোর্টস জানিয়েছে, দর্শকরা হতবাক, বাংলাদেশ ঐতিহাসিক 9 উইকেটের জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার নিজস্ব ক্রিকেট .com.au লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট থ্রাশিং উদযাপন করছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ESPN ক্রিক ইনফো উল্লেখ করেছে, মেহেদী হাসান মিরাজের 5 উইকেটের পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ট্রাম্প করেছে। এছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া তাদের শিরোনামে লিখেছে, ওজিরা লজ্জিত, মেনোরা ইতিহাস করেছে। উপমহাদেশের গণমাধ্যমগুলোতেও এই জয়ের ব্যাপক প্রভাব দেখা গেছে। পাকিস্তানের ডন পত্রিকার মতে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে লিখেছে, টাইগাররা ডারউইনে ইতিহাস পুনর্লিখন করে অস্ট্রেলিয়াকে হতবাক করেছে এবং অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট জয় নিবন্ধন করেছে। বিশ্ব মিডিয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাসিয়েছেন প্রশংসায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যি অসাধারণ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং গণমাধ্যমে স্বীকার করেছেন, বাংলাদেশের পেস, স্পিন ও ব্যাটিং এর পারফরম্যান্স ছিল অসাধারণ এবং তারা অস্ট্রেলিয়াকে সব বিভাগে আধিপত্য করেছে। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট আঙ্গনও। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এটিকে স্বপ্নের জয় বলে উল্লেখ করেছেন। আর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রতিক্রিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় জয় সত্যি অসাধারণ। হাসান মাহমুদ, তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো তারকাদের কাঁধে ভর করে ডারউইনে যে জয়ের রূপকথা লেখা হল, তা কেবল একটি জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রায় এক উজ্জ্বল ও নতুন ভোরের সূচনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে আগামী শনিবার বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। ম্যাকেতে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। 2 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে টপ এন্ড টি-20 ক্রিকেট সিরিজ আগামী শুক্রবার অস্ট্রেলিয়া ডারউইনে শুরু হবে। 10 দিন ব্যাপী এই টুর্নামেন্টে 9টি দল অংশ নেবে। আগামী শনিবার বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2:30 খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুকুরের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্য বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। গড়ে প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত 178 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে সবকটি উইকেট হারিয়ে 284 রান করেছে। এর আগে ভারত 462 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 চতুর্থ দিনে খেলা শুরু হবে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় 2 দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। আগামী বুধবার স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লেগসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। 2 দলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসে 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ এবং জাপানের আইসি নাগুয়াই এশিয়ান গেমসে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপ আগামী 28 আগস্টে শুরু হয়ে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসে অংশ নিতে সরাসরি জাপান যাবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: নিজেদের সামর্থ্য ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করাই হল পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা হল সঠিক সময় জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। মায়ের বয়স অন্তত 20 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সন্তানের স্বাস্থ্য ও মাতৃ স্বাস্থ্য ভালো থাকে। মাতৃত্ব সংক্রান্ত মৃত্যুর হার কমে আসে এবং পরিকল্পিত সন্তান বেশি মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক চাপ কমায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো আছেন। আপনারা ভালো থাকেন সেটাই আমাদের কাম্য। আপনাদের সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় সব সময়। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে আপনাদের জন্য গুণীজনের কথা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিসা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় নিয়মিত যারা যুক্ত থাকেন, যারা আমাদের শুনছেন, যারা দেখছেন, সকলেই জানেন সবসময় একজন গুণী মানুষ, একজন নন্দিত মানুষ আমাদের সাথে সবসময় স্টুডিওতে যুক্ত থাকেন। সেই ধারাবাহিকতায় আজও একজন গুণী মানুষ আছেন স্টুডিওতে। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে গুণীজনের কথায় একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকবি কবুল বকুল। স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ।
1: খুব ভালো লাগছে আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে। আর জানি যে যেই সময়গুলো অনেক প্রিয় হয়, প্রিয় মানুষগুলো যখন সামনে থাকে সেই সময়টা খুব দ্রুত চলে যায়। তাই দ্রুত চলে যেতে চাই যে চাঁদপুরে, যেখানে আপনার বেড়ে ওঠা, যেই মানুষটাকে মুগ্ধ হয়ে যার সৃষ্টিগুলো আমরা দেখি, শুনি, জানি, সেই মানুষটার বেড়ে ওঠা শৈশবে সেই জায়গাটা কেমন ছিল? আসলে
2: শৈশবের স্মৃতিগুলো তো সবসময় জলজলে এবং এটা হলো টাটকা সবজির মতো আর কি। শৈশবের স্মৃতিগুলো এমন যে এটা আসলে কখনো পুরনো হয় না, এবং সবসময় মনে হয় যে শৈশবের স্মৃতিতে যদি ফিরে যেতে পারতাম, কারণ সেই সময়গুলো প্রত্যেকটা সময়ই কিন্তু আমার কাছে খুবই বেশি স্মরণীয়, খুবই বেশি আনন্দ বহুল, খুবই বেশি প্রাণোজ্জ্বল আর কি।
1: এই যে বহুমাত্রিক গুণ আপনার মধ্যে, বললাম একজন গীতিকবির কথা, কিন্তু আপনি সাংবাদিকতার সাথে আছেন, আপনি নিজে সুর করেন, লিখেন, গান এবং আবৃত্তির সাথেও আপনি যুক্ত ছিলেন। তো এত কিছু একটা মানুষের মধ্যে, সবকিছুই যে সৃষ্টি, তো এই জায়গাটা যে পিছন থেকে থাকে না, পরিবারে কেউ একজন যাকে দেখে অনুপ্রাণিত হওয়া বা যিনি সামনে এগিয়ে দেন,
2: অনুপ্রাণিত ব্যাপার কবিতা লেখার পাশাপাশি আস্তে আস্তে হয়তো গান লেখার একটা চেষ্টা করেছিলাম। চেষ্টা থেকেই পরে এটা যে শখ থেকে পরে এটা যে একদম পেশাদার একজন গীতিকবি হয়ে যাব, এটা আমার আসলে ভাবনায় ছিল না। পাশাপাশি আমার একটা নাট্য দল ছিল, মঞ্চেও কাজ করেছি, আবৃত্তি সংগঠন ছিল সাউনিক, তারপর বাস্কেটবল খেলতাম, আমি ন্যাশনাল খেলোয়াড় ছিলাম বাস্কেটবলে। এগুলো করতে করতে কিন্তু আসলে অনেক কিছুই করার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে পরবর্তীতে যখন 1988 সালে আমার লেখা প্রথম গান আয়ুব বাচ্চু গাইলেন, তখন থেকেই আমি একটা আমার অ্যালবামে যখন গান বেরিয়ে গেল, তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমাকে যে কোনো একটা কিছু করতে হবে। তখন আমি স্টেজে অলরেডি গান করি, আমার লেখা সুর করা গানই আমি স্টেজে গাই। তো সেখান থেকে আমি বেরিয়ে এসে আমার মনে হলো যে গান লেখাটা হয়তো আমাকে দিয়ে হতে পারে, সেই জন্য আমি গান লেখার প্রতি ঝুঁকে গেলাম বেশি, অন্যান্য দিকগুলো একটু গৌণ হয়ে গেল। এবং একদম যে সেগুলো ছেড়ে দিয়েছি তা না, সেই অনুশীলনটা ছিল বলেই হয়তো এখন আমি গীতিকবি হিসেবে খুবই সবার কাছে পরিচিত, কিন্তু পাশাপাশি আমি সুর করি, প্রচুর গান সুর করেছি, বড় বড় সিঙ্গাররা আমার গান গেয়েছেন, চলচ্চিত্রেও আমি আমার লেখার পাশাপাশি আমি সুর করেছি, ইভেন বাংলাদেশ বেতারেও কিন্তু আমি তালিকাভুক্ত সুরকার, গীতিকার তো বটেই। তো এই এখন যে পর্যায়ে আছে সেটা আমি একজন গীতিকবি হিসেবে পরিচয় দিয়ে স্বচ্ছন্দ বোধ করি।
1: আর এই যে এত সৃষ্টি, প্রতিটা দৃষ্টির পিছনেই তো কিছু গল্প থাকে, এক একটা সময় থাকে, এই মুহূর্তে যদি কোনো একটা স্মৃতি আমাদের সাথে ভাগাভাগি করে নেন।
2: গান লিখতে গিয়ে তো অনেক রকমই ঘটনা ঘটেছে বা স্মরণীয় মুহূর্ত আমার তৈরি হয়েছে, তো বলতে গেলে তো আসলে কোনটা রেখে কোনটা বলি সেটা তো একটা ব্যাপার আছে। গান নিয়ে একদম স্পেসিফিক স্মরণীয় ঘটনা তাহলে আমি বলি যে গানের কথা যে কখনো কখনো সত্যি হয়ে যায় সেটা কিন্তু আমার বেলায় ঘটেছে। প্রয়াত নায়ক মান্না, তার মনের সাথে যুদ্ধ ছবির একটি গান লেখার ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে যে খুব স্মরণীয় একটি আমার স্মৃতি, কারণ গানের কথা কখনো কখনো যে সত্যি হয়ে যায় সেটা এই বেলায় ঘটেছে। সেটা কেমন, সেটা মনের সাথে যুদ্ধ ছবির আসবার কালে আসলাম একা, এই গানটি জেমস গিয়েছিলেন, তখন পর্যন্ত চলচ্চিত্রে জেমস কোনো গান প্লেব্যাক করেননি। তো মান্না ভাই আমাকে ধরলেন যে বকুল ভাই, আমার আমার এই ছবিতে একটা গান প্রয়োজন, যেটা আমার ইচ্ছে জেমস গাইবেন, এটা আপনি ছাড়া সম্ভব না, জেমস ভাইকে কেউ রাজি করাতে পারবেন, আপনি পারবেন। তা আমি পরবর্তীতে জেমস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তিনি সরাসরি না বলে দেন। যাই হোক, তাকে আমি অনেক কনভিন্স করলাম, আমার সঙ্গে যেহেতু আমার ভালো সখ্য ছিল এবং আমাকে পছন্দ করতেন ভীষণ, তো তিনি রাজি হলেন দুইটা শর্তে, যে আমার গান পছন্দ হতে হবে আর হলো 3 লক্ষ টাকা দিতে হবে। এবং তিনি বললেন যে তুই বলেছিস বলে আমি গান করব, কিন্তু এই দুইটা শর্ত যদি হয় তাহলে আমি করবো। যাই হোক, পরবর্তীতে নানান চেষ্টা তদবির করে মান্না ভাই তো কোনোভাবেই তখন 3 লক্ষ টাকা শুনে তিনি পিছিয়ে গেলেন, যে আমার একটা ছবির গান করতেই তো 3 লক্ষ টাকা হয়ে যায় সবগুলো গান করতে। তো সেই জায়গায় তিনি একটা গানের জন্য 3 লক্ষ টাকা তাও তার রেমুনারেশন চেয়েছেন। তো যাই হোক, পরবর্তীতে আমি বলেছি যে জেমস ভাই তো কোনোভাবেই 3 লক্ষ টাকার নিচে করবেই না, 1 টাকা কম হলেও করবেন না। তো ফাইনালি মান্না ভাই রাজি হলেন এবং আমরা অনেকদিন সময় দিয়ে গান করলাম। আমি এর আগে মান্না ভাইকে বললাম, মান্না ভাই ছবির গান তো ঠিক আছে, জেমস ভাই রাজি হয়েছেন, কিন্তু গানের সিকোয়েন্সটা কি, মানে আমি কোন সিকোয়েন্সে গানটা লিখবো, আমার তো গল্পটা জানতে হবে। তিনি বললেন যে আমার কোনো সিকোয়েন্স টিকোয়েন্স নাই, আপনি যেটা লিখে দিবেন সেটাই আমার সিকোয়েন্স, সেটাকে আমি সিকোয়েন্স বানিয়ে ফেলবো, আপনি আমার জেমসের গান করে দিবেন। এই তখন আমরা সিটিং এ বসে কয়েকটা সিটিং দিয়েছিলাম, বেশ অনেকগুলো গানের মুখ লেখা হয়েছিল, উনি পছন্দ করেনি। ফাইনালি এই গানটি আসবার কালে আসলাম একা, আমি সামনে বসে ফ্রি হ্যান্ডে এই গানটা লিখলাম, কারণ মাথায় কোনো সিকোয়েন্স নেই। আমি মাথায় যে ভাবনাটা আসছে যে পৃথিবীতে তো মানুষ আসে তারপরে একদিন চলে যায়, তো কিন্তু পৃথিবীটা একটা জেলের মতোই, তো আমি ওই আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ঝকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুদিনের এক জেল। এই গান লিখলাম, গান রেকর্ড হলো, মান্না ভাই গান এসে শুনে মান্না ভাই জেমস ভাইকে জড়িয়ে ধরে বললেন আমি তো এই গানটাই চেয়েছিলাম। তারপরে গানের রেকর্ডিং হলো এবং আমরা ছবির সিকোয়েন্সে দেখি যে মান্না ভাই মারা গেছেন, তার লাশ কবরে শোয়ানো হচ্ছে, সিকোয়েন্সটাও এরকমই ছিল। এবং ছবিটি মুক্তির 28 দিন বা এরকম 25 দিনের মাথায় মান্না ভাই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং সমস্ত চ্যানেলে তখন মান্না ভাইয়ের মৃত্যু সংবাদ যাচ্ছে এবং এই গানটি প্লে করছিল। তো এই গানটি মানে তখন ব্যাপারটা এমন হলো যে আমি তো মনের অজান্তেই গানের কথা লিখেছিলাম, কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে এটা তো আমি ভাবনায় আসেনি। এবং তখন আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, তো গানের কথাও কখনো কখনো যে সত্যি হয়ে যায়, এটা আমার এই গানটি যদি এরকম ঘটনা না ঘটতো তাহলে আমার বিশ্বাস হতো না।
1: গান তো জীবনের কথা বলে, আমাদের জীবন থেকে নিয়ে। তো এবার একটু যেতে চাই আপনার যুগল জীবনে, যে একসাথে একই ছাদের নিচে দুজন মানুষ আছেন এবং একই জায়গার সমমনা দুজন মানুষ, আমাদের আরেকজন গুণী প্রিয় শিল্পী দিনাজ জাহান মুন্নি। এই যে যাপিত জীবনটা কি সুরের মতো?
2: সুরের মতো তো বটেই, কারণ যেহেতু দুজনই একই অঙ্গনে, আমি লিখি ও গায়, তো সেই জায়গায় তো একটা সম্মিলন ঘটেছেই বটে। তবে কাজটা খুব সহজ হয়েছে এই জন্য যে একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা হয়। আমি মনে করি প্রত্যেকেরই এটা হয়তো আমাদের বেলায় এরকম একই অঙ্গনে হওয়াতে বোঝাপড়াটা ভালো। আমি সবসময় কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইস দুটো শব্দ নিয়ে চলি, তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই যদি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ দুটো শব্দ নিয়ে চলে, তাহলে আমার মনে হয় তার জীবনযাত্রায় কোনো বিঘ্নতা বা বাধা আসার কথা না।
1: একদমই তাই, এবং সন্তানরাও ভালো গাচ্ছে তারা, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু দেখতে পারি জানি যে, এবং সেটা আশারই কথা যে তাদের রক্তেই সঙ্গীত মিশে আছে।
2: হ্যাঁ, ওরা আসলে গান করে, কিন্তু দুজনই আমরা কখনো ওদেরকে বলিনি এই তোমাকে গান গাইতে হবে বা হারমোনিয়াম নিয়ে বসো, কখনোই বলিনি। কিন্তু কোনো একটা সকালে দেখলাম যে আমার বড় মেয়ে ভালো গান করছে, তারপর কিছুদিন পরে আবার দেখলাম ছোট মেয়েও করছে, তো ওরা ওদের স্বাধীনভাবেই করছে, আমরা কখনো কোনো ব্যাপারে ফোর্স করি না, ওদের মনে হলে করে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল সবসময় সচেতনতার কথা বলে, এবং আপনাদের মতো মানুষদের কাছ থেকে যদি কিছু কথা শুনে সেই কথাটাকে তারা জীবনের উপরে তার আরোপিত ভেবে না এবং ভালোবেসে সেগুলোকে মানতে চেষ্টা করে। তো যদি কিছু বলতেন,
2: বাবা মা যারা আছেন তাদের সন্তান ঘর থেকে যখন বাইরে যায় বা পড়াশোনার জন্য ইউনিভার্সিটি স্কুল কলেজে যাচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন যে সন্তান যেন বিপথে না যায়, তারা কাদের সঙ্গে মিশছে উঠো বসে করছে সেই ব্যাপারে একটু দেখে রাখা, এটা একটা, কোনো ব্যাপারে ফোর্স না করা। আর আমি বলবো যে সবসময় বাবা মাদের উচিত যে তারা সবসময় মনে প্রাণে এটা ধারণ করুক যে আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়। তরুণ প্রজন্মের কাছে আমার বলার আছে যে সেটা আমরা সবাই সবসময় বলি, মাদককে না বলি, আমরা সবসময় মিথ্যাকে না বলি, আমরা সবসময় আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের দেশের জন্য আমরা সবাই অন্তত লেখাপড়া করে হোক যেভাবে হোক আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই যেন আমাদের ব্রত থাকে, আমরা সবাই বাংলাদেশের বিজয় দেখতে চাই।
1: অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আসলে তাই, আমরা সবসময় বিজয় দেখতে চাই, আমরা দেশকে ভালোবাসি, আর এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমরা বাংলা ভাষায় যে মা ডাকটা দিতে পারছি, বিজয়ের কথা বলতে পারছি, সেই বিজয় কিন্তু আমাদের সকলের, এবং সেটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এবং আমাদের অতিথির সাথে গলা মিলিয়ে বলতে চাই যে আমাদের প্রত্যেকটি পরিবার থেকে আমরা বাবা মারা যদি মানবিক মানুষ হওয়ার জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখি, সব ঘর থেকেই যদি এরকম হয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশটাই মানবিক মানুষে ভরে যাবে, এবং যেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই পথে আমরা হাঁটছি, সেটা কিন্তু সম্ভব হবে।
0: গুণীজনের কথা শুনলেন। প্রিয় শ্রোতা, জনসংখ্যা সমস্যা আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে তার মধ্যে বাল্যবিবাহ ও বহুবিবাহ অন্যতম। প্রত্যেককে সচেতন হয়ে সরকারের পাশাপাশি নিজেদেরকেও বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী রাজীব দাস ও রাজিয়া মুক্তি।
3: ছোট

0: শুনছিলেন জনসংখ্যা বিষয়ক গান। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। এবারে রয়েছে আপনাদের জন্য একটি বেতার কার্টুন।
1: আমিও তোমার লগে বাজারে যাবো। বাজান
2: বাজারে যাওয়ার কাম নাই হাসান, ঘরে বসে আমার কাছে পড়ো, আমি তোমার খাতা নিছিলাম দিব।
1: আমারে না নিলে আমি পড়ু না, আমারও তোমার লগে নিয়ে যাও বাজান, আমারে নিয়ে যাও।
2: চুপ, এই যে মেরেছে আল্লাহ দিতে নাই কই হাসান, না তোমার পড়া শেষ

0: রশিদ ভাই,
1: বাজারে আইসা? আমার দোকানে চা খাই গেলা
0: দাও দেখিয়া কাঁপসা। এ কি দোকানে তোমার মাইয়া ময়না ভাঙছো কেন?
1: আপনার ধরলো তো যে বাজার তোমার লগে দোকানে যাবো তাই নিয়ে এলাম। তার তাতেই কি মহা খুশি। কইলাম, মা দোকানে কেন ভরবা? মাইয়া আমার সাথে এক বই খাতা নিয়ে আসছে।
0: শোনো মাইয়া, কই আনতে হয় এইখানে জানে না?
1: রশিদ ভাই, বাচ্চা গোমন্ডা হলে মন লাহান, রাগ করলে কচি মন ডাক পড়ে। বাচ্চা গমনের বিকাশের জন্য ওগা আদর দরকার, ওগর সব কাজে উৎসাহ দেওয়া উচিত, ওগর কোনো কথা না করতে নাই। দেখো রশিদ ভাই, আমার মায়ের দিকে চাইয়া দেখো, আপনার মনে লিখতেছে
2: কি গো মা? আরো লেখবা?
1: দেখলা রশিদ ভাই, মাইয়া একেবারে মাথায় উঠায় না, লেখতেছে তো লেখতেছে। রাগ করলে মাইয়ার আনন্দ থাকতো না। কি হলো রশিদ ভাই, একেবারে চুপ হয়ে গেল, কি যেন ভাবতেছো?
0: হ শহীদ ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, আমি
1: যাও কই আর শোনো। হাতে গেল
0: হাসান, বাবা হাসান, এই যে বাবা।
3: আমি তোমার লই কথা কব না বাজার?
0: বাজান, আমি তো বাজার যাই নাই, তোমার সাথে নিয়ে বললাম ফিরে আইলাম।
3: সত্য কইতেছো বাজান?
0: হ্যাঁ সত্যি, কাপড় পরো।
3: মা মা, বাজানে আমার বাজারে নিয়ে যাবে, আমার কাপড় দাও।
1: কি ব্যাপার রশিদ ভাই, হুট করে চলে গেল, এখন দিয়ে আবার পোলার এলাও করে নিয়ে আইসো?
0: ছেলে আমার সাথে বাজারে আইতে চাইছিল, দমক দিয়া অন্যার কাছে পড়তে কইলাম, নিজের ভুল তোমার কাছে বুঝলাম।
1: চাচা কি কিনলা? খাতা, বই, পেন্সিল, এই ডাবার কি?
3: কাঠের ব্লক।
1: কাঠের ব্লক? তো কাঠের ব্লক দিয়ে কি করবা, খেলবা?
3: না চাচা, এইসব ব্লক দিয়ে অনেক ধরনের বাড়ি বানানো যায়। আমি বড় হইয়া বাড়ি বানাবো, আমি ইঞ্জিনিয়ার হবো।
1: এইটা একটা কামের মতো কথা কইছো বাবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা। বুঝদা রশিদ ভাই, কেন বাচ্চাকে উৎসাহ দিতে হয়? বাচ্চাকে শরীর স্বাস্থ্যের জন্য যেমন খেলাধুলা দরকার, তেমনি দরকার ওগো মনের বিকাশের জন্য কাজে উৎসাহ দেওয়া। ওগোর ইচ্ছায় কোনো সময় না করতে নাই, ওগো মনটা দুই না গেলে কোনো কোনো বাচ্চা জেদি হয়, নিজের কাজে হতাশ হয়, কখনো ভালো কাজে উৎসাহ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়।
0: আর কইতে হইব না শহীদ ভাই, তার প্রমাণ তো আইজি পাইছি। আমি এখন থেকে বাচ্চাকে সবকিছুতে হ্যাঁ বলুম, না কোনদিনই না।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, বেতার কার্টুনটি শুনলেন। বন্ধুরা, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সচেতন থাকুন, ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ভারতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে এবং একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত 15। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্চস্বিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে এই কথা বলেন। মাহদী আমিন বলেন, এই 180 দিনের যাত্রায় জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্ণ হল। 12 ফেব্রুয়ারি 14 জাতীয় নির্বাচনে ভূমিদর্শ বিজয়ের পর 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শাপলা হলে আয়োজন করা হয় বিশেষ মত বিনিময় সভা। এখানে সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ভোট গ্রহণের পরপরই সরকারের নির্বাচনী ইশতেহার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা এবং যুগপৎ আন্দোলনের 31 দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।
3: আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু হতো। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু করেছে।
2: এই মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
3: ভোটার হিসেবে বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। এর মধ্যে একটা বড় আলোচনা হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে। আপনারা জানেন এটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, এটার প্রথম বৈঠক হয়েছে এবং এটা চলমান থাকবে।
2: আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সরকার নতুন কিছু করার চেষ্টা করছে।
4: এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার, উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। তবে আমাদের পুরো পরিকল্পনা থেকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করি।
2: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার কৃষি ও স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
5: প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদের যে স্মুথ উন্নয়নের যে গতি সেখানে তো অনেকটা বাধা হয়েছে, কিন্তু সেই বাধা থাকার পরেও সেটাকে অতিক্রম করে এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে।
2: সভায় অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সহ রেসিং এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন। বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আভিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিন্যা ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাসের ব্যবহার করা যেতে পারে তা আরও বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের নেতৃত্বে প্রস্তাবক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামকে অন্তর্ভুক্ত করে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। তিনি আজ রাজধানী সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর এই কথা বলেন। অর্থমন্ত্রী আভাস দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা জনসম্মুখে তুলে ধরা হবে বলেও জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের বস্ত্র পাট খাতের উন্নয়নে শিল্প একাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানী ঢাকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের জে জিয়াং সাইটেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বিটিভি ও বেতারের মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। গণ আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সকল গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাক্সই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম।
6: ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ভারত থেকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ব্যাপারে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন মামলায় রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তি শুনানি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আজ রাজধানীতে তার মন্ত্রণালয়ে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক জোটকে পুনরুজ্জীবিত করতে টেকসই রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং অংশীজনের কার্যকর অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থায় পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি আজ তার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থা প্রতিষ্ঠানগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার সংক্রান্ত এক পর্যালোচনা সভায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী ধাপে অন্যান্য সরকারি দপ্তরেও সৌর বিদ্যুতের ব্যবহার চালুর উদ্যোগ নেওয়া হবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী জানান, ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 915। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন। বিস্তারিত শুনুন আল ইমরান সীমান্তের প্রতিবেদনে।
7: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
8: ফ্র্যাঞ্চাইজি আসলে আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি। আমরা আটটা জায়গায় চালু করে আসলে টেস্ট কেস করব। একদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেবো। টুকটাক ভাবে টেস্টিং কেসে আমরা একটু আনিভেন পণ্য দিয়ে দেখেছি, তো দেখলাম যে এখনো আমরা ইয়ার ভাগ দিতে পারি, লাইক মোটরসাইকেল, বাইসাইকেল, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে হয়তো বা এগুলো অ্যাড হবে।
7: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরও উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পূর্বাঞ্চলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে 8 জন নিহত এবং বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদদলিত হয়ে 7 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা স্মারকের সময়সীমা আজ শেষ হয়ে যাওয়ায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক অস্ত্র না থাকার দাবিও পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্র শর্ত লঙ্ঘন করায় সময়সীমাটি অর্থহীন হয়ে পড়েছে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে
6: টেস্ট ক্রিকেটের ইতিহাসে রচিত হয়েছে এক নতুন অধ্যায়। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বিশ্ব মিডিয়া এই ঐতিহাসিক জয়কে টেস্ট ক্রিকেটের অন্যতম বড় আপসেট এবং বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। আরো শুনুন প্রতিবেদনে।
10: ডারউইনের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। ডারউইনে এই ঐতিহাসিক প্রথম টেস্ট জয় নিয়ে বিশ্ব মিডিয়ায় আজ চলছে তুমুল প্রশংসা। আইসিসি তাদের অফিসিয়াল বার্তায় বলেছে, বাংলাদেশ ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টস লিখেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে থ্রাশ করেছে এবং এটি তাদের 26 বছরের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া অপমানিত, বাংলাদেশ ইতিহাস করেছে। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল, ক্যামেরন গ্রিনের শতকও ব্যর্থ হল। আন্তর্জাতিক অন্যান্য শীর্ষ মিডিয়ার চোখ ছিল ডারউইনের এই ঐতিহাসিক লড়াইয়ে। স্কাই স্পোর্টস জানিয়েছে, দর্শকরা হতবাক, বাংলাদেশ ঐতিহাসিক 9 উইকেটের জয় নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার নিজস্ব ক্রিকেট .com.au লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট থ্রাশিং উদযাপন করছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ESPN ক্রিক ইনফো উল্লেখ করেছে, মেহেদি হাসান মিরাজের 5 উইকেটের পর বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ট্রাম্প করেছে। এছাড়া ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়া তাদের শিরোনামে লিখেছে, ওজিরা লজ্জিত, মেনোরা ইতিহাস করেছে। উপমহাদেশের গণমাধ্যমগুলোতেও এই জয়ের ব্যাপক প্রভাব দেখা গেছে। পাকিস্তানের ডন পত্রিকার মতে, উজ্জ্বল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় পেল। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, স্পোর্টস স্টার, টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামে লিখেছে, টাইগাররা ডারউইনে ইতিহাস পুনর্লিখন করে অস্ট্রেলিয়াকে হতবাক করেছে এবং অস্ট্রেলিয়ান মাটিতে প্রথম টেস্ট জয় নিবন্ধন করেছে। বিশ্ব মিডিয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ভাসিয়েছেন প্রশংসায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যি অসাধারণ। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং গণমাধ্যমে স্বীকার করেছেন, বাংলাদেশের পেস, স্পিন ও ব্যাটিং এর পারফরম্যান্স ছিল অসাধারণ এবং তারা অস্ট্রেলিয়াকে সব বিভাগে আধিপত্য করেছে। এমন ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেট আঙ্গনও। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান এটিকে স্বপ্নের জয় বলে উল্লেখ করেছেন। আর বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রতিক্রিয়া জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জয় সত্যি অসাধারণ। হাসান মাহমুদ, তানজিদ হাসান ও মেহেদি হাসান মিরাজের মতো তারকাদের কাঁধে ভর করে ডারউইনে যে জয়ের রূপকথা লেখা হল, তা কেবল একটি জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রায় এক উজ্জ্বল ও নতুন ভোরের সূচনা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। সরকারের 180 দিনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণমাধ্যমের আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক গণমাধ্যমের। খবর শেষ হলো,
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। কালের পরিক্রমে দেখা যায় মানুষের খাদ্যের অন্যতম উৎস মাছ। ঐতিহাসিকভাবে এবং আজও অধিকাংশ মৎস্য আমিষ আসে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ থেকে। বিশ্বের প্রায় ছয় ভাগের এক ভাগ আমিষ মৎস্য থেকে আসে। মৎস্য শব্দটির ব্যাপ্তি অনেক, শুধু মাছ নয় অন্যান্য প্রাণী এর অন্তর্ভুক্ত, যেমন মলাস্ক এবং ক্রাস্টাসিয়ান্স, যা প্রায়ই খাবার মাছ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে মাছ খাদ্যতালিকা, জীবিকা এবং সংস্কৃতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সাধারণভাবে প্রায় সব জনগোষ্ঠীর লোকেরা মাছকে প্রাণীজ আমিষের বড় উৎস হিসেবে গ্রহণ করে থাকে। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয় একজন ব্যক্তি বছরে গড়ে 19.71 কেজি মাছ খায়। মাছ মাইক্রোনিউট্রিয়েন্টের প্রধান উৎস এবং প্রাণীজ আমিষের 60% মাছ থেকেই আসে। সরকারি তথ্য অনুযায়ী 2 কোটিরও বেশি মানুষ মৎস্য ও জলাশয়ে কর্মরত। মাছ আহরণ এবং মৎস্য চাষ উভয়ই বাংলাদেশের মাছ উৎপাদন ও ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানভিত্তিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে গত 1.5 দশকে দেশে মৎস্য সম্পদের ধারাবাহিক অগ্রগতি হয়েছে। কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করতে গিয়ে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য সম্পদকে বৈদেশিক বাজারে আরও কার্যকরভাবে উপস্থাপনের আহ্বান জানান। তাঁর বক্তৃতায় স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ক্রমবর্ধমান এবং এই খাতকে আরও শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ খুঁজে বের করা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নদী, হাওড়, বিল, জলাশয় এবং উপকূলীয় অঞ্চলে যে বিপুল মৎস্য সম্পদ রয়েছে তা শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের চিংড়ি, কাতলা, রুই, তেলাপিয়া এবং অন্যান্য প্রজাতির মাছ আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে, কিন্তু এর পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের মাছের চাহিদা বাড়ছে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, সেটি হল মৎস্য সম্পদের সঠিক সংরক্ষণ ও ব্যবস্থাপনা। তিনি বলেন, অতিরিক্ত আহরণ বা অবৈধ জাল ব্যবহার করলে জলাশয়গুলোর সম্পদ দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তাই টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন যেন মৎস্যজীবীদের সচেতন করা হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়। এদিকে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়, কারণ হাওড় অঞ্চলের অর্থনীতি মূলত মাছের উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী নিজ হাতে একটি রুই মাছের পোনা পানিতে ছাড়েন, যা প্রতীকীভাবে এই কর্মসূচির সূচনা হিসেবে গণ্য হয়। অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে দেখা যায় কিভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাছ চাষের নতুন পদ্ধতি চালু হয়েছে। বিশেষ করে বায়োফ্লক প্রযুক্তি, পুকুরভিত্তিক মাছ চাষ এবং হাওড় অঞ্চলে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলোর প্রশংসা করেন। বাংলাদেশের যুব সমাজ যদি এই খাতে এগিয়ে আসে, তবে মৎস্যখাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পরে জাতীয় মৎস্যপক্ষের এই অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং বাংলাদেশের অর্থনীতিকে বৈদেশিক বাজারে আরও শক্তিশালী করার এক মহৎ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান দেশের মৎস্যজীবী, উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মকে নতুন উদ্দীপনা দিয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য নতুন বাজার খুঁজে বের করার প্রধানমন্ত্রীর আহ্বান আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
12: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল ৮ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত রাজস্ব সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ১০:০০। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
14: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আয়োজন মানে এবারে রয়েছে দেশের গান, শিল্পী নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আবুল কাশেম, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, জনসম্পৃক্ততা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের বড় সাফল্য। সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বললেন প্রধান।

0: ঝলমলে সাজে শরৎ এসেছে আমাদের চারপাশে, প্রকৃতির স্নিগ্ধতা ছড়ানো শরতের নীল চোখ আমাদের ভুলিয়ে দেয় সব জীর্ণতাকে। বর্ষার কোল ছেড়ে উঠে দাঁড়িয়ে শিশু শরৎ যেন সবুজে বিছানো সাদা মেঘের গল্প বলে যায়, যে গল্পের পটে ভেসে ওঠে প্রকৃতির পালা বদলের এক স্বর্গীয় উপাখ্যান।
1: কোথাও শান্ত জলের কোলে ঝিরিঝিরি বাতাস, কোথাও আধখানি চাঁদের আবছা জ্যোৎস্না ছড়িয়ে দিতে চাইছে একটুখানি স্নিগ্ধতা। ঝিঝি পোকার ডাক হয়তো কোথাও ভুলিয়ে দিচ্ছে, ছড়িয়ে দিতে চাইছে একটুখানি স্নিগ্ধতা অথবা সব ভাবনা। সেই স্নিগ্ধ শীতল মোহে মন হয়তো ছুটে যেতে চাইছে পিছনে সব ব্যস্ততা ফেলে, সেই মোহের পেছনে পা বাড়াতে কে না চায়। তবু জীবনের নিদারুণ সংগ্রাম কাটিয়ে প্রকৃতির সেই গভীর ডাকে ছুটে যাওয়া হয় না সবার।
0: শহরের এই কোলাহলে মানুষ দিন শেষে নিজেকে সঁপে দেয় প্রশান্ত বিশ্রামের কোলে, অবসরের কোলে মুখ লুকিয়ে খুঁজে ফেলে দু চোখের শীতলতাকে। পরিশ্রান্ত দেহ হয়তো একটা গভীর ঘুমের সাগরে ঠিকই ডুবে যায়, কিন্তু মনের প্রশান্তি তা কি মিলবে শুধু চোখের পাতা বন্ধ করলে? তাই তো আনন্দ পিপাসায় কাতর মন খুলে দেয় দক্ষিণের জানালা, হয়তো একটু ভালো লাগার বাতাস সে মনকে ভরিয়ে দেবে এই প্রত্যাশায়।
1: এই শান্ত রাতে হয় কোথাও বৃষ্টি, কোথাও মেঘ, হয়তো কোথাও উঁকি দিচ্ছে এক ফালি চাঁদ, কেউ হয়তো কোলাহলে মগ্ন শহরে ছোট্ট আবাসে, কেউ হয়তো শান্ত শীতল গ্রামের স্বর্গীয় নিস্তব্ধতায়। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আজকের এই উত্তরণের সবাইকে অনেক অনেক ভালোবাসা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ বিস্ময়কর খবর নিয়ে সাজানো বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আফসানা আক্তার।

0: দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্টের গভীরে অত্যাধুনিক লিডার লেজার প্রযুক্তি ব্যবহার করে মাটির নিচে চাপা পড়ে থাকা এক বিশাল প্রাচীন সভ্যতার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ঘন জঙ্গলের নিচে লুকিয়ে থাকা এই শহরটিতে সুপরিকল্পিত রাস্তা, বড় বড় পিরামিড এবং উন্নত সেচ ব্যবস্থার প্রমাণ মিলেছে। ধারণা করা হচ্ছে এটি ইতিহাসের সেই বহু খোঁজা কাল্পনিক এলডোরাডো বা সোনার শহরের অংশ হতে পারে।
1: পরিবেশ দূষণ কমাতে একদল বিজ্ঞানী ল্যাবরেটরিতে বিশেষ এক ধরনের কৃত্রিম ন্যানোফ্লেয়ার বা যান্ত্রিক ফুল তৈরি করেছেন। এই ফুলগুলো দেখতে সাধারণত ফুলের মতো হলেও এদের পাপড়িগুলো বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্যাস শুষে নিতে পারে এবং তা থেকে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করা যায়। শহরের অতিরিক্ত দূষিত এলাকার এই কৃত্রিম বাগান তৈরি করার পরিকল্পনা চলছে।
0: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেন্স অঞ্চলের একটি পাহাড়ে অবস্থিত এক ধরনের পাইন গাছ, যার নাম মেথুসেলা। বিজ্ঞানীদের কার্বন ডেটিং পরীক্ষা অনুযায়ী এই গাছটির বয়স প্রায় 4,850 বছরেরও বেশি। অর্থাৎ মিশরের বিখ্যাত গিজার পিরামিড যখন তৈরি হচ্ছিল, এই গাছটি তখন থেকেই পৃথিবীর বুকে অক্ষত অবস্থায় বেঁচে রয়েছে। এর সঠিক অবস্থান সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছে যাতে কেউ এর ক্ষতি না করতে পারে।
1: বিশ্বের সবচেয়ে শুষ্ক এবং গরম স্থানগুলোর একটি হল আফ্রিকার সাহারা মরুভূমি। কিন্তু অলৌকিকভাবে গত কয়েক বছর জলবায়ুর চরম পরিবর্তনের কারণে সাহারা মরুভূমির আলজেরিয়া অংশে তীব্র তুষারপাত বা বরফ পড়ার ঘটনা ঘটছে। মাইলের পর মাইল বিস্তৃত লাল বালুর উপর যখন সাদা বরফের আস্তরণ পড়ে, তখন এক অবিশ্বাস্য এবং বিচিত্র প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয় যা বিজ্ঞানীদেরকেও অবাক করেছে। শুনছিলেন বিশ্ববিচিত্রা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ মানেই অন্তহীন ছুটে চলার গল্প, যার পরতে পরতে রয়েছে কল্পনার মতো মোহনীয় ভালো লাগার বিরামহীন আসা যাওয়া, যে ভালো লাগা সীমাহীন। তাই তো সেই ভালো লাগাকে নিয়ে মানুষের উৎকণ্ঠার কোনো শেষ নেই, ভালো লাগার উদযাপনেও তাই নেই কোনো কার্পণ্য।
0: আমাদের সেই সব ভালো লাগার সাথে কিন্তু সবসময় জড়িত থাকে কিছু নাম, কিছু ভালো লাগার মানুষ, যাদের চর্চা আর ভাবনার সাজানো বাগানে দুর্লভ কোনো গোলাপের মতো প্রস্ফুটিত হয় আমাদের ভালো লাগা। আর সে কারণেই সেই মানুষেরা আমাদের কাছে ভালো লাগার মতোই প্রিয় আর মূল্যবান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে তেমনি প্রথিতযশা ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনে নন্দিত জন। আজকের অতিথি হয়ে এসেছেন বাংলা সঙ্গীতাঙ্গনের অন্যতম এবং প্রখ্যাত কণ্ঠশিল্পী দিলরুবা খান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন তানিয়া সুলতানা।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ প্রাণ ভরে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি সবার জনপ্রিয় এবং আমাদের ভীষণ শ্রদ্ধার ভালোবাসার একজন শিল্পী দিলরুবা খানকে। আপু, আপনাকে স্বাগত আমাদের আজকের নন্দিত জনে। কেমন আছেন?
3: কখনো খারাপ থাকি না, ভালো থাকতে চাই।
2: আমরা আজকে আপনার সাথে অনেকটা গল্প করব, আপনার অজানা অনেক কথা শ্রোতা বন্ধুদের জানানোর চেষ্টা করব। আমরা জানি যে স্বল্প সময়ের মধ্যে একজন দিলরুবা খান সম্পর্কে সবকিছু জানানো সম্ভব নয়, তারপরও খানিকটা কথা আমরা জানানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে। আপনার সঙ্গীত জীবনের শুরুটাই শুরুতে জানতে চাইবো, বেড়ে ওঠা।
3: আমার বাড়ি হচ্ছে জয়পুরহাটে। হ্যাঁ, জয়পুরহাটের আক্কেলপুর স্টেশন, গ্রামের নাম হচ্ছে কানুপুর, ওখানে আমার বেড়ে ওঠা। কিন্তু আমার জন্ম হয়েছে বগুড়াতে, চকলক মানে আমার জন্ম।
2: ছোটবেলা থেকে কি গানের শিল্পী হবেন কিংবা গানের চর্চা সে ব্যাপারটা ছিল?
3: ছিল, এই জন্য যে আমার বাবা গান করতেন তো।
2: আচ্ছা আচ্ছা, তার মানে পারিবারিক সূত্রে গানের একটা অনুপ্রেরণা আপনার ছিল?
3: ছিল, মানে রক্তের মধ্যে মিশে আছে আমার মনে হয়।
2: ঠিক আছে,
3: তালিম নিইনি কারোর কাছ থেকে, আমি শুনে শুনে শিখেছি, আমি কিচ্ছু জানি না, আমার কিছু জানা নেই, আমি শুধু অন্তর দিয়ে গান গাইতে পারি আর কিছু নয়।
2: তো ছোটবেলাতে মানুষের স্বপ্ন থাকে যে আমি অন্য কোনো পেশায় যাব, আপনার গায়িকা হওয়ারই স্বপ্ন ছিল?
3: আমার স্বপ্ন ছিল যে আমি একজন গায়িকা হব।
2: রেডিও টেলিভিশন যদি বলা হয়, যে কোন মাধ্যমে প্রথম শুরু আপনার?
3: আমি 86 রেডিওতে পাস করেছি, 86 টেলিভিশনেও পাস করেছি।
2: এই দীর্ঘ ক্যারিয়ারে শুরুর দিকে কোন গানের পর যদি বলা হয় যে আপনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, সামনে এগিয়েছেন?
3: আমার প্রথম গানটা ছিল হচ্ছে দেখা আরিচার ঘাটে, 84 রেডিওতে টেলিভিশনে গান গাওয়ার আগে অ্যালবাম বেরিয়েছিল আমার।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন দিলরুবা খানের কণ্ঠে চমৎকার গানটি শুনে আসি।

84 আমি ওই গানটি করি, তারপরে আস্তে আস্তে আমি নাটকের গানটি করি রেললাইন বহর সমান্তরাল। একদিন যখন নাটকটির নাম ছিল, সুরকার ছিলেন শাহনওয়াজ, গীতিকার ছিলেন নজরুল ইসলাম বাবু, এই গানটা দিয়ে আমার সঙ্গীত জীবনের উত্থান হয়। তখন লোকে চেনে যে ওই যে মোটা করে একটা মেয়ে আছে না, ওর গানটা।

0: তারপরে আমি পাগল মন গানটি করি ভ্রমণ করি।
1: এই প্রশ্নে আমি আসতাম যে পাগল মন গানটি প্রকাশের পরে আপনাকে যেন নতুন ভাবে
0: তারপর থেকে আবার আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে সবাই বলতেছে এত ভালো গান, আমি যেখানেই যাই সেখানেই বলে পাগল মন, একবার না দশ বার বারো বার পনেরো বার করে একটা গানই আমি গাইতাম। ভাবলাম এই গানটা একটা অ্যালবাম বার করা উচিত, এই তারপরে অ্যালবামটা হলো। হওয়ার পরে তো
1: আপনার নামটা আসলে আমার মনে হয় যে আমি না সব শ্রোতা বন্ধুরাই যারা সঙ্গীত প্রেমী মানুষ এই গানটাই শুনতে চাইবেন, এবং এই গানটা এবং আপনি মানে ওতপ্রোতভাবে জড়িত আপনারা দুজনেই।
0: হ্যাঁ,
1: গানটি কি আমরা শুনতে পারি?

0: বাহ, চমৎকার। মন তো অনেক কথাই বলবে, আমরা মনের কথা শুনবো, তবে এই পর্যায়ে একটু আপনার কথা শুনতে চাই। আপনি যদি অনুমতি দেন কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই।
1: বড় প্রশ্ন,
0: কে কে আছে পরিবারে?
1: পরিবারে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, এই নিয়ে আমার পরিবার।
0: আপনার পছন্দের খাবার?
1: আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে পান্তা ভাত। ছোটবেলা থেকে আমার দাদি একটা কাঁসার থাল দিয়েছিল আমাকে।
0: পান্তা ভাত
1: আলু ভর্তা হলে আলু ভর্তা, কাঁচা মরিচ পেঁয়াজ হলে কাঁচা মরিচ পেঁয়াজ। আবার কখনো কখনো দাদি আমাকে ডিম ভেজে দিত, কিন্তু আমার ওটা ভালো লাগতো না। আমার কাঁচা মরিচ শুকনা মরিচ ভেঙে লবণ দিয়ে মাখিয়ে পেঁয়াজ কামড়ায় কামড়ায় ওই ভাত খেতে আমার খুব পছন্দ।
0: দীর্ঘ এই ক্যারিয়ারে যদি বলা হয় যে আপুর পছন্দের শিল্পী কে?
1: আমার বাংলাদেশের সবচেয়ে প্রিয় শিল্পী সামিনা চৌধুরী।
0: এই পথচলাটা খুব একটা মসৃণ কি ছিল? মানে আমরা তো জানি যে শিল্পীদের জীবনে উত্থান পতন থাকে, একটু জোয়ার ভাটার মতো থাকে। আপনার জন্য কি পথটা খুবই মসৃণ ছিল না একটু চ্যালেঞ্জিং ছিল?
1: না, চ্যালেঞ্জিং ছিল না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে আমি যখন গান করি না, তখন আমার মনে হয় যে আমি আত্মা থেকে গান করি। যারা আমার গান শুনেন, আমার শ্রোতা যারা আছেন, আমাকে তারা ভালোবাসেন খুব। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এই জন্য যে ওনারা আছেন বলে আমি দীর্ঘবা বেঁচে আছি এখনো। তাদের অনুপ্রেরণা, তাদের ভালোবাসা আমাকে ম্লান করে দেয়।
0: নতুন প্রজন্মে যারা সঙ্গীতে আসতে চায়, যারা গানকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে?
1: আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যারা নতুন প্রজন্ম আসছে, ওদের হওয়া উচিত কি সঙ্গীতের প্রতি আরো যত্নশীল হওয়া উচিত, এবং যারা বড় তাদের সম্মান করা উচিত। সঙ্গীতটাকে লালন করতে হবে, ধারণ করতে হবে। মুই কি হনুরে যদি কেউ ভাবে, আমিও যদি ভাবি, সঙ্গীত থাকবে না। সঙ্গীত খুব অভিমানী,
0: প্রতিদিনকার চর্চা
1: চর্চা এই যে বললাম যে ধারণ করতে হবে, লালন করতে হবে।
0: সঙ্গীতে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আপনার সদর্পে বিচরণ, একটা একটা করে জানতে চাই। ভাওয়াইয়া গান সম্পর্কে জানতে চাই শুরুতে।
1: ভাওয়াইয়া গানটা আমি খুব ভয় পাই।
0: কেন
1: কেন ভয় পাই? ভাওয়াইয়া আমাদের দিনাজপুর অঞ্চলের গান, তো লালমনিরহাট এই জাতীয় জায়গার, তো আমাদের ওদিকে না রাস্তাটা ভাঙা থাকে, যাই গরুর গাড়ি, গরুর গাড়িতে যেতে ভাঙাটা যে ও গাড়ি যাচ্ছে, ধাক্কাশ করে পড়ে গেল মনে করে গরুর গাড়িটা, তখন এই ভেঙে গেল এই ভাঙাটা পাই না। বন্ধু কাহা জল ভ্রমরারে, এখানে কিন্তু ধাক্কাটা হবে, আমি পারলাম না, জন্য আমি এটা চালাকি করলাম।
0: আমরা আপনার গাওয়া চমৎকার একটি ভাওয়াইয়া গান শুনলাম, এবার আমরা অন্য গানে যাই, লালন গীতি আধুনিক, এগুলো নিয়ে একটু জানতে চাই।
1: একটা ফিল্মে গিয়েছিলাম আমি, লালন গীতি।

0: আপনি বলছিলেন যে আপনার ভালো লাগার ভালোবাসার জায়গাটি দখল করে আছে পল্লীগীতি, এবং এই পল্লীগীতির একটি বিশাল জায়গা দখল করে আছে দুর্বিন শাহ এবং শাহ আব্দুল করিম,
1: শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত,
0: রাধারমণ দত্ত।
1: হ্যাঁ,
0: আমরা একটা একটা করে শুনতে চাই।
1: আমি একটি গান করেছিলাম ফিল্মে, সেটি হচ্ছে মিলন হবে কতদিনের ছবিতে।

0: চমৎকার। আমরা একটা দূরবীন শাহ তার রচিত,
1: দূরবীন শাহ লিখা গান মশুর করা, আমি গেছি ফোক, ওই গানটি করছি। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে

0: দীর্ঘ ক্যারিয়ারে আপনি অনেক সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকারের সাথে কাজ করেছেন, যদি পছন্দের কয়েকজনের নাম বলতে বলা হয়।
1: আসলে আমি তো প্রচলিত ফোক গানগুলো করেছি, বিভিন্ন জন মিউজিক করেছেন, অনেক চেনা আবার অনেক সময় অনেক অচেনাও ভালো করেছেন। এবং আমার সবচেয়ে প্রিয় মিউজিক কম্পোজার, মিউজিক যিনি করেছেন, তিনি হচ্ছেন পাগল মনের যিনি মিউজিক করেছেন, আলী আকবর রূপু। উনি আমার সবচেয়ে প্রিয় একজন
0: সঙ্গীত
1: পরিচালক।
0: আপনার উত্তরণের এই আয়োজনটির একেবারে শেষ পর্যায়ে আমাদের উত্তরণ শ্রোতা বন্ধুদের জন্য আপনার কিছু বলার আছে কিনা?
1: উত্তরণের শ্রোতা বন্ধুদের জন্য আমি শুধু এইটুকুনি বলবো, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা নেবেন আপনারা।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দিলরুবা খান নামটি উচ্চারণ করলে একসাথে ভেসে আসে নস্টালজিয়া, শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের আলাপচারিতায় আমরা পেয়েছি এক শিল্পীর জীবনের গল্প, তার সংগ্রাম, তার সুরের আবেগ। দিলরুবা খান গানই নয়, তার উপস্থিতি আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। আপু, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনি গানে গানে আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছেন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। শ্রোতা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর হাজার বছরের ইতিহাসে ছড়িয়ে আছে মানুষের বিকশিত হবার গল্প, যেখানে প্রকৃতির বুকেই লেখা হয়েছে মানুষের বিরামহীন জয়যাত্রার জানা অজানা সব কাহিনী। সবুজ প্রকৃতির বুকে মানুষের সভ্যতা গড়ে তোলার যজ্ঞই যেখানে ইতিহাস, সেখানে প্রকৃতির প্রাচুর্যই যেন সভ্যতার অনন্য বিকাশ।
1: প্রকৃতি আর মানুষের এই পাশাপাশি পথচলাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষ বা প্রকৃতির এই দ্বৈরথেই কালে কালে সৃষ্টি হয়েছে ইতিহাস, তৈরি করেছে কালজয়ী সব নিদর্শন, যার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে আমাদের ফেলে আসা অতীতের অজানা সব মহাসৃষ্টির গল্প।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে নেদারল্যান্ডসে অবস্থিত আমস্টারডামের বিখ্যাত ক্যানেল রিং। এই অংশটি গ্রন্থনা করেছেন শেখ আবদুল্লাহ।
1: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের পরিচয় বহন করে এমন অসংখ্য নিদর্শনের মধ্যে সবচেয়ে অনন্য হল এর 17 শতকের সুপরিকল্পিত ক্যানেল রিং বা জলপথের বলয়। শহরের কেন্দ্র জুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক খাল ব্যবস্থা শুধু পরিবহনের জন্য নির্মিত হয়নি, বরং এটি ছিল নগর পরিকল্পনা, পানি ব্যবস্থাপনা, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক বিকাশের এক যুগান্তকারী উদাহরণ। 17 শতকের শুরুতে নেদারল্যান্ডসে ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী সামুদ্রিক ও বাণিজ্যিক রাষ্ট্র। ডাচ স্বর্ণযুগ নামে পরিচিত সেই সময় বিশ্বজুড়ে বাণিজ্য সম্প্রসারণের ফলে আমস্টারডামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পায়। পুরনো শহরে ক্রমেই সংকীর্ণ হয়ে উঠছিল এবং নতুন আসবাব, ব্যবসা ও নৌ পরিবহনের জন্য পরিকল্পিত সম্প্রসারণের প্রয়োজন দেখা দিয়েছিল। এই প্রেক্ষাপটে 1613 সালে শহর কর্তৃপক্ষ একটি উচ্চভিলাষী নগর সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ করে। এর আওতায় শহরের চারদিকে বৃত্তাকারভাবে একাধিক প্রশস্ত খাল খনন করা হয়। হারেন গ্রাফট, কাইজার্স গ্রাফট এবং প্রিন্সেস

0: বরং সম্পদ হিসেবে ব্যবহার করার যে দৃষ্টিভঙ্গি ডাচদের বৈশিষ্ট্য, এই ক্যানেল রিং তারই এক অসাধারণ বাস্তব রূপ। আমস্টারডামের ক্যানেল রিং এর স্থাপত্য ও নগর পরিকল্পনা আজও বিস্ময় জাগায়। খালগুলোর দুপাশে সারিবদ্ধ নির্মিত হয়েছে সরু কিন্তু গভীর ঐতিহাসিক বাড়ি, ব্যবসায়িক ভবন এবং অভিজাত আবাসিক প্রাসাদ। খালগুলোর উপর নির্মিত শত শত সেতু শহরটিকে এক অনন্য সৌন্দর্যে এনে দিয়েছিল। দিনের আলোয় কিংবা রাতের আলোকসজ্জায় এই খাল ও সেতুগুলোর দৃশ্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহরে পরিণত করেছিল। পর্যটনের ক্ষেত্রে ক্যানেল রিং এর অবদান বিশ্বজুড়ে। প্রতি বছর লাখ লাখ পর্যটক শহরে আসেন শুধু নগরের পানি পথের সৌন্দর্য উপভোগ করবার জন্য। নৌভ্রমণ এখানে সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতাগুলোর একটি। কাজ ঘেরা পর্যটকবাহী নৌকায় বসে শতাব্দীর প্রাচীন ভবন, ঐতিহাসিক সেতু, গির্জা, জাদুঘর এবং গাছে ঘেরা খালের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। অনেক পর্যটক আবার খালের ধারে হেঁটে কিংবা সাইকেলে ঘুরে শহরের জীবনধারা অনুভব করতেন। বসন্তে ফুলের সমারোহ, গ্রীষ্মে প্রাণবন্ত জলপথ, শরতের সোনালি পাতা আর শীতের আলোকসজ্জায় সজ্জিত ক্যানেল প্রতিটি ঋতুতেই এই শহরে নতুন রূপ দিয়েছিল। ফলে পর্যটন শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তা নয়, বরং ডাচ সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। আমস্টারডামের ক্যানেল রিং প্রমাণ করে দূরদর্শী পরিকল্পনা, প্রকৃতির প্রতি সম্মান এবং সুশাসন সমন্বয় একটি শহর কিভাবে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই উত্তরণ আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে।
0: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
1: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল এবং উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
0: এবং আমি জিএম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
0: শুভরাত্রি।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
1: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। জনগণের ভোট নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা, বাংলাদেশ চায়না টেক্সটাইল কনফারেন্স এবং তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার। জনগণের ভোট নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মত বিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন,
2: আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন তখন দেশের অবস্থা কি ছিল আপনারা সবাই জানেন। সেই অবস্থাতে দায়িত্ব নিয়ে তিনি এবং তার সরকার গত 6 মাস কি করতে পেরেছেন বা কি করতে পারেন নাই, এই বিচারের ভার জনগণের উপর। আমাদের 6 মাস তো এই 10 ভাগের 1 ভাগ সময়ে কিছুই যদি আমরা অর্জন না করতেও পারতাম, শুধু যদি সেই অর্জনের পথে অগ্রসর হতে পারতাম, পরিকল্পনা প্রণয়ন করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলেও তো ধন্যবাদ দিতেন আপনারা। কিন্তু আমরা শুধু সেটা না, আমরা কিছু তো অগ্রসর হই, আমাদের চেয়ে যোগ্য লোক থাকলে হয়তো আরো বেশি লাগতো। কিন্তু ইতিপূর্বে যারা আমাদের দেশ শাসন করেছে তাদের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন বেশ কিছু প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আপনার এই বিশাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আমাদের প্রধানমন্ত্রী এখানে বসেন না, দেখুন খুব ছোট একটা অফিস সচিবালয়ে উনি ওখানে বসেন, এবং উনি ওখানে প্রতিদিন সকাল 9টার মধ্যে পৌঁছার কারণে সচিবালয়ে কিন্তু সব অফিসের লোকরা, মন্ত্রণালয়ের লোকরা এখন 9টার আগে অফিসে পৌঁছে, আশেপাশে বিভিন্ন অধিদপ্তর এগুলো যেখানে তারা কাজ করে তারাও টাইম মতো অফিসে দর্শন করেছে। কর্মান্ধা হয়তো সারা দেশে আমরা একটা নিয়মানুবর্তিতা কারণ করতে পারবো। আপনি যে পরিকল্পনায় লেখ সরকার বাস্তবায়নের জন্য তো কিছু মানুষের দায়িত্ব আছে, তাদেরকে যদি হাতে না নেওয়া যায়, তাদেরকে যদি সক্রিয় না করা যায়, উনি সেই জায়গা থেকেই শুরু করেছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত ব্যক্তি জীবন দিয়েও করেছেন। সরকার সিদ্ধান্ত যদি নেয় আগামী 6 মাস পরে যখন আবার আপনাদের সামনে এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করতে পারব, সম্ভবত আমরা আরো ভালো কিছু তথ্য, ভালো কিছু অর্জনের কথা আপনাদেরকে বলতে পারবো। তারপরে 6 মাস পরে আরো বেশ কিছু, এবং আল্লাহর মেহরবানিতে 5 বছর শেষ হওয়ার আগের যে 6 মাস আপনারা খুব খুশি মনে আমাদের কোন অনুরোধ ছাড়াই লিখতে পারবেন, বলতে পারবেন যে সময়টা ভালো কেটেছে।
1: মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
3: দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার এবং ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের কারণে ক্ষুব্ধ ক্ষোভ যখন একটা বিস্ফোরণে রূপান্তরিত হলো, আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট কিভাবে একটা গণবিক্ষোভ, গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছে এবং তার পরিণতিতে কিভাবে ফ্যাসিবাদের শিখন্ডিরা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 2024-এর এই 5ই আগস্টকে জনগণের ক্ষোভ, বিক্ষোভ, বিদ্রোহের একটা প্রতীক হিসাবে আমরা আমাদের স্মরণ রেখেছি। আমরা দেখেছি 2025-এর ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন জনাব তারেক রহমান যখন দেশে এসে নেমেছেন, তখন দেশের অপমান জনগণ কিভাবে তাকে সম্বর্ধিত করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন, তার প্রতি ভালোবাসা স্নেহ প্রকাশ করেছেন। আমাদের নেতা তিনি এই পরিস্থিতি ভালো করে জানেন, বোঝেন বলেই কিন্তু 31 দফার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার, উপযোগী করার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনা থেকে ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। এই পর্বে সেই ধ্বংসস্তূপকে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে। যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সে কারণেই প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য।
1: মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেন,
2: আমরা একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। চারিদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। এই নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে এক বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 5ই আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটে, যে ধারাবাহিকতা অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। অর্থনীতির এক কঠিন অবস্থা, লোভ দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি এবং যেটা অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত সত্য। সেই পরিস্থিতি, সেই লিগেসির ধারায় আজকে নতুন একটি সরকার, যে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সরকার প্রধান জনাব তারেক রহমান, সম্মানিত প্রধানমন্ত্রী, সেই প্রতিশ্রুতিগুলি পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। আপনি ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, খাল খনন বলুন, বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেতে দিয়েছিলেন সেই কর্মকাণ্ডগুলো তিনি অব্যাহত রেখেছেন।
1: সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন,
4: 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন যেখানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ সেই নির্বাচনে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি সরকার আসে যেটি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে। সেই সরকার 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ঠিক 6 মাস আগে শপথ গ্রহণ করে। আজকে আমাদের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে যে আয়োজন সেটাই কিন্তু জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার ব্যবস্থা, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, দায়বদ্ধতা থাকবে, সেটারই প্রতিফলন। আমরা এই 6 মাসে যেটা দেখেছি সবচেয়ে বেশি চোখে পড়ার মতো যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের দামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতো জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ, জনগণের। আর বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর। আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ভর নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচেয়ে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন সেটা হচ্ছে নির্বাচন ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুমোদিত হয়েছে। আজকে যে সরকার তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী 1.5 দশকের একটি রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যে আকাঙ্ক্ষা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটাই দেখেছি সরকারের এই কার্যক্রমে।
1: আজ রাজধানীর JDPC কনফারেন্স সেন্টারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চায়না টেক্সটাইল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির MP বলেন,
5: জ্বালানি একটা বাধা কিন্তু সেটা গার্মেন্টস এর জন্য না, মূলত সেটা টেক্সটাইল এর জন্য। এই সমস্যারও সমাধান হবে। আমরা উদ্যোগ নিয়েছি পাট মন্ত্রণালয় থেকে চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে, যাতে এখানে একটা জয়েন্ট রিসার্চ ল্যাব করতে পারি। এখন আসলে সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। জ্বালানি একটা বাধা কিন্তু সেটা গার্মেন্টস এর জন্য না, মূলত সেটা টেক্সটাইল এর জন্য। এই সমস্যারও সমাধান হবে। হবে। আমাদের যদি ভ্যালিডেশন সেগমেন্টের উপরে আমাদের প্রপার দখল থাকতো, তাহলে এখন যে পরিমাণ গার্মেন্টস পণ্য রপ্তানি করি, এই পরিমাণ করেই সেটার মূল্য আমরা অনেক বেশি পেতাম। এই ট্রান্সফরমেশনে নেতৃত্ব দেওয়ার জন্য বা এই ট্রান্সফরমেশনে চাইনিজ অভিজ্ঞতা এবং টেকনোলজিকে কাজে লাগানোর জন্য আমাদের পর্যাপ্ত সুযোগ আছে এবং সেই সুযোগটাকে ইনশাল্লাহ আমরা পুরোপুরি কাজে লাগাবো। আমাদের একটা আবেগের পণ্য হলো পাট, সোনালী আঁশ। এটা পড়ে পড়ে আমরা বড় হয়েছি। সেই পাট পণ্য রপ্তানি আগের তুলনায় অনেক কম এসেছে বিভিন্ন কারণে, এবং বাংলাদেশ পাট পণ্য রপ্তানিতে এখন আর প্রধান না। আমাদের কম্পিট করতে হয় আরেকটা দেশের সাথে। গত বেশ কয়েক বছর যাবত আমরা 15 লাখ টন কাঁচা পাট উৎপাদন করি। আমরা উদ্যোগ নিয়েছি পাট মন্ত্রণালয় থেকে চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে, যাতে এখানে একটা জয়েন্ট রিসার্চ ল্যাব করতে পারি, প্ল্যান স্টেজ থেকে প্রোডাক্টিভিটি বাড়ানো। প্রোডাক্টিভিটি বাড়ালে কি হয় দেখেন, আজকে গত বছরের পিক টাইমে 6,000 টাকা হয়েছিল মন। 6,000 টাকা মন মানে আপনি 1 টন পাট থেকে পাবেন $1,200। এটাকে যদি আপনি প্যাকেজিং এ কনভার্ট করেন, কম বেশি $2,500 পাবেন। এটাকে যদি আপনি ব্লেন্ডেড ফেব্রিকে নিয়ে যান, এটার বাস্ট ফাইবার তো ব্লেন্ডেড ফাইবারের একটা পার্ট হিসেবে ইউজ হয়, তো এটার সাথে যদি আপনি কটন করেন অথবা ভিস্কোস করেন অথবা পলিয়েস্টার করেন, এই ব্লেন্ডেড ফাইবারের ফেব্রিকে যদি আপনি চলে যান, ইউল বি এবল টু হার্নেস নর্থ অফ $5,000। কোথায় $1,200 আর কোথায় $5,000? আগামী দিনে এই ভ্যালু এডিশনটা এখানে আমরা ক্রিয়েট করতে চাই। সেটার জন্য একদিকে যদি প্রোডাক্টিভিটি বাড়ে, তাহলে চাষিরা আজকে যে প্রাইসটা পায় তার এক ইউনিট থেকে, যদি এই পার হেক্টরে 1.25 বা 1.3% যদি রেশিওতে বাড়ে, তাহলে তার এগ্রিগেট রিসিপ্টটা বেড়ে যাবে পাটের, চাষি উৎসাহিত হবে আরো বেশি বেশি জায়গায় পাট চাষ করার জন্য। এইভাবে আমরা এই পণ্যটাকে আগামী দিনে একটা ভিন্ন হাইটে দেখতে চাই।
1: আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ভবন মিলনায়তনে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের যৌথ উদ্যোগে তিস্তা নদী টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এমপি বলেন,
6: একটা সমন্বিত সমাধান আমাদের দরকার, এবং যে সমাধানের ভিত্তিতে আমরা দেশবাসীর সামনে সে সময় আমরা দৃশ্যমান করব, এই মুহূর্তে আমাদের জন্য ফিজিবল এবং এটা ডিজাইন হয়েছে, এটা প্ল্যান হয়েছে এবং এটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। কখনো যেন কষ্ট না হচ্ছে, যেটা ডিজাইন হয়েছে আফটার স্টাডি, যেটা প্ল্যান হয়েছে এটা করার পরও আমরা যেন কোনো ফুসক না করি, আমরা যেন কোনোভাবেই আমাদের প্রজেক্টটা ফেল না করে। আরো হয়তো বা অনেক কিছু উঠে আসবে, এক একজন বিশেষজ্ঞ এক এক ধরনের মতামত দিয়েছেন, এখানে বিশেষ করে যারা পানি বিশেষজ্ঞ তাদের মতামতটাকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি, এবং যারা এর সঙ্গে রিলেটেড অন্যান্য প্রকৌশলী বৃন্দ পরিবেশের উপরও একজন কথা বলেছেন, সবকিছু মিলে সব সাইড আমাদেরকে মেনটেন করেই চলতে হবে। সর্বোপরি আমরা যেটা চাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদী ভাঙ্গা মানুষ তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা, দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। বাহিরে কোনো দেশের টেকনিক্যাল সাপোর্ট দরকার, ইতিমধ্যে আমরা চায়না নিয়েছি, নেদারল্যান্ডের সাথে আমাদের কথা হয়েছে, অথবা অন্য কোনো দেশে যদি আমাদেরকে এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসেন, অবশ্যই আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। কিন্তু বাস্তবতা হলো যত দ্রুত আমরা এই তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা অথবা মহাপরিকল্পনা নামে হোক, আমরা যেন তিস্তা পানের মানুষকে রক্ষা করার জন্য আমরা এই প্রকল্পটি দ্রুত গ্রহণ করতে পারি।
7: বাংলাদেশ বেতার ঢাকা, বিশ্ব বেতারে বাংলাদেশ বাংলা মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান শুনবেন।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহে প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। গত রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন বলে বিবিসি বাংলা জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তিনি জানান, আগামী ২৭ আগস্ট শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে দেশের মানুষের কাছে বিদ্যুৎ সমস্যা সমাধানের সরকারের পরিকল্পনা উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকারের এই অবস্থান তুলে ধরে বলেন বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কথা বলায় এই প্রক্রিয়ায় পরিবেশ বিনষ্ট হয়েছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একাধিকবার ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে দেশটি। রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিবিসি বাংলা জানিয়েছে, গতকাল নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন। যাচাই বাছাই শেষে বর্ষিয়ান এই দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সরকার ও বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ বলে বিবিসি বাংলা রিপোর্টে বলা হয়েছে। ডারউইন টেস্টে দুই ইনিংসে বোলারদের ধারাবাহিকতা আর প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের করা ৪০০-র বেশি রানের উপর ভর করে এ জয় পেয়েছে বাংলাদেশ। এর সাথে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের খেলা তৃতীয় ম্যাচে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের দেখা পেয়েছে। এর আগে শুধু ইংল্যান্ড এর চেয়ে কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছিল। এই সাফল্যের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন তিনি। অবকাঠামো তৈরি করে দেশের চলমান গ্যাস সংকট পরিস্থিতি উত্তরণে অন্তত ২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ডয়েসি ভ্যালে জানিয়েছে, গত শনিবার সিলেট এ কৃষি বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। ডয়েসে ভেলের রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে দেশটি জানিয়েছে। মিয়ানমার জানায়, জুলাইয়ের শেষ পর্যন্ত বাংলাদেশ যে ৮,২৮,৮২৪ জন শরণার্থী তালিকা দিয়েছে তার মধ্যে ৪,২৬,৫৪৫ জনের পরিচয় যাচাই করা হয়েছে। এদের মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১,১৩,৫০৭ জনের পরিচয় যাচাই করা যায়নি এবং ৪,০০০ 241 জনকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে। রোহিঙ্গা সংকটের নবম বছরে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দিয়েছে। উল্লেখ্য, 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। 2018 সালে মিয়ানমার ও বাংলাদেশ দুই বছরের একটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সম্মত হয়েছিল। তবে 2021 সালে অং সান সুচিকে সরিয়ে দেওয়া হয়। এরপর মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং দেশ জুড়ে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়, ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সফল হয়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত 9 জন নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে বলে বিবিসি বাংলা জানিয়েছে। নিহতদের মাঝে 3 জন ঘটনাস্থলে মারা গেছেন, বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পরে তারা মারা যান। সীতাকুণ্ড থানা পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, জাহাজে থাকা সিলিন্ডার থেকে গ্যাস লেগেছে, তাদের মৃত্যু হয়েছে। শ্রোতাবন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ, বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় হারুনর রশীদ, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।

0: এই অবসরে আমরা একজন নির্বাচিত শিল্পীর কণ্ঠে কিছু গান শুনি এবং সেই গান নিয়ে গল্প করি। আজকে আমাদের শিল্পী আছেন শিল্পী হারুনুর রশিদ। হারুন ভাই একই সাথে শিল্পী এবং শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেমন আছেন হারুন ভাই?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভাই আপনি কেমন আছেন?
0: ভালো। আমরা গান শুরু করে দিই, তারপর আমরা আবার গল্পে ফিরছি। প্রথম গান কোনটা করতে চাইছেন?
1: প্রথম গানটি আমি চিন্তা করেছি যে মনোমর মেঘের সঙ্গী, এটা দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, এই গানটির মধ্যে একটা আলাদা ইয়ে আছে, এটা কার বা তাল আর মোল্লার রাগ।
0: হ্যাঁ,
1: এই রাগটি খুবই রবীন্দ্রনাথের খুবই পছন্দ একটা রাগ, সে জানি। এটা দিয়ে শুরু করতে পারি।
0: হ্যাঁ, গান শুনছি তাহলে আমরা।

0: আমরা সাধারণত যেটা হয় যে একেবারে শুরুতেই শেষ বয়সের গান নিয়ে খুব একটা আয়োজনে থাকে না, কিন্তু আজকে আপনার যে নির্বাচিত গানগুলো, তোমার দুটো গান আছে একদম শেষ বয়সের এবং দুটোই বর্ষার গান, এবং মজার কথা হচ্ছে যে দুটো গানই রাগের দিক থেকে মল্লার রাগ আশ্রিত। হ্যাঁ, কবির বেশ একদম পরিণত বয়সে, মৃত্যুর ঠিক দু বছর আগে 78 বছর বয়সে লেখা গান হচ্ছে মনোময় মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, এবং আজই ঝড়ো ঝড়ো মুখর বাদরের দিনে, এই গানটিও তো একেবারে, এটি তো গাইবেন আজকে,
1: এটিও গাইব আজকে।
0: এই যে গানটি বাংলা গানে বা যে কোনো গানেই যে সুর গানের চিত্রকল্প ইমেজারিটাকে পরিবর্তন করে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গানটি।
1: এই গানটি রাইট,
0: এই আজি ঝড়ো ঝড়ো গানটি যখনই আমরা দুই দুই ছন্দে করছি, তখন যেই ছবি চোখে ভাসছে, অর্থাৎ মুখর বাদরদিনে একদম ঝুম বর্ষায়, ঝড়ো ঝড়ো বর্ষায় মন যেমন উড়ে চলে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে এই ছবিটা, একইভাবে যখন ষষ্ঠীতে গাওয়া হচ্ছে তখন প্রাধান্য পায় হচ্ছে একটা এক টানা বর্ষার একাকী যে সময়টা, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না,
1: খুবই চমৎকার।
0: ওখানটায় যেমন মনটা উদ্ভ্রান্ত, ওখানে বলা হচ্ছে উদ্ভ্রান্ত মেঘে মন যায়, আর এখানটায় উদাসী মেঘে, এই চঞ্চল সজল বেগে দুই দুই ছন্দে হলে উদ্ভ্রান্ত মেঘে মন চায় বলাকার পথখারি নিতে চিনে, আর ষষ্ঠীতে আমরা দেখি একেবারেই এক টানা বর্ষায় উদাসী যে মন আকাশে ভেসে বেড়াচ্ছে সেই ছবিটি। আজকে আমরা কোন গানটি শুনব, উদাসী মনের গান না উদ্ভ্রান্ত নৃত্য ছন্দের গান?
1: দুটাই খুবই চমৎকার, দুটো শুনেই ভালো, দুটো রবীন্দ্রনাথের সুরের তো কোনো মানে, তার যে ভেরিয়েশন, তার যে চিন্তা শক্তি এবং দার্শনিক যে তার যে ফ্লেভার, এটি অতুলনীয়। দুটি সুর বা দুটি লয় চমৎকার, তো আমরা দুই দুই ছন্দে করতে পারি
0: আমরা উদ্ভ্রান্ত মেঘে। আমরা শুনছি আজি ঝড়ো ঝড়ো মুখর বাদরের দিনে।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আজকে আমাদের শিল্পী হারুনুর রশিদ আপনাদের গান শোনাচ্ছেন। আমরা পরপর দুটো বর্ষার গান শুনলাম। এই পর্যায়ে হারুন ভাই, আমরা একটু অন্যদিকে যেতেই পারি। আমার একটা ঝড়ের প্রসঙ্গের গান আপনার তালিকায় ছিল, তো এখানটায় পূজা পর্যায়ের গানে কি আমরা যাবো?
1: হ্যাঁ, যেতে পারি। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানের যে তার যে ভান্ডার, সেটি হচ্ছে একেবারে অপূর্ব একটা ভান্ডার।
0: একদম,
1: মানে পূজার গান কি ওনার সব ঋতুর গানই ভান্ডার। পূজাটা স্পেশালি একটা আলাদা মানে ফ্লেভার বয়ে আনে বলে আমি মনে করি।
0: এখন কোন গানটি শুনবো আমরা?
1: যদি ঝড়ো মেঘের মতো আমি চঞ্চল হে।
0: যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। রবীন্দ্রনাথ যখন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেন, এই যাত্রাটি শুরু হয়েছিল আমরা বলব যে সেই নৈবেদ্য থেকে। 1901 যে কবি প্রত্যেক দিন একটা করে গান রচনা করছেন, তখন তার বিক্ষিপ্ত মনকে জগদীশচন্দ্রের কাছে একটা পত্র লিখেছিলেন, যে কথাটা এরকম যে আমি রোজ আমার সব কাজের মাঝখানে একটা একটা করে গান নিবেদন করছি আমার জীবন দেবতার উদ্দেশ্যে। তো ওই সময়ের গানগুলোর মধ্যে যেগুলো, এই গানটি অবশ্য গীতাঞ্জলিতে পরিযুক্ত হয়নি, কিন্তু একটা প্যাটার্ন আছে যে এই যে সংসার ধর্ম, পৃথিবীর যে জাগতিক যে কাজ, এই চাঞ্চল্য থেকে মনকে স্থির করা, এই প্রার্থনা বেশ অনেকগুলো গানে দেখা যায়। এখানে যেমন বারবার বলা হচ্ছে, ও অপাপ পুরুষ দীনহীন আমি এসেছি পাপের কুলে, প্রভু দয়া করো হে, দয়া করো হে,
1: মানে একদিকে প্রার্থনা, এই জন্য এর মধ্যে কীর্তনের সুর এখানে ব্যবহার
0: করেছেন,
1: মানে কীর্তনের রাগ উনি ব্যবহার করেছেন, চমৎকারই আর কি। এটা মানে ফ্লেভারটা আলাদা।
0: আমরা শুনছি, যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর।

0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে। আমরা আর একটি গান শুনতে পারব, তারপর আমাদের আয়োজন শেষ করতে হচ্ছে। রবীন্দ্রনাথের একদম একটু পরিণত বয়সের গান, পাতার ভেলা ভাসাই নিরে, পিছন পানে চাইনি ফিরে, কর্ম আমার বোঝাই ফেলা, খেলা আমার চলার খেলা, হয়নি আমার আসন মেলা, ঘর বাঁধিনি স্রোতের তীরে।
1: অসম্ভব অপূর্ব কথা
0: যে, অর্থাৎ কবির জীবনের যেই তার মতে যেই অস্থির চলে বেড়ানো, তার রূপটি এখানে ফুটে উঠেছে। আমরা এই গানটি শুনে আজকে আয়োজন শেষ করব। আমি হারমাইকে বলবো, হারমাই আপনি কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান?
1: আজকের যে
0: আমরা আয়োজন শেষ করবো, তারপর
1: আপনি সুন্দর উপস্থাপনায় যে প্রোগ্রামটি আজকে শ্রোতাদের উদ্দেশ্যে আমরা করছি, সেটি আমাদের কিছু নির্বাচিত গান নিয়ে এসেছি। আমার কাছে মনে হয় এই গানগুলো, রবীন্দ্রনাথের গান তো মানুষের আত্মার খোরাক এবং এটি মানুষকে সুন্দর রাখে, ভালো রাখে। আমরা রবীন্দ্রনাথের গানের সঙ্গে থাকতে চাই এবং যারা চর্চা করে রবীন্দ্রনাথের গান, তারা আর বেশি করে শুনব, দেখবেন আত্মা শুদ্ধ হবে, মানুষ ভালো থাকবে। আপনারা বেশি বেশি শুনবেন, শুনলে দেখবেন আপনাদের মন ভালো থাকবে এবং আপনারা দেখবেন যে কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো অ্যাডভার্সিটি আপনাদেরকে টাচ করবে না।
0: একদম,
1: এটি আমার আজকের বক্তব্য।
0: আমিও একই কথা বলতে চাইছি, আপনারা বাংলা গান শুনুন, বাংলা সঙ্গীত সংস্কৃতি চর্চা করুন। এই গানটি শুনে আমরা শেষ করছি। আমি তার আগে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর, সঙ্গীত পরিবেশনায় হারুন অর রশিদ, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এলাকারা এদের কি বাসা বাড়ি আপন জন বলতে কেউ নেই। রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
0: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো। শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা

0: বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা। এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথমে শুনবেন বাস্তব ছায়াছবির গান এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, ছায়াছবির গানে এবারে শুনবেন খেয়াঘাটের মাঝি ছায়াছবির গান। দ্বৈতকণ্ঠে গিয়েছেন খালিদ হাসান মিলু ও কনক চাপা।

শ্রোতাদের সূচের ছায়া ছবির গান। এবারে সোনারচর বাণীচিত্র গান শুনবেন কণা ও বেলাল খানের কণ্ঠে, আসমানে ঘর বানাইছে তারা।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো ছায়াছবির গান
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তন করে নতুন সময়কাল নির্ধারণ করেছে সরকার। এতদিন বাংলাদেশে অর্থবছর পহেলা জুলাই থেকে 30 জুন হিসাব করা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে আগামী 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে 9 মাসে অর্থবছর জুলাই থেকে মার্চ শেষ করা হবে এবং এরপর 2028-29 অর্থবছর থেকে নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে SRB আইনের খসড়া অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানান। অনুমোদিত আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ SRB-র কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথে চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। মাহাদী আমিন বলেন, সরকারের এই 180 দিনের পথ চলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিককে তুলে ধরেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহাদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এ সময় বিগত সরকারে রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানির সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা মাধ্যমে এর সংকট উত্তরণে কাজ করছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার। তিনি আজ রাজধানীর সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে গণ আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত গণমাধ্যম, গণ আকাঙ্ক্ষা ও জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআনটিকে তেলাওয়াত করবেন কারি কে কে ফিরোজ। পদ ও পাত্র অনুষ্ঠানে তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটায় 50 মিনিট। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান শুধু ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কর 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জ এবং এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসী সকাল 7টা 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা 30 মিনিটে। জাতীয় মৎস্য কক্ষ 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সকাল 9টা 35 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখেমূল বেলা 11টা 30 মিনিটে। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5টা 10 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান গুরুবার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10টা 5 মিনিটে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10টা 30 মিনিটে। এছাড়াও এফএম 90 মেগাহার্জে রাত 12টা 15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক দূরত্ব। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার আগামী সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81% এবং সন্ধ্যে 6টায় 86%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:35, অস্ত যাবে 6:29। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জ, FM 102 ও FM 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হল. প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. নিশ্চয় সুস্থ সুন্দর নিরাপদে আছেন. এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে. আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন. আমি ফরুক রঞ্জন.
1: আমি মোহাম্মদ রাফি উদ্দিন.
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন. অধিবেশন তত্ত্বাবধানে আফজালুর রহমান.
2: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি নিশুতি অধিবেশনের অনুষ্ঠান সূচি. রাত 12টায় বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 নিশুতি নাটক, 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, 1:40 রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, রাত 2টায় আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশে রকমারি গান, 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ও দিনের অনুষ্ঠান সূচি, এবং রাত 3টায় সমাপ্তি ঘোষণা.
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর, প্রথমে বাংলায় পরে ইংরেজিতে.

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি হারুনুজ্জামান। বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তন করে নতুন সময়কাল নির্ধারণ করেছে সরকার। এতদিন বাংলাদেশে অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন হিসাব করা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে আগামী 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে 9 মাসে অর্থবছর জুলাই থেকে মার্চ শেষ করা এবং এরপর 2028-29 অর্থবছর থেকে নতুন অর্থবছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসআরবি আইনের খসড়া অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। অনুমোদিত আইনের খসড়ায় নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে। তিনি আজ সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস বা 180 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় সরকারের গত 6 মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে একথা বলেন। মাহাদি আমিন বলেন, সরকারের এই 180 দিনের পথ চলা জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই প্রত্যক্ষ প্রতিফলন। সরকারের ইশতেহার বাস্তবায়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাহাদি আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং বহুল আলোচিত বিভিন্ন মামলার দৃশ্যমান অগ্রগতি সহ শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের 180 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন সংক্রান্ত পুলিশ সুপারিশ প্রণয়ন কমিটি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এ সময় বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার। তিনি আজ রাজধানীর সচিবালয়ে বিচার বিভাগীয় বেতন কাঠামো পর্যালোচনা বৈঠকের পর একথা বলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল 8টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু change Bangladesh's fiscal year from the existing July to June period to April to March. The decision was taken at the 17th cabinet meeting today following a proposal from the finance division. Prime Minister Tariq Rahman chaired the meeting at the cabinet division conference room at the secretariat. According to the proposal, Bangladesh's July to June fiscal year often pushes infrastructure work into the peak monsoon months, causing delays, poor quality construction, higher costs, and widespread public suffering. Adopting April to March as a fiscal year would make it possible to complete infrastructure development activities before the onset of the monsoon. The government has decided to treat fiscal year 2027 to 2028 as the transitional fiscal year and complete it within 9 months, that is July to March. All government activities will subsequently begin according to the new April to March fiscal year from the fiscal year 2028 to 2029. The Cabinet has approved the draft of the Special Response Battalion Act 2026, proposing to abolish the Rapid Action Battalion RAB and replace it with a new specialized unit named Special Response Battalion SRB under the police force. The approval was given at the weekly cabinet meeting held in the cabinet division conference room at secretariat with Prime Minister Tariq Rahman in the chair today. Prime Minister's office spokesperson Dr. Mahathir Amin has said government is working relentlessly to establish democratic values and good governance. He said this while presenting an overview of the activities and achievements of the Tariq Rahman-led government over its first 180 days at a view exchange meeting at the PMO in the capital today. Mahathir Amin said extensive public engagement and implementation of electoral pledges are the major achievements of the government within its first 180 days. Government's journey of these days is a direct reflection of accountability, transparency and responsibility towards the people, he added, highlighting various aspects of implementation of the election manifesto of BNP and welfare-oriented initiatives. Mahathir Amin said immediately after the election, the government began implementation of its electoral pledges. Home Minister Salahuddin Ahmed has said the country's law and order situation has witnessed visible improvement over the last 6 months of the government. He said this while briefing journalists at the Ministry of Finance at the Secretariat today. The minister said more time would be needed to further consolidate the situation in line with people's expectations. Finance Minister Amir Khusro Mahmood Chaudhry has said government will implement the new pay scale for public servants this year. He said this after a meeting at Secretariat in the capital to review the judicial pay scale today. Finance Minister indicated that more discussions are needed before taking a final decision. Dhaka Meteorological Office says due to monsoon depression over southwestern part of Bangladesh West Bengal coast and adjoining northwest bay, heavy to very heavy rainfall is likely to occur at places over Khulna, Borishal, Chattogram and Silat divisions till 8 a.m. on Wednesday. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over these regions and landslides may also occur at places over hilly regions of Chattogram division. Dhaka Meteorological Office further says the well-marked low over northwest bay and adjoining coastal area intensified into a monsoon depression and now lies over southwestern part of Bangladesh West Bengal coast and adjoining Northwest Bay. It is likely to move northwestwards further. Under its influence, squally weather may affect the maritime port, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local coastline signal number 3. Repeat, local coastline signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Billy till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts, squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Tangal, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are too harsh caution, signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
0: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা নিঃশ্রুতি অধিবেশন শুনছেন FM 90 মেগাহার্জে। প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার মুন্সি ওয়াদুদ এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম।

দেশের গানটি শুনলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ নিশতি নাট্য অনুষ্ঠানে। আজকের নাটক দূরত্ব, রচনা ফজলুল করিম, প্রযোজনা রফিকুল হাসান, নাট্যানুষ্ঠান দূরত্ব।

0: এই বুঝি তোমার আসার সময় হলো?
1: আরে বাবা, ক্লাসের পড়া মুখস্থ করে তারপর না আসবো?
0: আমি সেই কখন থেকে বসে আছি।
1: বসে আর ছিলে কোথায়? আস্তে আস্তে দেখলাম কবিতাই তো পড়ছিলে।
0: সে তো লোক দেখানো।
1: ছেলেদের লোক দেখানো অভিনয় করতে হয় নাকি?
0: ভালোবাসার নাট্যশালায় সবাইকেই অভিনয় করতে হয়।
1: ডাক্তারি না পড়ে তুমি অভিনয় শিখলেই পারতে।
0: আল্লাহ অনেককেই চেহারা দিয়েছেন, কিন্তু অভিনয় করার ক্ষমতা সবাইকে দেননি।
1: তাহলে স্বীকার করছে অভিনয় খুব কঠিন।
0: অবশ্যই, কলেজে বন্ধুদের ডাকে কতবার চেষ্টা করেছে অভিনয় করার, কিন্তু পারিনি। মঞ্চ থেকে দর্শকদের দিকে তাকালেই আমার পা কাঁপতে থাকে।
1: সত্যি নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি।
1: তুমি সত্যি বলো সে আমি জানি। ওই যে বললে পা কাঁপে, তাই হাসলাম।
0: আচ্ছা, এতে হাসির কি হলো?
1: ডাক্তারি শিখবে মানুষ কাটতে পারো, আর মঞ্চে মানুষ দেখে পা কাঁপে এমন কথা শুনলে কান্না হাসি পাবে বলো?
0: আমার মা অভিনয় করতেন, তো মাকে দেখেছি মঞ্চে, টিভিতে, সিনেমায়। কি দাপটের সঙ্গে অভিনয় করতেন।
1: আন্টি এখন অভিনয় করেন না কেন?
0: নায়িকাদের বয়স হয়ে গেলে তারা সচরাচর খুব কমই অভিনয় করেন।
1: আন্টির কি এমন বয়স হচ্ছে?
0: এই ছেলের সামনে মায়ের বয়স নিয়ে কথা বললে ছেলের মন খারাপ হয়।
1: আন্টির সামনে বললে নিশ্চয়ই তিনি খুব খুশি হতেন, কিন্তু তার সঙ্গে দেখা করার সুযোগই তো হয় না।
0: কি করে হবে, মা থাকেন ঢাকায় আর আমরা আছি সিলেটে। বিনা প্রয়োজনে মা আজকাল বেরি হন না।
1: দর্শক ভক্তদের রোশানলে পড়ার ভয় থাকে নিশ্চয়ই।
0: সে ব্যাপারটা তো আছেই। ইদানিং আম্মু অবশ্য খানিকটা ঘরকুনো হয়ে গেছেন।
1: পাপাকেও সেরকম দেখছি। রিসেন্টলি সে আগের মতন ঘর থেকে বেরই হন না, সারাদিন বই পড়ে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন।
0: আচ্ছা, আঙ্কেল তো একসময় চলচ্চিত্রে স্ক্রিপ্ট করতেন।
1: হ্যাঁ, অনেক সফল ছবির কাহিনী চিত্রনাট্য লিখেছেন আব্বু।
0: এখন আর লিখেন না কেন?
1: এখন সিনেমায় আগের মতো সে পরিবেশ নেই, সেই সব দিনের গল্প কাহিনীও এখন ব্যাকডেটেড।
0: তাহলে বর্তমান যুগ উপযোগী কাহিনী লিখলেই তো পারেন।
1: সৃজনশীল সুস্থ ছবির সঙ্গে যারা সম্পৃক্ত তারা তথাকথিত বাণিজ্যিক ছবি করেন না, সে মন মানসিকতাও তাদের হয় না। আমার মনে হয় হওয়া উচিত নয়।
0: ঠিক, কিন্তু দেখো একদিন আবার সেদিন আসবে।
1: আসবে তো পটে, তবে কবে তা আসবে তা গড নোজ। যাকো সব কথা, কলেজের পিকনিকে তুমি আসবে তো?
0: অবশ্যই আসব। আমি না গেলে পিকনিকই জমবে না।
1: পিকনিক না জমলেও তুমি না গেলে আমার চলবে না।
0: এমনিতে আমাদের নিয়ে সবাই কানাঘুষা করে, পিকনিকে একসঙ্গে দেখলে সবাই ঠাট্টা করবে।
1: আমার কিন্তু ভালোই লাগে।
0: কিরকম?
1: যখন সবাই বলে শুভ চৈতিকে ভালোবাসে।
0: শুভ চৈতিকে নয়, চৈতি বরং শুভকে ভালোবাসে।
1: ওই হলো হলো, একই কথা। থরবুড়ি খাড়া আর খাড়া বুড়ি।

0: হ্যালো
1: মা, আমি শুভ বলছি।
0: শুভ, তুমি কেমন আছো বাবা?
1: খুব ভালো মা, তুমি কেমন আছো?
0: আমি ভালো। তোমার পড়াশোনা কেমন চলছে?
1: ভালো।
0: শুধু ভালো, বেশি ভালো নয়?
1: না না মা, খুব ভালো।
0: তাই বলো, আমি সারাক্ষণ তোমার চিন্তায় আছি। ঠিক মতো ক্লাসে যাবে, পড়াশোনা করবে, বন্ধুদের সাথে কিন্তু আড্ডা দেবে না, বাইরে বেশি ঘোরাফেরা করবে না, কেমন?
1: তোমার কথা মতোই চলে আমি মা।
0: জানি তুমি তা করবে, তবু মা হিসেবে অভিভাবক হয়ে বলতে হয়।
1: মা, তুমি কিন্তু খুব বেশি রাত জাগবে না, রাত জেগে টিভি দেখবে না। পুরোনো দিনের ছবি হলে তো টিভি স্ক্রিন থেকে তুমি চোখ ঘোরাতেই চাও না। বেশি বেশি টিভি দেখতে দেখতে তোমার চশমার পাওয়ার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে।
0: তুমি ডাক্তার হচ্ছে, সমস্যা কি?
1: ডাক্তার চিকিৎসা দিতে পারে, কিন্তু রোগীকে তার রোগ সম্পর্কে সচেতন থাকতে হয়।
0: তাই তোমার কথা আমার মনে থাকবে, আমাকে নিয়ে তুমি এত ভাবো।
1: তুমি ছাড়া আমার আর ভাবনার কে আছে বলো? বাবাও তো বেঁচে নেই যে তার কথা ভাববো।
0: সরি বাবা, সরি, আমি বলছিলাম কি, আমার কথা ভেবে ভেবে আবার নিজের পড়ায় ক্ষতি করো না কিন্তু।
1: না না মা, আমি আমার লেখাপড়া নিয়ে ভীষণ সিরিয়াস।
0: সে আমি জানি, তাই তোমাকে নিয়ে ভাবি না, তুমি বরাবরই ভালো ছাত্র।
1: তুমি আমার জন্য দোয়া করো না।
0: অবশ্যই দোয়া করবো বাবা, আমার ছেলের জন্য দোয়া না করলে কার জন্য করবো?
1: এখন রাখি, রাত হয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো।
0: তুমিও কিন্তু বেশি রাত জাগবে না, খুব ভোরে উঠে পড়তে বসবে, কেমন?
1: আচ্ছা ঠিক আছে, রাখছি।
0: আচ্ছা।

0: কি ব্যাপার, আজ মুড তোমার খুব ভালো দেখাচ্ছে?
1: হ্যাঁ, রাতে মার সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথা বলেছি।
0: কি কথা বললে?
1: বলেছি চৈতি নামে খুব ব্রিলিয়ান্ট স্মার্ট সুদর্শনা এক মেয়ের সাথে আমার ভাব হয়েছে।
0: ও তাই? আজ রাতেই আমি আন্টির কাছে ফোন করে জেনে নেব।
1: হ্যাঁ, পাগল নাকি?
0: কেন কেন?
1: আহা, এ কথা আম্মুকে এখন বলতে পারি?
0: তাহলে মিথ্যে বললে কেন?
1: দেখলাম তোমার রিয়াকশনটা কেমন হয়।
0: কেমন বুঝলে?
1: না না, যা ভেবেছি তা নয়।
0: তুমি পাকা অভিনেতা নও,
1: সেটা তো আগেই বলেছি।
0: আমি আবার পরখ করে দেখলাম।
1: তাই?

0: হ্যালো,
1: হ্যালো পাপা, আমি চৈতি বলছি।
0: শোনো মাই সান, হাউ ডু ইউ ডু?
1: আই এম ফাইন, তুমি কেমন আছো?
0: হ্যাঁ, আই এম কোয়াইট ওকে।
1: তুমি এখন কি করছো পাপা?
0: একটা প্রাইভেট চ্যানেলে আমার লেখা টেলিফিল্ম প্রচার হচ্ছে।
1: কোন টেলিফিল্ম বলো তো?
0: তুমি যে আমার কবিতা,
1: বিউটিফুল স্টোরি, আমি কয়েকবার দেখেছি, বারবার দেখতে ইচ্ছে করে।
0: হ্যাঁ, ছবিটা আমারও প্রিয়, পরিচালক শিল্পীদের দিয়ে ভালো কাজ করিয়েছেন। যাক, তোমার পড়াশোনা কেমন চলছে?
1: ভালো।
0: টাকা পয়সা কিছু পাঠাবো?
1: এই মাসে দরকার হবে না, আগামী মাসে দুটো দামি বই কিনতে হতে পারে।
0: ওকে, আমি বেশি করে টাকা পাঠাবো, তুমি কিছু ভেবো না। আর শোনো, বেশি রাত জেগে পড়বে না।
1: পড়তে পড়তে কখন যে রাত হয়ে যায় টেরই পাই না পাপা।
0: ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখবে।
1: কালই অ্যালার্ম ঘড়ির ব্যাটারি লাগাবো।
0: মনে থাকবে তো?
1: হ্যাঁ পাপা, তুমি কিন্তু ছবির মোহে বেশি করে রাত জাগবে না।
0: আমাদের রাত জেগে লেখালেখির অভ্যাস আছে।
1: এখন যখন লেখো না, আগের অভ্যাস নতুন করে না করাই ভালো।
0: তোমার সাজেশন মনে থাকবে?
1: আমাকে নিয়ে ভেবো না পাপা, আমি ভালো আছি, ভালোভাবেই পাশ করবো।
0: উইশ ইউ গুড লাক।
1: থ্যাংক ইউ পাপা,
0: রাখছি।

0: শুভ শিগগির এসো, এদিকে আমি।
1: কি ব্যাপার, খুব ব্যস্ত বলে মনে হচ্ছে?
0: তুমি কিন্তু শোনোনি।
1: কোন বিষয় বলো তো?
0: কলেজে অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আমার অভিভাবকের কার্ড, তোমারটাও স্যারের কাছ থেকে নিয়ে এসো।
1: ও আচ্ছা।
0: তোমার আম্মু আসবেন তো?
1: চিঠি পেলে অবশ্যই আসবেন। তোমার আব্বু সময় পাবেন?
0: পাপার এখন প্রচুর সময়, কার্ড পেলে আসবেন বই কি?
1: এই সুযোগে তোমার পাপাকেও দেখে নেওয়ার সুযোগ হবে,
0: তোমার আম্মুকেও দেখার সুযোগ হবে।
1: তোমার পাপাকে আমার কথা কি বলবে?
0: এখন কিছুই বলবো না।
1: কেন?
0: পড়াশোনা শেষ না হলে বলা যাবে না, তাহলে সারাক্ষণ ভাববেন আমি বোধহয় পড়া বাদ দিয়ে প্রেম করছি।
1: তাই তো, কথাটা তো আমার একদম মনে ছিল না। আমিও তো আম্মুকে কিছুই বলবো না।
0: খুব সাবধান, কোনো অবস্থায় যেন কেউ আমাদের সম্বন্ধের কথা জানতে না পারে।
1: অন্য কেউ না বললে জানার কোনো সুযোগ নেই।
0: কেউ কি বলতে পারে বলে তোমার ধারণা?
1: আমার মনে হয় এমন সাহস কেউ পাবে না।
0: তবুও সাবধানে থাকবে।
1: ওকে, এ ব্যাপারে তুমি নিশ্চিত থেকো।
0: ওকে, চলো ক্লাসে যাই।
1: চলো।

0: এই যে চিঠি
1: দাও। শুধু কলেজ থেকে? হ্যালো
2: হ্যালো মা, আমি শুভ বলছি।
1: শুভ বলছো?
2: তুমি আমাদের কলেজ থেকে পাঠানো চিঠি পেয়েছো?
1: হ্যাঁ হ্যাঁ, এই মাত্র কুরিয়ার সার্ভিসের লোক এসে দিয়ে গেল, পড়ি দেখিনি এখনো।
2: তোমার পড়তে হবে না, আমি বলছি।
1: বলো।
2: শোনো, আগামী 22 এপ্রিল আমাদের কলেজে অভিভাবক শিক্ষকদের মত বিনিময় অনুষ্ঠান, তুমি সেখানে আমন্ত্রিত।
1: তাই?
2: হ্যাঁ, তুমি আসছো তো?
1: নিশ্চয়ই আসবো, আমি তোমার অভিভাবিকা। অভিভাবক আর শিক্ষকদের মত বিনিময় অনুষ্ঠানে আসবো না তা কি হয়? আমি নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব।
2: কোথায় উঠবে?
1: হোটেলে, আমি এখান থেকে বুক করে নেব, ও নিয়ে তুমি ভেবো না।
2: থ্যাংক ইউ মা।
1: তোমার জন্য কিছু আনতে হবে?
2: না। ও আচ্ছা, হ্যাঁ, পারলে আমার জন্য তুমি গুড়ের সন্দেশ নিয়ে এসো।
1: আচ্ছা আচ্ছা, তাই হবে, রাখি।
2: আচ্ছা ঠিক আছে।

0: এদিকে এসো, ওয়েটিং রুমে যাব, এসো আমার সঙ্গে। এখানটা রাখো। আহা, এদিকে নয়, এদিকে।
1: এই সাবধানে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েটিং রুমের দিকে চলো। এসো এসো এসো, এই দেখো শুনে এসো। কিন্তু ওই যে ওই যে ওই দিকটা রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি জায়গাটা। ঠিক আছে ঠিক আছে।
0: মিতালি,
1: কে?
0: চিনতে পারছো না? আমি রায়হান।
1: রায়হান, তুমি এখানে?
0: আমার তো একই প্রশ্ন, তুমি এখানে?
1: আমি সিলেট যাচ্ছি।
0: আমিও সিলেটে যাচ্ছি। কতদিন পর তোমার সঙ্গে দেখা, কেমন আছো?
1: ভালো।
0: দেখেই বুঝেছি ভালোই আছো।
1: ভালো না থাকলেই ভালো হতো, কি বলো?
0: এ প্রশ্নের উত্তর সাহসা দেয়া যাবে না, দিতেও চাই না।
1: যে প্রশ্নের উত্তর দিতে পারবে না এমন প্রশ্ন না করেই ভালো, নয় কি?
0: দীর্ঘ 25 বছর পর দেখা, শুরুটা এভাবে মান অভিমান দিয়ে করলে কি ভালো দেখায়?
1: তাই ঠিক। কেমন আছো?
0: আমাকে দেখে কেমন মনে হচ্ছে তোমার?
1: মনে তো হচ্ছে মহাসুখী আছো।
0: এক এক মানুষের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম। বাহ্যিক দিক থেকে বলতে গেলে সুখেই আছি বইটি।
1: তুমি তো প্রায়ই তোমার কাহিনীতে সে সংলাপটি লিখতে। মানুষ নিজের সুখের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কৃত্রিমতার আশ্রয় নেয়। তোমার জীবনে সে সংলাপটি সত্যি কাজে লেগেছে।
0: এক কথায় সব কিছু জেনে নিতে চাইছ?
1: বড় ইচ্ছে করলো যে জানতে।
0: জানার সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো।
1: তোমার এখন অনেক অভিজ্ঞতা, পড়াশোনা বোধ হয় ভালোই করেছ।
0: ভালো ভালো কথা বলতে পড়াশোনা দরকার হয় বই কি? জ্ঞান ছাড়া ভাষা কি আসে?
1: কিন্তু আমার তো তোমার মতো জ্ঞান নেই।

0: একটা অনুষ্ঠানে অংশ নিতে।
1: আমিও একটা অনুষ্ঠানে যাচ্ছি।
0: তোমার ছেলে মেয়ে কয়টি?
1: একমাত্র মেয়ে। তোমার?
0: একটি ছেলে।
1: কি নাম রেখেছো ছেলের?
0: শুভ।
1: শুভ, বাহ, ভারী সুন্দর নাম, মিথালির ছেলে শুভ।
0: আমার প্রথম ছবি যার কাহিনীকার ছিলে তুমি, সেই ছবিতে নায়কের নাম ছিল শুভ, মনে আছে তোমার?
1: এতক্ষণ মনে ছিল না, তুমি বলাতে মনে পড়ে গেল।
0: তুমি ছবিতে নায়িকাকে ডাক্তার বানিয়েছিলে, আমিও শুভকে ডাক্তারি পড়াচ্ছি।
1: ভারী কাকতালীয় ব্যাপার তো। আমার সেই ছবির নায়িকার নাম ছিল
0: চৈতি,
1: আমার মেয়ের নাম রেখেছি চৈতি।
0: ওই ছবির নায়িকা ছিল ডাক্তার,
1: আমিও চৈতিকে ডাক্তারি পড়াচ্ছি। তাহলে মনে হয় তুমি আর আমি সেই কলেজে অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠানে যাচ্ছি।
0: এক্স্যাক্টলি।
1: কি অদ্ভুত ব্যাপার, 25 বছর পর আমাদের একই উদ্দেশ্য, একই পথে, একই স্টেশনে, একই
0: ওয়েটিং রুম, একই ট্রেনের আশায়।
1: একই উদ্দেশ্য, পথ, স্টেশন, ওয়েটিং রুম, ট্রেন, অথচ জীবনের পথে একসাথে চলতে পারতাম।
0: আমার মনে হয় ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে।
1: তুমি কিন্তু ব্যাপারটা এড়িয়ে গেলে।
0: ট্রেন চলে গেলে আমাদের জীবনের মতো যাত্রাটাও কিন্তু উদ্দেশ্যহীন হয়ে যাবে।
1: স্টেশনে যখন পৌঁছেছি, যখন ট্রেন আমাদেরকে না নিয়ে যায় কোথায়?
0: আমি কুলিকে ডাকছি।
1: তুমি কেন? আমি যাচ্ছি, একজন হলেই হবে, কি বলো?
0: দুজন যখন আলাদা,
1: আলাদা তো জীবনে, এখানে তো এক, বলো, তাই নয় কি?
0: তুমি এখনো আগের মতো হিসেব করেই চলো।
1: হিসেবের অভ্যাসটা একবার হয়ে গেলে সে বেহিসেবি হতে পারে না। ওই কুলি একজন আসছে,
0: এই এদিকে এসো।
1: দুজনের মালগুলো একসঙ্গে নাও,
0: সাধারণ নাও কিন্তু।
2: জি ম্যাম সাহেব।
0: বোধহয় ট্রেন ছেড়ে দেবে। তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এলে না যে?
1: তোমার হাজবেন্ডকে সঙ্গে আনলে না?
0: না, ও একটু নিজের কাজে ব্যস্ত।
1: এত ব্যস্ত থাকেন যে স্ত্রীকে সময় দিতে পারেন না?
0: পুরুষ মানুষের ব্যস্ত থাকাটাই তো ভালো।
1: কিছু কিছু পুরুষ ব্যস্ততার চেয়ে ব্যস্ততার ভান করে বেশি।
0: তুমি পুরুষ, তাই পুরুষ সম্বন্ধে তোমারই ভালো জানবার কথা।
1: মেয়েরা তো মেয়েদের সম্বন্ধে ভালো জানে। বিশ্বাস করো, আমি খুব সুখী।
0: মানুষ নিজে যখন সুখের কথা বলে না, তখন ধরে নিতে হয় সে সুখী নয়।
1: তুমি সুখের কথা বলনি বলে ভেবেছ সুখী?
0: অবশ্যই সুখী।
1: তোমার চোখ মুখ দেখে মনে হয় না তুমি সুখী।
0: নতুন করে আবার জ্যোতিষীবিদ্যা রপ্ত করছো নাকি?
1: দেখার মতো দৃষ্টি থাকলে জ্যোতিষীর দ্বারস্থ হতে হয় না, অনুমান করে বলা যায়।
0: মেয়েদের অনুমান পুরুষদের নিঃস্বার্থ হতে অনেক বেশি ঠিক।
1: তুমি না বলতে আমি ব্যতিক্রমী মানুষ, নইলে আমার সৃষ্টি এত ভালো হবে কেন? যদিও আমি মনে করি আমার কোনো গুণ নেই, ছবি হিট হয় বলেই কাহিনীকার ব্যতিক্রমী হয় না। প্রতিভার সব কাজে, সব পেশায় আছে।
0: সে যে ছবির কাহিনী লেখা ছেড়ে ব্যবসায় মনোযোগী দিলে, আর কাহিনী লিখলে না কেন?
1: এখন কাহিনী লেখার চেয়ে কাহিনী তৈরিতে আগ্রহী বেশি।
0: তোমার জীবনে কাহিনী তৈরি হয়?
1: প্রতিটি মানুষের জীবন এক একটি কাহিনী, যে কাহিনী চলচ্চিত্রকে হার মানায়।
0: জীবন আর ছবি তো এক নয়, জীবনের ভাষা এক। জীবন আর ছবি তো এক নয়, জীবনের ভাষা এক, ছবির ভাষা আরেক।
1: জীবন বিস্তীর্ণ এক খোলা আকাশ, আর চলচ্চিত্র দেখছো পর্দায়, সেলুলয়েডের কিছু ফ্রেম মাত্র, তাও অন্ধকার না হলে দেখা যায় না।
0: জীবনকে আলো, আধার, ঝড়, তুফান, পাহাড়, পর্বত, খাত, প্রতিঘাত পেরিয়ে চলতে হয়।
1: আমি সেই খাত প্রতিঘাতের কথা তোমার কাছ থেকে জানতে চাইছি। আমরা কয়েকটা ঘন্টা কেউ কাউকে ছাড়তে পারবো না।
0: অথচ কতগুলো বছর পার হয়ে গেল।
1: ট্রেন যেমন প্রতিদিন একইভাবে চলছে, আমাদের জীবনও একইভাবে চলছে।
0: না, ট্রেনের চলা আর আমাদের চলা বোধহয় এক না।
1: কেন নয় মিতালি?
0: ট্রেন চলার কোনো বৈচিত্র্য

0: আলোচনী যে একইভাবে প্রতিদিন চলে, কিন্তু আমাদের চলার বৈচিত্র্য আছে।
1: তা আছে, ট্রেনের চলা নিয়ে কেউ ভাবে না। ট্রেনে চড়লে মানুষ ভাবে প্রতিদিন অসংখ্য যাত্রী উঠছে নামছে, ট্রেন কজনের কথা মনে রাখে। অথচ যাত্রীরা সবাই ট্রেনে চলার স্মৃতি চিরদিন বহন করে বেড়ায়।
0: তুমি বলতে চাও জীবনটাই চলমান ট্রেনের মতো নয়?
1: আমরা কি আমাদের কথা বলতে পারি না?
0: এই তো আমরা কথা বলছি।
1: আমাদের অনেক কথা আমরা জানি না।
0: যে কথা পুরনো হয়ে যায় সেটা না বলাই তো ভালো।
1: দিনের এক একটি দৃষ্টিভঙ্গি মানুষের এক এক রকম থাকে, জীবনের বেলায়ও তাই। না দেখে দূরে থাকলেই যে দেখা যায় না তা তো নয়।
0: সে দেখাটা কিভাবে জানতে পারি?
1: অদৃশ্য, অদৃশ্য দেখার মধ্যেই সত্যিকারের দেখা।
0: তাহলে তো তোমার সঙ্গে দেখা না হওয়াই ভালো ছিল।
1: আমাদের দেশটা খুব ছোট, তো কোনো না কোনো ভাবে একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়েই যায়।
0: কেন দেখা হয় রায়হান? দেখা না হলেই তো ভালো ছিল।
1: এখন কি তাই মনে হচ্ছে?
0: হ্যাঁ,
1: আমার কিন্তু তা মনে হচ্ছে না।
0: তোমার কি মনে হচ্ছে?
1: মনে হচ্ছে দেশটা ছোট হয়ে ভালোই হয়েছে, নইলে তোমার সঙ্গে কোনো দিন দেখা হতো না। আর দেখা না হলে জানতাম না তুমি কেমন আছো।
0: তুমি কিন্তু আগের মতোই আছো।
1: এই কথাটা আমি বলতে চেয়েছিলাম।
0: বলনি কেন?
1: যদি আমার কথা শুনে হাসতে।
0: তাহলে বলতে চাও আমি আগের মতো আর নেই?
1: আগের মতো আমরা কেউ নেই মিতালি, কেউ থাকে না। বয়সটা বড় বিরসিক, জীবন থেকে ছবির মানুষ হারিয়ে গেলে সে জীবনে কি আর ছবির কাহিনী আসে? আসে না, তাই সব ছেড়ে দিয়েছি।
0: ভালো করো নি।
1: তুমিও তো আর অভিনয় করলে না, কিন্তু কেন?
0: তোমার মতো করেই বলতে হয়, জীবন থেকে জীবনের মানুষ চলে গেলে সে জীবনে আর অভিনয় হয় না।
1: সে বয়স, সে সময় তোমার ছিল।
0: বয়স সময় সবই ছিল, কিন্তু মন ছিল না।
1: মন?
0: হ্যাঁ, যে মানসিকতার কারণে তুমি সব ছেড়েছ আমি একইভাবে তা ছেড়ে দিয়েছি।
1: কেন দিলে? এতদিনে অনেক বড় কিছু হতে পারতে।
0: কি দরকার?
1: আমি তো জানি তুমি কত প্রতিভাময়ী শিল্পী।
0: তোমার চোখে তা দেখেছিলাম বলেই ভালোবাসা হৃদয় মন উজাড় করে দিয়েছিলাম।
1: যা হয়নি সে কথা বলো না। তুমি অভিনয় কেন ছাড়লে সেটাই ভেবে পাই না।
0: মানুষকে কিছু ভুলে যেতে হয়, আবার কিছু সময় গভীরভাবে মনে রাখতে হয়।
1: একটা স্মৃতিকে মনে রেখে জীবনের সম্ভাবনা মাইকে হেলায় হারিয়েছ।
0: হেলায় হারিয়েছি কে বলল?
1: বেঁচে তো আছো।
0: হ্যাঁ হ্যাঁ, সে তো নবরূপে অন্যভাবে। আর জীবন নিয়ে?
1: তুমি বলছো নতুন জীবন নিয়ে নতুন ভাবে বেঁচে আছো, সে জীবনে সুখ আছে। কত সুখ আছে বলবে কি?
0: একটি মানুষের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম, কথাটা আগেও বলেছি তবু বলি। সুখ চাই সুখ চাই বলে সুখ আসবে না। সুখ অর্জনের জন্য চেষ্টার প্রয়োজন, সে চেষ্টা আমি করেছিলাম বলেই তো আজ সুখে আছি।
1: সুখকে টাকার সঙ্গে তুলনা করছো?
0: হ্যাঁ, অর্থের সঙ্গে তুলনা করছি। যে অর্থ একদিন আমার ছিল না, ছিল না বাবার প্রাচুর্য। অভিনয় করে বাবা মার সংসার চালাতাম, সেই অভিনয়ের মধ্যে তোমার সঙ্গে মনির সঙ্গে আমার মনকে জড়িয়ে ফেলেছিলাম।
1: ওসব কথা থাক না মিতালি, অপরাধ বোধ ছিল বলেই এতদিন তোমার মুখোমুখি হতে পারেনি।
0: আর মুখোমুখি না হয়ে ভালোই হয়েছিল।
1: ভালো আর হলো কোথায়, দেখা তো হলো।
0: এ দেখা আর সে দেখা এক নয়।
1: আমার তো মনে হয় একই, ফাঁসির আসামি সব কাট করাই এক।
0: তোমার কোনো অপরাধ ছিল না, তুমি সব ছেড়ে চলে আসতে চেয়েছিলে, কিন্তু আমি আসতে দেইনি। কারণ তাহলে অপরাধী আমি হতাম, লোকের কাছে না হলেও তোমার অহংকারী বাবা মার কাছে তো বটে।
1: বাবা মা অনেক পরে তাদের ভুল বুঝতে পেরেছিলেন, যখন তাদের পছন্দের ছেলের বউ তাদের উপেক্ষা করেছিল।
0: জানো, শুভটার না লেখালেখি অভ্যেস ছিল, কিন্তু আমি তাকে ওই লাইনে না দিয়ে ডাক্তারি লাইনে পড়াচ্ছি। ডাক্তারি পড়ার মন দিলে আর লেখালেখি করবে না, আর তা ও করছেও না।
1: লেখক হলে দোষ কি ছিল?
0: যদি তোমার মতো অন্য কোনো শিল্পীকে যদি ভালোবেসে ফেলত। তাই আমার জীবনে যা হয়েছে, আমার ছেলের জীবনে আমি তা হতে দেব না।
1: ডাক্তার হয়েও তো কোনো নায়িকাকে ভালোবাসতে পারে?
0: এক পেশার লোক অন্য পেশায় আগ্রহী খুব কমই হয়।
1: বড় হিসেব করে পা ফেলছো দেখছি।
0: একমাত্র ছেলে তো, তাই আমার মতো করেই করছি। শুভ আমাকে খুব মানে।
1: আমার মেয়েরও অভিনয় করার শখ ছিল, কিন্তু আমি ওকে সে পথে দিইনি।
0: কেন?
1: যে সমস্যার কথা বললে, ওই একই সমস্যার কথা আমিও ভেবেছিলাম।
0: আচ্ছা, তোমার মেয়ের নাম যেন কি বললে?
1: চৈতি।
0: চৈতি, বাহ, খুব সুন্দর নাম তো।
1: তোমার ছেলের নামও খুব সুন্দর।
0: হ্যাঁ, এবার গিয়ে আমরা ওদের পরিচয় করিয়ে দেব।
1: সেটা কি ভালো হবে?
0: কেন
1: না, বলছিলাম আমরা একজন অন্যজনকে ভালোবেসে পাইনি, যদি ওদের মধ্যে পরিচয় হয়ে আমাদের জীবনের মধ্যে ওদের জীবনে পুনরাবৃত্তি হয়।
0: ওদের অভিভাবক তো আমরা। তোমার অভিভাবক যে ভুল করেছে, তুমি সে ভুল কেন করবে?
1: আসলে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম, তুমি কি বলো?
0: আমিও তোমাকে পরীক্ষা করলাম। আমাদের ছেলেমেয়েরা একজন অন্যজনকে ভালোবাসবে না।
1: বাধা কোথায়?
0: যে পরিবারে বংশ মর্যাদার কারণে আমি তোমাকে পাইনি, সে বংশে আমি আমার ছেলেকে বিয়ে করাবো না।
1: এভাবে এখনো মনে রেখেছো?
0: হ্যাঁ, কোনোদিন মন থেকে মুছে যাবে না।
1: আমি তো কোনো দোষ করিনি।
0: একজনের দোষে আরেকজন দোষী হয়।
1: তুমি যদি না চাও তাহলে ওদের সম্পর্ক হবে না, আমরা ওদের পরিচয়ও করিয়ে দেব না।
0: সেটাই হবে উপযুক্ত কাজ। কথাটা তুমি কিন্তু মনে রেখো।
1: মনে থাক।

0: চৈতি, তোমার মনে নেই স্টেশনে যেতে হবে?
1: মনে থাকবে না কেন, ট্রেন আসার এখনো অনেক বাকি।
0: হোক না, আমরা আগে গিয়ে অপেক্ষা করব।
1: শোনো শুভ, আমরা যে একজন অন্যজনকে ভালোবাসি এ কথা অভিভাবকদের জানান দেয়া ঠিক হবে না।
0: অসুবিধাটা কোথায়?
1: ধরো যদি তা জানার কারণে আমাদের ওনারা ভুল বুঝেন।
0: তাই তো, তুমি তো চিন্তায় ফেললে।
1: একটু ভেবে দেখো কি করবে।
0: ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা করব।
1: আমরা যদি একসঙ্গে যাই তাহলে ওনারা বুঝে ফেলবেন, যা করবে এখনই ভেবে চিন্তে করো।
0: শোনো, প্রেম আর খুন এই দুটো বেশি দিন লুকিয়ে রাখা যায় না।
1: তার মানে তুমি চাইছো যে অভিভাবকদের সঙ্গে আমাদের জানাশোনা প্রকাশ করতে?
0: হ্যাঁ, আমি মিথ্যের আশ্রয় নিতে চাই না। একদিন তো আমাদের সম্পর্কের কথা বলতেই হবে।
1: সে তো অনেক পরের ব্যাপার,
0: দেখতে দেখতে সময় চলে যাবে।
1: তুমি প্রেমের ব্যাপারে খুব সিরিয়াস, এমনকি ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের ব্যাপারেও।
0: তাই
1: তাই তো মনে হচ্ছে।
0: আর কিছু মনে হওয়া নয়, চলো স্টেশনে যেতে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, চলো চলো।

0: শান্তি দেখো আমার মা এসেছেন, ওই ওই দেখো
1: আমার পাপাও এসেছেন, ওই যে ওই দেখো।
2: চৈতি
1: কেমন আছো পাপা?
2: ভালো, তুমি কেমন আছো মা?
1: আই এম ওকে, পথে কোনো অসুবিধা হয়নি তো?
2: না না, কোনো অসুবিধা হয়নি
0: মা। মা মা তোমার কষ্ট হয়নি তো পথে?
1: না না, কোনো কষ্ট হয়নি, খুব ভালোভাবে এসেছি।
0: কোথায় উঠবে ঠিক করেছো?
1: আমি তো ঢাকা থেকে ফোনে হোটেল বুক করেছি।
0: তাই ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি।
1: চল বেটা চল। তুমি হোটেল বুক করেছো পাপা?
2: হ্যাঁ, আমি তো ছাত্র নই যে তোমার হোস্টেলে থাকব।
1: আগে বললে আমি ব্যবস্থা করতাম।
2: যা সমস্যা তা কি সমাধান করতে হয়।
1: চলো পাপা, তোমার দেরি হয়ে যাচ্ছে।
2: চলো।
1: হ্যাঁ চলো। কি রায়হান?
2: হ্যাঁ।
1: আশ্চর্য, তুমিও এই হোটেলে বুকিং দিয়েছিলে?
2: আমিও অবাক হচ্ছি, তুমি একই হোটেলে।
1: আসলে আমাদের মন মানসিকতা এক তো, তাই এমনি হয়েছে।
2: সবই এক, অথচ দুজন আলাদা থাকতে হবে।
1: সেই তো ভালো,
2: আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা অপরিচিত থাকলাম, কোনোভাবে যদি ওরা জানতে পারে আমাদের পরিচয়ের কথা তাহলে।
1: একটা ভয় নিয়ে থাকতে হবে বইকি।
2: ভালোবাসার কোনো বয়স নেই, সব বয়সে ভালোবাসা ভালোবাসাই।
1: চমৎকার বলেছ তো, সব বয়সে ভালোবাসা ভালোবাসাই, সত্যি তাই। আচ্ছা রায়হান, এখানে আমরা একবার শুটিং এর সময় উঠেছিলাম না, তোমার মনে আছে?
2: হ্যাঁ, তাই তো হোটেলটার কথা ভুলিনি।
1: আমিও একই কারণে এই হোটেলটাই বুক করেছিলাম।
2: আসলে স্মৃতির কথা সহজে ভোলা যায় না।
1: যেমন ভুলতে পারিনি আমরা। আমাদের মনে হয় একসঙ্গে হোটেলে যাওয়া ঠিক হবে না।
0: অসুবিধাটা কি?
1: বুঝতে পারছো না, আমাদের দুজনের অভিভাবক একই হোটেলে।
0: তাই তো, মনে ছিল না। কেন যে ওনারা এক হোটেলে উঠলেন?
1: ব্যাপারটা কি কাকতালীয়, তাই না?
0: তাই তো মনে হচ্ছে।
1: জানো, আমার সবসময় মনে হয় যদি আমরা আমাদের অভিভাবকের কাছে ধরা পড়ি যে আমাদের মধ্যে আনস্ট্যান্ডিং আছে।
0: আমি কিন্তু ভয় করি না, সোজা গিয়ে বলে দেব।
1: তুমি ছেলে মানুষ, তোমার আম্মু কিছুই মনে করবেন না, কিন্তু আমি মেয়ে, আমার পাপা মনে করতে পারেন।
0: আচ্ছা, আমরা বলেই দেখি না।
1: পাগল নাকি? আমি পারবো না।
0: শোনো, চলো এক কাজ করি, তুমি আর আমি আলাদা আলাদা ভাবে আমাদের গার্জিয়ানদের সঙ্গে পরিচিত হই।
1: দাঁড়াও দাঁড়াও, তাহলে কি হবে ব্যাপারটা?
0: খুব সহজ, আমাদের গার্জিয়ানরাও তো একজন আরেকজনকে চেনেন না, তাদের কারোর সঙ্গে কারো পরিচয় নেই, সুতরাং অসুবিধাটা কোথায়?
1: আমার মাথায় কিছুই আসছে না।
0: আমি এই সুযোগ মিস করতে চাই না, আজই মার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো।

0: জামিন কিশু সঙ্গে মেয়েটিকে
1: ওকে পরিচয় করিয়ে দেব বলেই তোমার কাছে নিয়ে এসেছি। ওর নাম চৈতি।
2: আসসালামু আলাইকুম আন্টি।
0: ওয়ালাইকুম আসসালাম।
1: মা, আমরা একসঙ্গে পড়ি। চৈতি খুব ব্রিলিয়ান্ট ছাত্রী, এখানে এসেই ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে।
0: ওর কথা তো কোনোদিন তুমি বলনি।
1: তার প্রয়োজন হয়নি তাই বলিনি।
0: আজ হঠাৎ প্রয়োজন হলো কেন?
1: তুমি একসময় নায়িকা ছিলে, তাই ওর কৌতূহল।
2: হ্যাঁ, আমি আপনার অভিনীত ছবি দেখেছি, তখনকার আপনি আর আজকের আপনার মধ্যে অনেক পার্থক্য। আমি তো আপনাকে দেখে চিনতেই পারিনি, আপনি সেই স্বনামধন্যা নায়িকা মিতালি।
0: ওর সঙ্গে তোমার দীর্ঘদিনের পরিচয়, অথচ এ কথা না বলে তুমি খুব অন্যায় করেছ।
2: কেন আন্টি?
0: আমি আমার শুভকে কথাটা বলছি।
1: সরি মা, আমার ভুল হয়ে গেছে।
0: শুধু ভুল নয়, মারাত্মক ভুল
2: আন্টি।
0: আমি আমার অনুভূতির কথা বলছি।
2: সরি আন্টি, এরপর আর শুভকে আমার সঙ্গে দেখবেন না, আমি চলি আন্টি।
1: চৈতি, মা, মা, চৈতির সঙ্গে তুমি আমাকে দেখে অমন খেপে গেলে কেন?
0: লেখাপড়া করতে এসে বান্ধবী জুটিয়েছ কেন?
1: বন্ধু থাকতে পারে না?
0: এত মেয়ে থাকতে চৈতির সঙ্গে তোমার বন্ধুত্ব হলো কেন?
1: চৈতির মা নেই, শুধু বাবা আছেন।
0: চৈতির মা নেই?
1: না, সেজন্য প্রায় ও তোমার কথা বলে, বলে আমি ভাগ্যবান, আমার মা আছেন। যে ঘরে মা নেই সে ঘর নাকি অন্ধকার।
0: সরি সরি মাই সন, তুমি চৈতিকে বলো আমার মনটা ভালো ছিল না, তাই ওর সঙ্গে এমন আচরণ করেছি।
1: ও খুব জেদি মা, তুমি না বললে ও আমার কথা বিশ্বাসই করবে না।
0: ঠিক আছে, আমি বলবো।
3: চৈতি, তোমার মন খারাপ কেন বলো মা?
2: শুনলে রাগ করবে না তো?
3: তোমার কথায় আমি রাগ করতে পারি?
2: এক আন্টি, যাকে আমি মায়ের মতো জেনেছিলাম, তিনি আজ আমার সঙ্গে ভীষণ দুর্ব্যবহার করেছে।
3: কেন, আমার মেয়ের কি অপরাধ যে তার সঙ্গে দুর্ব্যবহার করবে? বলো, চুপ করে আছো কেন?
2: আসলে আন্টির ছেলে শুভ, শুভর সঙ্গে আমার পরিচয় এ কথা জানার পর তিনি ভীষণ রেগে গেছেন, অথচ আমাকে এর আগে কখনো উনি দেখেননি।
3: শুভ?
2: হ্যাঁ শুভ, খুব ব্রিলিয়ান্ট ছেলে হিসেবেও ভালো, ওর বাবা বেঁচে নেই তাই তোমার কথা সে প্রায়ই বলে, বলে আমি ভাগ্যবান আমার বাবা আছেন, পিতা সন্তানের জন্য নাকি বড় আচ্ছাদন। শুভ ঠিকই বলে, অথচ সেই শুভর মা। বাবা, তুমি কি যেন ভাবছ?
3: না না, কিছু না।
2: নিশ্চয় কিছু ভাবছিলে।
3: শুভর সঙ্গে কবে থেকে তোমার পরিচয়?
2: এখানে এসে সব ছেলের মধ্যে শুভকেই আমার বেশি ভালো লেগেছে, তারপর থেকে আমরা দুজন অকৃত্রিম বন্ধু।
3: পড়াশোনা করতে এসে বন্ধুত্বকে প্রাধান্য দেয়া কি ঠিক?
2: বন্ধুত্ব হলে দোষ কোথায় পাপা? আমরা একজন অন্যজনের সাহায্য নিচ্ছি, তাতে উভয়ের উপকার হচ্ছে।
3: তবু
2: তুমি তুমি শুভকে দেখো পাপা, ওকে দেখে যদি তোমার ভালো না লাগে তাহলে আমি ওর সঙ্গে কোনো বন্ধুত্ব রাখবো না।
3: আমার দেখার দরকার নেই, তুমি ওর সঙ্গে বন্ধুত্ব করো না, এটা আমার অনুরোধ।
2: বিনা প্রয়োজনে এতদিনের সম্পর্ক তোমাদের কথায় ত্যাগ করব, লোকে কি বলবে?
3: লোকে তো সম্পর্ক নিয়েও কথা বলে নাকি?
2: আমাদের সম্পর্ককে কেউ খারাপ চোখে দেখে না বাবা।
3: কোনো সম্পর্কই নির্ভেজাল নয়
2: পাপা, তোমারও দেখছি শুভর আম্মুর মতো মন মানসিকতা।
3: বাবা মার মানসিকতাই এমন।
2: আমার তা মনে হয় না।
3: মনে না হোক, শুভর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাক, এটা আমি চাই না।
2: পাপা, তোমাদের উভয়ের মানসিকতা যখন এক, তখন আমরা কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না। হ্যাঁ, এই তোমাকে বলে রাখলাম, এই তোমাকে বলে রাখলাম।

0: এবার বলো কি করবে এখন?
1: কি করব সেটা সময়ই বলে দেবে। তার আগে বলো, তুমি এমন মিথ্যে কেন বললে যে স্বামীকে নিয়ে সুখেই আছো?
0: তুমিও তো মিথ্যে বলেছো, স্ত্রীকে নিয়ে সুখে আছো।
1: আসলে বেঁচে থাকার জন্য, জীবনে চলার জন্য, অন্যের কাছে ভালো হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত অভিনয় করি।
0: সে কারণেই সত্যিকারের অভিনেতাদের অভিনয় এত প্রাণবন্ত হয়।
1: তুমি তো অভিনেত্রী, তাই হয়তো অভিনয় করেছ।
0: তুমি অভিনেতা নও, কিন্তু অভিনেতাদের চেয়ে তোমার অভিনয় আরো ভালো হয়েছে।
1: এতদিন পর আমাদের দেখা, তারপরেও আমরা একজন অন্যজনের সঙ্গে অভিনয় করলাম, কিন্তু কেন মিতালি?
0: এর উত্তর আমার জানা নেই রায়হান।
1: মানুষ প্রকৃতিগতভাবেই অকৃতজ্ঞ, অবিশ্বাসী, ধোকাবাজ, মিথ্যেবাদী, স্বার্থন্বেষী।
0: মানুষ সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি অন্য সবার চেয়ে আলাদা, তুমি ভালো করে বলতে পারো।
1: দৃষ্টিভঙ্গি আলাদা হলেও সব মানুষের মতো আমিও মিথ্যে বলেছি।
0: যে মিথ্যের মঙ্গল নিহিত তা অসৎ উদ্দেশ্য প্রণোদিত, সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর।
1: একবার মিথ্যে বললে তার আকৃতি ক্রমশ বড় হতে থাকে।
0: তাই বোধহয় আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের এতদিনের আদর, স্নেহ, মমতা মুহূর্তেই দূরত্ব সৃষ্টি হলো।
1: আমরা কি জেনে শুনে ভুল করলাম?
0: ভুল এভাবেই হয়।
1: এখন এই ভুলকে শুধরাবার উপায় কি?
0: তুমি না আশ্বাস দিলে?
1: আশ্বাস দিয়েছি, কিন্তু তোমার আস্থা তো পাইনি।
0: 25 বছর আগে যে সমস্যার মধ্যে পড়েছিলাম, 25 বছর পর আমাদের সামনে তাই একই সমস্যার দেখা দিল।
1: তখনকার সমস্যা আর আমাদের এখনকার সমস্যা এক নয়।
0: আমাদের কাছে নয়, কিন্তু আমাদের সন্তানদের কাছে তো সমস্যা একই।
1: যে সমস্যায় আমরা দুজন আলাদা হয়েছি, আজ একই সমস্যায় আমাদের সন্তানদের আলাদা হতে বলো।
0: হ্যাঁ হ্যাঁ বলি।
1: কেন?
0: তোমার বাবা সেদিন কি বলেছিলেন মনে আছে তোমার?
1: আছে মিতালি, আছে, নিশ্চয়ই আছে। বাবার অহমিকাবোধ, উঁচু বংশমর্যাদা, বাইরের নাম ডাক, এইসব দিক ভেবে একজন অভিনেত্রীকে কিছুতেই তার ছেলের বউ হিসেবে মেনে নিতে চাননি। কিন্তু বাবা যে কি ভুল করেছিলেন তা পরে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন।
0: সে বাবাকে উপেক্ষা করে তুমি তার সংসার ছেড়ে বের হয়ে আসতে পারোনি।
1: সেটাই হয়েছিল আমার ভুল।
0: আমাকে বিশ্বাস করতে পারোনি না? ভেবেছিলে আমার জীবনে একদিন ভাটা পড়বে, তখন তুমি শুধু লেখা নিয়ে বাঁচতে পারবে না।
1: সত্যি তাই।
0: তাই হয়তো সহজে বললে সব মানুষ প্রকৃতিগত ভাবেই অকৃতজ্ঞ, অবিশ্বাসী, স্বার্থপর।
1: সত্যকে আর অস্বীকার করব কেন?
0: এত বছর পর যখন নিজের ভুল স্বীকার করলে, তখন আর কিছুই বলার নেই আমার।
1: মিতালি, তুমি অভিনয় ছেড়ে এত বড় হলে কিভাবে?
0: তুমি বড় থাকার জন্য যেমন রিস্ক নাওনি, আমি সেই না হবার জন্য রিস্ক নিয়েছিলাম। এক উঠতি বিজনেসম্যানকে বিয়ে করেছিলাম।
1: তোমার হাজবেন্ড এখন কোথায়?
0: এক প্লেন ক্র্যাশে হঠাৎ করে তিনি মারা যান। ভদ্রলোক কিন্তু অবিবেচক ছিলেন না, অভিজাত এলাকায় বাড়ি, গাড়ি, বেশ কিছু ব্যাংক ব্যালেন্স রেখে গিয়েছিলেন।
1: এখন নতুন করে ভাবনায় ফেললে দেখছি।
0: এবার তোমার কথা বলো।
1: তোমার সঙ্গে সম্পর্ক শেষ হবার পর বাবা খুব তাড়াহুড়ো করে এক বন্ধুর বড় লোক আত্মীয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন।
0: তারপর?
1: নাতেরা উচ্চ অভিলাষী মেয়ে, সে ভেবেছিল উচ্চবিত্ত পরিবারে সে কর্তৃত্ব করবে। দাপটের সঙ্গে সে চলতে লাগলো, কাউকে পরোয়া করল না, ফলে কারো কারো সঙ্গে তার বনিবনা হলো না। বাড়ির সবাই ভাবল মা হলে ঠিক হয়ে যাবে, নাতেরা মা হলো, কিন্তু তার স্বভাব বদলালো না। শুরু হলো বাড়ির সবার সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত। আমি থাকতাম নীরব দর্শক। এক সময় সবাই আমাকে পরামর্শ দিল নাদিরাকে ত্যাগ করতে। আমি রাজি হইনি। বাবার জেদকে খর্ব করার জন্য নাদিরাকে উস্কে দিলাম। নাদিরার স্বেচ্ছাচারিতা আরো বেড়ে গেল, ক্লাব, পার্টি, ফাংশন বেশি করে যেতে লাগলো। সেখানে সবার অজান্তে আর এক বড় লোকের বিপত্নিক ছেলেকে পছন্দ করে কাউকে না জানিয়ে বিদেশে চলে গেল।
0: তারপর
1: বাবা আবার বিয়ে দিতে চাইলেন, কিন্তু আমি আর বিয়ে করিনি। বাবা মৃত্যুর আগে বুঝতে পেরেছিলেন যে তোমাকে গ্রহণ না করে ভুল করেছিলেন। বাবার সে ভুলটা ভেঙেছে অনেক দেরিতে, তখন আর সময় নেই।
0: একবারও কি তুমি আমার খোঁজ করোনি?
1: কোন মুখে করব, কিসের আশায় করব? তখন হয়তো তুমি আর একজনের স্ত্রী।
2: আমি ঠিক বুঝতে পারছি না মা এমন ব্যবহার করলেন কেন, অথচ এমন কোনোদিন করবেন আমি ভাবতেও পারিনি।
0: তোমার আম্মু একা নয় শুভ, আমার পাপাকেও তোমার আমার ব্যাপারে অন্যরকম দেখেছি।
2: আমার মনে হয় মার সঙ্গে তোমার পাপার আগে থেকে জানাশোনা ছিল।
0: আমারও তাই ধারণা।
2: আমাদের ধারণা নিয়েই আমরা থাকব, ধারণাকে সামনাসামনি দাঁড় করাতে চাই না।
0: আমারও একই কথা, পাপা অনেক ত্যাগ স্বীকার করে আমাকে বড় করেছেন।
2: আমার মাও অনেক কষ্ট করে আমাকে এ পর্যন্ত এনেছেন, আমি মাকে দুঃখ দিতে চাই না।
0: আমিও আমার পাপার মন খারাপ করতে চাই না।
2: চৈতি, চৈতি, তাহলে আমাদের ভালোবাসা?
0: আমাদের ভালোবাসা বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে শুভ। গোলাপ যেমন একটি বিশেষ জাতির ফুল, বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ।
2: হ্যাঁ, বন্ধু থাকাই ভালো, কারণ প্রয়োজনে বন্ধু এগিয়ে আসে।
0: আমরা আমাদের কথাগুলো আজই আমাদের অভিভাবকদের জানিয়ে দেব, কারণ এ নিয়ে যেন ভুলের অবকাশ না থাকে।
2: ঠিক আছে, চলো তাহলে এখনই চলো।
0: চলো,
3: আর তোমাদের যেতে হবে না।
1: আমরা তোমাদের সব কথাই শুনেছি।
3: তোমরা আমাদের সব কথা না শুনে যে সিদ্ধান্ত নিয়েছো, সেটা তোমাদের কাছে আমাদের বড় পাওয়া।
1: তোমরা ভালোবাসাকে এত সহজে বন্ধুত্বে রূপান্তর করতে পারলে, যা আমাদের সময়ে আমরা পারিনি।
3: পৃথিবী বদলে গেছে, সেই সঙ্গে আজকের জেনারেশনের পরিবর্তন হয়েছে, তোমরা তার দৃষ্টান্ত।
0: শুভ শুভ, আজ আমাদের সবচেয়ে বড় আনন্দের দিন শুভ। আজ বহু বছর পরে একই জায়গায় সবাই সবাইকে খুঁজে পেলাম আমরা।
2: সত্যি সত্যি চৈতি, তাই হারিয়ে যাওয়া কোনো অমূল্য সম্পদকে খুঁজে পাও যে কি আনন্দের, তাকে কোনো ভাষায় প্রকাশ করা যায় বলো?
1: মিতালি, শুনছো ওরা কি বলছে?
3: দেখেছো ওদের দুজনাকে কেমন সুন্দর লাগছে।

এতক্ষণ দূরত্ব নাটকের অভিনয় শুনলেন। রচনা ফজলুল করিম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ মাহমুদুল ইসলাম সেলিম, চৈতি ইশিকা আজিজ, কণ্ঠ আল ইমাম, রায়হান সাইফুল ইসলাম রেজা। মিতালির চরিত্রে অভিনয় করেছেন আফরোজা হাসান। সম্পাদনা ইমদাদুল হক এবং নাটকটি প্রযোজনা করেছেন রফিকুল হাসান।

বাংলাদেশ বেতার ঢাকা নিশাতি অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ফেরদৌসী রহমানের কণ্ঠে। গানের গীত কথা সাজিয়েছেন আবু হেনা মোস্তফা কামাল এবং সুর করেছেন আব্দুল আহাদ। এর পরের গানটি শুনবেন রবি চৌধুরীর কণ্ঠে, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি এবং সুরকার মানাম আহমেদ।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন নার্গিস পারভিনের কণ্ঠে, গীতিকার টি এইচ সিকদার এবং সুর করেছেন অজিত রায়। এর পরে গানটি শুনবেন তপন চৌধুরীর কণ্ঠে, গীতিকার মাহমুদ শফিক, সুরকার হাবিবুল আলম খান।

ফরিদা পারভীনের কণ্ঠে গানটি শুনলেন গানের গীতিকার এবং সুরকার আবু জাফর। বর্ণালীর শেষ গানটি শুনবেন খুরশিদ আলমের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন জীবন্নেসা জামাল এবং সুর করেছেন আজাদ রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশাতীয় অধিবেশনে শুরু হচ্ছে রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান, মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক এবং সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। এরপরের গানটি শুনবেন রওশন আরা মাসুদের কণ্ঠে নজরুল সঙ্গীত।

বারি সিদ্দিকীর কণ্ঠে গানটি শুনলেন। গানের কথা সুর করেছেন উকিল মুন্সী। এরপরে গানটি শুনবেন লালন গীতির সুফিয়া মনোয়ারের কণ্ঠে, এরপরে গানটি শুনবেন কাদেরী কিবরিয়ার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এই গানটির সঙ্গে শেষ হল রন্ধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিশুতি অধিবেশন শুনছেন FM 90 MHz-এ। শুরু হচ্ছে আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশে রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দেশের গান। সুবীর নন্দীর কণ্ঠে গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খন্দকার নুরুল আলম। এরপরের গানটি শুনবেন মিনা বড়ুয়ার কণ্ঠে, গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ।

শ্রোতা বন্ধুরা, আকাশ ভরা সুরের ধারায় দেশ বিদেশের রকমারি গান শুনছেন। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত ইখতিয়ার উমের কণ্ঠে, এরপরে শুনবেন ইংরেজি গান সাকিরার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে নিশুতি অধিবেশনে FM 90 MHz-এ। এবার শুনবেন লালন গীতি রিমা খানের কণ্ঠে, এরপরে শুনবেন জিন তিন বাণীচিত্রের গান ইন্দ্রানু কণার কণ্ঠে, এরপরে পল্লী গীতি রহিমা খাতুনের কণ্ঠে, গীতিকার ও সুরকার মোহাম্মদ কসিম উদ্দিন।

হ্যালো, সন্ধ্যাচার গান শুনলেন আকরামুল ইসলামের কণ্ঠে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে শুনবেন বিপুল ভট্টাচার্যের কণ্ঠে ও সুরে শফিকুল ওয়ারেসের লেখায় এই গানটি, এত সুন্দর মাটির খাঁচা। এরপরে শুনবেন দক্ষিণ কোরিয়ান গান লি সিউং চুলের কণ্ঠে। এরপরে রাধারমন দত্তের গান শাহনাজ বেলির কণ্ঠে।

প্রস্তুত এই গানটির সাথে শেষ হল আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন নজরুল সঙ্গীত অভিজিৎ সাহার কণ্ঠে।

নজরুল সংগীত শুনলেন অভিজিৎ সাহার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি একেএম ফিরোজ। পথপাথে অনুষ্ঠানে তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে www.betar.gov.bd এবং মোবাইলে বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্সে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসি সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সকাল 9:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়কের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠানে এসে করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বরক্ষিত অনুষ্ঠান বন্ধ রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরে শুনবেন রাত 10:30। এবার FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 106 মেগাহার্জে সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, পরবর্তী অধিবেশনে অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতীয় অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल 6টা आज मंगलवार 3 भाद्र 1433 बंगाब्द चौठा रबिउल आवाल 1448 हिजरी 18 आगस्ट 2026 ख्रीष्टाब्द
1: सुंदरी सकाले श्रोतादेर प्रति रइलो आमादेर प्राण ढाला भालोबासा अनेक अनेक प्रीति और शुभेच्छा শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়া ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি শাকিল আহমেদ এবং ফারহানা খান পুরবি।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
1: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 16-20 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি একেম ফিরোজ।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।